0: سأل.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা হিজর এর 80 থেকে 85 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই হিজর এলাকার অধিবাসীরা রাসূলদের অস্বীকার করেছিল। আমি তাদের কাছে আমার নিদর্শনসমূহ পাঠিয়েছিলাম, কিন্তু তারা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা পাহাড় কেটে নিরাপদ মনে করে ঘরবাড়ি নির্মাণ করত। অতঃপর এক প্রচণ্ড বিকট শব্দ সকালে তাদের পাকড়াও করল। তখন তাদের সম্পদ এবং তারা যা কিছু অর্জন করেছিল তার কোনোটিই তাদের কোনো উপকারে আসেনি। আমি আসমানসমূহ, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছু সত্য ও ন্যায়সঙ্গত উদ্দেশ্যে সৃষ্টি করেছি, আর নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে, তাই আপনি তাদেরকে উত্তম পন্থায় এড়িয়ে চলুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় অন্যের ক্ষতি না করা, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করা তার স্বভাবজাত প্রবৃত্তি। পরস্পর হৃদ্যতা, ভালোবাসা, স্নেহ, মমতা এবং সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্য ও বন্ধুত্ব বজায় রেখে বসবাস করে। এটা আল্লাহ তাআলা প্রদত্ত এক মহা নিয়ামত। কখনো ইচ্ছায় অনিচ্ছায় বা শয়তানের প্ররোচনায় ঝগড়া বিবাদ বা মনোমালিন্য হতেই পারে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে ইরশাদ করেন, যদি মুমিনদের দুই দল যুদ্ধে ও দাঙ্গায় লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে। আল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, সূরা আহজাব। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সমাজে বিভিন্ন পেশাজীবীর লোক বসবাস করে। পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ ও মানবিক বন্ধন সৃষ্টি করা এবং অন্যের ক্ষতি সাধনের মনোভাব ত্যাগ করে প্রত্যেকের অধিকার সংরক্ষণ করা ও সকলের পাওনা পরিশোধ করা, এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছেই দাও। সূরা আন-নিসা। প্রত্যেকের পাওনা ও অধিকার সঠিকভাবে প্রদান না করলে তার প্রতি জুলুম ও অত্যাচার করা হবে এবং বঞ্চিত করা হবে। এটা একটি বড় ক্ষতি সাধন। সঠিক বিচার সালিস না করা, কারোর পাওনা অধিকার না দেয়া, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, হেয় প্রতিপন্ন করা, পরস্পর ঝগড়া বিবাদ সৃষ্টি করা, চুগলখড়ি, গিবাদ, পরনিন্দা, চুরি, ডাকাতি এবং অন্যের যে কোনো ক্ষতি সাধনে লিপ্ত তাদের মূল্যবান নেক আমল দ্বারা মজলুম পাওনাদেরকে পরিশোধ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি সাধন করবে, প্রতিশোধ হিসাবে আল্লাহ তাআলা তার ক্ষতি সাধন করবে। শত্রুতা পোষণ, ক্ষতি সাধন করা, প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা, সম্পর্কচ্ছেদ, দূষান্বেষণ, উত্তরাধিকার সূত্রে পাওনাদার ভাই বোনদেরকে অধিকার না দেয়া এবং ক্রয় বিক্রয় ও লেনদেনের ক্ষেত্রে ধোকা ও প্রতারণার আশ্রয় নেয়া, এ সকল অন্যায় আচরণ ও চরিত্র বর্জন করে এবং অন্যের ক্ষতি সাধনের মনোভাব ত্যাগ করে একটি বসবাসযোগ্য ও মনোরম সমাজ সৌধ নির্মাণ করা সকল মুমিন বান্দার জন্য অপরিহার্য ইমানী ও নৈতিক দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালমান কতাআকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ো, যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, এবং যে তোমার প্রতি অসদাচারণ করে তুমি তার প্রতি ভালো আচরণ করো। অন্যের ক্ষতি সাধন বন্ধ করে পরস্পর ভালোবাসা ও ঋদ্ধতা সৃষ্টির মাধ্যমে প্রশান্তময় ও শৃঙ্খলাপূর্ণ জীবন অর্জন করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অন্যের ক্ষতি না করা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
3: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো আরহত সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মদর্শনের ইতিহাসে ব্রহ্মচর্য জীবন ও গার্হস্থ্য জীবন উভয়ই গুরুত্বপূর্ণ। ধর্ম সংস্কৃতির গতি প্রবাহের ক্ষেত্রে উভয়েরই ভূমিকা গুরুত্ববহ। তাই ব্রহ্মচর্য জীবনাচারের রীতিনীতির সাথে তথাগত বুদ্ধ গৃহীদেরও নানা বিধিবিধান দিয়েছেন। বৌদ্ধ সাহিত্যে এগুলিকে গৃহী বিনয় বলে। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করছি। সিগালোবাদ সূত্রে বুদ্ধ বলেছেন, চন্দা দোষা ভয় মোহা ইয় দম্মং অতিবর্ততি নিহি অতি তস্যস কালোপক্ষেব চন্দিমা। চন্দা দোষ ভয়া মোহা ইয় দম্মং নতিবর্ততি আপুরতি তস্যস শুক্রপক্ষেব চন্দিমা। যে ব্যক্তি স্বেচ্ছাচারিতা, হিংসা, ভয় ও অজ্ঞানতার বসে পাপানুষ্ঠান করে কৃষ্ণপক্ষের চন্দ্রতুল্য তার যশোরাশি ক্ষয় পেতে থাকে। অপরদিকে যে ব্যক্তি চারিপ্রকার অগতির বাধ্য হয়েও পাপাচরণ করেন না তার যশোরাশি শুক্লপক্ষের চন্দ্রতুল্য বৃদ্ধি হয়ে থাকে। এছাড়া আরও উল্লেখিত হয়েছে, ন দিবাসুপ্পং শীলে রত্তিনোঠান দর্শিনা নিচ্চং মতে সন্ধেন সক্কা আবশীতং ঘরং অতিশীতং অতিউনহং অতিশায়মিদং কির ইতি বিষট্টে কম্মন্তে অত্যচ্ছেন্তি মানবে। যিনি আলস্য পরায়ণ, ঘুমিয়ে মূল্যবান সময় নষ্ট করেন এবং নিত্য নেশা দ্রব্যাদি পানে নিজেকে মত্ত রাখেন, তিনি কখনোই উপযুক্ত বা সুগৃহী হন না। এছাড়া যিনি অতি শীত, অতি উষ্ণ, অতি সকাল, অতি রাত বলে নিজের প্রয়োজনীয় কার্য সম্পাদনে সময় ক্যাপন করেন, তিনি কখনোই আত্মকার্য বা আত্মস্বার্থ রক্ষা করতে পারেন না। বুদ্ধ আরো বলেছেন, অয়দত্তু হর অতি অপ্যেন ভূমিচ্যতি বয়স্য কিচ্ছং করৌতি সেবতি অত্যকারণ। পরের ধন অপহরণ করে কিংবা অন্যকে অল্প দিয়ে নিজে বেশি পেতে চায় এবং দুষ্ট মনোবাসনার কারণে ভয়চকিত চিত্তে কার্য সম্পাদন করেন যিনি, এরূপ ব্যক্তি উপযুক্ত গৃহী হিসাবে গণ্য নহেন। অপরপক্ষে বলা হয়েছে, উট্টানক অনলসু আপদাসু ন বেদতি অচ্ছিদ্য বুত্তি মেধাবী তাদিষু লভতে জসং সংগাহ কমিত্তকর বনয় মিতবচ্চর নেতা বিনেতা অনুতা তাদিষু লভতে জয়সং। শিলবান মৃদুভাষী বিচক্ষণ দ্বিশক্তি সম্পন্ন বুদ্ধিমান ভদ্র নম্র মেধাবী আলস্যহীন কর্মশীল ব্যক্তিগণ গৃহী জীবনে সুখ্যাতি অর্জনে সমর্থ হন। এছাড়া যিনি পরোপকারী পরহিতৈষী তিনি গৃহী জীবনেও জনপ্রিয় হন। যিনি বাক্য রক্ষায় যত্নবান, ন্যায় রক্ষা করেন, সততা ও ধৈর্য ধারণ করেন তিনি গৃহী জীবনে খ্যাতি অর্জনে সমর্থ হন। গৃহী বা ব্রহ্মচর্য যে জীবনের অধিকারী হোক না কেন, মানুষ ইহজাগতিক কল্যাণ ও পরকালের মঙ্গল সর্বদা কামনা করেন, কিন্তু জীবনযাত্রার কালে তৃষ্ণার কারণে মানুষ নিজেকে যথাযথ সংযত রাখতে পারেন না বলেই অনেকেই লক্ষ্যে পৌঁছাতে পারেন না। তাই সকলের উচিত হবে আদর্শ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা। আদর্শ মানুষই ইহকাল পরকাল উভয়কালে শান্তি লাভ করেন। সকলেই সেই অমীয় শান্তির অধিকারী হন। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখীত ভবন্তু।
1: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:32, সূর্য অস্ত যাবে সন্ধে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলো হার্স, FM 90 মেগা হার্স, FM 106 মেগা হার্স এবং FM 102 মেগা হার্সে।

শ্রুতি শ্রোতা, এবারে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, সেই আমি এই আমি শুনতে পাবেন সকাল 7:30। সকাল 7:45 নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মহাশীর ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। বেলা 11:30 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল

লেটস স্পিক ইংলিশ, এটি শুনতে পাবেন বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভারতের চিহ্ন জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ শুনতে পাবেন রাত 9:05। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন প্রত্যাশার বাংলাদেশ, এটি শুনতে পাবেন রাত 10:30।

এবারে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত চলবে ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

সূর্য তুমি কখন এলে পূব আকাশে, ভোরে স্নিগ্ধ আলো আর এই মিষ্টি গানের সুর ছুঁয়ে যাক আপনার আমার আজকের দিনটি। নতুন দিনের নতুন সূর্য আপনার জীবনে নিয়ে আসুক একরাশ অনাবিল আনন্দ, অপরন্ত আশার নতুন সাফল্যের শুভকামনা। ভোরের গানে আমন্ত্রণ, চলুন শুনি শুভেন্দুর কণ্ঠে। গীতিকার সিদ্দিক চৌধুরী, সুর করেছেন সুজয় শ্যাম।

0: ঘোড়ার গানটি শুনলেন শিল্পী ছিলেন সুবীর নন্দী।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমি গাইতে আসি নাই, আমি গাইতে এসেছিলাম ফুল ফোটাতে। আমি বুলবুল, আমার কাজ গান দিয়ে বসন্তকে ডেকে আনা। প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত, গুলবাগিচার বুলবুলি আমি, রাহাত আরা গীতির কণ্ঠে।

ভালোবাসার কোনো রূপ নেই, রূপ থাকে মানুষের মনে। আর সেই রূপের তৃষ্ণা যখন চোখে এসে জমে, তখনই চোখের আলোয় প্রিয় মানুষটাকে খোঁজার আকুলতা তৈরি হয়। প্রিয় শ্রোতা, রাহাতারা গীতির কণ্ঠে এবারে শুনবেন চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি। কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত গানটি বিরহ বেদনা এবং তীব্র অপেক্ষার এক অনুপত্ত সৃষ্টি। চলুন শুনে আসি।

0: রাহাত আরাগিতের কণ্ঠে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মনের কথা মনের ভেতরেই যখন থেকে যায়, তখন বিদায় নেওয়ার মুহূর্তটি শুধু নিরাপত্তাই ভারী হয়ে ওঠে। যা বলা হল না সেটাই থেকে যায় আজীবন। মনে কি দ্বিধা রেখে গেলে চলে। রবি ঠাকুরের এই চিরন্তন গানটি অসমাপ্ত অনুভূতি, উচ্চারিত আবেগ আর বিদায়ের অব্যক্ত বেদনার এক গভীর প্রকাশ। শুরুতেই এই গান রবীন্দ্রসঙ্গীত, আর শুনবেন ফাহিম হোসেন চৌধুরী কণ্ঠে।

সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। ফাহিম হোসেন চৌধুরী কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গানটি অসীম পরমাত্মক প্রতি আত্মার আকুতি, অধরা সৌন্দর্য এবং সুরের মাধ্যমে তাকে স্পর্শ করার ব্যাকুলতার এক অপূর্ব সুর। চলুন শুনি।

0: অল্প দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফাহিম হোসেন চৌধুরী। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায় পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায় পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত সামাজিক জীবনকে সুন্দর করে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আপনারা জানেন, বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান খাত হচ্ছে কৃষি। দেশের মোট শ্রমশক্তির 40.6 ভাগ কৃষি খাতে নিয়োজিত। দেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, শিল্পায়ন ও টেকসই উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আসুন আমরা সবাই কৃষি কাজে যত্নশীল হই, এমনই আহ্বানে মেলে ধরছি আজকের কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশ সুরক্ষার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে পারি, নিশ্চিত করতে পারি পরিবেশ বান্ধব জীবনযাপন। খেয়াল রাখতে হবে প্রাকৃতিক সম্পদ যেমন মাটি, পানি ও বায়ু দূষণ যেন না হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সচেতনতা অপরিহার্য। কার্বন নিঃসরণ কমাতে হবে, জীব বৈচিত্র্য রক্ষার গুরুত্ব অনুধাবন করতে হবে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, পানির অপর নাম জীবন, সেটা মানুষ, পশু, প্রাণী এমনকি নানা ফসল, গাছপালা ইত্যাদির জন্য প্রযোজ্য। আজ আমার বাংলা পর্বে রয়েছে ভূগর্ভস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয়, ভূগর্ভস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
2: আপনাকে ধন্যবাদ।
1: আপনার কাছে প্রথমে জানতে চাইব, ভূগর্ভস্থ পানির সংরক্ষণের গুরুত্ব, এই গুরুত্বটা কি?
2: আমরা যদি বছরব্যাপী ফসল উৎপাদন করতে চাই তাহলে কিন্তু সেচ একটা অপরিহার্য বিষয়। আর মোট যে পানি কৃষিকাজে ব্যবহার করা হয় তার প্রায় 97% সেচ কাজে ব্যবহার করা হয়। তো এর মধ্যে ভূগর্ভস্থ পানির তুলনায় যেটা ভূ উপরিভাগের পানি সেগুলোই আসলে সেচের জন্য বেশি ব্যবহার করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে ধান উৎপাদন হয় বোরো মৌসুমে, অর্থাৎ শীতকালে, তখন দেখা যায় যে ভূ উপরিভাগে পানি কম থাকে, যেমন নদী নালা খাল বিলে পানি কমে যায়, তখন কিন্তু ভূগর্ভস্থ পানির উপরেই আমাদের নির্ভর করতে হয়। অর্থাৎ 78% ভূগর্ভস্থ পানি আমরা ব্যবহার করি। তাই প্রতি বছর এই সেচ কাজ চালানোর জন্য গভীর বা অগভীর নলকূপ দিয়ে আমরা ভূগর্ভস্থ পানি তুলি এবং ব্যবহার করি। আমরা যেহেতু ধান বেশি উৎপাদন করি এবং ধানের জমিতে একেবারে পানি দিয়ে প্লাবন সেচ দিয়ে রাখা হয়, তার ফলে দেখা যায় যে আমাদের প্রচলিত ব্যবস্থায় প্রায় 1 কেজি ধান উৎপাদন করতে 3-4 হাজার লিটার পানি লাগে। এবং এত বেশি পানি ব্যবহার করার কারণে যেটি হচ্ছে যে ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, যার ফলে মরুময়তা দেখা দিচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আবার ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাচ্ছে, একই সাথে মাটিতে যে জৈব পদার্থ এটারও কমে যাচ্ছে। আসলে আমাদের এই ভূগর্ভস্থ পানি যদি আমরা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার না করি তাহলে এই পানি আমরা সংরক্ষিত করে রাখতে পারবো না এবং পরিবেশে যে বিরূপ প্রভাবগুলো এগুলো আসলে কমাতে পারবো না। সেই কারণেই ভূগর্ভস্থ পানি সংরক্ষণ করে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
1: এবার আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে বললেন ভূগর্ভস্থ পানির দক্ষ ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির দক্ষ ব্যবস্থাপনার কয়টি উপায় রয়েছে, যদি একটু বিস্তারিত আলোচনা করতেন?
2: হ্যাঁ, আসলে অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা মাঝে মাঝে ভূগর্ভস্থ পানির যে স্তর রয়েছে এটির উপরে একটি পর্যবেক্ষণ ব্যবস্থাপনা থাকা দরকার, যে পানির স্তর কোথায় আসলে কম বা বেশি। আর প্রতি বছরই আমাদের দেশে বৃষ্টি হয়, বৃষ্টির পানিকে সংরক্ষণ করে রাখলে আবার সেই ভূগর্ভস্থ পানির লেভেলটাকে আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ, তো এখন পানি সংরক্ষণ সাধারণত করা হয় কি, আমাদের যে পুকুর আছে বা খালগুলোকে যদি খনন করে রাখতে পারি, নদীগুলো যদি প্রতি বছর পলি পড়ে ভরাট হয়ে যায়, নদীগুলো যদি আবার ড্রেজিং করে ওখানে যদি আমরা পানি সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু প্রতি বছর যে বৃষ্টির পানি আসলো তাতে আমার ভূগর্ভস্থ পানির লেভেল আবার ঠিক হতে পারে। তো কাজেই এই পানির স্তর পর্যবেক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং একই সাথে আরেকটি বিষয় হচ্ছে সঠিক সেচ পদ্ধতির ব্যবহার। আমরা ধান ক্ষেতের কথা একটু আগে বললাম যে ধান ক্ষেতে আমরা প্লাবন সেচ দিই, যে একদম পুকুরের মতো পানি থাকে সেখানে। কিন্তু ধানের ক্ষেত্রে একটি ভালো প্রযুক্তি সেটি হচ্ছে ধান গাছের রুট, যেখানে শেকড় রয়েছে সেখানে পানির সরবরাহ থাকলেই গাছ বাড়তে পারবে। সেজন্য আমরা AWD বলে যেটাকে আমাদের একটি প্রযুক্তি শিখাচ্ছি, যে পানি ধান খেতে আমরা শুকাবো এবং আবার সেচ দেব। এইভাবে এই AWD এর ব্যবহার, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এগুলো ব্যবহার করলে আমাদের পানি দক্ষ ব্যবস্থাপনা হবে।
1: খুব চমৎকার করে বললেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, শেষের বেলা জানতে চাইবো AWD পদ্ধতি কি।
2: এটি হচ্ছে পর্যায়ক্রমে ধান খেতে যে পানি দিচ্ছি এবং পানি আবার শুকিয়ে ফেলছি, এটি দেখার জন্য একটি পাইপ বসানো হয় ধান ক্ষেতের মাঝে মাঝে, ছিদ্রযুক্ত পাইপ। সেই পাইপ দিয়ে আমরা গাছের যে শেকড়ের কাছে কতটুকু পানি আছে এটি পর্যবেক্ষণ করব। যখন ওইখানে দেখব পানি কমে গেছে তখন আবার সেচ দেব। এই পদ্ধতিতে পানি কম অপচয় হবে এবং ধানের ফলনও ঠিক থাকবে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, নিশ্চয়ই আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হবেন এবং আপনারা জানলেন ভূগর্ভস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি কিভাবে করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে।

0: আজি ফিরে এলেন যে এতগুলো শাকসবজি সব বিক্রি হইলো।
1: হ আরে আমার শাকসবজির হন দারুণ চাহিদা, গঞ্জে যাইতে না যাইতেই পাইকাররা লুই ফেলায়, দামও ভালো পাইছি। এই লো টাকা গুলো রাখো।
0: শাকসবজি চাষের পরামর্শ দেয়।
1: ঠিক আছে ঠিক আছে, তাইলে কাল সকালে কুপাইয়া দিব। আর গঞ্জের থনে সার ওয়াইনা দিব।
2: চাষি ভাই বোনেরা মনে রাখবেন, জমি থেকে বেশি ফলন পেতে হলে জমির মাটি হতে হবে উর্বর। এর জন্য জমিতে বেশি বেশি জৈব সার ব্যবহার করুন।

প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আসুন আমরা সকলে কৃষি বান্ধব হয়ে উঠি। বাড়ির আশপাশের খালি জায়গাটিতেও এ সময় লাগিয়ে দিই কোনো গাছপালা বা সবজি আবাদ। পরিবেশ সচেতন হই, হই স্বাস্থ্য সচেতন। ডেঙ্গু থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি অনুসরণ করি, সুস্থ থাকি। সবার জন্য শুভকামনা।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে পার্থক্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য, আসুন আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 27শে শ্রাবণ, 27শে সফর, 11ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। ঝুঁকি মোকাবেলায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ, পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 62.25%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। কলম্বিয়ায় শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 111 জনের প্রাণহানি, দেশটিতে জরুরি অবস্থা জারি। এবং মিরপুরে দ্বিতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচে সফররত মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ভিসা নীতিমালা 2026-এর খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18ক ধারার সব শর্ত পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা 2026 প্রণয়ন করা হয়েছে। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতকরণের জন্য একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ, এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি গতকাল রাজধানী শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন দেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এ রাষ্ট্র পুনর্গঠনের যাত্রাপথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। আরো শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে রূপ দেওয়া হয়েছে এসডিজি ভিলেজে। জাতীয় সম্মেলনে যার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: আমি আনুষ্ঠানিকভাবে এখন এই তিনটি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি।
2: প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় নাগরিক সেবার আওতায় আনা হবে এই গ্রামগুলোকে।
4: ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
2: সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এমনটাই মনে করছেন এসডিজি ভিলেজের অন্তর্গত খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের বাসিন্দারা।
5: রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে, আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে।
6: এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে।
7: এই অঞ্চলের লোক মানে কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না আমরা
2: উপকূলের লোনা বাতাস পেরিয়ে এই স্বপ্নের ছোঁয়া পৌঁছেছে সুদূর পাহাড়ের গায়েও। ডাকোপের পানখালি, বোচাগঞ্জের নাফানগর কিংবা কাপ্তায়ের মিতিঙ্গাছড়ি, প্রতিটি গ্রামেই এখন পরিবর্তন আর সম্ভাবনার নতুন সুর। নিজের গ্রামকে এসডিজি গ্রাম ঘোষণা করায় খুশি গ্রামের মানুষেরা।
8: ভালো একটা অপরচুনিটি যে আমাদের গ্রামটা আসলে সিলেক্টেড হয়েছে।
9: সেতুরি একটা করে দিলে আমরা চাকরি বাকরি ছেলে মেয়েরা মানে সুযোগ সুবিধা পাবো।
10: এই পাইলট প্রকল্পের মতো এই রাঙামাটি বা এই পার্বত্য চট্টগ্রামের সকল গ্রামগুলো যেন উন্নতভাবে নির্মাণ হয়।
2: সরকারের এই সিদ্ধান্তে গ্রামের মানুষের দারিদ্র ঘুচে যাবে, মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্যসেবার সুবাস ছড়াবে প্রতিটি উঠোনে। টেকসই আগামীর এই নতুন ভোর মেঠু পথ পেরিয়ে পৌঁছে যাক প্রতিটি প্রান্তরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 71 ও ২৪ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারো নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করলেই হবে না, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বাংলাদেশ স্কাউটস সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও একাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের 10 শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ঢাকার অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের প্রশ্ন। তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে হেফাজতে নেওয়া উচিত এবং আত্মপক্ষ সমর্থনে তার কিছু বলার থাকলে আদালতের সামনে তা উপস্থাপন করা উচিত। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননা সামিল।
11: আশা করব যে আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভের কোনোকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।
0: পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি গতকাল সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে যেসব ইস্যু রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উভয় দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা দিল্লি সম্পর্ক ভালো থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি গতকাল এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আগেই জানানো হয়েছে, গত রবিবার রিয়াদে একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ আগুনে 16 জন বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। তিনি বলেন, শূন্য পাশ করার প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন, চলতি বছরে SSC ও সমমানের পরীক্ষার ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা GPA 5 বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। এবারে শুনুন চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফল নিয়ে একটি প্রতিবেদন।
13: চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিরন সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
14: আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটি উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25।
13: এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। GPA 5 পেয়েছে 116,676 জন। 2026 সালে এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট 14,4,539 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাশ করেছে 8,99,610 জন। প্রকাশিত ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় 2,96,982 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 1,64,797 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ও ভকেশনাল পরীক্ষায় 1,27,964 জন পরীক্ষার্থীর মধ্যে 74,470 জন উত্তীর্ণ হয়েছে। বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, এ বোর্ডে পাশের হার 71.63%। ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,
15: যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।
13: এদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
16: আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন পেজ আসছে, 1180 আমার টোটাল মার্ক, আলহামদুলিল্লাহ খুশি আছি আমি।
17: আমি প্রথমে ভেবেছিলাম যে কয়েকটিতে এ প্লাস আসবে না, কিন্তু দেখি হ্যাঁ সবগুলোতে জিপিএ 5 চলে আসছে।
13: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
12: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরে মার্কিন রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবার আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 111 জনের প্রাণহানি সহ আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূকম্পটি অনুভূত হয়। পুরো কলম্বিয়া এবং পার্শ্ববর্তী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও ভূকম্পটি অনুভূত হয়। এতে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পুনরুদ্ধার কার্যক্রমে অর্থ বরাদ্দ ত্বরান্বিত করতে জরুরি অবস্থা ঘোষণা করে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, তিনি দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে প্রাণহানির ঘটনায় ওয়াশিংটন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্ত হিসেবে 5 মাস ধরে চলা সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইরান যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণের অর্থ প্রদানের দাবি জানানোর কয়েকদিনের মধ্যেই এই মার্কিন পদক্ষেপের কথা জানা গেল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, সম্প্রতি 7 ঘন্টা ধরে চলা এক বৈঠকে দেশটির সর্বোচ্চ নেতা মুস্তাফা খামিনি নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর থেকে জনসমক্ষে না এলেও খামিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন পেজেশকিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হার্নিয়া চিকিৎসার জন্য সফলভাবে ইলেকটিভ ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মেডিকেল টিম গতকাল জানিয়েছে, আনোয়ার ইব্রাহিম বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন এবং আরোগ্য প্রক্রিয়া ভালোভাবে চলছে কিনা তা নিশ্চিত করতে একদল চিকিৎসা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। এর আগে আনোয়ারের একজন সহযোগী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং তাকে 2 দিন পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। গতরাতে প্রধানমন্ত্রীর কার্যালয় ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়। এতে বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান। খেলার খবর। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 105 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 7 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:32 এবং সূর্য অস্ত যাবে 6:35। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঝুঁকি মোকাবেলায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026 খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ফ্যাসিবাদী শাসনে জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে, এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গতকাল 5 আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সুখের ঠিকানা অনুষ্ঠানে। কেমন আছেন প্রিয় শ্রোতা? নিশ্চয়ই ভালো আছেন আর আমাদের অপেক্ষায় আছেন। হ্যাঁ, আপনাদের অপেক্ষার পালা ঘুচিয়ে আমরা চলে যাব অনুষ্ঠানের মূল আয়োজনে। প্রিয় শ্রোতা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মিজানুর রহমান, তথ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, IEM ইউনিট, ঢাকা। আমরা জানব তার কাছ থেকে গর্ভধারণের পূর্বে কাউন্সেলিং এর গুরুত্ব সম্পর্কে। চলুন তাহলে শুরু করি মূল আয়োজন। তা আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, গর্ভধারণের প্রস্তুতি বা কাউন্সেলিংটা কি আপনি মনে করেন?
2: ধন্যবাদ। আসলে গর্ভধারণ প্রস্তুতি বা ইংলিশে বলে প্রি কনসেপশনাল কাউন্সেলিং, এই কথাটার সঙ্গে খুব একটা পরিচিত না হলেও এর গুরুত্বটা অনেক। গর্ভধারণের আগেই কোনো দম্পতি যখন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং আসন্ন গর্ভাবস্থায় ও প্রসবকালে কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে তা সমাধান করা যায় সেই বিষয়ে যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয় সেটি হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা গর্ভপূর্ব প্রস্তুতি।
1: তাহলে প্রিয় শ্রোতা, আমরা জানতে পারলাম গর্ভধারণের প্রস্তুতিটা কি মনে করেন আপনারা, বা আপনারা এটাকে

0: এদের অনেকের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস, হরমোনজনিত প্রবলেম থাকে, অনেকের অ্যানিমিয়া থাকে, রক্তশূন্যতা, জিনগত প্রবলেম, এই সমস্যাগুলো থাকে, কিন্তু সে বিষয়ে তিনি হয়তো জানেন না। এই অবস্থায় সন্তান ধারণ করলে শিশু ও মায়ের দুজনের জন্য জটিলতা হতে পারে। গর্ভধারণের অন্তত 3 মাস আগে প্রি কনসেপশনাল কাউন্সিলিং শুরু করা যেতে পারে।
1: তাহলে আমরা জানতে পারলাম এর মূল লক্ষ্যটা কি। এরপরে আপনার কাছে জানবো গর্ভধারণের আগে কি কি করতে হবে বলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আছে, তারা আপনারা কিভাবে জিনিসটিকে দেখেন, এটি যদি আমাদের প্রিয় শ্রোতাদের একটু বিস্তারিত বলতেন।
0: আসলে গর্ভধারণের 1 মাস আগে থেকে এবং গর্ভধারণের 3 মাস পর্যন্ত প্রতিদিন 4 মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড খেতে হবে। এটি শিশু জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি কমায়, এটা একটা কারণ। তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ, যেটা বললাম হাইপার প্রেসার, প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, এগুলোর মতো রোগ অনিয়ন্ত্রিত থাকলে গর্ভপাত হতে পারে এবং গর্ভাবস্থায় শিশু মারাও যেতে পারে। ওজন কম বা বেশি হতে পারে, শিশুর বুদ্ধি বিকাশে বাধাগ্রস্ত হতে পারে, তাই জন্মের সময় পরবর্তীকালে অনেক জটিলতা সৃষ্টির সম্ভাবনা এড়ানোর জন্য এই কাউন্সিলিংটা করতে হয়। আর এটা হচ্ছে অনেকে রুবেলা বা হেপাটাইটিসের টিকা নেওয়া না থাকলে সেটা নেওয়া যেতে পারে। মায়ের অতিরিক্ত যদি ওজন থাকে, কম ওজন বা রক্তশূন্যতা, এগুলো ঠিক করে তারপর গর্ভ ধারণ করা উচিত। আর একটা হচ্ছে যে কেউ যদি আগে থেকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভোগেন, কোলেস্ট্রল বা খিঁচুনি থাকে, ঘুম বা মানসিক সমস্যা, থাইরয়েড সমস্যা থাকে, তাহলে ওষুধ সেবন করে তাহলে তা অব্যাহত রাখবেন কিনা তাও জানা জরুরি। এবং গর্ভধারণের যে একটা ভয় বা উৎকণ্ঠা থাকে, বিশেষ করে যারা প্রথম গর্ভ ধারণ করছে, ফার্স্ট বেবি নিচ্ছে, তাদের ক্ষেত্রে কাউন্সিলিংটা অনেক তাকে
1: সাহায্য করবে,
0: ভয় দূর করতে সাহায্য করবে। এবং তার জন্য টেনশন ফ্রি থাকাটা খুব জরুরি, বিশেষ করে গর্ভাবস্থার সময়।
1: আসলে আমার মনে হয় সব রোগের সবচেয়ে বড় ঔষধ হচ্ছে আমাদের দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে।
0: এক্স্যাক্টলি,
1: দুশ্চিন্তা থাকলেই কিন্তু আসলে যে কোনো রোগ মনে হয় খুব বেশি বাসা বাঁধে আমাদের শরীরে, কি মনে করেন আপনি?
0: হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, কনফিডেন্সটা সবকিছুর জন্য জরুরি।
1: এরপরে প্রশ্ন, হবু মায়েদের কেন ফলিক অ্যাসিড দরকার হয়?
0: সন্তান পৃথিবীতে বা আসার আগেই মায়েদের কিছু পরিপূরণ করে নেওয়া দরকার, নইলে সন্তানের নানা জন্মগত প্রতিবন্ধকতা আশঙ্কা থাকে। যেটা আমি বললাম, স্ত্রী রোগ বিশেষজ্ঞরা বলে থাকেন, যেটা হচ্ছে গর্ভে বাচ্চা আসার 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করলে জন্মের সময় শারীরিক যে ত্রুটি, ঝুঁকি অনেক কমে যায়। প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করে দেখে নিতে হবে হবু মায়ের কোনো রকম শারীরিক অসুবিধা আছে কিনা, থাকলে তার চিকিৎসার পর সন্তানের পরিকল্পনা করা উচিত। সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় থেকে হবু মায়ের নিয়ম করে ফলিক অ্যাসিড খাওয়া জরুরি, কারণ গর্ভাবস্থার আগে থেকে দৈনিক 600 মিলিগ্রাম যদি ফলিক অ্যাসিড সে খায়, তাহলে শিশুর নিউরাল যে টিউব ডিফেক্ট নামে একটা তার সমস্যা থাকতে পারে, সে মারাত্মক জন্মগত সমস্যা থেকে বেহাত পাওয়া যেতে পারে। আর আমি এর পাশে একটু সম্পর্ক ভয়ে বলছি যে কোন কোন খাবারে ফলিক অ্যাসিড বেশি থাকে, যদি সাপ্লিমেন্ট না নেয় আর কি, তাহলে বলবো যে মসুরের ডাল, তারপর হচ্ছে কড়াইশুঁটি বা মটর, সয়াবিন পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, তবে মসুরি ডালে সবচেয়ে বেশি।
1: ডাল হচ্ছে আমাদের ভাতের সাথে একটা অনেক বড় খাবার, তো আমরা এই সময়টায় আমরা আসলে প্রতিদিন যদি একটু করে বেশি করে ডাল খাই, তাহলে আমার মনে হয় যে আলাদা করে ফলিক অ্যাসিডটা আমাদের দরকার নাও লাগতে পারে,
0: নাও লাগতে পারে। এবং ডালকে গরিবের মাংস বলা হয়, প্রোটিন সোর্স,
1: একদম ঠিক বলেছেন,
0: যেমন প্রোটিন সোর্স ফলিক অ্যাসিড সোর্স।
1: ফলিক অ্যাসিড তো খুব সুন্দর জানতে পারলাম। এই আয়োজন মালার একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আমাদের সরকারি কোনো পদক্ষেপ বা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আছে কিনা, মানে এই যে গর্ভধারণ পূর্ব কাউন্সিলিং এর উপরে?
0: অবশ্যই আছে, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কাজ করে থাকি, আমাদের বিভিন্ন সেন্টার রয়েছে, ইউনিয়ন পর্যায়ে যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, সেখানে এই যেটা বললাম ফলিক অ্যাসিড, আয়োডিন, এগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। এবং এখানে আমাদের যে FWV বা পরিবার কল্যাণ পরিদর্শিকা আছে, তারা কাউন্সিলিং করে।
1: তাহলে তো নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা জানেন যে এইসব যে ফ্রি কার্যক্রম আপনাদের আছেন, এই সেবাগুলো তো নিশ্চয়ই আমাদের মনে হয় যারা সেবা গ্রহীতা আছেন তারা মনে হয় নিচ্ছেন,
0: কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে অনেকে জানে না এই সেবাগুলো বা আমরা ফ্রি যে
1: আপনারা নিশ্চয়ই জানাচ্ছেন এগুলো।
0: আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যেমন আমাদের একটা এভিভেন কার্যক্রম রয়েছে, ভ্রাম্যমান চলচ্চিত্র, এগুলো হচ্ছে মাঠে ঘাটে স্কুলে বিভিন্ন জায়গায় বাজারে আমরা এগুলো প্রোগ্রাম করে থাকি কন্টিনিউয়াসলি। আরেকটি হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে আমাদের, তারপরে হচ্ছে আপনার একটা প্রোগ্রাম আছে স্যাটেলাইট ক্লিনিক, গ্রামে গ্রামে আমাদের পরিবার কল্যাণ প্রতিষ্ঠা করে থাকে, সেখানেও কিন্তু এই ধরনের গর্ভপূর্ব কাউন্সিলিং করে থাকে।
1: আর এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের প্রিয় শ্রোতা বন্ধু আপনারা জানতে পারলেন যে সরকারের যে এই ফ্রি কার্যক্রমগুলো, এই সেবা গ্রহণগুলো, সেবাগুলো রয়েছে, আপনারা আসবেন, সেবা নেবেন। এবং আমরা আশা করছি যে এই যে গর্ভধারণের পূর্ব কাউন্সিলিং এর গুরুত্ব সম্পর্কে আজকে আমরা মিজানুর রহমান সাহেবের কাছ থেকে যে জানতে পারলাম, সেটা আমাদের আমাদের শ্রোতা বন্ধুরা অনেক অনেক উপকৃত হলো। তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। শেষবেলায় বলতে চাই, আসুন সকলে স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার আক্রমণ থেকে নিজেকে এবং পরিবারের সকলকে রক্ষা করার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার

0: করে ঘুমাই, বাড়ির দরজা জানালায় নেটের ব্যবহার করি এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখি।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: সুখের ঘরে সবাই সুস্থ থাকি এই শুভকামনায় বিদায় নিচ্ছি সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আজ সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সেই আমি এই আমি। অনুষ্ঠানে আজকের অতিথি আকরামুল ইসলাম, সঞ্চালনায় আব্দুস সবুর খান চৌধুরী।

0: শ্রোতা বন্ধুরা, সেই আমি এই আমির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আব্দুস সবুর খান চৌধুরী। প্রিয় শ্রোতা, আপনারা সকলেই জানেন দেশের বরেণ্য সামাজিক ব্যক্তিত্বকে নিয়ে, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে তাদের মুখোমুখি হই, তাদের কাছ থেকে তাদের জীবনের কথা জানার চেষ্টা করি। আজকে তেমনি আমাদের অতিথি জনাব আকরামুল ইসলাম। আকরামুল ইসলাম একজন লোকগীতি শিল্পী এবং লোকগীতি গবেষকও বটে। তাছাড়া হাসন রাজার গান আজ বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে পড়েছে, তার পিছনে তার কিঞ্চিতাধিক অবদান রয়ে গেছে। এবং আকরামুল ইসলামের নিজস্ব তত্ত্বাবধানে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে প্রচুর গুণী শিল্পী গড়ে উঠেছেন তারই সাহচর্যে, তারই নির্দেশনায়, তারই পৃষ্ঠপোষকতায়। আজকে মোহাম্মদ আকরামুল ইসলামের কাছে অনেক গল্প শোনার আছে। আছে লোকগীতির তেতা জড়িয়ে পড়ার খবর, আছে তার জন্ম দেশের খবর, তো সেসব গল্প শুনব। তাছাড়া তার কাছে বড় যে জিনিসটি রয়েছে আমাদের জানার, তিনি একজন বেতার কর্মকর্তা ছিলেন, তার কাছে রয়েছে অনেক গল্প। আকরাম ভাই, আপনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আকরাম ভাই?
1: আছি ভালো।
0: বহুদিন পরে বেতারের স্টুডিওতে পাওয়া গেল। বেতারের কর্মকর্তা জীবন আপনার ছিলই, কিন্তু আমরা শুরু করতে চাই সেই আকরাম ভাইকে নিয়ে, যে আকরাম ভাই লোকগীতি গাইতেন ছোটবেলা। আপনি কি ছোটবেলা থেকেই গাইতেন? আপনার দেশের বাড়ি কোথায় বলুন, এবং সেখান থেকেই শুরু করুন।
1: একটা অনুষ্ঠানে আমি গান গেয়েছি যখন আমার বয়স ছিল 5-6। এত ছোট বয়সে আমি গান করেছি, এবং এটা বিশাল একটা অনুষ্ঠানে, সিলেট মেডিকেল হসপিটাল এন্ড স্কুল ছিল। এই স্কুল এন্ড হসপিটাল সিলেটের যে বিশাল একটা প্রতিষ্ঠান হসপিটাল, বার্ষিকী একটা অনুষ্ঠানে আমি গান করেছিলাম। তখন আমাকে গান শিখাতেন একজন পুলিশ অফিসার, উনার বাড়ি টাঙ্গাইলে, নাম মতিউর রহমান। আব্বাকে বড় ভাই বড় ভাই হিসেবে ডাকতেন। এটা বলছি আমি 54-55 ইংরাজির কথা। আমি গেছি গোলাঘাট বলে ডিস্ট্রিক্টে, অনেক দূরে বাংলাদেশ থেকে, একদম আপার আসাম বলে ওটাকে। ওখানে গিয়ে দেখছি আমার মার বংশের অনেক, আমাদের ভাই বোন, মামা, মামাতো ভাইরা, বোনরা সবাই গান গায়, না গিটার বাজায় না গান গায়,
0: সঙ্গীতের সঙ্গে জড়িত,
1: মারাত্মক ভাবে জড়িত।
0: আর বাবা?
1: বাবা ছিলেন সিলেট সিভিল হসপিটালের ডাক্তার, ব্রিটিশ ইন্ডিয়ার হসপিটালের ডাক্তার ছিলেন, তারপরে মেন্টাল হসপিটাল আসামের, ওই সব জায়গায় আব্বার চাকরি ছিল। তো যখন পাকিস্তান হলো, দেশ ভাগ হলো, তখন আব্বাকে বলা হলো যে তুমি পাকিস্তানে চলে যাবা নাকি ইন্ডিয়ার আসামেই থাকবা। তো আব্বা বললেন যে আমার একটি মাত্র কারণ, আমার পাকিস্তানের অংশে আমার দেশের বাড়ি পড়ে গেছে সিলেট, আমি সিলেটেই চলে যাব।
0: আচ্ছা, আপনার অন্যান্য ভাই বোনরা কি?
1: আমি, আমার আব্বা আম্মার সব ছোট সন্তান, আমার সব বড় ভাই ইংল্যান্ডে
0: প্রবাসী ছিলেন,
1: এবং আমার ভাবি উনিও স্পেনের মহিলা, কিন্তু এইরকম মহিলা পাওয়া বড় মুশকিল, আল্লাহ মিলাই দিয়েছেন।
0: আকরাম ভাই, এই যে আপনার ছোটবেলা থেকে,
1: আমার গানের ব্যাপারটা, আমার কণ্ঠে ওই পুলিশ ইন্সপেক্টর সাহেব মতিউর রহমান সাহেবের শিখানো গান আমি ওই অনুষ্ঠানে করলাম, মেডিকেল স্কুল এন্ড হসপিটালের গানটা ছিল

0: কি সুন্দর গান। এরপর থেকে আপনার স্কুলে পড়া এবং সেখানেই আপনার এই গানের প্রতি আপনার আগ্রহ, এবং স্কুলেই আপনাকে নানান অনুষ্ঠান গান গাইতে হতো না তখন?
1: আমি 65 এ তো আমি অডিশন দিয়ে পাশ করে আমি চিটাগাং দু তিনটা প্রোগ্রামও করেছি
0: 65, 66, 67
1: সনে রেডিও পাকিস্তান সিলেটের ওপেন হয়, তখন আমাদেরকে সিলেট স্টেশনেই গান করতে হতো, এর আগে চিটাগাং এ, কারণ চিটাগাং ছিল সিলেটের ডিভিশনাল হেডকোয়ার্টার।
0: আচ্ছা, আপনি তো প্রথমেই যে গান গাইলেন চট্টগ্রাম ভেতরেই তো আপনার প্রথম অডিশনে পাশ করে গান গাইলেন, আপনার তখন গান ছিল হাসান রাজার গান না অন্য কোন লোকগীতি, অন্য কোন গাইছিলেন, অন্য কারো গান?
1: এমনি লেখা গানই বেশি গেয়েছি, কারণ তখন কোন মহাজনের গান পাওয়া যেত না এবং কারো কাছে থাকলেও দিতে চাইত না।
0: তখন শুধু উজির মিয়ার নাম শুনতে?
1: না, উজির মিয়া তো মহাজন না, উনি আমার মতো সিনিয়র গায়ক, মহাজন
0: বলতে আমি বুঝতে পেরেছি হাসান রাজা, লালন শাহ,
1: লালন শাহ, এই যে
0: আরকুম শাহ
1: এরা হচ্ছে। এই হিসাবে গান কালেকশন করা বড় কঠিন ছিল। 68 এ যখন শুরু হলো রেডিও পাকিস্তান সিলেট থেকে আমাকে সিলেটের মহাজনদের গান, তখন মারাত্মক অসুবিধায় পড়ে গেলাম,
0: গান
1: কোথায় পাবো এরকম। আমি তখন ঘুরে ঘুরে দুইটা গানের জন্য আমি সিলেট থেকে সুনামগঞ্জে পর্যন্ত গেছি,
0: দুইটা গান।
1: একজনে বলছে আমার কাছে আসছে নিয়ে যাইয়েন, এই গেছি বাসে চড়া। আর কি ব্যাকওয়ার্ড রাস্তা ছিল তখন, বোল্ডারের উপর দিয়ে বাস চলতো,
0: কত কষ্ট করেছেন। আচ্ছা, সেই যে আপনি কষ্ট করা শুরু করেছেন লোকগীতি সংগ্রহের, সেই নেশাটাই কি আপনাকে পরে বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হওয়া, রেডিও সেন্টারের সঙ্গে যুক্ত হওয়ার কাজে অনুপ্রাণিত করেছে?
1: 72 তে আমি দুটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম, একটা পেয়েছি বিআরটিসি আর একটা পাইলাম বাংলাদেশ বেতারে।
0: আচ্ছা, আমি শুনেছি আকরাম ভাই, হাসান রাজার হারিয়ে যাওয়া গানের উদ্ধারে আপনার একটি বেশ বড় ভূমিকা ছিল, এমনকি অনেক গানে আপনি নাকি সুরারোপও করেছেন, এটা কতটুকু সত্যি?
1: এটা সত্যি। একটা বড় অর্গানাইজেশন আছে সিলেট, তারা আমাকে রিসেপশনও দিছে, আমার সাথে আরো 5-6 জন ছিলেন, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার,
0: বিদ্যুৎলাল দাস,
1: বিদ্যুৎলাল দাস আমার গুরু, উনি হাসন রত্ন আমি উপাধিও পেয়েছি।
0: বাহ বাহ, অভিনন্দন আপনাকে। তারপরে এই যে আপনি শুধু হাসান রাজার গান ধার করেছেন না, তার পাশাপাশি অন্য যে মহাজনের কথা বললেন,
1: অন্যান্য মহাজনেরটা কম, সবাই দেখলো যে আমি যেন অগ্রসর বেশ হাসান রাজার গানে। এই হাসান রাজা, হাসান রাজা, হাসান রাজা তুমি বলতে বলতে আমি আজকে 6-7 দিন আগের কথা বলি, একজন বলতেছেন ওই যে আমাদের আকরাম ভাই বসা, বলে আকরাম ভাইটাকে, বলে ওই যে বসে, উনি আকরাম ভাই কবে থেকে হইল, উনি তো হাসান রাজা।
0: ও আচ্ছা, এতটা আপনার প্রতি ভরসা,
1: ভরসা, আমি কৃতজ্ঞ।
0: আচ্ছা, দু একটি গান আপনি বলুন না, যে গানগুলো আপনার হাত থেকেই মানুষের মধ্যে ছড়িয়েছে, যদি একটু সুর করে বলতেন, যে আপনি উদ্ধার করেছেন যে গানগুলো, এবং বিশেষ করে জনসাধারণ যেগুলো মোটামুটি শুনেছে, আপনি যদি তার দু একটা।
1: আচ্ছা, দু একটা আমি আবার আমার আমিত্ব ঝাড়তে একটু লাজুক,
0: এটা তো শিল্পীর ভূষণ আর কি।
1: শোন না।

0: সোনা বন্ধে,
1: খুব বিখ্যাত গান,
0: সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো।
1: এটা মানে আপনি উদ্ধার করে এটা কি সুর করে?
0: আমার সুর করা গান।
1: ও, এটা অনেকে জানে না। আমার মনে হয় আজকের এই বেতার অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই জানার সুযোগ হবে যে এই বিখ্যাত গানটির হাসন রাজার রচনা, কিন্তু এটাকে সুরারোপ করেছেন আপনি। আর কি কি গান আপনার মনে পড়ে বলেন তো?
0: পিরিতের আগুন, পিরিতের

0: বাহ বাহ বাহ, এরকম আরো অনেক গান আছে যেগুলো আপনি মোটামুটি উদ্ধার করে এগুলোকে আবার নতুন করে সুর করে আবার মানে বাজারে এগুলো খুব প্রচারিত হয়েছে। আচ্ছা আকরাম ভাই, আরেকটা কথা বলি যে আপনার জীবনে এমন একজন মানুষ এসেছিলেন, তিনি চলেও গেছেন তার কাজকর্ম সমাধা করে, শাম্মী আক্তার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার, এবং তিনি আমাদের বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে রেখেছেন অনেক অনেক বড় ভূমিকা, আমরা শ্রদ্ধায় তাকে স্মরণ করছি। আকরাম ভাই, এরপর আপনি রেডিওতে জড়িয়ে পড়লেন কর্মকর্তা হিসেবে।
1: রেডিওতে আমার আব্বা মা বলছিল যে রেডিওতে তুই চাকরি পাইয়া গেছিস, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে, তুই রেডিওতে জয়েন কর।
0: অনেক বড় কথা তারা বলেছিলেন। আকরাম ভাই, বেতার কর্মকর্তা হিসেবে আপনি বাংলাদেশের ট্রান্সক্রিপশন সার্ভিস যখন শুরু হলো তার সঙ্গে আপনি জড়িত ছিলেন, এবং প্রচুর ভালো ভালো শিল্পী আজকে যারা আমাদের দেশে মহান শিল্পী হিসেবে পরিচিত, তো তাদেরকেও আপনি কিন্তু নিজের হাতে আমি বলবো যে লালনের একটা সুযোগ পেয়েছিলেন, এবং আপনার হাত থেকে অনেক শিল্পী গড়ে উঠেছে বাংলাদেশ বেতারের। আপনার কি সেরকম কোন স্মৃতির কথা মনে পড়ে?
1: স্মৃতির কথা মনে পড়ে, আমি সাধারণত ট্রান্সক্রিপশন সার্ভিসে আমি লোক সংস্কৃতিটাই বেশি দেখেছি, আর আধুনিক সাইটটা দেখত নুরুজ্জামান আহমদ দুলাল,
0: দুলাল ভাই, হ্যাঁ
1: হ্যাঁ সে দেখত। তো আমি যেহেতু লোকগানের শিল্পী, লোকগান পছন্দ করি, ওইটাই আমার কপালে এসে জুটলো। তো এই হিসাবে আমি ফরিদা পারভিনকে 73 যখন তাকে পেলাম এই ট্রান্সক্রিপশন সার্ভিসে, 7 ব্যাপী একটা অনুষ্ঠান হয়েছিল,
0: খুব মনে আছে যে আপনারা একটা 15 ব্যাপী জাতীয় অনুষ্ঠান করতেন, রেডিওতে দিতেন, এবং মাজহারুল ইসলামের মতন কণ্ঠ সেগুলোকে উপস্থাপন করতেন।
1: আজ পর্যন্ত দ্য সেকেন্ড ভয়েস মাজহারের মতো ভয়েস একটা এখনো আসে না,
0: এরকম স্বর্গীয় কণ্ঠ
1: না না এরকম আসে না, এটা তার আল্লাহ তাকে দিছিল। আর
0: তারপরে ওইভাবে আপনি লোকসঙ্গীতের যে কতগুলো কাজ করলেন, লোকসঙ্গীতের অনেকগুলো শিল্পীকে আপনি তৈরিও করে দিলেন। আচ্ছা বেতারে কর্মকর্তা হিসেবে কাজ করলেন কত বছর?
1: 32 বছর 7 মাস কয়েক ঘন্টা।
0: চমৎকার মনে আছে আপনার। আপনি রিটায়ার করলেন কবে সরকারি?
1: আমি LPR এ গেছি 6 2007, একেবারে ঝেড়ে ঝুড়ে বেরিয়ে গেছি।
0: আচ্ছা, কিন্তু আপনি এখনো গান তো গাইছেন?
1: গানও গাইছি।
0: আপনাকে টেলিভিশনও প্রায় দেখা যায়, এবং বিশেষ করে বেতারেও আপনি গান গাইছেন। আচ্ছা, আপনার সবশেষে আপনার পরিবার সম্পর্কে জানতে চাইব। আপনার পরিবারে একটি ছেলে কমল, তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে আপনার একটি চমৎকার জমাট একটি পরিবার আপনার, এই সম্পর্কে কিছু বলেন।
1: আমার ছেলে ডাক নাম তার কমল, আমার বৌমার নাম তানিয়া, তারা দুজনই মাস্টার্স করা। আমার নাতি দুজন আছেন, একজনের বয়স 6-7 আর আরেকজনের বয়স 13-14। আমি আল্লাহর কাছে হাজার শুকুর, খুব সুখী রাখছেন আমার আর আমার দুই নাতি, অত্যন্ত ভালো লেখা পড়ায়।
0: তা আপনাদের তাদের যে দাদা দাদি দুজনেই সঙ্গীত শিল্পী, তারাও কি এর মধ্যে কিছু পাচ্ছে?
1: আমার ছোট নাতি যে, হ্যাঁ সে পাচ্ছে,
0: তারাও কি গান বাজনা কিছু?
1: ছোট জনে 6-7 বছর বয়স, কিন্তু এখনই হারমোনিয়ামে
0: আঙুল চালায়। ও বাবা, আকরাম ভাই আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন, আপনার মতো এত গুণী শিল্পীকে বাংলাদেশ বেতারে পেয়েছি। ওই রবীন্দ্রনাথের ভাষায় আছে না যে তোমায় নতুন করে পাবো বলে হারাই বারে বার, আপনাকে নতুন করে পেতে ইচ্ছে করে আপনাদের মতন শিল্পীকে, গুণী শিল্পীকে, তাই সেই সুযোগে আজকে একটু পাওয়া।
1: এত বড় মাপের কেউ নাই, তবে আমার জীবনে যে আমি হাসন রত্ন উপাধি পাইছি এটা একটা বড় ব্যাপার, এবং আর শ্রোতা দর্শকরা আমার সুর করা হাসন রাজার গান, আরো যেগুলো অন্যের সুর করা, সেই গানগুলো যখন গাই খুব মন দিয়ে এবং খুব উৎসাহ নিয়ে শ্রোতা দর্শক গান শুনেন, আমি কৃতজ্ঞ।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ তো আকরামুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনারা শুনলেন, আপনাদের অনেকেই মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। আমাদের বাংলাদেশ বেতারের সঙ্গে আপনারা থাকবেন, শুধু তাই না, আপনারা সঙ্গীত শুনবেন বাংলাদেশ বেতারের, বিশেষ করে লোকসঙ্গীত আপনারা শুনবেন, এবং শুদ্ধ সুন্দর সঙ্গীতের সঙ্গে আপনারা থাকবেন, এটাই আশা করি। আমরা আশা করবো যে শ্রোতাদের পক্ষ থেকে যে আকরাম ভাই একটা গানের মাধ্যমেই আজকের এই আসর থেকে বিদায় নেবেন, একটু যদি আমাদেরকে শোনাতেন।
1: আচ্ছা, আমি এখন যে গানটা গাইছি হাসন রাজার গান, সেটা আমার নিজের সুর করা।
0: আচ্ছা,
1: এবং এই গানের সুরের মধ্যে আমার ধামাইল গানের কিছু প্রভাব আছে, আবার আসামের বিহু গানের কিছু প্রভাব আছে, এবং আমার লোকগানের প্রভাব তো আছে, সব মিশ্রণে আমি এটার গানের সুর আমি করেছিলাম। একটু গেয়ে শোনাই,
0: শুরু করুন।
1: আমি

ধরতে গেলে পাইনা তারে নড়ে হেরা আর সরে, ধরতে গেলে পাইনা তারে নড়ে হেরা আর সরে, আইন্দার গুইন্দার ঘরের মাঝে গুড়গুড়।

বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সে আমি এ আমি এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন আকরামুল ইসলাম, সঞ্চালনায় আব্দুস সবুর খান চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌসিন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশ বেতার ঢাকা অত্যন্ত আনন্দের সঙ্গে বিবিধ অনুষ্ঠান প্রচার বা তৈরি করার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের শোনাতে যাচ্ছি। চির উন্নত মমশির, চির উন্নত মমশির নজরুলের সেই পঙ্ক্তি, এবং তাকে সম্মান জানিয়েই একটি চমৎকার অনুষ্ঠান করার প্রয়াস আমাদের বাংলাদেশ বেতার ঢাকা করেছেন। তো এই অনুষ্ঠানে আজকের আমাদের শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, কেমন আছেন আপনি?
1: সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ ভালো আছি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। আপনার মতো শিল্পী বা আপনার যে পরিবার থেকে আপনি এসেছেন, সেই পরিবারের শিল্পী বেশি বেশি করে আমাদের বাংলাদেশি মানুষের কাছে পৌঁছবে যাবে, এটাই স্বাভাবিক।
1: একটা খুব মজার কথা বলি, এই রেডিওতে তো আমি বহু বছর আছি, তো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছিলেন তখন উনি একদিন এই স্টুডিওতেই উনি আসলেন। আমি ওয়ার্ল্ড মিউজিক বলে একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করছিলাম, উনি এসে বললেন যে নাশিদাপা, এই আমার নাম হচ্ছে তারেক রহমান, আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, তখন ছোট্ট স্টুডেন্ট। তারপরে বলছে যে আমি কি এই ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রামটা উপস্থাপনা করতে পারি। সেই অনেক বছর আগে থেকে, ও তখনও বয়সে ওই ম্যাচ করেনি, তার কিছুদিন পরে সেও এই প্রোগ্রামটাতে
0: মানে তার আগ্রহ ছিল,
1: সবসময় আগ্রহ ছিল। এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের মা, উনি করাচি রেডিওতে, ওনারা যখন পাকিস্তানে থাকতেন, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন ওখানে।
0: আচ্ছা,
1: পারিবারিক ভাবে যে জিনিসটা আসে সেটা কিন্তু মানুষকে অনেক বেশি নাড়া দেয়,
0: নাড়া দেয়, তাদের সমৃদ্ধ করে। তো আমরা এই অনুষ্ঠানে, চির উন্নত মমশির এই অনুষ্ঠানে, আমরা প্রথমে কোন গানটি শুনবো আজকে?
1: প্রথমে শুনবো বাঁশিতে সুর শুনিয়ে, এটা একটা প্রাতের গান, এবং এখানে এখন আমাদের বর্ষায় ভরে গেছে সারা পথ, কিন্তু আমরা চাই যে সাধারণ মানুষ ভালো থাকুক, কিন্তু বাঁশির গান আর বৃষ্টির গান শোনাই।
0: অনেক ধন্যবাদ, শুনি গানটি।

0: ভারী সুন্দর, একেবারে আমাদের বর্তমান যে প্রকৃতি, আমাদের যে পরিবেশ, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অত্যন্ত উপযোগী গানটি। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর, ভারী ভালো লাগলো। তো এবার যে কথাটি বলতে চাই যে নজরুল বর্ষে আমরা সবাই মিলেই কাজ করার চেষ্টা করছি, তো আপনার আশা, মানে একজন শিল্পী, একজন শিক্ষাবিদ হিসাবে আপনার আশা কি এই নজরুল বর্ষে?
1: আমার কাছে মনে হয় যে গানগুলো খুব সুন্দরভাবে মানুষের মনে গেঁথে যায়, যার জন্য ছোটবেলা থেকে যদি গানগুলো লোকে শোনে, বিশেষ করে আমাদের পরের প্রজন্ম, এবং যে একটা অসাম্প্রদায়িক চেতনা কবি কাজী নজরুল ইসলামের আছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সমস্ত চেতনা আরো বেশি বেশি করে যেন আমরা নজরুল বর্ষে এবং তার পরবর্তীতে ছড়িয়ে দিতে পারি,
0: সমস্ত দেশের মানুষ যেন আমরা মানুষ হিসাবে আমরা বসবাস সহাবস্থান করতে পারি, কোন রকমের হিংসা দেশ বাদ দিয়ে, তাই না? অনেক ধন্যবাদ। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: এবার একটি ভাওয়াইয়া গান, যেটা ভাটিয়ালি অঙ্গে লিরিক্সটা লেখা হয়েছে।
0: একদম, কি গান!
1: কুচবরণ কন্যারে তার মেঘ বরণ কেশ,
0: আমাদের প্রিয় শিল্পী সেই সঙ্গীতের বরপুত্র আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া এই গানটি। তো এবার মূল ধারায় আমরা ফিরে এলাম, এতক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করেছি গান নিয়ে, তাই না? এবার এসেছি মূল ধারায়, শুনি এই গানটি।

খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একেবারে নিজের পরিবার, নিজের ঐতিহ্যকে একেবারে আপনি এখানে প্রকাশ করলেন এবং প্রেজেন্ট করলেন। অনেক ধন্যবাদ সুধী মণ্ডলী। আমরা বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। চির উন্নত মমশির যারা চিহ্ন উন্নত হয়ে থাকে, বাংলাদেশ বেতাকে ধন্যবাদ যে নজরুল বর্ষে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকুন, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর ইংরেজিতে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 27th of Shravan, the 27th of Safar, and August the 11th. The news read by Akhtaruzzaman. First, the headlines. Cabinet gives approval to Draft Bank Resolution Amendment Act 2026. It is time to rebuild fragile Bangladesh, says Prime Minister Tariq Rahman while inaugurating SDG Village Pilot Project. Tariq Rahman urges all to work to build Bangladesh as envisioned by July martyrs. Indian High Commissioner pays courteous call to Prime Minister. Dhaka seeks to expedite Sheikh Hasina's extradition. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet. Delhi takes Dhaka's concerns seriously, informs Foreign Minister. US is an important partner in Bangladesh's economic progress, comments Information and Broadcasting Minister. Strong 7.4 magnitude earthquake kills at least 111 persons in Colombia. State of emergency issued. And Bangladesh High Performance Team clinched two-match T20 series, beating visiting Malaysia by 7 wickets in final at Mirpur. Those are the headlines. Now the details. The Cabinet has given final and in-principle approval to the Draft Bank Resolution Amendment Act 2026. The approval was given in a meeting of the Cabinet at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair yesterday. As no individual or institution applied in compliance with all the conditions of Section 18A of the Bank Resolution Act 2026, the Draft Bank Resolution Amendment Act 2026 was prepared with the objective of repealing the section. Meanwhile, the Cabinet approved the Draft Visa Policy 2026 to make the entry into and departure from Bangladesh by foreigners easier and more orderly, attract foreign investment, businesses and skilled human resources, promote the tourism and hospitality sectors, ensure technology and knowledge transfer. The new policy aims to make the existing visa system more up-to-date, secure, dynamic and streamlined. The Cabinet also gave final and in-principle approval to the Draft National Human Rights Commission Act 2026. Prime Minister Tariq Rahman has said it is now time to rebuild Bangladesh, which was turned into a fragile, debt and import-dependent state during 1.5 decades of fascist rule. He was addressing the National Conference on Navigating 5-Year Strategic Framework for Achieving SDGs, Policy, Partnership and Priority 2026 at Bangladesh-China Friendship Conference Center in the capital yesterday. The Prime Minister said Sustainable Development Goals, SDGs, have an undeniable role in the process of rebuilding the country. He said government has taken initiatives to implement a 5-year strategic economic plan aimed at ensuring people's prosperity, aligning the country's national development plans with the SDGs adopted by the United Nations. It may be mentioned the three villages taken under the SDG village project are Metinga Chora in Kaptai Upazila of Rangamati, Pankhali in Dakop Upazila of Khulna, and Nafanagar in Bochaganj Upazila of Dinajpur. Prime Minister Tariq Rahman has urged the countrymen to work together to build Bangladesh as envisioned by the martyrs of the July mass uprising, saying their sacrifices must be honoured by turning their dreams into reality. He was addressing a program at the Secretariat yesterday to honour the families of Bangladesh Scouts members who were martyred during the July mass uprising and provide them with financial assistance. Tariq Rahman said those people who sacrificed their lives for the country in 1971 and 2024 wanted to establish people's rights. Urging the scouts to work for the country, the Prime Minister said, everyone has to develop the mentality of standing beside people and nature alongside working for the welfare of the people. Prime Minister Tariq Rahman has expressed hope that India will expedite the extradition process of ousted Prime Minister Sheikh Hasina. He came up with his hope when Indian High Commissioner in Dhaka, Dinesh Trivedi, called on him at his office at the Secretariat yesterday. The Prime Minister also stressed the need to create an appropriate environment to further advance bilateral relations between the two countries. Later, at a press briefing at Foreign Minister Dr. Khalilur Rahman said, in the meeting, Bangladesh expressed its expectation that India would expedite the process of extradite Sheikh Hasina. He said, Bangladesh also reiterated its request to India to return the killers involved in the murder of Shahid Usman Hadi. Responding to a question on Sheikh Hasina's meeting with the press in New Delhi on 5th August, the foreign minister said Bangladesh had clearly conveyed its position to India and the Indian authorities had taken Dhaka's concerns seriously. The Indian side had expressed regret over what had happened, he added. Explaining Dhaka's position, the foreign minister said a convicted person should be taken into custody, and if that person has anything to say in defense, should make it before the court. This is Bangladesh Bethar giving you the news. The results of this year's secondary school certificate, SSC, and its equivalent examinations have been published. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haque Milon officially published the results at a press conference at the Secretariat yesterday. The average pass rate in the country's 11 education boards this year is 62.25%, while 116,676 students secured GPA 5. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has said the United States is one of the Bangladesh's closest and most important partners in the country's current economic progress. He said this at a View Actions meeting with the religious leaders at Gorunodi Catholic Church in Borishal yesterday. The Information and Broadcasting Minister said the partnership between the two countries plays a highly important role in garment exports, expatriate remittances and foreign direct investment. U.S. Ambassador to Bangladesh Brent T. Christensen was present at the event. At least 111 people have been killed and dozens more are injured after a powerful 7.4 earthquake hits western Colombia. Local officials said this. The U.S. Geological Service says the quake struck early yesterday in the Choco region at a depth of 107 kilometers. Shaking was felt across the country, as well as in neighboring Venezuela, Ecuador, and Panama. Buildings have collapsed, and rescue efforts are underway to free those who have been trapped beneath rubble. Colombian President Abelardo D. La Espriellas declared a state of emergency to speed up funding for recovery efforts and said he would travel to the disaster zone. Cricket and host Bangladesh high-performance team won the T20 series by defeating visiting Malaysia by 2-0. Bangladesh defeated Malaysia by 7 wickets in the second T20 match at the Sheri Bangla National Cricket Stadium at Mirpur, Dhaka yesterday. Batting first, Malaysia scored 105 for 4 wickets in their stipulated 20 overs. In reply, Bangladesh reached the victory target, scoring 106 runs for 3 in 7 overs and 4 balls. Finally, weather and forecast valley till 1 this afternoon says there is no inland report warning and no signal is to be wasted. And now to end the news, the headlines once again. Cabinet gives approval to Draft Bank Resolution Amendment Act 2026. It is time to rebuild fragile Bangladesh, says Prime Minister Tariq Rahman while inaugurating SDG Village Pilot Project. Tariq Rahman urges all to work to build Bangladesh as envisioned by July Martyrs. Indian High Commissioner pays courteous call to Prime Minister. Dhaka seeks to expedite Sheikh Hasina's extradition. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet. Delhi takes Dhaka's concerns seriously, informs Foreign Minister. U.S. is an important partner in Bangladesh's economic progress, comments Information and Broadcasting Minister. Strong 7.4 magnitude earthquake kills at least 111 persons in Colombia. State of emergency declared. And Bangladesh high performance team clinched 2-match T20 series, beating visiting Malaysia by 7 wickets in final at Mirpur. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Beta Dhaka.
2: Boma.
1: Zi abba.
3: Babur jor ta ki kom se.
1: Zi abba. Ohon to kom kom hi lage.
3: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
1: Chinta to kori onno karone abba.
3: Ki karone?
1: Huntasi side theke naki basago khali ham hoitase. Ham ar ham.
3: Joto huntaso toto hoyto na hoite pare. তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই। হামে নাকি?
3: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
3: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
3: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
4: আফা আফা করো না। ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
3: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
3: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
3: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি। ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
3: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
3: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
3: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
3: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
3: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
3: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
3: হ্যাঁ।
5: শ্রোতা বন্ধুরা, এই আয়োজন শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শোনাবে এবারে আধুনিক গান। প্রথম গানে শিল্পী সামিনা চৌধুরী, গানের গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার শওকত হোসেন।

আধুনিক গান শুনছেন। এবারে গান শিল্পী অপু আমান, গানের গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার মোহাম্মদ ইসহাক।

আধুনিক গান শুনছেন। এবার এখানে শিল্পী চম্পা বণিক, সুরকার সুমন সর্দার এবং গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ শাহানুর আলম রেজা।

শুনলেন আধুনিক গান, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 11ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 27শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, বর্ষাকাল।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, শরতের আগমনী বার্তা এখন প্রকৃতিতে। দূরে মেঘের গর্জন আর তেমনটি শোনা যাচ্ছে না, ধীরে ধীরে বৃষ্টির শব্দ দিন দিন কমে আসছে। আষাঢ় শ্রাবণ দুমাস বর্ষাকাল, বৃষ্টি, মেঘ, কদম ফুল, ভেজা মাটির গন্ধ আর অঝোর ধারার এক অনন্ত ঋতুকাব্য এই বর্ষাকাল। বাংলা বর্ষপঞ্জির মায়াময় মাস শ্রাবণের বিদায়ের মধ্য দিয়ে আসবে এই শরৎকাল।
0: বন্ধুরা, আকাশের বুকজুড়ে যে কালো মেঘ এতদিন ঘন হয়েছিল তার ভাজে ভাজে এখন যেন আলোর রেখা। বৃষ্টি ভেজা দিনগুলো একটু একটু করে সরে যাচ্ছে, নদীর জল এখনো টলমল, খালের ধারে কচুরি পানা এখনো দুলছে, গ্রামের পথের দুপাশে জমে থাকা পানিতে এখনো আকাশের মুখ দেখা যায়। তবু প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে বর্ষা তার আঁচল গুটিয়ে নিচ্ছে ধীরে ধীরে, আর দূরে কোথাও যেন শরৎ দাঁড়িয়ে আছে সাদা কাশফুলের মুকুট পরে।
1: রাজধানী শহর ঢাকাতে হয়তো দূর থেকে দেখলে মনে হয় এখানে ঋতুর কোনো পরিবর্তন নেই। কংক্রিটের দেয়াল, যানজট, হর্নের শব্দ, মানুষের ভিড়, অফিসগামী মানুষের ব্যস্ততা, সবকিছু যেন দিন রাত একই রকম। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় ঢাকাও ঋতু বদলের বেশ খবর রাখে।
0: ঠিক তাই বন্ধুরা, বৃষ্টির পানি শহরের মলিনতা দূর করে, সতেজ হয়ে ওঠে এখানকার গাছপালা, স্বস্তি ফিরে আসে জনমনে। আর বাহ্যিক অনেক পরিবর্তন তো আছেই, খেয়াল করলে দেখতে পাবেন বর্ষায় বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই কোনো এক অফিস ফেরত মানুষ হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে যান, মুহূর্তের জন্য তার ব্যস্ততা যেন থেমে যায়। মাথার উপর ছাতা, চারপাশে বৃষ্টির শব্দ, আর সেই শব্দের ভিতরে হঠাৎ যেন ফিরে আসে শৈশবের কোনো দুপুর।
1: কেউ কেউ বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে মনে মনে গুনগুন করে গেয়ে ওঠেন পুরনো কোনো গান। অনেক রিক্সাচালক বৃষ্টির হাত থেকে বাঁচতে যাত্রীকে নিয়ে আশ্রয় নেন দোকানের ছাউনির নিচে। কোনো চায়ের দোকানে ধোয়া ওঠা চায়ের কাপে জমে ওঠে গল্প। আর ব্যস্ত ঢাকা যেন কয়েক মুহূর্তের জন্য হলেও তার দৌড় থামিয়ে বৃষ্টিকে উপভোগ করতে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই বৃষ্টির মধ্যেও অনেকে ছুটে চলেন, সবসময় প্রাণ চাঞ্চল্যে ভরে থাকে ব্যস্ত এই নগরী।
0: শ্রাবণ বৃষ্টির ফোঁটাগুলো আমাদের জানালার কাচ বেয়ে নেমে আসে, খুব কাছ থেকে দেখি, আনন্দ লাগে। কিন্তু একদিন সকালে ঘুম ভেঙে আমাদের দেখতে হবে আকাশটা কেমন নীল, মেঘের ভেলায় সাদা তুলোর মতো মেঘ, দূরে কাশফুলের দোলা, আর ভোরের বাতাসে শিউলির গন্ধ। তখন বুঝে নিতে হবে শরৎ এসে পড়েছে।
1: হ্যাঁ প্রিয় বন্ধুরা, এভাবেই শরৎ এসে উঁকি দেবে। ঋতু বদলায়, সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু বাংলাদেশের প্রকৃতির এই চিরন্তন সৌন্দর্য আমাদের ভেতরে যে অনুভূতি জাগায় তাকে কখনো বদলায় না, একদমই না। জীবনের যত ব্যস্ততা, যত ক্লান্তি, যত দুঃখ, সবকিছুর মাঝেও প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় লাল সবুজের বাংলাদেশ অপার সৌন্দর্যের আধার।
0: বন্ধুরা, শ্রাবণকে আমরা খুব শীঘ্রই বিদায় জানাব, তাই বলবো তোমার ভেজা মাটির গন্ধ রেখে যাও বাংলাদেশের প্রত্যেকের হৃদয়ে। আমরা প্রিয় বাংলাদেশের অমলিন সৌন্দর্য সবসময়ই উপভোগ করতে চাই, এজন্য অবশ্য আমাদের প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে, মাটি, পানি ও বায়ু দূষণ রোধ করতে হবে।
1: বন্ধুরা আসুন আমরা সবাই সচেতন হই, দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে সকলে একসাথে কাজ করি। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নজম ই এলাহি।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে থাকছে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি ছায়াছবির গান। রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ইবাঁধন পর্ব।
1: শুভযাত্রা পর্বে থাকছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
0: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পাঠ করছেন লালটু হুসাইন।
2: সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি স্লোগানে একাল সেকাল শিরোনামে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের সমাপনী দিনে আজ সেগুনবাগিচায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পরিবেশিত হবে দুটি চলচ্চিত্র। বিকেল 5:30 প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত সিনেমা দুই পয়সার আলতা, আর রাত 8:00 দেখানো হবে আকাশ হক নির্মিত দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল সিনেমাটি। এছাড়া আজ সন্ধ্যে 7:00 সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ভারতীয় সাহিত্যিক মোহন রাকেশের লেহরন কি রাজহাঁস অবলম্বনে নাটক কোথায় জলে মড়াল চলে। নাটকটির মূল কাহিনী অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক এবং পরিকল্পনা ও নির্দেশনায় ডক্টর আইরিন পারভিন। নাটকটি পরিবেশন করবে নাট্যম রেপার্টরি, এটি নাট্য সংগঠনটির সপ্তম প্রযোজনা। অন্যদিকে রাজধানীর শুক্রাবাদে পান্থপথে দৃক পাঠ ভবনের লেভেল 8 চলছে বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী 2026। টানা পঞ্চমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে দৃক পিকচার লাইব্রেরি। আগামীকাল শেষ হচ্ছে আলোকচিত্রের এ আয়োজন। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে বিকেল 3:00 থেকে রাত 8:00 পর্যন্ত। এছাড়া ধানমন্ডির মিরপুর রোডে আলিয়াস ফ্রাসেস দ্য ঢাকার লা গ্যালারিতে আয়োজিত নারীর জীবন, স্মৃতি ও বাঙালির পরিবর্তনশীল গৃহজীবন নিয়ে শিল্পী সারা জাবিনের চৌকাট শীর্ষক চিত্র প্রদর্শনীর পর্দা নামবে আজ। সমাপনী দিনেও এ প্রদর্শনী দর্শকের জন্য খোলা থাকবে বিকেল 3:00 থেকে রাত 9:00 পর্যন্ত। আর রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর সহ এর নিয়ন্ত্রণাধীন মহানগরীর অন্যান্য জাদুঘরগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে আজ সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। জাদুঘরে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য 40 টাকা, 3 থেকে 12 বছরের বয়সী শিশুদের জন্য 20 টাকা। রাজধানীতে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে পরিচালিত অন্য দুটি জাদুঘর হল সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর এবং বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার আহসান মঞ্জিল জাদুঘর। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবসরে ঘুরে আসতে পারেন শিল্প সংস্কৃতির এ সকল আয়োজনে।

0: প্রিয় শ্রোতা শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
1: এবারে নগর পরিক্রমা। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে শুনবেন বৃক্ষরোপণ নিয়ে স্পট রিপোর্টিং, গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
2: পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এটি বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, মাটি রক্ষা করে এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখে। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি। আগারগাঁয়ে আমরা জানি যে মাসব্যাপী বৃক্ষমেলা চলছিল, সেই বৃক্ষমেলাটি শেষ হয়েছে। এখনও কিন্তু আমাদের রাজধানীবাসীর প্রচণ্ড আমাদের ইচ্ছা আছে, গাছের প্রতি মায়া আছে, গাছের প্রতি আমরা সেটা পরিচর্যা করি সময়ে সময়ে, এবং আমাদের এই সময়টা কিন্তু আমরা গাছ লাগাতে পারি। আমরা জানি যে মহানগরের বিভিন্ন স্থানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নার্সারি গড়ে উঠেছে। আমি আগারগাঁয়ে নার্সারি রয়েছে, অনেক সুন্দর স্পেস রয়েছে এবং এখানে দেশি বিদেশি গাছ রয়েছে, এবং এই জায়গাটায় আমরা কী ধরনের গাছ লাগাতে পারি, আমাদের নানা রকম সমস্যা আছে, হয়তো সেই ছাদটা ওরকম নাই কি মানুষের জমির পরিমাণটা, মূল জমিতে গাছ লাগাতে হয় সেটা অনেক বড় বড় গাছ লাগাই আমরা। ভাই আপনার নামটা বললেন।
3: আমি টমাস মিল্টন সর্দার, গার্ডেন ডেকরের পরিচালক হিসাবে এখানে আছি।
2: আচ্ছা, প্রথমে একটুখানি বলেন যে বৃক্ষমেলা শেষ, এখন আপনাদের তো বিশাল দায়িত্ব, তো এই দায়িত্বগুলো কিভাবে পালন করবেন?
3: আসলে আমার কাছে যেটা মনে হয়, বই এবং গাছ এই দুটো কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, যদি সঠিক পরিচর্যা করা যায়। তো অনেকে এসে আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাই আপনার বাগানে এখানে সেখানে ফেলে রাখছেন গাছ, কিন্তু আপনার গাছে ফুল হয় ফল হয় অনাদরে পড়ে আছে, আমি আপনি জানেনও না কোথায় ফুল ফল হয়ে আছে, আর আমি এত যত্ন করে কেন ফুল ফল হয় না। তো সবার আগে আমি একটা কথাই বলবো, আমরা যেমন মানুষ অনুভূতিশীল বা অনুভূতি প্রবণ যাই বলেন না কেন, গাছও কিন্তু ঠিক এরকম, গাছও ভালোবাসা বোঝে। হ্যাঁ, কিছু মানুষ এখানে যারা আসেন, বেশিরভাগ মানুষই বলবো, কিছু বলবো না, যারা অনেক উৎসাহ নিয়ে এই মেলা থেকে গাছ কিনতেছেন, আমাদের থেকে কিনতেছেন, সবাই কিনতেছে, আমিও কিনতেছি। দুই দিন হয়তো আপনি কি করলেন, পরিচর্যা করলেন, তৃতীয় দিনের দিন আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চতুর্থ দিনের দিন আপনি মোটেও নাই, পঞ্চম দিনের দিন গাছটার পানি দরকার আছে কিনা বা সার দরকার আছে কিনা এটা খোঁজ নেন না। সুতরাং এটা একটা শখের জিনিস, শখ মানুষের যদি পুট করে হইলো আবার শেষ হয়ে গেল তাহলে কিন্তু গাছ লাগানোর আমি নিরুৎসাহিত করব। আপনার ছোট্ট একটা জায়গা আছে, একটা ছাদ বাগান আছে বা একটা ছোট আঙিনা আছে বা আপনার একটা ব্যালকনি আছে, আগে বুঝতে হবে আপনার পরিবেশটা কেমন এবং কোন গাছটা খাটে। এখন একটা ছোট্ট ব্যালকনিতে গিয়ে আপনি যদি বড় একটা কাঠের গাছ লাগায় বসেন সেটা কিন্তু হবে না। আপনার ব্যালকনিতে শোভা পেতে পারে ছোট একটা মরিচ গাছ, ছোট একটা ফুল গাছ, যেমন অ্যারোমেটিক জুঁই, তাতে কি হইলো আপনার ব্যালকনির গ্রিল বেয়ে গেল, পরিচর্যাটা অনেক কম, সুগন্ধ ছড়ালো না, তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো লাগা। হয়তো একটা জায়গা আছে আপনার ছাদ আছে, তাহলে আপনার অত টাকা আছে আপনি আম কিনে খেতে পারেন, কিন্তু আপনার বাগানের একটা আম এটা কিন্তু কেনা অসম্ভব, কারণ এর ভালো লাগাটা অন্য রকমের। সো আমি বলবো যে আপনি আগে জায়গাটা নির্বাচন করবেন, সঠিক পরিবেশটা দেখবেন এবং সঠিক পরিচর্যা করবেন, যদি এরপরেও যদি ফল না হয় সেই দায়িত্ব আমার।
2: আচ্ছা, আপনি যেভাবে বর্ণনা দিলেন, আপনাদের ম্যাক্সিমাম জায়গা সম্পর্কে আপনারা অবগত, জানেন, আপনাদের গবেষণা রয়েছে। ধরেন আমাদের বাড়ির যে অবস্থা সেই জায়গাটায় আমরা আমাদের ভূমিতে কী জাতীয় গাছ লাগাতে পারি এবং ঘরের মধ্যে আমরা কী জাতীয় গাছ লাগাতে পারি এবং তার পরিচর্যা যদি একটুখানি বলে দেন।
3: আচ্ছা, প্রথমে আমি বাইরের পরিবেশে আসি। ধরে নেন আমি বাইরের যে উঠান আছে না বা বাগান আছে, আমি সেখানে বলবো সবার বাড়ি কিন্তু পুরনো বাড়ি, নতুন বাড়ি বলতে মাত্র মাটি কেটে উঠানো বাড়িটাই নতুন বাড়ি হয়। তো প্রথমে আপনি একটা জায়গা নির্বাচন করেন যে এখানে আমি একটা গাছ লাগাবো, আশেপাশে দেখেন বড় বড় কোনো গাছ আছে নাকি, সেই গাছের ছায়াটা আপনাকে বিরক্ত করবে কিনা। এরপরে মাটিটাকে তুলে দুটো ভাগে ভাগ করতে হবে, নিচের মাটি থাকবে এক অংশে, উপরে মাটি থাকবে এক অংশে, কারণ উপরে মাটিতে অক্সিজেন আছে, নিচের মাটিতে অক্সিজেন নেই, এবং গর্তটাকে খোলামেলা রাখতে হবে। খোলামেলা রাখলে কি হবে, ওখানে অক্সিজেন যাবে বা আলো বাতাস গিয়ে ওটা উর্বর হবে, সার দিতে হবে, কিন্তু যদি আপনার হাতের কাছে থাকে আগে সেগুলা দেন, আমার কাছ থেকে কিনে নিতে হবে এরকম কিছু না। আপনার হাতের কাছে কি থাকতে পারে, যেমন ধরেন যে সবজির খোসা থাকতে পারে ওগুলো ফেলেন, ডিমের খোসাটা আমি চাপ দিয়ে ভেঙে ওখানে ফেলতে পারি, কলার ছোবড়াটা ফেলতে পারি, আশেপাশে দেখা গেল কিছু ইট ভাঙা আছে না, ইট জামা কয়লা ওগুলো ফেলতে পারি। তারপর হচ্ছে যে সারের ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করা যায়, পচা যে খেরটা আছে ওই খেরটা কিন্তু খুব চমৎকার একটা সার, যদি আপনি এই খেরটাও ব্যবহার করেন অনেক উপকার পাবেন। তারপরে মনে করেন যে আপনার আগাছা হইতেছে ঘাস, ঘাসগুলো পচায়ও কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে। তারপরে দেখেন অনেকের গ্রাম অঞ্চলে যারা ধান করেন তাদের কাছে একটা মূল্যবান সার থাকে, সেটা কি সার, সেটা হচ্ছে আপনার ওই যে ধানের চিটা বলেন, ধানের তুষ বলেন, এগুলা কিন্তু যখন এগুলো দিয়ে লাগাবেন তখন মাটিটা জাম হবে না, রুটগুলো ইজি ভাবে চলাচল করবে, আপনার গাছটা ভালো থাকবে।
2: এই সাথেই আমরা শেষ করছি আমাদের আজকের নগর পরিক্রমা।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
4: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে এ পর্বে আজ আমাদের অতিথি জান্নাতুল মেহজা বিন তারু। কথা বলবো তার সাথে, জানবো তার উদ্যোগ প্রসঙ্গে।
5: আমি জান্নাতুল মেহজা বিন, আমি হোম ডেকোর ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি।
4: আপনি বলছেন যে আপনি হোম ডেকোর প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তা আপনি কি শ্রোতা বন্ধুদের জানাবেন যে এই হোম ডেকোর প্রোডাক্টের উপকরণগুলো কি, বা আপনি কি কি ধরনের আইটেম আপনি তৈরি করে থাকেন গ্রাহকদের জন্য, ভোক্তাদের জন্য?
5: বেসিক্যালি আমি যে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, মেইন ম্যাটেরিয়াল যেটা সেটা হলো MDF বোর্ড, যেটা নিয়ে বাংলাদেশে সচরাচর কাজ হতো না, এখন অনেক হচ্ছে। বাট আমি যখন থেকে শুরু করি 2023 থেকে, MDF বোর্ড নিয়ে কাজ করা হয় ফার্নিচার সেক্টরে আগে যেটা হতো। এখন বর্তমানে আমরা এটা নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে কাজ করা শুরু করেছি, যেমন MDF-এর ক্লাচ, বক্স, ট্রে, হোম ডেকোর আমরা পাই, লাইক যেগুলো রেডি প্রোডাক্ট আমরা বিভিন্ন শোরুমে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এখন পাওয়া যায় যেহেতু অনেকটাই রেগুলার হয়ে গিয়েছে। বাট ম্যাটেরিয়ালটা মানে রেডি ম্যাটেরিয়াল, সেটা নিয়ে আবার কালার করে সেল করবে বা ডিজাইন করে সেল করবে, এই জিনিসটা আগে ছিল না, এটা একদমই নতুন যেটা আমরা শুরু করি প্রথম।
4: একটা ট্রে রটা এটা আপনি তৈরি করবেন, এই চিন্তাটা কীভাবে এলো?
5: কিছুটা অনলাইনে ঘাটাঘাটি করেও, যেমন বাংলাদেশে না থাকলেও এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করতো, লাইক আদার্স কান্ট্রিগুলোতে, ইউরোপ কান্ট্রি বা বিভিন্ন উন্নত দেশগুলোতে কিন্তু MDF নিয়ে হিউজ কাজ হয়, এই ম্যাটেরিয়ালসগুলো তারা সেল করে, বড় বড় ব্র্যান্ডস আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস আছে, তারা এই ম্যাটেরিয়ালসগুলো রেডি করে সেল করে। তো আমার জিনিসগুলো দেখে ভালো লাগতো, আমার মনে হতো আমার দেশেও তো এইরকম একটা জিনিস যদি থাকতো তাহলে আমার জন্য, প্লাস আমার মতো যারা আছে যারা নিজের শখ করে করে প্লাস বিজনেস করে তাদের জন্য খুবই হেল্পফুল হতো।
4: একজন উদ্যোক্তার প্রয়োজন হয় পুঁজি, এই পুঁজিটা কিভাবে এসেছিল আর কাজটা কিভাবে শুরু করলেন সে প্রসঙ্গে জানতে চাইবো।
5: আচ্ছা, পুঁজি বলতে আমার তেমন কিছুই ছিল না, মেইনলি আমার হাজবেন্ড আমাকে খুবই সাপোর্ট করে, সেটা যে কোনো কিছু, বিজনেস হোক, ঘরের কোনো কিছু হোক, যে কোনো ডিসিশন হোক, সে কখনো আমাকে বলে না যে এটা তুমি করবে না বা এটা আমার পছন্দ হচ্ছে না। অবশ্যই আমি ভুল করলে আমাকে বলবে, বাট এছাড়া অলওয়েজ আমাকে সে এনকারেজ করতো। তো সেভাবেই হঠাৎ করে আমার বিজনেস করার কথা মাথায় আসলো, তাকে শেয়ার করলাম, তো তখনই সে আমাকে জাস্ট বলল যে করো, তোমার যদি ভালো মনে হয় তুমি করো। তো সেভাবেই শুরু করা, একদিন রাতের বেলা, মাসের শেষ বা শুরু ছিল আমার এক্স্যাক্ট খেয়াল নেই, তো রাতারাতি এমন হয়েছে কথা বলে ইনস্ট্যান্ট আমরা ফেসবুকে পেজ খুলে তারপরে সব নাম ঠিক করে পরদিন বেরিয়ে পড়ি আমাদের প্রোডাক্ট সংগ্রহ করতে। দেখা যাচ্ছে আমি কিছু খুঁজেই পাচ্ছি না, একটা ম্যাটেরিয়ালস এখানে পাচ্ছি তো আরেকটা ওখানে, সব একসাথে পাচ্ছি না। প্রথম পারচেজটা আমার ছিল 740 টাকা। কেমন হয়, জিনিসটা মানুষ পছন্দ করবে নাকি না, এটা জাস্ট পরীক্ষা করার জন্য আমার প্রথম এই কেনা। তারপরে দেখলাম যে দুই তিন দিনের মাথায় আমার সেল আসলো আলহামদুলিল্লাহ, দেখলাম যে এভাবে আস্তে আস্তে কয়েকদিনের মাথায় 15-20 অর্ডার চলে আসলো, মানুষ খুব ভালো রেসপন্স করছে। ওই জায়গাটা থেকে আমার সাহসটা আসা, যা সেল করতাম ওই সেলের টাকা আবার ইনভেস্ট করতাম, এভাবে করতে করতে 1,000, 1,000, 2,000 এভাবে হতে হতে লক্ষ টাকা পর্যন্ত প্রোডাক্ট এভাবে এসেছে। একদম আমরা জিরো সাপোর্টে আমার বিজনেসটা শুরু করেছি আর কি।
4: এবারে আসি, আপনি যে উপকরণগুলো তৈরি করছেন যেগুলো আপনার অনলাইন পেজে আসছে সেগুলো সম্পর্কে যদি আপনি একটু শ্রোতাদের জানাতেন যে এগুলো কি কাজে ব্যবহার হচ্ছে এবং কতটা চাহিদা আপনার গ্রাহক এবং ভোক্তা মহলে আছে।
5: আমি যেটা বলছিলাম যে আমি মেইনলি হোম ডেকোর ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, যেটা মেইনলি MDF বেসড। তো ইদানিং আমরা কিছু ফিউশনও এনেছি কাঠের সমন্বয়ে, MDF প্লাস কাঠের, বাট মেইনলি হলো MDF এর। যেমন আমাদের অনেক ধরনের প্রোডাক্টস আছে ডেকোর ম্যাটেরিয়ালস, যেগুলো ল্যান্টার্ন বলেন, ঝাড়খা, তারপর ডেকোরেটিভ স্ট্যান্ড, এরকম অনেক কিছু আছে, এগুলো আসলে দেখলে ভালো বোঝা যায়। তারপর পাশাপাশি সাজসজ্জারও অনেক কিছু আমরা সেল করি, যেমন MDF এর ক্লাচ, যেটা কিনা খুব অনেকটাই নতুন, এখন অনেকটা কমন হয়ে গিয়েছে বাট ফার্স্টে অনেকটাই নতুন ছিল। তারপর MDF জুয়েলারি বক্স, আগে কাঠের জুয়েলারি বক্স খুব ইউজ করা হতো, আমরা দেখতাম আমাদের দাদি নানিরাও ইউজ করতেন, খুব যত্ন করে তার গয়নাগুলো রেখে দিতেন, বেশ দামও ছিল। বাট আমরা MDF নিয়ে কাজ করা শুরু করি জিনিস অ্যাফোর্ডেবল করার জন্য। দেখা যায় কাঠের যেই জিনিস সেটার যে দাম MDF এ তার অলমোস্ট অনেক কমে পাওয়া যায়। তারপর ওই স্মুথ ফিনিশিং আসে না যেটা MDF এ আসে। কাঠের জিনিসগুলো অনেক ভারী হয়, চাইলে MDF দিয়ে হোম ডেকোর যে কোনো ম্যাটেরিয়ালস মেক করা যায়। অ্যান্ড আমাদের বিজনেসের মেইন সুযোগটাই এটা, যে কোনো কাস্টমার চাইলে আমাদের থেকে যে কোনো জিনিস কাস্টমাইজ করে নিতে পারবে, সেটা হোক এক পিস, সে যেভাবেই হোক, জাস্ট একটা পিন্টারেস্ট থেকে ছবি দিল বা গুগল থেকে ছবি দিল, হয়তো সাইজ বলতে পারলো না, জাস্ট অনেকে কাস্টমার বলে যে আপু মাঝারি সাইজ, এখন মাঝারি সাইজটা যে কত বড় বা কত ছোট সেটা অনেক কাস্টমার বলতে পারে না। তো সেটা সম্পূর্ণ আমরা নিজে ডিজাইন করে, নিজে ব্রেইনস্টর্মিং করে, সম্পূর্ণ নিজের মেধা দিয়ে সেটা বানিয়ে কাস্টমারকে দেই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কাস্টমাররা খুবই স্যাটিসফাইড।
6: প্রত্যেক উদ্যোক্তা যখন তার পণ্য বাজারে আনেন, তার প্রাপ্তিরও প্রসঙ্গটা আসে। গ্রাহক মহলে, ভোক্তা মহলে আপনার যে চাহিদা, তা থেকে আপনার আয় কি আপনি সন্তুষ্ট?
5: আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট।
6: এই পর্বটির নাম স্বপ্নের আগামী। আপনি একজন তরুণ উদ্যোক্তা, আপনার স্বপ্নটা কি, ভবিষ্যতে কি কত দূর যাবেন বা কিভাবে সাজাবেন?
5: ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে, আমাদের ইচ্ছা আছে ডেকোরা বাংলাদেশকে শুধু ন্যাশনাল না ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া। আমাদের মেইন মোটিভ হলো এইটা, যে আমাদের প্রোডাক্ট শুধু দেশে না, বিভিন্ন বিদেশে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে দেশে আমাদের প্রোডাক্ট যাবে।
6: আমি তো এখন আপনার সাথে আপনার ফ্যাক্টরিতে বসে কাজ করছি, এখন আপনাদের সাথে কতজন কর্মী কাজ করে সাধারণত আপনাদের এই পণ্যগুলো প্রস্তুতিতে?
5: 3 কর্মী আছে পার্মানেন্ট, যারা রেগুলার করে, বাইরে কিছু কন্ট্রাক্টুয়াল কর্মী আছে 8 মতো, তো ওদের কাছে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দেয়, তারা অ্যাসেম্বল করে আমাদের কাছে সেন্ড করে দেয় আর কি। তো ঘরে বাইরে মিলিয়েই আমাদের কাজ চলছে।
6: আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিলেন, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ।
5: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্রে এবং ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ইবাঁধন পর্ব। গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: আমন্ত্রণ আজকে বাঁধন ও বাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। শুরুতেই পড়ছি চিঠি। শিকদার ইসাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন। বেশ কয়েকটি চিঠি আপনার পেয়েছি আমরা। সবগুলো চিঠির বিষয় প্রায় একই রকম। মহানগর অনুষ্ঠানে প্রচারিত বিভিন্ন পর্ব নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন। বেশ কিছু সাক্ষাৎকারের অনুরোধ রয়েছে এবং বাঁধন পর্ব নিয়ে আক্ষেপ জানিয়েছেন। লিখেছেন, পর্বটি শুরুর আগে চিঠি না ইমেইল পড়া হচ্ছে, বোঝা যায় না।
0: বন্ধু শিকদার ইসাক আলী, এর আগেও আপনি বাঁধন পড়বেন এরকম অভিযোগ করেছেন। আমরা উত্তরে জানিয়েছিলাম, হয়তো আপনি শোনেননি। আজ আবারও বলছি, যদি কোনো চিঠি থাকে তবে পর্বটির শুরুতেই আমরা চিঠি পড়ি, আর তা না হলে শুধু ইমেল পড়া হয়, তা শুরুতেই উল্লেখ করা হয়। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন আব্দুল ওহাব প্রধান, সম্রাট সভাপতি, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজির বড়িহাট মোকামতলা বগুড়া থেকে। তিনি সালাম জানিয়েছেন প্রথমে আমাদের এবং শুভেচ্ছা জানিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে অবস্থিত ঢাকা গেট এবং জিঞ্জিরা প্রাসাদ নিয়ে প্রচারের অনুরোধ করেছেন। আর ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আবারও আগের মতো সপ্তাহে প্রতিদিন প্রচার করা যায় কিনা কর্তৃপক্ষ আশা করে ভেবে দেখবেন বিষয়টি, এমনটি লিখেছেন।
0: বন্ধু, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনার অনুরোধে ঢাকা গেট এবং জিঞ্জিরা বাজার নিয়ে আমাদের পর্ব প্রচারের চেষ্টা থাকবে। আর মহানগরের আয়োজন আগের মতো প্রতিদিন করা যায় কিনা, আসলে সেই পরিকল্পনা আপাতত কর্তৃপক্ষের নেই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
1: এবারে ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ মোবারক হোসেন ফনি, দীঘি বেতার শ্রোতা সংঘ, আকন্দের বাড়িতে সাগর, দীঘি, টাঙ্গাইল থেকে লিখেছেন, মহানগর বৃষ্টি স্নাত সকালে শুভেচ্ছা নেন। আশা করি ভালো আছেন সকলেই। গত 31 জুলাই প্রচারিত সকল আয়োজন খুবই ভালো লেগেছে। আমি চিত্রনায়িকা পপির সাক্ষাৎকার শুনতে চাই, আর কুইজ বিজয়ী শ্রোতা হিসেবে, তবে এখনও পুরস্কার হাতে পেলাম না আমি, এমনটাই বলেছেন। আশা করি যথাসময় পেয়ে যাব আমার বহুল কাঙ্ক্ষিত পুরস্কার। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।
0: মতামত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোবারক হোসেন ফোনে। আপনার অনুরোধ বিবেচনায় রাখা হলো, তবে কুইজ বিজয়ী উল্লেখ করে পুরস্কার না পাওয়ার অভিযোগ করেছেন। আসলে আপনি কি বোঝাতে চাইছেন আমরা পরিষ্কার নই, কেননা বেশ কয়েক বছর হলো আমাদের সব রকম কুইজ বন্ধ আছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আবারও লিখবেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর পীরগাছা, রংপুর থেকে লিখেছেন, বেতারের টানে শ্রোতাদের সাথে সবসময়। আমি পুরস্কারের জন্য লিখি না, শ্রোতাদের জাগরিত করি। বেতার সবখানে সবসময় সবার সাথে থাকুক সমানভাবে। বাংলাদেশ বেতার সকল শ্রোতাদের মূল্যায়ন করুক সমানভাবে, এটাই প্রত্যাশা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান সূচি, ফেসবুকে পোস্ট চাই, ইউটিউব বেচাই সবসময়। সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনায় ভালোবাসার আরেক নাম বাংলাদেশ বেতার।
0: বন্ধু এটিএম আতাউর রহমান রঞ্জু, বাঁধন মহানগর অনুষ্ঠানে প্রচারিত অনুষ্ঠান নিয়ে আপনাদের ভাবনা, ভালো লাগা, মন্দ লাগা এবং নানা মতামতের ভিত্তিতে চিঠি ও ইমেল উত্তরদানের একটি পর্ব। তাই আশা করছি আগামীতে আপনার লেখায় শুধুমাত্র মহানগর অনুষ্ঠান কেন্দ্রিক মতামত উল্লেখ করবেন, আবার লিখবেন।
1: মেহেদি হোসেন মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চুরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বেতার আমার সঙ্গী সাথী, বেতার বন্ধুজন, বেতার শুনে ছোটবেলা থেকে হয়েছি সচেতন। হে প্রিয় সুরিতগণ, লিপি শুরুতে রইল গুচ্ছ বেলিফুলের শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। গত 2 আগস্ট মহানগরে জীবন ও জীবিকা পর্বে পোশাক শিল্পে কাজ করা শ্রমিকের সাক্ষাৎকার শুনলাম, খুব ভালো লেগেছে। যিনি উপস্থাপনা করেন তিনি আরেকটু প্রাণোচ্ছলভাবে করলে ভালো লাগবে। সাক্ষাৎকারে তাদের ভেতরের লুকায়িত কথাগুলি বের করে আনতে হবে। দেখা যাচ্ছে প্রতিটি পেশাজীবী মানুষের জন্য একই রকম প্রশ্ন করা হচ্ছে, এর থেকে বের হয়ে ভিন্ন রকম করা যেতে পারে, এমনটাই বলেছেন।
0: বন্ধু মেহেদি হাসান মামুন, আপনার দেয়া বেলি ফুলের শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম, আর আমরা সকলেই ভালো আছি। জীবন জীবিকা পর্ব সম্পর্কে একটি মতামত জানিয়েছেন। অবশ্যই বন্ধু, আমাদের চেষ্টা থাকবে নতুনত্ব আনার, আবার লিখবেন, ধন্যবাদ আপনাকে।
1: ফয়সাল আহমেদ ছিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদের, সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, 2 আগস্ট জীবন ও জীবিকা পর্বে গার্মেন্টস কর্মী শিক্ষার সংগ্রামী জীবনের অনেক কথা জানা হল। যারা অন্যদের জন্য কাপড় বানান এবং বানাতে গিয়ে নিজেদের স্বপ্ন বোনেন, তাদের জীবনের গল্প যেন ঢাকা পড়ে আছে সুতা আর রঙের আড়ালে। নগর প্যাঁচালি পর্বে ঢাকা শহরের 400 বছরের ইতিহাস ও সংস্কৃতির ধারক বিভিন্ন স্থাপনা ঐতিহ্যের দেয়াল সম্পর্কে জানা হলো। আজকের আধুনিক ঢাকার মাঝে ঐতিহ্যের এই দেয়াল আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। তাই ঢাকা ঐতিহ্য রক্ষা করা মানে শুধু স্থাপনা সংরক্ষণ নয়, বরং আমাদের ইতিহাস ও পরিচয়কে বাঁচিয়ে রাখা।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু ফয়সাল আহমেদ শিপনকে, আশা করছি এভাবেই নিয়মিত সাথে থাকবেন এবং লিখবেন।
1: আর অনেক ইমেল রয়েছে বন্ধুদের, সময় স্বল্পতার কারণে আজ পড়া হলো না। আজকের মতো বিদায় নিতে হচ্ছে বাঁধন ও ইবাঁধন পর্ব থেকে।
0: প্রিয় বন্ধুরা শুনছিলেন বাঁধন ও ইবাঁধন পর্ব, আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরীর কয়েকটি রুটের চলাচলকারী কিছু যানবাহনের তথ্য।
1: মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচলকারী বাসগুলো হল বিআরটিসি, গাজীপুর পরিবহন, গ্রিন ঢাকা, প্রভাতী, বনশ্রী, প্রচেষ্টা, স্কাইলাইন, ভিক্টর, ক্লাসিক ও শতাব্দী পরিবহন।
0: মোহাম্মদপুর বাস ডিপো থেকে বিআরটিসির বাসে চড়ে গুলিস্তান, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, জাহাঙ্গীরগেট, মহাখালী, সৈনিক ক্লাব, বনানী, কাকুলি, কুড়িল, বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, আবদুল্লাপুর, টঙ্গী পর্যন্ত যেতে পারেন।
1: সায়দাবাদ থেকে গাবতলী পর্যন্ত 8 নম্বর বিআরটিসি লাভবাহিক, এম আর লাভলি, নীলাচল ও ঠিকানা কোম্পানির বাস নিয়মিত চলাচল করে। শুভযাত্রা আজ এ পর্যন্তই।
0: প্রিয় বন্ধুরা, যানবাহনে ওঠানামার সময় তাড়াহুড়ো করবেন না, সাবধানে পথ চলুন, আপনাদের যাত্রা শুভ হোক।
1: এবারে বিদায় নিতে হবে, যাবার আগে বলব শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানে গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নাজম ইলাহি,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সুপ্রভা সেবতী। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18-এর ক ধারার সব শর্ত পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথিয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা সহ আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা 2026-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনে যাত্রাকালে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের যাত্রার পথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারণে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের শুধু স্মরণ করলেই হবে না, প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমান বাংলাদেশ স্কাউটস সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 111 জনের প্রাণহানি সহ আরও অনেকে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিওলা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর ক্রিকেট। ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন। গেয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমদ খান।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শিল্পী শ্রোতা, এখন উল্লেখিতি শুনবেন শিল্পী জাহানারা মফিজ। প্রথম গানটি রচয়িতা এস এম ওয়াহিদুজ্জামান, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: তারপর দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন জাহানারা মুফিস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জাহিদুর রহিম।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন জাহিদুর রহিম। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন রালিতে এখন রয়েছে আধুনিক গান শিল্পী সালমা জাহান, প্রথম গানের গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার মোহাম্মদ সাদেক আলী।

0: সালমা জাহানের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফুটানো বৃদ্ধি যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া জনিত খুজলি, পাচড়া, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে কখনোই নামতে দেবেন না।
0: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী শরীফুর রহমান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শরীফুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষ্ণ গার্ডের গান।

শুনলেন কৃষক কাজের গান। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুন্নেসা চৌধুরী। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ ১৮ ক ধারার সব শর্ত পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা সহ আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা ২০২৬ খসড়ায় অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের চাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় শতকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের যাত্রাপথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগে ঋণ শোধ করার ক্ষমতা কারো নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের শুধু স্মরণ করলেই হবে না, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমান বাংলাদেশ স্কাউট সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি ৫ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনামু এহসানুল হক মিলন গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শিগগিরই পদক্ষেপ নেবে। তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র ব্র্যান্ডটি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলোনিয়ায় পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানি সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপেরিয়েলা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর ক্রিকেট। ঢাকার মিরপুরের শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্ক নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এখন লঘু সুরে গিটার বাজিয়ে শোনাবেন সুলতানা রাজামান।

0: সুলতানারা জামানের পরিবেশনাই লঘুসুরে গিটার শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী উজ্জ্বল হোসেন। গানের কথা এবং সুর করেছেন কালু শাহ ফকির।

শিক্ষুজন সেই মহাজন পঞ্চরসে মাখাজে জন শিক্ষুজন সেই মহাজন অন্তরে তার পরশ।

0: পরপর দুখানি পল্লিকিতে শুনলেন শিল্পী ছিলেন উজ্জ্বল হোসেন।
1: বাংলাদেশ ভেতর ঢাকা আয়োজন ঢালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানজিনা পারভীন তমা।

0: চেনা পারভীন তোমার কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। গিয়েছেন লিনু বিল্লা, প্রথম গানটির রচয়িতা মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: যেখানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন জান্নাত আরা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গান, শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানের কথা লিখেছেন ডাক্তার নাসরিন সুলতানা রুমা এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিল্লিটা। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ ১৮ ক ধারার সব শর্ত পরিপালন করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা সহ আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা ২০২৬ খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগে ঋণ শোধ করার ক্ষমতার কারণে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের শুধু স্মরণ করলে হবে না, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমান বাংলাদেশ স্কাউটসের সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরে দেওয়ার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় গত ৫ আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নেয়নি। তিনি গতরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা ও রয়েছে। তিনি ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করে এ বিষয়ে যে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালে গরুনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জনের প্রাণহানি সহ আরও ৪৮০ জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোখো অঞ্চলে ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে এই ভূকম্পটি উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ভূ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলবার্তো দেলে এম্পিরেলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলো যেন কোনো সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, খবরের পরে আমরা আবারও ফিরে এলাম নির্ধারিত অনুষ্ঠানে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম। প্রথম গান তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।

0: পরপর দুখানি রবীন্দ্র সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী জাকিয়া সুলতানা মিতা। প্রথম গানের গীতিকার আবুল কালাম, সুরকার মোহাম্মদ ইশাক।

আধুনিক গান শুনছেন জাকিয়া সুলতান মিতার কণ্ঠে। এবারের গান গীতিকার ডক্টর আবু ইসহাক হোসেন, গানের সুরকার সৈয়দ শাবাব আলী আরজু।

0: যাকে সুলতানা মিতার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: আমি
1: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি।

0: কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আসছি, নিম পাতা সেই
1: চার নিম পাতা স্বেচ্ছা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
0: ভয়ের কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
0: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
1: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, FM 106 MHz, FM 102 MHz। প্রিয় শ্রোতা, দ্বিতীয় পালের অনুষ্ঠান উপস্থাপনায় আমরা যারা আছি শামীম আহমেদ, ওয়াহিদা রহমান, ইসমত আরা আদিবা ও ফারজানা ইয়াসমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, তাহিদা আফরোজ ও আফরোজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
4: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
5: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

প্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। তো আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো লেখার কাছে। দেখা যাক আমাদের বন্ধুরা কে কে লিখেছেন আর কি গান এবার শুনতে চেয়েছেন। আজকের প্রথম চিঠি সিরাজুল ইসলাম সৈকতের, জিগাতলা গোবিন্দা সি ভুয়াপুর টাঙ্গাইলের বন্ধু। শুরুতেই আপনি 70 ফোঁটা কদম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা, আসুন আমরা সবাই এই সমস্যার সমাধানে গর্বিত সহযোগী হই। এমনি করে আপনি

আপনার কথাগুলি তুলে ধরেছেন। আসলে বন্ধু, জনসংখ্যা বাংলাদেশের একটি বড় সমস্যা, তাই একে নিয়ন্ত্রণ করা দরকার। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, যেন আমরা কেউই পরিবারকে বড় না করি, অর্থাৎ পরিকল্পিত পরিবার গড়ে তুলি। আর সবশেষে একটি গানের কথাও বলেছেন। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী এমার হাসান সেলিম ও সেজুতি আশরাফি নদী। কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালিব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

খন্দকার এরফান আলী বিপ্লব, প্রজাতনী খন্দকার এ কে এম আকরাম আলী, খামারপাড়া বাজার, শ্রীপুর মাগুয়া থেকে লিখেছেন। আপনি জনসংখ্যা, যৌতুক, বাল্যবিবাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। বলেছেন জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে ছোট পরিবার গড়তে, কারণ ছোট পরিবারের কোনো বিকল্প নেই। আর এই ছোট পরিবার সম্পর্কিত একটি গানও আপনি শুনতে চেয়েছেন। ঠিক আছে বন্ধু, চলুন শোনা যাক গান। শিল্পী শর্মা খায়রুল ইসলাম, কথা লিখেছেন এ এস এম মশিউর রহমান, সুর করেছেন এস এম আব্দুল্লাওয়াল।

যাচ্ছি পরের চিঠিতে। জুবায়ের আলফাহান ধামাইল গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন এবারের চিঠিটি। আপনারা লিখেছেন, প্রিয় ভাইয়া আপু কেমন আছেন? বেশ অনেকদিন পর লিখলাম, ব্যস্ততার জন্য একটু লেখা থেকে দূরে ছিলাম, কিন্তু শোনা থেকে নয়। প্রিয় অনুষ্ঠান না শুনলে আমার ভালো লাগে না। আপনাদের ভালোবাসার টানেই আবার লেখা শুরু করলাম, নিয়মিত থাকব। নবীন, লাবি, বাসারুল, রাহিম ও রাহাতকে আপনাদের পছন্দের গান শোনাবেন। তাই অনেক ভালো লাগলো বন্ধু যে কিছুদিন পর হলেও আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এমনি করে সবসময় সাথেই থাকুন। চলুন এবার গান শোনা আসি।

নকুল কুমার বিশ্বাস বাগাজান বনকুয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি শুরুতে হৃদয়ের সবটুকু ভালোবাসা জানিয়েছেন, এসএলএন অনুষ্ঠান আপনার ভীষণ ভালো লাগে লিখেছেন, আবার জনসংখ্যা সমস্যার কথাও তুলে ধরেছেন, সে সাথে জনসংখ্যা বিষয়ক একটি গান শুনতেও শোনাতে চেয়েছেন মিলন কুমার মণ্ডল, রানুবালা, লায়েব মল্লিক বেতার, সিদ্ধার্থ কুমার বিশ্বাস ও রুবেল ইসলাম হৃদয়কে। ঠিক আছে, চলুন শুনে আসি। শিল্পী রাজীব দাস ও কোহিনুর আক্তার পিঙ্কি, কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন লোকমান হাকিম।

মায়ের মতো এই ধরাতে হয় না কোনো জন, তাদের প্রতি খেয়াল রেখো, থাকবে ভালো মন। এমনি চমৎকার করে লিখেছেন সিদ্ধা রিসা কালী আর এসে হাসুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি বলেছেন মা ছাড়া সবকিছু অর্থহীন, মা ছাড়া কোনো মূল্য নেই। আসুন আমরা সকল মায়ের জাতিকে শ্রদ্ধা করি। একটি গান শুনতে শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও খায়রুল কৌসার মিঠুকে। শিল্পী ইকবাল হোসেন, কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন দীপক কুমার দে।

মোহাম্মদ আলমাস আলী গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু বলেছেন, আপু কথা জ্ঞানের সঙ্গীতমালার আমি একজন নিয়মিত শ্রোতা, কিন্তু তোমাদের কাছে অবহেলিত। তাই একদম নয় বন্ধু, এটি আপনার ভুল ভাবনা। আমাদের এই যে যত আয়োজন, সব কিন্তু আপনাদেরই জন্যে। সুতরাং একদম মন খারাপ নয়, বরং খুশি মনে চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি। শিল্পী আবু বকর সিদ্দিক, কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন আলী আফতাব লনি।

শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে, কারণ এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগারে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, থাকুন সচেতন এবং নিরাপদ। আমাদের পরবর্তী অনুষ্ঠানে সময় ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি। স্বাস্থ্য সুখের মূল।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ ১৮ ক ধারার সব শর্ত পরিপালন করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন ২০২৬ খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা সহ আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা ২০২৬ খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নে বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারণে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা শহীদ হয়েছেন তাদের শুধু স্মরণ করলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমান বাংলাদেশ স্কাউটস সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত ৫ আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনোয়ার ইহসানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নেয়নি। তিনি গতরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনজিআরসিএ এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে। তিনি ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করে এ বিষয়ে যে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালে গৌর নদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জনের প্রাণহানি সহ আরও ৪৮০ জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোখো অঞ্চলে ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপিয়েলা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলা খবর ক্রিকেট। ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে ৭ উইকেটে পরাজিত করে ২-০ টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশাংশিক মেঘলা থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। বিদেশ যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন।

যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم بنگلاديش بيتر ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স এফএম 106 মেগাহার্স এফএম 90 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্স এ বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান ইসলাম জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক অর্থ সামাজিক সাংস্কৃতিক বিকাশে ম্যাগাজিন প্রত্যাশার বাংলাদেশ শুনবেন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন।

0: বাংলাদেশ বেতার
1: ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে সুদের পরিণাম, সঞ্চালনে ফারহান আহমদ।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে উপস্থাপনায় রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। একটি শান্তিময় সমাজ গঠনে অর্থনৈতিক বিশুদ্ধতা ও হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। মহানবুল আলমিন আল্লাহ তাআলা সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এবং আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান যুগে অনিয়ন্ত্রিত লোভ লালসা ও অনাজ্য আর্থিক লেনদেনের কারণে সমাজে যে অন্যায় ও বৈষম্য ছড়িয়ে পড়েছে তার প্রধান বাহক হল এই সুদ বা রিবা। সুদ কতটা বিধ্বংসী ও ধ্বংসাত্মক অপরাধ তা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম শরীফের ইরশাদ করেছেন, ইজতানিবুস্সাবা আল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ কাছ থেকে বিরত থাকো। ওয়া আকিলুর রিবা, তন্মধ্যে অন্যতম একটি হল সুদ খাওয়া। সুদ কেবল ব্যক্তি জীবনকেই ধ্বংস করে না, বরং সামাজিক অর্থনীতিকে পঙ্গু করে তোলে। তাই আজকের পর্বে আমাদের সমাজের এই গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের দৃষ্টিতে সুদের ভয়াবহ পরিণাম নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি সাইফুল ইসলাম, খতিব মসজিদুত তাকওয়া সোসাইটি ধানমন্ডি ঢাকা। মোহতালাম, আপনাকে আমার ইসলাম ও জীবন এই পর্বে আমাদের স্টুডিওতে আন্তরিক স্বাগত জানাচ্ছি।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই সুদের ভয়াবহ পরিণাম সম্পর্কে। মহানবুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি কি সতর্কবার্তা দিয়েছেন? যারা সুদের মতো এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, মহানবুল আলামিন আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। সূরা আল বাকারা 278 এবং 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা ছেড়ে দাও তোমাদের সুদে যা বকেয়া রয়েছে, ইনকুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা তা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের উপর অভিশাপ বর্ণনা করেছেন। সহিহ মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন সুদখোরের উপর, ওয়া মুকিলাহু, এবং সুদদাতার উপর, ওয়া কাতিবাহু, সুদ লেখকের উপর, ওয়া শাহিদাইহি, এবং এর দুই সাক্ষ্যদাতার উপর, ওয়া ক্বালা, এবং তিনি আরো বলেছেন, হুম সাওয়াউন, পাপের দিক থেকে তারা সকলেই সমান। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, এই নম্বরে আমাদের আজকের যে বিষয় ইসলামের দৃষ্টিতে সুদের ভয়াবহ পরিণাম, এই সম্পর্কে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 01553841500, আমি নম্বরটি আবারও বলছি 01553841500। এছাড়াও বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তার আগে আমরা চলে যাচ্ছি প্রারম্ভিক আলোচনায়। শুরুতেই আমি জানতে চাইব আমাদের বিশেষজ্ঞ অতিথি মুফতি সাইফুল ইসলাম সাহেব হুজুরের কাছে, মোহতারাম, আমাদের আজকের যে বিষয় ইসলামের দৃষ্টিতে সুদের যে পরিণাম, ভয়াবহ পরিণাম, এই সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলতেন।
3: ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে মৌলিকভাবে মূল কথাগুলো আপনি ইতিমধ্যে বলেছেন, আমি যদি এটার সাথে একটু অ্যাড করি তাহলে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, যা আমাদের জন্য হেদায়েতের বার্তা বহন করে, পবিত্র কোরআনুল কারীমে যদি আমরা তাকাই তাহলে দেখব প্রায় 9টি আয়াত আল্লাহ তাআলা সুদের উপর বা সুদের ভয়াবহতাকে কেন্দ্র করে নাজিল করেছেন। এবং আপনি একটু আগে বলছিলেন যে আমরা কি আসলে কল্পনা করতে পারি, আমরা কি চিন্তা করতে পারি যে যারা সুদের সাথে জড়িত তারা হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তিনি নিজেকে মুসলিম দাবি করছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কতটা ভয়াবহ এবং আমাদের উপর বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমি বলবো, এটা আমাদের চিন্তার খোরাক যোগায়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস, যে কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে যারা সুদ ভিত্তিক অর্থনৈতিক জীবনের সাথে জড়িত ছিল, এরা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে আছে। কত ভয়াবহ ব্যাপার। এবং এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যারা সুদের সাথে জড়িত আর যারা ব্যবসা বাণিজ্য করেন তারা তাদেরকে একীভূত করার চেষ্টা করেন এবং গুলিয়ে ফেলেন। তারা বলেন যে ইন্নামাল বাইউ মিসলু রিবা, যে আমরা তো দেখছি ব্যবসা বাণিজ্য বা বেচা কেনাটা অনেকটা সুদের মতোই, আসলে ব্যাপারটা তেমন নয়। এই জন্য আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে সুদ জিনিসটা কি আর ব্যবসা বাণিজ্যটা কি। সুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে রিবা বলে আখ্যায়িত করেছেন। রিবা একটা বিশাল শব্দ, এটার ভেতরে আর কি অনেক ধরনের সুদ এখানে সন্নিবেশন করা হয়েছে। আমরা যদি মোটা দাগে বলি তাহলে সেটা বলতে পারি যে রিবাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো রিবা আল ফাদল আর একটা হলো রিবা আন্নাসিয়া। রিবা আল ফাদলটা হলো যে একই পণ্যের মধ্যে যখন আদান প্রদান হয় একই সময়ে তখন সেটাকে কম বেশি করা হয়। মনে করুন যে কেউ স্বর্ণ নিলেন, দশ ভরি স্বর্ণ ক্রয় করলেন বারো ভরি স্বর্ণের বিনিময়ে, এটা তার জন্য হারাম। বা আমরা বলবো যে তিনি হয়তো চাল নিচ্ছেন বা গম নিচ্ছেন, দশ কেজি গম নিয়ে বারো কেজি গম এটার বিপরীতে নিচ্ছেন। বা আপনি লক্ষ্য করেছেন যে আমাদের এখানে অনেকেই টাকার বিজনেস করেন, মুদ্রার যারা ব্যবসা করেন, যে আপনি তাকে এক হাজার টাকা দিচ্ছেন বিনিময়ে উনি আপনাকে নতুন নোট এক হাজার বিশ টাকা আপনার কাছ থেকে নিচ্ছে, এটা হলো রিবা আল ফাদল, এটা হারাম। ঠিক এমনি করে রিবা আর নাসিয়াটা কি? রিবা আর নাসিয়া হলো যে কেউ কারো কাছ থেকে কোনো পণ্য বলি বা অর্থ বলি, এটা একটা নির্দিষ্ট সময়ের পরে তিনি আদান প্রদান করবেন কিন্তু তার মধ্যে তিনি এটা অতিরিক্ত আদায় করবেন। যেমন মনে করেন যে কেউ একজন এক লক্ষ টাকা কেউ কাউকে দিয়েছেন, বললেন যে আমি ছয় মাস পরে তোমার কাছ থেকে এই টাকাটা নেব, কিন্তু এক লক্ষ নয় এক লক্ষ দশ হাজার টাকা নেব বা এক লক্ষ এক হাজার টাকা, এক টাকা বেশি নেব, এটাই হলো রিবা আর নাসিয়া। তো এই দুটো বিষয়কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। এছাড়াও আরো বেশ কিছু রিবা আছে, যেমন কর্জের বিপরীতে কেউ কাউকে সহযোগিতা করেছেন, ঋণ দিয়েছেন, ঋণের বিপরীতে অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করাটাই হলো রিবা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কাউকে সহযোগিতা করেছো এবং সহযোগিতার বিনিময়ে তুমি তার কাছে একটা সালাম প্রত্যাশা করছো যে সালামটা তিনি বড় করে

0: কোনো জায়গায় অর্থনৈতিক জীবনে যেন কোনো ধরনের রিবা আমার অর্থনীতিকে স্পর্শ না করে। কারণ বেলা শেষে ওই একটি কথাই আমি আবারও বলবো, যেটা আপনিও বলেছেন, যে আসলে যে রিবার সাথে জড়িত হয় সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং আরেকটা কথা বলবো, যে অনেকে হয়তো ভাবতে পারেন যে রিবাতে তো আমরা দেখি যে হ্যাঁ এখানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অনেকে অর্জন করছেন, আসলে এটার যত ধরনের ভয়াবহতা আছে, অনেক ধরনের ভয়াবহতা আমরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু একটা কথা বলবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে কেউ যদি রিবাকে বাদ দিয়ে তার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক জীবন যাপন করতে পারেন আল্লাহ তাআলা তাকে বারাকা দান করবেন। কিন্তু কারো যদি অর্থনৈতিক জীবনে রিবা প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিশ্চিহ্ন করে দেবেন। অর্থাৎ কাগজে কলমে আপনি অনেক কিছুই পাবেন, অনেক হিসাবই পাবেন, কিন্তু যখন আপনি গোয়ালে যাবেন দেখবেন আপনি আপনার গরু দেখতে পাচ্ছেন না। তো এটা হলো মূল বিষয়, যে রিবার সাথে জড়িত থাকলে বারাকা নষ্ট হয়, আর রিবা ব্যতীত জীবনযাপন করতে পারলে আপনি বারাকা দিয়ে সমৃদ্ধ হবেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রিবা থেকে হেফাজত করেন। প্রসঙ্গত আরেকটা কথা না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিবার ভয়াবহতা নিয়ে অনেক কথা বলেছেন, তার মধ্যে দুটো কথা যদি বলি, একটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রিবার ভয়াবহতাটা এমন যে একজন মানুষ রিবার সাথে সম্পৃক্ত হলো, তার বিনিময়ে সে হয়তো দেখা গেল ব্যতিরিকে কেউ একজন ব্যভিচার করলো, ব্যভিচারের চাইতে রিবার ভয়াবহতা আল্লাহর কাছে আরো গুরুতর অপরাধ। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ রিবাটা এতটা ভয়ঙ্কর, এতটা ভয়াবহ যে রিবা যখন কোনো ব্যক্তি কোনো সমাজে প্রবেশ করে তখন সেই সমাজ ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন
1: আমিন আমিন। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোহতারামকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে রিবার প্রকারভেদ এবং রিবার জিনিসটা আসলে কি তা সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করি সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা সকলেই উপকৃত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যেই অনেকে আমাদেরকে ফোন করছেন, আমরা আর কথা না বাড়ি চলে যেতে চাই সরাসরি আমাদের ফোন ইন অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানের প্রথম ফোনটি নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: জি ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি।
2: জি ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর তালওয়ান।
1: জি
2: জি
1: জি
2: জি আমি জানতে চাচ্ছি ব্যাংকের ডিটেইলস করা হয় টাকা রাখা হয় সে টাকায় যে লাভ হয় সেটা কি সুদ হবে কিনা, এবং কোন মাল মজুত করে রাখলে দাম বাড়বে
1: যেটা
0: বলবো সেটা হলো যে আসলে সব ব্যাংকে টাকা রাখলেই সেটা রিবা হয় না।
1: জি
0: প্রথমত যখন আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনি টাকাটা ব্যাংক আপনার কাছ থেকে কি হিসেবে নিচ্ছে। ইসলামী ব্যাংকিং ধারায় যারা পরিচালিত তারা মূলত যে হিসেবে একজন গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন সেটা হলো গ্রাহক হন রব্বুল মাল আর ব্যাংক হয় মুদারিব। যে তারা মূলত যারা টাকাটা রাখছেন বা বিনিয়োগ করছেন এই বিনিয়োগের জন্য মুদারিব হয়ে, অর্থাৎ আমরা বলবো যে ওয়াকিল হয়ে ব্যাংক তার কাছ থেকে অর্থটা সংগ্রহ করে তারা আবার এই অর্থটা বিনিয়োগ করছে। এবং তারা যখন গ্রাহকের কাছ থেকে অর্থ নেন তখন একটা ফর্ম আছে সেটার মধ্যে ডিটেইল লেখা থাকে যে আপনি আসলে কে, আপনি রব্বুল মাল, আপনার এই টাকাটা দিয়ে আমরা ব্যবসা করব, এই এই হালাল ব্যবসা, এখান থেকে যেটা লাভ আসবে সেই লাভের এত অংশ আপনি পাবেন, এত অংশ ব্যাংক পাবে, এবং সেই আলোকেই মূলত এই বাণিজ্যটা হয়ে থাকে। এটা একটা চুক্তি, একটা ব্যবসায়িক চুক্তি। আর কোন কোন ব্যাংক আছে আমরা বলতে পারি যে কনভেনশনাল ব্যাংকিং যারা করেন সেটা হলো যে আপনি টাকা রাখবেন বিনিময়ে আপনি এত টাকা পাবেন।
1: জি
0: মাঝখানে টাকা আমি কি করব কাকে দিব এগুলো কোনো ডিটেইল কিছু থাকবে না বা থাকার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি টাকা দিয়েছেন টাকার বিপরীতে টাকা পাচ্ছেন, টাকার বিপরীতে টাকা হলে সেটাই হলো অতিরিক্ত হলে সেটা রিবা, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। কিন্তু যদি তিনি এটা হয় যে না তিনি টাকা রেখেছেন কিন্তু টাকাটা আসলে বিনিয়োগ করেছেন,
1: জি জি
0: তিনি টাকাটা কর্জ হিসেবে দেননি, ঋণ হিসেবে দেননি, তিনি বিনিয়োগ করেছেন, বিনিয়োগ হবে, বিনিয়োগের লাভ আসবে, লাভের পার্ট তিনি পাবেন, তাহলে সেটা রিবা বলে আখ্যায়িত হবে না। তো ইসলামী ব্যাংকিং যারা

0: থাকেন তারা আসলে এটা মুদারাবার ভিত্তিতে করে থাকেন, এটা হারাম না। আর কনভেনশনাল ব্যাংকিং গুলোতে স্বাভাবিকভাবে এটা সুদ হিসেবে তারা আখ্যায়িত করে থাকেন, এটা সঙ্গত কারণে সেটা হারাম। আর দ্বিতীয় যে তিনি যে প্রশ্নটি করেছেন এটাও খুব চমৎকার প্রশ্ন, যে একটা মাল কেউ হয়তো দেখা গেল যে সেটা তিনি গুদামজাত করলেন এবং গুদামজাত করে পরবর্তীতে এটা একটু উচ্চ মূল্যে তিনি বিক্রি করলেন, সেটা তার জন্য হালাল হবে কিনা? মালের মধ্যে দুই ধরনের সম্পদ আছে, একটা হলো যেটা নিত্যপণ্য আমরা বলি, আমাদের সমাজে যে সকল পণ্যগুলো আছে নিত্যপণ্য প্রতিনিয়ত আমাদের দরকার হয়, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের বেলায় আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন এগুলো কখনোই কুক্ষিগত করে না রাখি, আমরা যেন কখনো গুদামজাত করে এটা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা না করি, কারণ এটা নিত্যপণ্য। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের অভিশাপ দিয়েছেন, সুতরাং এই বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে কিছু কিছু পণ্য আছে যেটা শৌখিনতার জন্য, অথবা পণ্যটা এমন নিত্য পণ্য কিন্তু এখন প্রয়োজন নেই, বাজারে ব্যাপক হারে এটা সরবরাহ আছে, আপনি এই ক্ষেত্রে এটাকে আপনি গুদামজাত করতে পারবেন পরবর্তীতে আপনি সেল করার জন্য, এটা আপনার জন্য নিষেধ নয়। কিন্তু যখন বাজারে প্রয়োজন অথচ আমি সেই পণ্যটাকে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করছি, এটা আমার জন্য নিষেধ। দুইটা পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে, বুঝে সেই অনুপাতে বাণিজ্যটা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।
1: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে অত্যন্ত চমৎকারভাবে আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার দুটি প্রশ্নের সঠিক যথাযথ উত্তর পেয়েছেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
2: আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো একজন ব্যবসা করি, তো আমি তো অনেক সময় দেখা গেছি হয়তো যে দুই চার বস্তা হয়তো মালামাল মানে বিক্রি করে রাখি দু একটা সহায়ের জন্য,
1: অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। আমাদের
0: এই প্রশ্নের
1: দিয়েছে আশা করি আপনি উত্তরটি পেয়েছেন, তাও আমাদের অতিথির কাছে আমি অনুরোধ করব একদম সংক্ষিপ্ত আকারে যদি একটু বলে দিতেন।
0: বিষয়টা ওটাই যে উনি যেই পণ্যটাকে গুদামজাত করছেন দেখতে হবে এটার বাজারে সংকট আছে কিনা, যদি সংকট না থেকে থাকে উনি গুদামজাত করতে পারবেন, কিন্তু সংকট থাকলে উনি এটা করবেন না, এটা ওনার জন্য নিষেধ।
1: জি জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধে বড় ভাই নুরুল আমিন, অনুষ্ঠানটা শুনছি। আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা যে আমাদের রাষ্ট্র যে বিভিন্ন বিশ্ব ব্যাংক বা বিভিন্ন মাধ্যম থেকে ঋণ প্রদান করেন, এটা তো সুদ দিতে হয়, তারপর এই সুদের দায়ভার আমাদের রাষ্ট্র প্রদান হবে না রাষ্ট্র টোটাল মানুষ হবে জনগণ হবে, এটা জানার ইচ্ছা। আর দুই নম্বর প্রশ্ন, যে আমাদের দেশে যে ব্যাংকিং কারবারের ঋণটা দেওয়া হয় বিশেষ করে আপনার আমাদের বিভিন্ন সময় শুনতে পাই যে ইসলামী ব্যাংক অমুক ব্যাংক তেমন, কিন্তু সুদ তো সুদই, তারপর ইনারা যে অনেক সময় তাদের লাভ অংশ দেওয়া হয় তাই এটা নিয়ে আর কতটুকু গ্রহণযোগ্য
1: আমাদের মহতরাম অতিথি।
0: অনেক ধন্যবাদ, উনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমরা তো অনেক সময় দেখি যে আমি হয়তো ব্যক্তিগত ভাবে নিজেকে সুদ মুক্ত করার চেষ্টা করছি বা আমার প্রতিষ্ঠান চেষ্টা করছে, কিন্তু সার্বিকভাবে তো আমরা সুদ মুক্ত না, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, কোরআনুল কারীমে একটা আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৌলিক নীতিমালা ফাত্তাকুল্লাহ মাসতাতুম, যে তোমার পক্ষে যতটুকু সম্ভব তুমি ততটুকু আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ আমার দায় আমার দায়িত্ব রাষ্ট্র না, আমার যতটুকু দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমার দায়িত্বের মধ্যে যেটা পড়ে সেই দায়িত্বটুকু আমাকে পালন করতে হবে। তো এখন যেটা তিনি বলেছেন যে স্বাভাবিকভাবেই আমরা জানি যে বিশ্ব ব্যাংক বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সরবরাহ করতে হয় অর্থ, তারল্য সংকটের ব্যাপার আছে, নানা খাতে বা নানা ক্ষেত্রে ঋণ নিতে হয়, এটা তো টোটালটাই সুদের উপর ভিত্তি করে। আবার বাংলাদেশ ব্যাংক আবার দেখা যায় যে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সহযোগিতা করে, সেখানে ঋণের আদান প্রদান হয়, সেখানেও একটা সুদের সুস্পষ্ট ধারণা না থাকলেও অনেক সময় সুদ থাকে ইত্যাদি, এই ক্ষেত্রে কি হবে? সেটা আসলে আমাদের দায় থাকবে না, এটা তাদের দায় থাকবে। অর্থাৎ যারা যাদের দায়িত্বে আছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এই কারণে আমরা যতটুকু দায়িত্ব পেয়েছি সে আলোকে আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে, তাহলে আমি দায়মুক্ত হতে পারবো। বাকি যেটা যাদের দায়িত্ব সেটা যদি তারা ঠিক মতন পালন না করেন তাহলে তাদের জবাব তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেবেন।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুতাম। কি আপনার যে আমাদের সম্মানিত শ্রোতা যে দ্বিতীয় প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর আমাদের অতিথি হুজুর একটু আগেই দিয়েছেন যে ইসলামিক ব্যাংকগুলো যে ভিত্তিতে হচ্ছে আপনাদের থেকে টাকাটা নেয় সেটা হচ্ছে এক প্রকারের ব্যবসায়িক বিনিয়োগের ভিত্তিতে,
0: এক প্রকারের না, সেটা আসলে ব্যবসায়িক বিনিয়োগ এবং এখানে অনেক ধরনের তারা বিনিয়োগ করে থাকেন। আমি যেহেতু তিনটা ব্যাংকের সাথে আমি জড়িত আছি, আমি ব্যাপারগুলো এখন ডিটেইল আলহামদুলিল্লাহ কিছুটা জানার চেষ্টা করছি। তো সেখানে কিন্তু মোদারাবা আছে, তারপরে মোরাবাহা আছে, তারপরে আল ইস্তিসনা আছে, এমন অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। তো আসলে আমরা যেটা দেখি যে আমি টাকা দিচ্ছি টাকা পাচ্ছি, আসলে কিন্তু তা নয়। এবং নর্মাল কনভেনশনাল ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং এর মধ্যে অনেক পার্থক্য, অনেক জায়গায় পার্থক্য আছে। সেটা আপনি যখন গভীরে চিন্তা করবেন অথবা তাদের পেপার্স গুলো দেখবেন আপনি তখন নির্ণয় করতে পারবেন। বা উনি যদি বলেন গ্রাহক হিসেবে যে আমি বুঝতে চাই আমি কোন খাতে কিভাবে বিনিয়োগটা করছি, তখন তারা বলে দিবেন যে আপনার বিনিয়োগটা এইভাবে এইভাবে হচ্ছে, লভ্যাংশটা আপনি এইভাবে
1: পাচ্ছেন। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি আমাদের যে ইসলামী ব্যাংকগুলো আছে সেখান থেকে আমরা যে লভ্যাংশটা পাচ্ছি সেটা সুদ হচ্ছে না।
0: না, এটা সুদ হচ্ছে না।
1: আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার দুটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইমরান মুন্সী বরিশাল থেকে শুনছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম রয়েছেন আমাদের সাথে রাজশাহী থেকে, এবং আমাদের সঙ্গে ইসমাইল হোসেন রয়েছেন। আমরা ফেসবুক কমেন্টের থেকে একটি প্রশ্ন নিতে যাচ্ছি। মোহাম্মদ নাহিদ হাসান আমাদেরকে প্রশ্ন করেছেন, টাকার বিনিময়ে জমি বন্ধক নিয়ে জমি ব্যবহার করে পরে টাকা ফেরত দিলে জমি ফেরত দেওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে কি বলে?
0: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন। আসলে এটা আমরা বন্ধকি জমির কথা বলি বা যেটাকে আমাদের পরিভাষায় বিভিন্ন আঞ্চলিকতার বিভিন্ন শব্দ আছে, কট বলা হয়, বন্ধক বলা হয়, কিন্তু আসলে আমরা যেইভাবে করে থাকি এটা ইসলাম সম্মত না। যে আমার একটা জমি আছে, আমি আমার জমিটা আপনার কাছে দিলাম, আপনি বিনিময়ে আমাকে 50,000 টাকা দিলেন, আপনি আমার জমিটা এটা ব্যবহার করছেন, আমি যখন আপনাকে 50,000 টাকা ফেরত দিতে পারবো তখন আপনি মূলত আমাকে জমিটা ফেরত দিচ্ছেন। এখানে কিন্তু একটা রিবা আছে, সুদ আছে। সেটা হলো যে ওই যে আমরা শুরুতে বলেছিলাম যে আপনি আমি আপনার কাছ থেকে আসলে 50,000 টাকা ঋণ নিয়েছিলাম আর বিনিময়ে জমিটা আপনাকে আমি সিকিউরিটি হিসেবে দিয়েছিলাম, কিন্তু আপনি যেটা ইউজ করছেন এটা হলো ঋণের বিপরীতে আপনি ব্যবহার করছেন, এটা রিবা হয়ে যাচ্ছে, রিবা আল ফাদাল হয়ে যাচ্ছে। এই জন্য এটা নিষেধ। বরং এখানে যেটা করা যেতে পারে সেটা হলো যে আমি আমার জমিটা আপনাকে দিব ইজারা হিসাবে, আমি ভাড়া দিব, সেটা যতই পরিমাণ হোক না কেন, যে বৎসরে আপনি আমাকে ভাড়া বাবদ 1,000 টাকা দিবেন, আর আমি আপনার কাছ থেকে মনে করেন 50,000 টাকা নিলাম, যখন আমি আপনাকে ফেরত দিব 1,000 টাকা বাদ দিয়ে আমি এক বছর পরে আমি আপনাকে 49,000 টাকা দিলাম, তখন যেটা হলো, একটা হলো আমি যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছি এই ঋণের বিপরীতে কিছু হচ্ছে না, এটা মূলত আমি যে আপনাকে জমিটাকে ইজারা দিয়েছি ইজারার বিনিময়ে আপনি আমাকে 1,000 টাকা দিয়েছেন, তাহলে ঠিক আছে।
1: জি মোহতারাম, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন চলে আসে যে আমরা তো জানি যে টাকার বিনিময়ে টাকা দেওয়া রিবা হয়ে যাচ্ছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো তখন হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। এখন তো আমরা হচ্ছে টাকা দিয়ে আমরা হচ্ছে লেনদেন করি, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মুদ্রাস্ফীতির কারণে টাকার মানটা অনেকাংশে কমে যায়। তাহলে যে হতে পারে 50,000 টাকা কেউ কাউকে ঋণ দিয়েছিল, এখন এক্ষেত্রে যে ঋণদাতা যদি টাকার মানটা কমে যায়, সে যখন আবার ঋণ গ্রহীতার কাছ থেকে 50,000 টাকা পাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে অনেক মানে টাকার মানটা কমে গিয়েছে, তো এক্ষেত্রে আসলে কি করণীয়?
0: এখানে মূল বিষয়টা যদি আমি বলি একটু গভীরে যাই, সেটা হলো ইসলাম আসলে কি চায় আমাদের কাছে। ইসলাম যেটা চায় যে আপনি আপনার অর্থটাকে সবসময় বিনিয়োগের মধ্যে রাখবেন। এটা যখন রিসাইকেলিং হতে থাকবে তখন এই অর্থটাই ঘুরতে ঘুরতে এক টাকা আপনাকে একশো টাকায় পরিণত করবে। কিন্তু আপনার কাছে এক কোটি টাকা আছে, আপনি একটা বক্সে রেখে দিলেন, সেটা পঞ্চাশ বছর পরে আপনি যখন বের করলেন ওখান থেকে কিন্তু এক কোটি টাকাই বের হবে, এক কোটি এক টাকা বের হবে না।
1: জি না,
0: কারণ ওটা বাড়েনি।
1: জি,
0: তো ঋণটা আসলে এই রকম যে আপনি যখন কাউকে ঋণ দিয়েছেন, তো ঋণটা যখন দিয়েছেন আপনি আসলে তাকে টাকা দিয়েছেন।
1: জি,
0: টাকার বিনিময়ে আপনি যেহেতু ঋণটা নিবেন, আপনি যা দিয়েছেন আপনি সেটাই নিবেন, কারণ এটা আপনি বিনিয়োগ করেন। কিন্তু যদি আপনি বিনিয়োগের জন্য দিতেন তখন সেটা হিসাবটা অন্যরকম হতো, বাড়তেও পারতো কমতেও পারতো।
1: জি,
0: যেমন আমাদের সঙ্গত কারণে একটা মাসালা বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের মা বোনদের বিয়ের সময় আমাদের একটা মহারণার ব্যাপার থাকে, হয়তো কোনো স্বামী তার স্ত্রীকে মহারণা আদায় করেননি। তো মহারণার ক্ষেত্রে দুটো শব্দ অনেকে উল্লেখ করেন, কেউ কেউ টাকা উল্লেখ করেন, কেউ কেউ স্বর্ণ উল্লেখ করেন। কেউ যদি বলেন যে আমি আমার ওয়াইফকে দশ ভরি স্বর্ণ দিব মহারণা, কিন্তু তিনি দিতে পারেননি ৩০ বছর আগে, ৩০ বছর পরে উনি কিন্তু আসলে দশ ভরি স্বর্ণই দেবেন। তো দশ বছর, ৩০ বছর আগে যে দশ ভরি স্বর্ণের দাম হয়তো ১০,০০০ টাকা ছিল, আজকে কিন্তু সেটা হয়ে গেছে ৩০ লক্ষ টাকা, কথার কথা।
1: জি,
0: কিন্তু কেউ যদি বলেন ৩০ বছর আগে যে আমি আমার ওয়াইফকে মহারণা বাবদ ১,০০০ টাকা দিব,
1: জি,
0: ৩০ বছর পরে আসলে উনি ১,০০০
1: টাকা দিবেন,
0: উনি ওই হিসাব করতে পারবেন না, এটাই হলো নিয়ম।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে আশা করি আমাদের সম্মানিত শ্রোতা সকলেই উপকৃত হয়েছেন। আমাদের মুহতারামকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে বলার জন্য। আমরা এখন আমাদের আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। জি, সম্মানিত শ্রোতা, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা অপেক্ষা করছি আমাদের পরবর্তী প্রশ্নের জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি। জি জি,
2: একটু অনুরোধ করবো, সেটা হচ্ছে যে নতুন নাম্বার তো 0155, এই নাম্বারটা নতুন নাম্বার দেওয়া তো অনেকে জানে না, নাম্বার গুলো একটু মাঝে মাঝে থেকে থেকে বলবেন।
1: জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার অনুরোধের জন্য।
2: আমার প্রশ্ন ছিল যে আমি জানতে চাচ্ছিলাম কিস্তির টাকা উঠাইতে গেলে দেখা যেত পঞ্চাশ হাজার টাকা উঠাবো, উঠাইতে গেলে ধরেন প্রথমে ৫,০০০ টাকা দিতে হয়, হ্যাঁ ৫,০০০ টাকা দিতে হয়। এখন কি যদি টাকাটা দিয়া তাহলে তার ঘর কিন্তু ঠিক আছে, এখন আমি যদি টাকা নেবে না দিতে হয় ধরেন আমি ঘরটা দিতে কিনা, এখন তারা তো আমার বিয়ে সাথে করতে পিছিয়ে যাচ্ছে। আমি এখন জানতে চাই যে আসলে এটা শরীয়ত মোতাবেক।
1: জি, সম্মানিত শ্রোতা, আপনার প্রশ্নটি যদি আপনি আরেকবার একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন।
2: আমি জানতে চাচ্ছি যে ধরেন যে ৫,০০০ টাকা উঠাইছি কিস্তি থেকে উঠাবো, এখন ওদেরকে আগেই ৫,০০০ টাকা দিতে হয়, বুঝছেন?
1: জি,
2: এখন আমি জানতে যদি আমি কিস্তি টাকা উঠাই ওদেরকে আগে ৫,০০০ টাকা দিব তাহলে থেকে সুদের মধ্যে পড়ে। এখন আমি জানতে চাচ্ছি যে আমি একটা ঘর তুলছি, অনেকে বলে কিস্তির টাকা উঠাইলে কি হবে, কি হয় কি হয় না, হ্যাঁ এখন আমি জানতে চাচ্ছি যে এই যদি আমি মানুষের কথা শুনে যদি উঠাই তাহলে তো আমি বড় একটা ডাইট ডাইট থাকবে, এই বিষয়ে কিছু আলোচনা করতে।
1: জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের মহতারাম অতিথি সাহেবের কাছে।
0: জি, অনেক ধন্যবাদ। উনি যে কথাটি বলেছেন বা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো বা গ্রামে গঞ্জে অনেক এনজিও আছে,
1: জি,
0: যারা নানাভাবে মানুষদেরকে সহযোগিতা করেন, আমরা প্রত্যক্ষভাবে দেখি, কিন্তু পরোক্ষভাবে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে এটা সহযোগিতার বদলে অনেক সময় গলার কাটা হয়ে যায়, কারণ এখানে সুদ আছে। যেমন এই যে তিনি যেটা বলেছেন যে উনি কিস্তিতে টাকা উঠাবেন ৫,০০০০ টাকা ওনার বাড়ির কাজ করার জন্য, তো উঠানোর সাথে সাথে দেখা যাচ্ছে যে বাড়ির কাজ করবেন কি করবেন না সেটা পরে, আগে ওনাকে 5,000 টাকা দিয়ে দিতে হবে।
1: জি,
0: তার মানে আসলে উনি কি করছেন যে উনি 45,000 টাকা পাচ্ছেন,
1: জি
0: 50,000 টাকা পাচ্ছেন না, এবং ওনাকে হিসাব করা হচ্ছে আপনি 50,000 টাকা দিচ্ছেন, তার মানে 5,000 টাকা তাকে অতিরিক্ত আগেই আদায় করে ফেলতে হচ্ছে। এটাই হলো সুদ। এই সুদের ভয়াবহতা এখানে, সুদ হলো এমন বিষয় যে একজন কেবল ধনী হবে, মহাজন কেবল মহাজনই হবে, দরিদ্র দারিদ্র্যের কষাঘাতে তিনি একেবারে পিষে যাবেন। যেমন আপনি অনেক জায়গায় দেখবেন, এবং আমরা অনেক, আমাদের কাছে এমন নিউজ আছে যে দেখা গেছে হয়তো ঋণের টাকা নিয়ে, কিস্তির ঋণের টাকা নিয়েছেন বাড়ি করার জন্য, ঘরের চাল পর্যন্ত পরবর্তীতে নিয়ে যাওয়া হয়েছে কারণ তিনি পরিশোধ করতে পারেননি। তো এই যে বিষয়টা, এটা কিভাবে তারা করে থাকেন, সেটা হলো যে ওনারা 50,000 টাকা মনে করেন তুলবেন, তোলার পরে ওনারা একটা চক্রবৃদ্ধি হারে একটা হিসাব করে দিবেন যে 50,000 টাকার বিনিময়ে আপনি 55,000 টাকা দিবেন, 60,000 টাকা দিবেন। আপনি এই টাকা নিয়ে কি করবেন সেটা আমি দেখবো না, আমি দেখবো আপনি আমাকে 60,000 টাকা দিয়েছেন কিনা। এটা হলো হারাম। ইসলামের বক্তব্য হলো যে তুমি ঋণের বিপরীতে অতিরিক্ত নিতে পারবা না, যেটা করতে হবে সেটা হলো, এটা হলো কর্জে হাসানা। যেটা হয় কর্জে হাসানা সিস্টেমটা কি, বা কিছু ব্যাংক এখন চালু করেছে, সামনে ওদের প্রোডাক্ট এইভাবে আসবে যে কর্জে হাসানা সিস্টেমটা হলো যে আমি, আপনি বিপদে পড়েছেন, আমি আপনার বিপদে সহযোগিতা করব। সহযোগিতা করতে গিয়ে হ্যাঁ আমার কিছু পেপারসের ব্যাপার ছিল, খরচ আছে, এটার জন্য আলাদা একটা সার্ভিস চার্জ থাকবে, এবং সেটা যেটা সঙ্গত সার্ভিস চার্জ হবে, অর্থাৎ এটা মাত্রাতিরিক্ত হবে না, আপনার জন্য জুলুম হবে না, এটা একদম আলাদা, আর কর্সটা আলাদা, ওইভাবে আমি দেব, আপনি আপনার প্রয়োজনটা পূরণ করবেন। আরেকটা সিস্টেম আছে যেটাকে আমরা ভাই মুআজ্জাল বলতে পারি। ভাই মুআজ্জাল হলো যে, যেমন আমি আপনার কাছে আসলাম, বললাম যে ভাই আমার একটা ঘর দরকার, আপনি বললেন যে ঠিক আছে একটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে আমি আপনার ঘরের জন্য যা যা দরকার এটা আমি কিনে দিব, আপনি আমার টিনের চাল টাল ইত্যাদি কিনে দিলেন, কেনার পরে আপনি হয়তো 50,000 টাকায় সব কিনলেন, আপনি বললেন যে ভাই আমি আপনার কাছে 60,000 টাকা এটা বিক্রি করলাম, এখানে ফায়দাটা কি? আপনি হয়তো বলবেন যে দুইটা তো একই রকম, দুইটা একরকম না। সেটা হলো এই যে পণ্যটা আপনি আমাকে কিনে দিয়েছেন, প্রথমত পণ্য আপনি আমাকে কিনে দিয়েছেন, আপনি আমার সাথে বিনিয়োগ করেছেন, দ্বিতীয় বিষয়টা পণ্যটা আমি না পাওয়া পর্যন্ত আমি আপনাকে টাকা দিতে বাধ্য নই,
1: জি,
0: এবং আমি আপনার কাছ থেকে পণ্যটা কিনে নিয়েছি, বাকিতে কিনে নিয়েছি, আমি ধীরে ধীরে আপনাকে শোধ করব। আর সুদের ব্যাপারটা হলো আপনি আমাকে টাকা দিয়েছেন,
1: টাকার বিনিময়ে টাকা,
0: এই টাকা দিয়ে আমি কি এখন কি করব, আমি কি উল্টোপাল্টা পথে ব্যয় করব, নাকি সঠিক আমার বাড়ির ক্ষেত্রে ব্যয় করব, বা আমি বিপদে পড়েছি আপনি কি আমাকে এই ক্ষেত্রে দেখবেন? আপনি বলছেন না, আমি টাকা দিয়েছি, টাকার বিনিময়ে টাকা চাই, এবং যেভাবে হোক সেভাবে আপনি আদায় করবেন। এই দুইটা হলো আকাশ পাতাল তফাত। এই জন্য একরকম আর কি, যেটা সুদ ভিত্তিক বিনিয়োগ, ওটার মধ্যে একজন কেবল আর কি ধনী হচ্ছে, এটা শোষক, একটা শাসন শোষকের ব্যাপার, আরেকটা হলো দুই পক্ষ উইন উইন সিচুয়েশন তৈরি হচ্ছে।
1: জি, আমার একটা জিনিসের প্রয়োজন, আমাকে কিনে দেওয়া হচ্ছে, হয়তো আমার কাছে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে,
0: সেটা ভাই মুআজ্জাল বলে। যেমন আমরা দোকানে গেলে বাকিতে কিনি না, ওটা ঠিক আছে যে আপনি ভাই বাকিতে কিনবেন, আমার তো একটা লাভ করতে হবে, আপনি তো ধীরে ধীরে টাকা দিবেন, কিন্তু পণ্য আমি দিচ্ছি, এখানে কিন্তু পণ্য না, এখানে টাকা,
1: টাকা,
0: এই জন্য এটা হারাম হবে।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুতাআম্মিকে, আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ বাইজিদ হাসান বরিশাল থেকে, এবং আমাদের সঙ্গে ইয়াকুব আলী সরকার শেরপুর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন ইসমাইল হাসান, ইমরান মুন্সি, মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সম্মানিত শ্রোতা, আমরা এখন আমাদের আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
4: আমি মোহাম্মদ ফজলদার বড়খলা পাংশারাঙ্গর।
1: জি,
4: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
1: জি সম্মানিত শ্রোতা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি।
4: হ্যাঁ, একটু জবাব দেবেন, শ্রোতা মেলা অপেক্ষা করতেছেন।
1: জি জি, আপনার প্রশ্নটা
4: বলুন। আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে যে যারা যারা সুদ খায় বলছেন,
1: জি
4: সুদ খায় আবার নামাজও পড়ে, আবার বলে যে আল্লাহর কাছে মাফ চাইলি মাফ করে দিবে, এইটা কতদূর সত্যি,
1: অসাধারণ
0: একটি প্রশ্ন আমরা শুনলাম এবং এটাই বাস্তবতা। উনি যেটা বলেছেন যে এমন অনেকেই আছেন যারা সুদের সাথে জড়িত। আপনি শুরুতে একজনের শুরুতেই একটা হাদিস বলেছিলেন যে সুদের সাথে যে কেবল সুদ খায় আর সুদ দেয় তারাই না, যে সাক্ষী থাকে, যে সহায়তা করে, যে লেখে, সব দিক থেকে প্রায় নয় শ্রেণীর লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, অত্যন্ত ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই কারণে যে সুদের সাথে জড়িয়ে আছে আর সে বলছে যে আমি আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, না উনি তো আসলে জানেনই না যে আল্লাহ তাআলা ওনার ব্যাপারে কি বলেছেন। যেখানে কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে তুমি যাই করো কিন্তু তুমি আমার সাথে শত্রুতা পোষণ করছো, এটা তার বোঝা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যখন বক্তব্য রেখেছেন বিদায় হজের ভাষণে, তিনি সুস্পষ্ট ভাবে ব্যক্ত করেছেন যে আমার আমার বংশধারায় যত ধরনের সুদ ছিল আজ থেকে সব সুদকে আমি রহিত করে দিলাম, এবং সেই দিন থেকে তারা সুদ থেকে মুক্ত হয়ে পুরো সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছেন। আর আমাদের মাঝে যেটা হয় সেটা হলো যে তিনি সুদও খাচ্ছেন, তিনি হজও করছেন, তিনি সুদও খাচ্ছেন, তিনি নামাজ পড়ছেন, তিনি জামাতের সাথে নামাজ পড়ছেন, তিনি এটা ওটা করছেন, তিনি ওয়াজ মাহফিল করাচ্ছেন, কিন্তু তিনি সুদের সাথে জড়িত। এই এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই, এবং একসাথে হারাম আর হালাল কখনো মিশেল হয় না, হারাম হারাম হালাল হালাল। এবং পরিশেষে একটা কথা না বললেই নয়, এই সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছিলেন যে পবিত্র কাবার চাদর ধরে একজন ব্যক্তি দোয়া করছিল যে আল্লাহ আপনি আমাকে এটা দেন এটা দেন এটা দেন। সাহাবায়ে কেরাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে দোয়া করছেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল না করে পারেন না। ওই ব্যক্তির বাস্তবিক অবস্থা জিব্রাইল আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। আল্লাহ নবী তখন বলেছেন যার গোশত হারাম, যার রক্ত হারাম, যার হাড় হারাম, যার পোশাক হারাম, যার খাদ্য হারাম, তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন, এর চেয়ে আমি আর কি বলবো। সুতরাং যারা হারামের সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত, আমাদেরকে বেঁচে থাকতে হবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে না। আল্লাহু আলাম বিসওয়াব।
1: জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে এত চমৎকার ভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিতে যাচ্ছি। জি, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে সুদ খাওয়া, যারা সুদ খায় তারা কিয়ামতে সেই ব্যক্তির মতো উঠবে যাকে শয়তান আশ্রয় করে পাগল করে দেয়। ব্যবসা ও সুদ, তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। অসংখ্য ধন্যবাদ জিলু আনসার কি, উনি আমাদেরকে একটি সুন্দর মত কমেন্ট করেছেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
5: আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ ভাই জি পয়সা থেকে বলছি।
1: জি,
5: আমার প্রশ্ন আছে যে যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের বাসায় যদি ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয় সেক্ষেত্রে ইমাম সাহেবের করণীয় কি?
0: শুধু ইমাম সাহেব বলবো না, এখানে শুধু ইমামের উপর না, এটা গোটা সমাজের ব্যাপার। আমাদের যেটা দায় এবং দায়িত্ব সেটা হলো, আমি যদি জানি যে কারো সুস্পষ্ট হারাম উপার্জন এবং হারাম খাদ্য, অবশ্যই তাকে আমার নসিহা করতে হবে, তার সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রেখে নসিহা করতে হবে। ব্যাপারটা এমন নয় তাকে আমরা এক ঘরে করে ফেলবো, তাকে আমরা ধমক দিব, তাকে এটা সেটা করব, তখন ইসলামের সৌন্দর্যটা প্রকাশ পায় না। ইমাম সাহেব এবং যে কোনো ব্যক্তির দায়িত্ব হলো যে তার সাথে সুন্দরভাবে কথা বলে বুঝিয়ে দেওয়া যে আপনার উপার্জনটা যেহেতু সন্দেহযুক্ত, আমি আপনার সন্দেহযুক্ত উপার্জনে শামিল হতে পারি না, এই জন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনি যেদিন হালাল উপার্জন করবেন সেদিন আমি আপনার পাশে থাকবো। আর পাশাপাশি এটাও বলবো যে এই যে ইমাম সাহেব তার তাকওয়া অবলম্বন করে একজন সুদী ব্যক্তির আহার বর্জন করে ফিরে এলেন, বাকিদের দায়িত্ব ইমাম সাহেবের দিকে নজর দেওয়া।
1: জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আলোচনা থেকে আমরা এই জিনিসটি অনুধাবন করতে পারলাম, সুদ কেবল একটি অনৈতিক অর্থনৈতিক লেনদেন নয়, বরং একটি ব্যক্তি, পরিবার, সমাজ ও আখিরাতের জীবনকে ধ্বংসকারী একটি আত্মঘাতী ব্যাধি। পবিত্র কোরআনে সূরা আল মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লা ইয়াস্তাবিল খবীসু ওয়াত্বয়িব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবীস, আপনি বলে দিন পবিত্র অপবিত্র কখনোই এক হতে পারে না, যদিও অপবিত্র আপনাকে বিমোহিত করে। তাই আসুন আমরা নিজেদের জীবনকে এক যাবতীয় সুদের অভিশাপ থেকে রক্ষা করি, হালাল রিজিকের উপর আমাদের জীবনকে পরিচালনা করি এবং একটি সুধীন শোষণহীন সমাজ গঠনে ইসলামী নীতি অনুসরণ করি। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের স্টুডিওতে উপস্থিত আমাদের বিশেষজ্ঞ অতিথি মুফতি সাইফুল ইসলাম হুজুরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা প্রিয় শ্রোতাদের যারা এতক্ষণ অত্যন্ত মনোযোগ সহকারে প্রশ্ন করে আমাদের সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে ইসলাম জীবন অনুষ্ঠানের নতুন পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
7: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। বৈঠকে স্টিফেন কার্পিন বাংলাদেশের যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ভিসার আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে চায় বলে জানান তিনি। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেস ওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশ আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মেধার ভিত্তিতে শিক্ষা গ্রহণ এবং জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নারীর অংশগ্রহণের মাধ্যমে সমাজে নারীরা তাদের নিজস্ব অবস্থান সুদৃঢ় করছে। তিনি আজ রাজধানী সিডাপ মিলনায়তনে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক জাতীয় এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকাতে প্রাণী সম্পদ প্রতিপালন সহ গৃহস্থালী বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার অনুশীলন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখতে পারে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিং এ একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল পরীক্ষার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানি সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চৌকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রুশ বাহিনীর হামলায় 5 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ আজ এই তথ্য জানিয়েছেন। অঞ্চলটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, জাপোরিজিয়া শত্রুপক্ষের হামলায় হতাহতদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে। খেলা খবর ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Weather Dhaka. You are tuning to World Music.

be happy now. Don't worry. Be happy.

is compiled and presented by me, Shamima Jamie, edited by Manik Muhammad, supervised by Muhammad Habibur Rahman, and produced by Muhammad Munirujaman. See you next episode. Till then, bye-bye. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনডলিতে এবার আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী আরিফা নিশাত।

0: আপনারা নজরুল সঙ্গীত শুনলেন আরিফা নিশাতের কণ্ঠে।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী ব্রজেন্দ্রনাথ বর্মণ, গানের গীতিকার ও সুরকার হরলাল রায়।

প্রিয় শ্রোতা, আপনারা ভাওয়াইয়া গান শুনছেন শিল্পী ব্রজেন্দ্রনাথ বর্মণ। এবারের গানের গীতিকার ও সুরকার অনন্ত কুমার দেব।

0: শুনলেন ব্রজেন্দ্রনাথ বর্মনের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানমূলে এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গানের কথা ও সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক এবং গানটি শুনতে পাবেন সমবেত কণ্ঠে।

0: বডিগার্ডের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন সবাই বাঁচুন। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। বৈঠকে স্টিফেন কার্পিন বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ভিসার আগ্রহের কথা তুলে ধরেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে চায় বলে জানান তিনি। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল পরীক্ষার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে 25 কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট 30 থেকে 32 কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি আজ ঢাকার কেরানীগঞ্জে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণের সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে সরকার। সারা দেশের কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 132 জনের প্রাণহানি সহ আরও 480 জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চুকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর, ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল ফেডারেশনের এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। এসো গড়ি ছোট পরিবার, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। আমরা প্রতিটি পরিবারে শান্তির প্রত্যাশা থাকি, সুখের প্রত্যাশা থাকি, এবং শান্তি, সুখ, ভালোবাসা যেটি ভাবি না কেন, এসো গড়ি ছোট পরিবারের মাধ্যমে আমরা এমন কিছু তথ্য আপনাকে জানাতে চেষ্টা করি যেটাতে আপনি পথ খুঁজে পাবেন, জীবনটাকে সুন্দর করার যে পথ চলা সেটা আমরা দেখাতে চেষ্টা করি। আপনারা যদি আলোচনা করেন, আপনাদের কথা আমাদের খুব ভালো লাগে। সব মিলিয়ে সুন্দর জীবনের প্রত্যাশায় এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান। আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে পুরুষের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি। চমৎকার প্রসঙ্গ, পুরুষের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা বিষয় ভিত্তিক প্রশ্ন করবেন পুরুষের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি। তিনজন বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব স্টুডিওতে আছেন, তারা মুখোমুখি হবেন আপনাদের, আপনারা প্রশ্ন করবেন, তাদের পরিচয় করে দিয়ে আপনাদের প্রিয় মুখ পরিচিত জন। ডাক্তার নির্মল বেগম, প্রাক্তন লাইন ডিরেক্টর, সিসিএসডি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: পরিচয় করে দিই, ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, যিনি সাবেক লাইন ডিরেক্টর, সিসিএসডি ইউনিট পরিবার পরিকল্পনা দপ্তর। এবং আরেকজন রয়েছেন ডাক্তার হেলেনা জাবি, প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট, MFSTC পরিবার পরিকল্পনা দপ্তর। তিনজনকে স্বাগত অনুষ্ঠানে। আমরা আলোচনায় আছি, আজকের প্রসঙ্গ পুরুষদের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি। আমাদের ফোন নাম্বার লিখে নিন, ফোন নাম্বার 4481326 থেকে 70, এছাড়া 4481327 থেকে 79। এর মাঝে যে কোনো একটা নাম্বারে করলেই পেয়ে যাবেন। তবে বিষয়ভিত্তিক প্রশ্ন করলে সুবিধা হয়, আলোচনাটা আমরা গভীরে পৌঁছতে পারি, কিন্তু এলোমেলো প্রশ্ন করলে আলোচনার গভীরে পৌঁছা যায় না, এই জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। আজকের পুরুষের জন্য পরিবার তৈরি করার পদ্ধতি, যে কথাটি বলা হয়েছে এর গুরুত্ব নিয়ে জানতে চাই। ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার,
2: ধন্যবাদ। পরিবার কল্পনা পদ্ধতি, আসলে আমরা যদি শুরুতে আসি তাহলে পরিকল্পিত পরিবার, আলোকিত পরিবার, আর আরেকটু বলি জীবন বাঁচাতে, জীবন সাজাতে এবং জীবন রাঙ্গাতে পরিবার পরিকল্পনা। তো এখন পরিবার পরিকল্পিত পরিবার অর্থাৎ আমরা কিন্তু এখানে যারা আছি তারা হয়তো ছেলে হোক মেয়ে হোক, একটা সময় স্লোগান ছিল দুটি সন্তানই যথেষ্ট, তারপরে এর আগে একটা স্লোগান ছিল দুটি সন্তানের বেশি নয় একটু হলে ভালো হয়। কিন্তু এই যে একটা পরিবারে মা বাবা সন্তান সবকিছু মিলে যে একটা সংসার, সেই সংসারে যাতে সুখ সমৃদ্ধি থাকে, সবাই মিলে ভালো থাকে, এবং সবাই সন্তান যে একটা বা দুইটা বা তিনটা যাই থাকুক, ছেলে মেয়েগুলো যাতে তাদের উন্মুক্ত সুন্দর একটা পরিবেশ পায় এবং চমৎকার পরিবেশে তারা বড় হইতে পারে, সবকিছু মিলে যে প্ল্যানিং, সেটাই হলো পরিবার পরিকল্পনা বা একটা সুন্দর জীবন।
0: পরিকল্পনার জন্য পুরুষকে এগিয়ে আসতেই হবে। তিনি যতই কাজের কথা বলুন, পরিশ্রমের কথা বলুন, সময় দিতে পারেন না, সকাল সন্ধ্যা কাজ করেন, আবার ঘরে স্ত্রীও কিন্তু বসা নেই, তিনিও কাজে ব্যস্ত। এই কাজের গল্পই কিন্তু একটা পরিবারে সর্বাধিক আলোচিত একটা প্রসঙ্গ। কিন্তু তার ফাঁকে একটাকে শুনেছেন, জীবন রাঙাতে, জীবনকে সুন্দর করতে, ভালো ভাবনা আনতে, একটা সংসারকে সুন্দরভাবে গঠন করতে পরিবার পরিকল্পনার বিকল্প কিছু নেই। আর সেখানে একটা পুরুষের ভাবনা, তার চিন্তা চেতনা, তার দিকদর্শন, এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। আমরা না ভেবে কাজের কথা একটু আগে বলেছি, তার চিন্তা চেতনার মাঝে এই এই যে ভাবনাটি পুরুষের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি নির্দিষ্ট করে বলা আছে, সেই প্রসঙ্গে একটু শুনেছি একটু আগে, তারপরে শুনতে চাই। ডাক্তার নূরুল বেগম,
1: ধন্যবাদ। পুরুষ তান্ত্রিক সমাজ, এখনো কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই আমরা আছি। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু পুরুষেরাই অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। তো এই যে পুরুষের এই ক্ষমতা বা এই অবস্থা, সেখান থেকে কিন্তু তিনি ঠিক করবেন যে তার স্ত্রী কখন সন্তান নেবেন, তার স্ত্রী সুস্থ আছেন কি না, তার ইনকাম কীরকম অবস্থায় আছে, এবং তার স্ত্রী যে কোনো পদ্ধতি নিয়ে সহজভাবে থাকতে পারছেন কি না, কিংবা স্ত্রী যদি কোনো কারণে পদ্ধতি নিয়ে অস্বস্তিতে থাকেন অথবা অসুবিধায় ভোগেন অথবা কোনো রোগে আক্রান্ত হন, তাহলে তিনি নিজেও পরিবার পরিকল্পনার কোনো একটা পদ্ধতি নেবেন। উনাদের জন্য যে পদ্ধতি পুরুষের জন্য আলাদা পদ্ধতি, মহিলাদের জন্য বেশিরভাগ পদ্ধতি কিন্তু মহিলাদের। পুরুষের মাত্র দুটো পদ্ধতি আমরা জানি, অস্থায়ীভাবে যেটি সেটি কন্ডম, এবং স্থায়ী পদ্ধতি যেটি সেটি হচ্ছে আমরা বলি NSV বা পুরুষের বন্ধাকরণ। তো আমরা পুরুষকে সবসময় বলি যে উনি প্রথমে আগে প্ল্যান করবেন, চিন্তা করবেন, স্ত্রীকে সাহায্য করবেন এবং প্রয়োজনে নিজেও পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করে পরিবারকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন।
0: চমৎকার বলেছেন, পরিকল্পনার কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা সব ক্ষেত্রে যখন সামনে বাগান করেন, ক্ষেত খামারে কাজ করেন, যারা দোকান পরিচালনা করেন, একটা নিশ্চয় পরিকল্পনা তৈরি করতে হয়, নাহলে ব্যবসা লাভ করবেন কি করে, জীবনে সফলতা আসবে কি করে। এই সফলতার গল্প যদি বলতে হয়, সংসারের সফলতা, জীবনের সফলতার গল্পটি স্বামী স্ত্রী উভয় মিলে করতে হবে, অর্থাৎ পরিকল্পনা করতে হবে, গল্প করতে হবে, কথা বলতে হবে, উদাহরণ সংগ্রহ করতে হবে, পরামর্শ দিতে হবে। কথাগুলো বলছিলাম, ডাক্তার হিনিয়া যাবেন, আপনার মন্তব্য কি?
3: আমার মন্তব্য হচ্ছে, খুবই ভালো একটা মানে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে পুরুষদের যে পদ্ধতি আছে সেটা নিয়ে। এবং আমরা সবসময় দেখি কোনো কাজে গেলে, যখন কোনো পদ্ধতি নেওয়ার কথা আমরা কোনো প্রতিষ্ঠানে যখন কাজ করি বলি, তখন মহিলাদের জন্যই সবাই এগিয়ে আসে, কিন্তু পুরুষদেরও যে একটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি বলেন, একটা অস্থায়ী পদ্ধতি এবং একটা স্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতির মধ্যে কিন্তু প্রচার অনেক বেশি, সবাই জানে। স্থায়ী পদ্ধতিটা নিয়ে নেওয়ার সময় অনেকে পিছনে যেতেন, কিন্তু এখন কিন্তু অনেকেই এগিয়ে আসছেন এবং স্বামী স্ত্রী দুজনে মিলেই একটা সিদ্ধান্ত নিচ্ছেন। ছোট একটা যদি আমি বলি, সেদিন আমার দপ্তরে একজন এসেছিলেন, সে উনি হচ্ছে মহিলা, কিছুতেই কোনো কিছু পদ্ধতি নিতে পারছেন না, ওনার শারীরিক ব্লাড প্রেশার বেশি, ডায়াবেটিস, সেই জন্য হচ্ছে পুরুষের জন্য। এবং আমার খুবই ভালো লাগলো, ওনার হাজবেন্ড এসে রাজি হলেন যে হ্যাঁ আমি করতে চাই, কিন্তু এই বিষয়ে ওনার কোনো কিছু জানতেন না, তিনি বলাতে উনি রাজি হয়ে গেলেন। এইভাবেই যদি ছোট ছোট করে নিয়ে আসে, ওনার এই বারবার পদ্ধতি নিতে না পারার জন্য ওই মহিলা বারবার বাচ্চা নষ্ট করতে আসতেছিলেন, কারণ ওদের অলরেডি 3-4 বাচ্চা আছে, ওরা তো আর বাচ্চা নিতে চায় না। কিন্তু এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, অবশ্যই পুরুষদের একটা পদ্ধতি আছে এবং আপনারা জানুন, এটাতে কোনো অসুবিধা নাই, নিলে নিশ্চিন্তে আপনারা খুব সহজে এই পদ্ধতিটা নেওয়া যায় এবং কোনো অসুবিধাও হয় না, এটাই আমি বলবো যে এটা।
0: ধন্যবাদ। আমরা একটি প্রসঙ্গে আসি আলোচনায়, তারপরে একে একে পর্যায় তুলে ধরবো। যেমন কন্ডম, কন্ডম একটা সহজ, একটা সাধারণ পদ্ধতি, সবার কাছে পরিচিত, তারপরেও কন্ডম সম্পর্কে অনেক তথ্য জানতে হবে, তার ব্যবহার বিধি, তার সংরক্ষণ এবং কিছু পরিকল্পনা আছে যে কখন কিভাবে ব্যবহার করবেন। আবার অনেকে সেটা ধুয়ে ধুয়ে ব্যবহার করেন, বলতেই হয়। তো আলোচনা যেহেতু খোলামেলা হচ্ছে, ডাক্তার রফিকুজ্জামান তালুকদার, আপনাকে জানতে চাই।
2: ধন্যবাদ। আসলে কন্ডম বহুল প্রচলিত বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চমৎকার পদ্ধতি, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই। এবং পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে অন্য পদ্ধতি নিলেও সাথে কন্ডম ব্যবহার করে, কারণ দ্বৈত সুরক্ষা দেয়, দ্বৈত সুরক্ষা দেয়। সেক্ষেত্রে এক হলো তার হলো যে তার পরিবার কোনো পদ্ধতি হিসেবে কাজ করে, আরেকটা হলো যে HIV AIDS থেকে প্রতিরক্ষা করে। কাজেই আমরা কন্ডমের ব্যাপারে আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। এটা ব্যবহারটা কখন করতে হবে, আমরা যদি সঠিক মতো ব্যবহার না করি তাহলে কিন্তু এটা ফেলুর হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, উপচিয়ে যেতে পারে। কাজে এটা হলো লিঙ্গ যখন উত্থিত হবে একদম, তখন কিন্তু মিলামেশা শুরু করার আগে এটা ব্যবহার করতে হবে এবং সঠিক নিয়মে পড়তে হবে। এটা কিন্তু দুইটা অংশ থাকে, একটা পিচ্ছিল অর্থ আর একটা থাকে একটু রাফ, কিন্তু যে পিচ্ছিল অংশটুকু বাইরে থাকবে এবং ভিতরে যাতে বাতাস না থাকে এই জন্য মাথাটা একটু চাপ দিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু ফেটে যাবে। আর ওই যে স্পার্মটা যাতে একটু জমা হয় সেই জন্য একটা স্পেস দিতে হয়, তো ওই জায়গাটা ওইভাবে রাখতে হবে এবং তারপরে মিলামেশার পরে এবং এরা কিন্তু আবার বের করতে হয়, এবং সেটা হলে আবার কিন্তু টয়লেটে ফেলা যাবে না, এরা সংরক্ষণ করতে হবে, হয়তো ডাস্টবিনে ফেলে দিতে হবে। এবং যেটা রাজাভাই বললেন যে এটা কিন্তু দুইবার ব্যবহার করা যাবে না, এটা একবারই ব্যবহার করতে হবে, দুইবার ব্যবহার করার কোনো সুযোগ নেই, একবারই ব্যবহার করতে হবে। এবং সেটা সংরক্ষণ যেটা, সেটা হলো সঠিক জায়গায় ফেলতে হবে, এবং যদি বারবার ব্যবহার করে তাহলে কিন্তু সেই রোগ প্রতিরোধ যেতে ক্ষমতা সেরা কিন্তু থাকবে না, আবার কিন্তু তার যে অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কন্ডম সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং একবারই ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে হবে, নির্দিষ্ট সময় খুলতে হবে, তাহলে কার্যকরিতা কিন্তু 100%।
0: ধন্যবাদ। আমরা আর একটা কথা লক্ষ্য করেছি, ডাক্তার নূনা বেগম আপনার কাছে আসি, যে কন্ডমের যে প্রসঙ্গ এলো, স্ত্রীদের অংশগ্রহণ করা দরকার, কি পদ্ধতি ব্যবহার করলে তিনি স্বস্তি অনুভব করছেন, স্বস্তির গল্পটা অনেকে লুকিয়ে রাখেন, প্রকাশ করতে চান না, স্বস্তি পাচ্ছেন কি পাচ্ছেন না, সেই ফাঁক দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিরাপদকাল গণনার পদ্ধতি তারা আবিষ্কার করে ফেলে। দেখা যায় সংসারকে ছোট রাখতে আমরা যে আলাপগুলো করছি, যে গর্ভ সঞ্চার যেন না হয়, সচেতনতা, সাবধানতা, প্রতিরোধ, এই ফাঁকে চলে আসে নিরাপদকাল গণনার পদ্ধতি। বিষয়টা সঠিক কিনা, বিজ্ঞান ভিত্তিক কিনা, একটু আলোচনা প্রয়োজন। ডাক্তার মুনমুন বেগম,
1: নিরাপদকাল গণনা পদ্ধতিটা, এটা প্রাচীনকাল থেকেই মানুষ এইভাবে এটা ব্যবহার করে আসছে। অর্থাৎ আমরা জানি সাধারণত মাসিক চক্র 28 থেকে 30 দিন, অর্থাৎ প্রতি 28 থেকে 30 দিনের একটা করে মাসিক শেষ হয়ে আবার শুরু হয়। তো এই মাসিক চক্রের প্রথম আমরা সাধারণত যদি 30 দিন ধরে রাখি, তাহলে প্রথম 10 দিন এবং পরের 10 দিন আমরা বলি নিরাপদ, এবং মাঝখানের যে 10 দিন সেটাকে আমরা বলি এটা বাচ্চা পেটে আসার সময়, অর্থাৎ এই সময় ওভুলেশন হয়, এই সময় যদি তারা মেলামেশা করে কন্ডম ছাড়া বা কোনো পদ্ধতি ছাড়া, তাহলে সন্তান গর্ভে চলে আসে, এটিই হলো নিরাপদকাল। তবে এই এই নিরাপদকালটা সবার জন্য প্রযোজ্য নয়। যাদের মাসিক একদম নিয়ম মতো হয়, কারো 21 দিন পরে মাসিক হয়, কারো 28 দিন পরে মাসিক হয়, কারো 30 দিন পরে মাসিক, কারো 35 দিনও হতে পারে, এই জন্য সবার জন্য এই দিনটা সমান নয়। তবে এটা একটা যদি কারো 21 দিন পরে হয়, তাহলে তাকে 7 দিন 7 দিন 3 7 21, কারো 28 দিন পরে যদি হয়, তাহলে আরেকটু ওইভাবে গুনতে হবে যে প্রথম 7 দিন, পরের 7 দিন, বাদ মাঝখানের 7 বা 8 দিন। সাধারণত এভাবে তারা হিসাব করে মাঝখানের দিনগুলোতে শুধু কন্ডম ব্যবহার করে, বাকি দিনগুলো করে না। কিন্তু এখানে যে বিপদ, কোনো একটি সাইকেলে বা কোনো একটি মাসিক চক্রে যদি কোনো কারণে ওভুলেশন বা তার ডিম যেটা মেয়েদের থেকে বের হয় সেটা যদি আগে পিছে হয়ে যায়, যেটা হতেই পারে শরীরের, যেহেতু শরীরের একটা অবস্থার উপর এটা নির্ভর করে, হরমোনের উপরে নির্ভর করে, তখন কিন্তু এই নিয়ম আর খাটবে না। তখন তার এই মাঝখানের 10 দিন যেটা আমরা বলছি, তার আগে পিছিয়েও বাচ্চা পেটে চলে আসতে পারে। এই জন্য এত এত রিস্কে থাকা যায় না। আমরা অবশ্যই সবসময় বলবো যে নিরাপদকাল আসলে নিরাপদ না, কারণ শরীরের বিভিন্ন পর্যায়ে এটি পরিবর্তন।
0: চমৎকার বলেছে, এটা আমাদের জানা প্রয়োজন ছিল। আমরা খোলামেলা কথা বলছি, আমাদের নিরীক্ষণ, পর্যবেক্ষণ, গবেষণা সব মিলিয়ে কিন্তু আমাদের আবিষ্কার, এবং আমরা এই স্বামী স্ত্রীরা আবিষ্কার করতে যেয়ে, গবেষণা করতে যেয়ে ঝামেলা বাঁধাতে চেষ্টা করবেন না। কারণ তারা নিজেরাই প্ল্যান করেন যে আমরা চলুন নিরাপদকাল পদ্ধতি বের করি। একটু আগে শুনলেন ডাক্তার নুরা বেগম বললেন যে এই এক্সপেরিমেন্ট করতে যেয়ে ঝামেলা পড়ার কোনো প্রয়োজন নেই, এগিয়ে চলাটাই ভালো। অর্থাৎ এই নিরীক্ষণ পর্যবেক্ষণ মেলাতে আমরা এত ব্যস্ত থাকি, এত সমস্যা থাকি, রাতে ঘুমও কম হয়, চিন্তা চেতনায়, সুতরাং তার ফাঁকে এই হিসাবগুলো মেলানো সবসময় সম্ভব হয় না। সুতরাং এক কথায় আমরা কি মেনে নিতে পারি যে এটাকে এগিয়ে চলতে পারে ভালো, যেটা আমরা শুনছিলাম ডাক্তার হেমা যাবেন?
3: হ্যাঁ অবশ্যই। এখন আমরা বলি যে যেগুলো মানে এরকম আজল পদ্ধতি আছে, তারপরে যে নিরাপদ স্থায়ী পদ্ধতি, সময়কাল পদ্ধতি যেগুলো আছে, সেগুলোকে আমরা এড়িয়ে চলার জন্যই বলছি। কারণ এখানে তো আমরা বলছি যে এগুলো নিরাপদ না, তাহলে আমি যে প্ল্যান করলাম যে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এই কয়টাই বাচ্চা নিব, তাইলে যখন একটা অনাকাঙ্ক্ষিত বাচ্চা আসবে সেটাকে তো আমি সেটা চাবো না, ঠিক মতো ওই বাচ্চার গ্রো করা হবে না, ওই বাচ্চা বাড়বে না, কিংবা একটা অনিচ্ছাকৃত হবে একটা বাচ্চা হবে, মানসিকভাবেও সে অস্বস্তির মধ্যে থেকে যাবে, কিংবা তারা অনিরাপদ কোনো জায়গায় বাচ্চা নষ্ট করতে গেল, সেটা আরও জীবনের জন্য ঝুঁকি হলো। এই জন্য মানে আমরা বলি যে আমাদের যে আধুনিক যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো স্থায়ী বলেন অস্থায়ী বলেন, সেই পদ্ধতিগুলো যদি তারা নিয়ে চলেন, তাহলে অবশ্যই সেটাকে অনেক বেশি নিরাপদ।
0: জীবনকে সাবলীল রাখতে হবে, জটিলতা হারাতে হবে। আমার নিজের সমস্যার কারণ যদি হই, তাহলে সংসার কি করে চলবে? একটু আগে শুনলেন যে অযাচিত ভাবে কোনো সন্তান চলে এলো, হেয়ালিপনা করে আমরা কোথায় যে কি পরীক্ষা করছি, কি ধরনের ব্যবস্থা নিচ্ছি, সেটা একটা জটিল পর্যায়ে। সব মিলিয়ে জীবনটাকে সুন্দর করা দরকার, স্বাভাবিক করা দরকার। আর এই জন্যই পুরুষের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি অনেক তথ্য জানা রয়েছে আমাদের সঙ্গে। আপনারা আছেন এসো গড়ি ছোট পরিবার, আপনারা শুনছেন অনুষ্ঠান। আমাদের আজকের প্রসঙ্গ শুনলে একটু আগে পুরুষদের জন্যই পরিবার পরিকল্পনা পদ্ধতির কথা বলা হচ্ছে। আমাদের ফোন নম্বর আবারও জানিয়ে দিই, 44 81 3268 7 0, এছাড়া 44 81 3277 7 9। আপনারা অনেকে আমাদের সঙ্গে আছেন, প্রশ্ন করছেন, ভেবে চিন্তে করুন, ভাবুন এবং বুঝতে চেষ্টা করুন। আমরা এফাকে আবার চলে যাই ডাক্তার রফিক ইসলাম তালুকদার আপনার কাছে, যে পুরুষদের চিন্তা চেতনায় আমরা যতই ব্যস্ত থাকি পরিবারের কথা ভাবনাটা মাথায় রাখতেই হবে, এবং আমরা ভাবনা রাখি না বলেই অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। অনেকে দেখা যায় যে যেসব পুরুষরা শহরে চাকরি করেন, দূর দূরান্তে, কেউ রাজশাহীতে আছেন, তার স্ত্রী আছেন হয়তো ঢাকায় বা গাজীপুর, তিনি হয়তো 15 দিনে একবার আসেন, অথবা ছুটি পাওয়ার কথা ছিল 15 দিন পরে, সে ছুটি পাননি, আসলেন 21 দিন পরে। এই যে একটা হিসাবের একটা এলোমেলো, তিনি তো আছেন, কয়দিন থাকবো, কয়দিন বেড়াতে যাব, আবার ফিরে যেতে হবে কর্মস্থলে, এই চিন্তা চেতনা ভাবনা মাঝে কিন্তু জীবন, সেখানে কিন্তু আমরা এলোমেলো হয়ে যায়। এই পদ্ধতি গণনা, পদ্ধতির ব্যাপার, যে ব্যবস্থা নিলে সংসারে সুন্দর রাখা যায়, পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে তাকেও ভাবতে হবে, ভাবনা আনতে হবে, প্রয়োজনে পরামর্শ নিতে হবে। আপনার মন্তব্য কি?
2: ধন্যবাদ। আসলে আজকের বিষয়টা খুবই চমৎকার, যে পুরুষের অংশগ্রহণ, তো সেক্ষেত্রে যে বিষয়টা আপনি অবতারণা করলেন, সেক্ষেত্রে কিন্তু পুরুষের অংশগ্রহণটা আমি মনে করি শতভাগ কার্যকরী। এখানে দুইটা জিনিস হইতে পারে, তার ফ্যামিলি যদি কমপ্লিট হয় তাহলে পুরুষ নিজেই তার স্থায়ী পদ্ধতি যেটা এনএসবি সেটা করতে পারে। এটা এটা হলো ব্যথাহীন, কাটা ছেঁড়াহীন, রক্তপাতহীন ছোট্ট একটি অপারেশন, এবং মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে সে একদম সুস্থ হয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে, এবং তার শুধু 3 মাস একটা কন্ডোম ব্যবহার করতে হবে। সে যদি পদ্ধতিটাতে নেয়, অথবা যে কোনো একটা ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা পদ্ধতি নিতে হবে, তারপর কিন্তু তার ফ্যামিলি কমপ্লিট, কিন্তু সারা জীবন সে নিরাপদ থাকবে, তার আর কোনো পদ্ধতি নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি ফ্যামিলি ইনকমপ্লিট থাকে, অর্থাৎ একটা বাচ্চা অথবা নববিবাহিত সে আরও বাচ্চা নিবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ডোম ব্যবহার করবে। সঠিক নিয়মে যদি কন্ডোম ব্যবহার করে, তাহলে কিন্তু তার যে তার ওয়াইফ যে বড়ি খাবে, কখন খাবে কখন খাবে না, বা ইমপ্লান্ট পড়লো কখন পড়লো পড়লো না, এটা নিয়ে কিন্তু তার চিন্তাভাবনা করতে হবে না, বা ইঞ্জেকশনেও চিন্তাভাবনা করতে হবে না। সে যদি কন্ডোম ব্যবহার করে এবং সঠিক নিয়মে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু তার যে সময়টা 7 দিন 5 দিন বা 3 দিন, তাহলে কোনো টেনশন থাকবে না, সে নিরাপদ থাকবে, তার ওয়াইফও নিরাপদ থাকবে, তার ফ্যামিলি নিরাপদ থাকবে। আর আবারও বলি, ফ্যামিলি কমপ্লিট হলে তাই সে স্থায়ী পদ্ধতি।
0: ধন্যবাদ, আমরা আলোচনায় যাব, তার আগে একটা কথা বলি। এই যে একটু আগে বলছিলাম যে দূরে চাকরি করেন বা ব্যবসা করেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে, সংসারে তাকে দেখা সাক্ষাৎ করে খোঁজ দিতে আসতেই হয়, এবং আমরা সেই তথ্যের আলোকে আবার আলোচনা ঢুকবো। এই ফাঁকে একটা ফোন এসছে, কথা বলি। হ্যালো,
4: ছেলেদের কন্ডোম বাদে আর কোন পদ্ধতি কি আছে কিনা আমি জানতে চাচ্ছি, এবং আমার তো কন্ডোম ব্যবহার ভালো লাগে না, এতে আর কোন পদ্ধতি আছে কিনা?
0: আপনার কি বাচ্চা আছে? আপনার কি সন্তান আছে 2-3টা? আসলে যিনি প্রশ্ন করছেন, সবাইকে বলতে চাই একটু ভাবুন, ভেবে চিন্তে প্রশ্ন করুন। যেহেতু সন্তানের কথা বলেননি, তাহলে এবার আসি, ওনার কন্ডোম ভালো লাগে না, তাহলে আমরা যে ভুলটি করি, আমি যেটা প্রশ্ন আলোচনা করছিলাম সেই প্রশ্নে আবার ফিরে যাই। স্বামী দূর থেকে আসেন 7 দিন পর 15 দিন পর 3 সপ্তাহ পর 1 মাস পর, হয়তো আসতে ঝামেলা হচ্ছে তার কাজে কর্মে ফেলে রেখে, সংসারে টানে, সংসারে মায়ায়, সন্তানের মায়ায়, স্ত্রী ভালোবাসায় ফিরে আসতেই হয়, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা আরেকটি ভুল করি পুরুষরা, পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যাপারে ইসিপি, ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল, স্ত্রীর উপর চাপিয়ে দিই, অর্থাৎ আমি নিরাপদ থাকতে চাই। কিন্তু আমরা যে আলোচনা করছি পদ্ধতির ব্যাপারে, পদ্ধতি কন্ডোম বলাই হলো, আরেকটি পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য একটু আগে বলেছেন ডাক্তার রফিক ইসলাম তালুকদার, কিন্তু আরেকটি ভিন্ন প্রসঙ্গে এলাম আমি, সেই প্রশ্নের অবতারণায় আসতেই হবে, আপনাদের ভাবতেই হবে, শুনতেই হবে। ডাক্তার মুনা বেগম,
1: ভাই প্রশ্ন করলেন যে মানে ভালো লাগে, মানে মতামত দিলেন যে ওনার কন্ডোম ব্যবহার করতে ভালো লাগে না। আসলে এটা বুঝতে হবে যে কারোই কিন্তু কোনো পদ্ধতি গ্রহণ করতেই ভালো লাগে না, তার স্ত্রী যে বড়ি খায় বা ইঞ্জেকশন নেয় বা ইমপ্ল্যান্ট নেয় বা যে পদ্ধতিটাই নিক না কেন, তারও কিন্তু ভালো লাগে না। প্রতিদিন বড়ি খেতে হয়, প্রতি তিন মাস পর পর গায়ের মধ্যে ইঞ্জেকশন ফুটাইতে হয়, ইমপ্ল্যান্ট একটা কাঠি গায়ের মধ্যে হাতের মধ্যে নিয়ে রাখতে হয়, এটা কারো ভালো লাগার জিনিস নয়। কিন্তু যেহেতু সংসারটা সাজানোর জন্য, গুছানোর জন্য তাদেরকে কোনো না কোনো পদ্ধতি নিতে হয়। এই জন্যই তো দুজনে আলোচনা করতে হবে যে যে সমস্যাটা হচ্ছে, যেটা ভালো লাগছে না, সেই ভালো লাগাটা কার কতটুকু সমস্যা তৈরি করছে। এটা যদি শারীরিক সমস্যা তৈরি হয়, স্ত্রীর শরীর যদি খারাপ হয়ে যায় একটা পদ্ধতি নিয়ে, তাহলে তো অবশ্যই তার হাজব্যান্ডকে পুরুষ হিসাবে বা পরিবারের কর্তা হিসাবে বা ওই মহিলার গার্জিয়ান হিসেবে তার দায়িত্ব সে নিজে একটা কোনো পদ্ধতি গ্রহণ করা। ভালো না লাগলেও হয়তো ভালো লাগে না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, ভালো না লাগার মতো এমন কিছু অবস্থা নয়। আর আপনি যেটি বলছেন যে যারা হাজব্যান্ডরা বিদেশ থাকে বা দেশের মধ্যেই অন্যখানে থাকে, মাঝে মাঝে আসে, অথবা বিদেশ যারা থাকে আমরা দেখতে পাই যে তারা দেখা যায় যে তিন বছর বা দুই বছর পর পর আসে, একবার ওয়াইফকে কনসিভ করে একটা বাচ্চা দিয়ে একবার চলে যায়। এই যে ওয়াইফ বারবার বাচ্চাটা নিতে পারবে কিনা, তার শরীরটা সহ্য করতে পারবে কিনা, সেগুলো না চিন্তা করেই শুধু বাচ্চা আমি চাই এরকম করলে তো হবে না। সংসারে চিন্তা করতে হবে দুজন মিলে যে তার শরীরে যদি সহনীয় হয়, তার যদি স্বাভাবিক প্রসব হয়, তাহলে দুইটা বা তিনটা বাচ্চা নিতেই পারে, তাদের যদি সামর্থ্য থাকে নিতে পারে। কিন্তু এটি ডক্টরের সাথে আলোচনা করে এবং নিজেদের শারীরিক অবস্থা বিচার বিবেচনা করে, পরিবারের অন্যান্য সমস্যাগুলো চিন্তা করে তারপরেই না সে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি ইসিপির কথাও বলেছেন, ইসিপি হচ্ছে জরুরি গর্ভনিরোধক, অর্থাৎ কোনো কারণে যদি ভুল করে কোনো পদ্ধতি ছাড়াই মেলামেশা হয়ে যায় এবং সেই দম্পতি সন্তান নিতে না চায়, তাহলে 72 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নামে এক ধরনের পিল পাওয়া যায় বাজারে, সেটি মানুষ খায় ইসিপি। কিন্তু এই ইসিপিটা কিন্তু অনেক বেশি খাওয়া যায় না, কারণ এখানে অনেক বেশি ডোজে হরমোন থাকে, যার ফলে এই এটি খাওয়ার ফলে মেয়েদের শরীরে হরমোনের আধিক্য অথবা অন্য কোনো হরমোনের ইমব্যালেন্স তৈরি হয়, যার ফলে দেখা যায় যে মাসিকের সমস্যা তৈরি হয়, পরবর্তীতে ব্লিডিং বেশি হয়। তো অনেকে কোনো পদ্ধতি না নিয়ে এটাকেই একটা পদ্ধতি মনে করেন, এটা কখনোই করা যাবে না, এখানে অনেক বেশি হরমোন থাকে, এটা খুবই জরুরি অবস্থা ছাড়া ব্যবহার করা ঠিক নয়।
0: ধন্যবাদ, চমৎকার প্রসঙ্গে আমরা শুনছিলাম, অর্থাৎ স্বামীকে এলোমেলো সিদ্ধান্ত নেওয়া যাবে না, পাশাপাশি স্ত্রীকে সম্যক ধারণা রাখতে হবে। এই যে অনুষ্ঠানগুলো করছি আমরা, অনেক তথ্য আলোচনা হয়, একটু যদি ভাবুন, ভেবে চিনতে নিজের জীবনকে সাজাতে চান, তাহলে স্ত্রীকে অংশগ্রহণ করতে হবে, তার ভাবনায় আনতে হবে যে স্বামী এসছে আজকে 17 দিন পরে, তো কোনটা হলে ভালো হয়, সম্যক ধারণা অর্জন করাটা খুব জরুরি, স্বামীর জন্য কোনটা, আপনার নিজের জন্য কোনটা, আর সবচেয়ে বড় কথা জটিলতা আনতে হবে, সেই নিয়ে আলোচনা চলছে। আর তারপর জানতে চাই ডক্টর হেলনা জামিন আপনার মন্তব্য, যে এই যে একটা 17 দিন পরে এলেন, মন গড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেই জন্য স্ত্রীকে অংশগ্রহণ করতে হবে, সম্যক ধারণা রাখতে হবে, আপনার মন্তব্য কি?
3: না অবশ্যই, দুজন মিলেই তো, স্বামী স্ত্রী দুজন মিলেই সিদ্ধান্ত নেবেন যে ওরা কোন পদ্ধতিতে ব্যবহার করবেন। যেমন 17 দিন পরে, 1 মাস পরে, যতদিনই পরে আসুক, আমরা যদি

0: স্থায়ী পদ্ধতিও নিতে পারে এবং এটা আমরা বলছি যে জটিলতাবিহীন একটা ছোট ফুটা করে এটা করা হয় এবং তারা যদি এই সিদ্ধান্তে আসেন তাহলে সেটা আরো ভালো হয়। এবং তারপরেও অনেকে মনে করেন যে মানে স্ত্রীরা মনে করেন যে এতদিন পরে আসছে, ঠিক আছে যখন আসবে তখনই আমি বড়ি খাবো, হ্যাঁ কিংবা যখন আসবে তখন আমি এই ব্যবস্থাটা নিব, কিন্তু না কোনো এই পদ্ধতিগুলোর কিন্তু এরকম করে ব্যবস্থা নিলে আমাদের হরমোনের একটা তারতম্য হয়ে যায়। ম্যাডাম যেটা বলছিলেন যে মাসিকের অনিয়মিত হয়ে যায়, তারপরে যখন অনিয়ম হয়ে যায় তখন আরো অনেক ওষুধ খেতে হয়, উল্টা আরো বেশি আপনাদের খরচ হয়ে যায়। এই জন্য হচ্ছে পরিকল্পিতভাবে স্বামী এবং স্ত্রী দুজন মিলেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন পদ্ধতিটা নিবে। যাদের যাদের স্বামী মানে সংসার কমপ্লিট হয়ে গেছে তারা তো স্থায়ী পদ্ধতি নিলে খুবই ভালো হয়।
1: ধন্যবাদ। আমরা পুরুষদের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এসো গড়ি ছোট পরিবেশ আপনারা শুনছেন, এই ফাঁকে একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, হ্যালো, সংযোগ পেলে ওয়ালাইকুম সালাম, বলুন কি বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, বলুন, প্রশ্ন করুন। বন্ধু-বান্ধবরা বা তিনি পরামর্শ নেন এমন জায়গায়, সঠিক জায়গায় পরামর্শ না নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়, তিনি প্রশ্ন করেন যে আমি করতে রাজি আছি, এনএসবি করতে রাজি আছি, কিন্তু আবার যৌন সক্ষমতা হারিয়ে যাবে না তো, বা পরবর্তী পর্যায়ে স্ত্রীর কাছে আমি লজ্জিত হব না তো, তিনি পরামর্শ নেন এমন এমন জায়গায় যে এক বিভ্রান্তি তৈরি হয়ে যায়, তিনি আর সঠিক সিদ্ধান্ত খুঁজে পান না। তাহলে সিদ্ধান্ত কোথায় যে নিতে হবে বা সঠিক সিদ্ধান্ত কোথায় পাওয়া যায়? ডক্টর রফিসুল্লাহ তালুকদার,
2: ধন্যবাদ। আসলে আপনি সত্যি কথাই বলছেন যে আমাদের যে ক্যাটাগরির লোকজন এনএসবি করতে আসে তারা সঠিক জায়গায় না যেয়ে তারা বন্ধু বান্ধব বা যারা এই ব্যাপারে কোনো জ্ঞান নেই তাদের সাথে আলোচনা করে এবং দেখা যায় তারা একটা ভুল ইনফরমেশন পায়। কিন্তু আমাদের ইনফরমেশন কিন্তু অনেক সুযোগ আছে, যেমন আমাদের একদম রুট লেভেলে প্রত্যেকটা ওয়ার্ড লেভেলে কিন্তু আমাদের FWA কর্মী আছে, স্যাটেলাইট ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক আছে, FWC আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপরে ইউনিয়ন উপজেলা এবং জেলা পর্যায়ে MCWC আছে, এছাড়া আমাদের মাঠ কর্মী এবং এনজিও কর্মী আছে, আমরা কিন্তু অনেক স্কোপ আছে
3: সেই
2: জায়গাগুলো। পুরুষ কর্মী হিসেবে কিন্তু FPI আছে এবং ASIO আছে, তারাও কিন্তু বিষয়গুলো জানে এবং আমাদের চিকিৎসক কর্মকর্তাও আছে। কাজেই ইনফরমেশনের কিন্তু আমরা যদি শুধু চেষ্টা করি আমরা সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য, তা আমরা এইসব জায়গায় গিয়ে আমরা সঠিক ইনফরমেশন পেতে পারি এবং বাস্তবসম্মত যেটা যেটা কাজে লাগবে সেটা আসলে আমরা পেতে পারি। আর পুরুষের জন্য NHB যেটা আসলে যে জিনিসটা আপনি বলতেছিলেন যে আসলে এটা কিন্তু আসলে পুরুষের যেটা পারফরমেন্স সেটা কিন্তু কোনো মতেই কমে না, জৈব শক্তি বা যৌন শক্তি কোনো মতেই কমে না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে যে বাচ্চা হবে না এই যে তার টেনশন, এই টেনশন না থাকার ফলে বরঞ্চ তাদের মিলনটা আরো আনন্দময় হয় এবং তারা বেশি সময় নিতে পারে। কিন্তু এই যে ভুল ধারণার জন্য অনেকে একটু মিসগাইড হয়। ধন্যবাদ।
1: আমরা তথ্যটা শুনছিলাম, তো বিভ্রান্তি যেন না হয় এর জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, অর্থাৎ যত জায়গার কথা বলা হলো সেখানে যাবেন, কিন্তু যিনি জানেন না তার কাছে আপনি আলোচনা করতে যাবেন কেন? এটা আপনাদের প্রতি আমার প্রশ্ন। যদি জানতেই হয়, তথ্য সঠিকভাবে গ্রহণ করতে হয়, সে তথ্যের জায়গা দিয়ে যেতে হবে, যথাযথ পরামর্শ নিতে হবে। অনেকে বানিয়ে বানিয়ে গল্প বলেন যে এই অপারেশন মানে খাসি করা, কি যে একটা বিভ্রান্তি। অবশ্য ইদানিং কমেছে, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করতে করতে কিন্তু আমরা এই বিভ্রান্তি দূর করতে পেরেছি বলে আমরা মনে করি। তারপরও এই ফাঁকে যেন এই ভাবনাটি না আসে, এই খাসি করা একটা বিষয়, এটা সম্পর্কে একটু আলোচনা হওয়া দরকার। সাম্প্রতিক বলবো আমরা, কিন্তু আপনারা বুঝতে চেষ্টা করেন, ভাবতে চেষ্টা করুন এবং অন্যকে পরামর্শ দেবেন সেভাবে। ডাক্তার নুরুল বেগম
4: ঠিকই বলেছেন, এখনো আসলে কিছু কিছু মানুষের মাঝখানে এই ধারণাটা ভুল ধারণা রয়ে গেছে। খাসি করা তো হলো আমরা যেটা বলি টেস্টিসটা, যে পুরুষের অঙ্গ, সেটাকে কিন্তু হয় ক্র্যাশ করে দিতে হবে অথবা কেটে বের করে ফেলে দিতে হবে, তাহলে তখন সেটাকে খাসি করা বলে, যেটা আমরা ছাগল বা ওই যে মোরগ যেগুলাতে করি সেগুলোতে কিন্তু

0: কেটে ফেলে দেওয়া হয়।
1: কার সাথে কি তুলনা করা হয় এটাই ভাবিনি সে।
0: হ্যাঁ, এটা আগে
1: ভাবছেন তিনি ভাবতেই চান না যে কিসের সাথে কি তুলনা করা
0: হচ্ছে। যে কারণ এখানে খাসি করা নয়, এখানে যেটা করা হয় সেখানে শুধুমাত্র যে শুক্রাণু যেটা দিয়ে বাচ্চা হয়, যেটা বাচ্চার অংশ পুরুষের যে অংশটুকু, সেই অংশটুকু ছাড়া সমস্ত বীর্য রস অন্যান্য সকল উপাদান কিন্তু একই থাকে। শুধু যেই নালি দিয়ে এই শুক্রাণুটা আসে, আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করে দিয়েছেন যে একটা নালি দিয়ে শুধু শুক্রাণুই আসে এবং অন্যান্য বাকিগুলো অন্যখান থেকে আসে। তো শুধুমাত্র সেই নালিটাই চিহ্নিত করে সেটাকে কেটে দুই ভাগ করে দেওয়া হয়, যেন এই পাশ থেকে শরীরের ভিতর থেকে এই শুক্রাণুটা পুরুষ অঙ্গ দিয়ে বের না হয়ে আসে। আর কোনো কিছুই করা হয় না, কাজেই তার আনন্দ, তার হরমোনের সমস্যা, মানে যে মেনটেনেন্সটা, সব কিছুই আগের মতোই থাকে, কোনো কিছুই বন্ধ হয় না। যদি কখনো প্রয়োজন হয়, তার বাচ্চার প্রয়োজন হয়, তাহলে কিন্তু রিক্যানালাইজেশন অপারেশন করে আবার ওইটা জোড়া লাগানো যায়, তবে সেটা একটু জটিল, কিন্তু তারপরেও সেটা করা যায় এবং তখন আবার আগের মতো সন্তান ধারণের সক্ষম হয়।
1: বলা হয় যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, অর্থাৎ আপনার প্রয়োজনটা ভেবে চিন্তেই করবেন, তাহলে মনে আর দ্বিধা আসে না। আমাদের সাথে আছেন ডাক্তার হিনা জাবির, আপনার কাছে আসি। অনেকে এনএসবি পরে একজন একজনের সাথে গল্প করে যে আগে এরকম দুর্বল ছিলাম না, এখন দুর্বল লাগে কেন? আর দুর্বলটা তো নানা কারণে হতে পারে, সে দোষ চাপিয়ে দেয় এনএসবির উপরে। আপনার মন্তব্য কি?
2: অবশ্যই এটা মনে করে অনেকে, এই জন্য আমরা বলবো যে যখন কোনো আমরা এনএসবি করতে যাই, আমরা যারা যাই, তারা আমরা সাধারণত স্বামী স্ত্রী দুজনের সাথে কথা বলতে হবে এবং দুজনের সিদ্ধান্ত, যেহেতু ওনারা যে জায়গায় সেবাটা নেবেন ওখানে দুজনে ওরা দুজনেই কথাটা শুনবেন এবং ভালো করে শুনবেন, তাহলে তাদের এই ভুল ধারণাগুলো চলে যাবে। এটা একটা একটা মানসিক বিষয় যে হ্যাঁ আমি দুর্বল মনে করছি, মনে করলেই কিন্তু মনে করা হবে, এবং যখন এটা মানে বিস্তারিত শুনবে যে হ্যাঁ এটা এইভাবে করা হয়, উনি যেটা বললেন যে শুধুমাত্র শুক্রাণু যে নালি দিয়ে যায় সেটা কাটা হয়, এবং শুক্রাণু জিনিসটা কিন্তু এত মানে সূক্ষ্ম যে ওটা খালি চোখে কিন্তু দেখা যায় না, শুক্রাণু ওটা আমাদের যন্ত্র দিয়েই দেখতে হয়, তো সেই জায়গায় তো ওর দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা বলবো, অনেক সময় কিন্তু স্ত্রীরাও মনে করেন আমার স্বামী দুর্বল হয়ে যাবে, না আমরা তো এনএসবি পুরুষ বন্ধাকরণ করাবো না আমরা, কিন্তু এই জন্য আমরা বলবো যে না, স্বামী স্ত্রী দুজনে এসে কথা বলুন, দুজনেই বিস্তারিত জানুন, এবং পুরুষদের যে পদ্ধতিটা এটা মহিলাদের যে কোনো পদ্ধতির থেকে অনেক বেশি ভালো এবং জটিলতা।
1: চমৎকার বলেছেন। তাহলে একটু আসি ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, যেহেতু দুর্বলতার কথা যদি কেউ বলে, একজন চিকিৎসক একজন স্বাস্থ্যকর্মী এড়িয়ে যেতে পারেন না, কিন্তু জানতে হবে আজকে আলোচনার সুযোগ পেয়েছি যেহেতু আমি অবতারণা করবই, যে এই দুর্বলতা লাগার কারণ কি, অর্থাৎ মানুষ দুর্বল হয় কেন? এনএসবির সাথে তো সম্পর্ক নাই আমরা মানলাম, তবুও একটু বলতে হবে যে মানুষ দুর্বলতা লাগে, দুর্বল দুর্বল লাগে, আমার একটু মাথা ঘোরানো লাগে, আগের মতো আর পরিশ্রম করতে পারছি না, এই কথাগুলি যদি বলা হয় আপনি কিভাবে জবাব দেবেন?
3: না, আসলে প্রথম কথা হলো যে আসলে দুর্বলতার সাথে আর কোনো সম্পর্ক নাই।
1: জি,
3: কারণ এখানে কিন্তু দুর্বল বা অঙ্গহানি হবে এমন কোনো কিছুই করা হয় না, বা তার শরীরে শক্তি কমে যাবে এমন কোনো কিছুই করা হয় না, কিন্তু তারপরেও যদি কেউ যদি বলে তাহলে দেখতে হবে যে তার আগের স্ট্যাটাসটা কেমন ছিল আর এখন কেমন, আর বয়সটা কেমন। যেমন হয়তো একটা এনএসবি করলো 50 বছর বয়সে বা 55 বছর বয়সে, এসে তার ওয়াইফের বয়স 30, সে 55 বছর বয়সে এনএসবি করলো, তো 50-এর পরে কিন্তু শরীরটা কিন্তু এমনিতেই কিছুটা দুর্বল থাকে, আর তখন কিন্তু তার কিছু সাপ্লিমেন্টারি লাগে, ভিটামিন ক্যালসিয়াম এগুলো লাগে, সে এনএসবি করলেও লাগবে না করলেও লাগবে। কাজেই এখন তার দেখলে প্রেশার ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে এবং তার পারফরমেন্সও ঠিক আছে, কিন্তু সে দুর্বল হয়তো তার মানসিক একটা ব্যাপার, এই মানসিক ব্যাপার থেকে সে যদি বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু দুর্বলতা থাকবে না। আর তাকে যদি, আর একটা বয়সের একটা ব্যাপার আছে সেটা আবারও বলি, যেমন আমি আমার পার্সোনাল লাইফেও আমি দেখেছি যে কিছু ক্লায়েন্ট করতে আসে, তারা 60 বছর বয়সে এনএসবি করতে আসে, সে দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বইয়ের বয়স হয়তো 30 বা 35, কিন্তু 60 বছর বয়সে একটা পুরুষ তো স্বাভাবিকভাবেই তার তো পারফরমেন্সটা কমে যাবে, কারণ সে যদি দোষ দেয় যে এনএসবি করার পরে তার এই সমস্যা হয়েছে, কিন্তু তা আসলে কিন্তু তা না। কাজে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমরা কর্মক্ষেত্রে আমরা এগুলো কাউন্সিলিং করছি, পরে কিন্তু আর কখনোই কোনো সমস্যা হয় নাই, আর কখনো কোনো ব্লেম দেওয়া নাই যে তার দুর্বল হয়ে গেছে, আসলে দুর্বলতার সাথে কোনো সম্পর্ক নাই।
1: হ্যাঁ, আমরা দুর্বলতাকে অস্বীকার করব না যদি কেউ এসে বলে তার ডায়াবেটিস থাকতে পারে, তার পুষ্টির অভাব হতে পারে, ক্যালসিয়ামের স্বল্পতা হতে পারে, অনেকে পরিমিত খাদ্য খাচ্ছেন না যেভাবে পরিশ্রম করেন, আবার দেখা যায় যে দুর্বল হবার পেছনে আরো যে যুক্তিগুলো আছে সেটা সবগুলো যদি মিলিয়ে দেখা হয় এমএসবির সাথে কোনো সম্পর্ক নেই। এটা আজকে স্পষ্ট হয়ে গেল, একটা লোকের ডায়াবেটিস হলে দুর্বল হতে পারে, সুগার কন্ট্রোল করছে না, যার উচ্চ রক্তচাপ 40 বছর পরেও হতে পারে, এটা 7 বছর কেন, 55 বছর কেন, 40 বছর পরেও হতে পারে, এমএসবি করেছেন। কিন্তু শারীরিক সুস্থতা বজায় রাখতে ব্যায়ামের কথা বলা হয়, পুষ্টির কথা বলা হয়, খাদ্য পুষ্টির কথা বলা হয় কেন, সুতরাং আমরা সেদিকটা ভাববো। আর একটা প্রসঙ্গে আসি, এই এনএসভি করতে কত সময় লাগে ডাক্তার রফিক সুলতান? আপনার কাছে আবারও আসি, যে আপনি নিজে হাতে অনেক করেছেন, কত সময় লাগে?
3: ধন্যবাদ। আমি তো কমপক্ষে 10,000 মতো
1: করেছেন,
3: ছিল আমি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারতাম, এবং 1 ঘন্টা আমি 12টা করেছি, এই রেকর্ড আমার আছে, এবং কোনো রক্তপাত হয় না, কোনো যন্ত্রণা নাই, ব্যথা নাই, কাটা ছিঁড়া নাই, মোস্ট একটা ম্যাজিকের মতো মনে হয়, আমরা এটা বলতাম যে হয়তো একটা ম্যাজিক। এবং অনেক সময় দেখা গেলো যে আমাদের মাঠকর্মীরা দেখত, তখন কিন্তু দেখা যায় যে এনার্জি ক্লায়েন্ট ফ্লোটা কিন্তু আমার ওখানে বেড়ে যেত, এবং আসলে এটা সময়টা খুবই কম লাগে, এবং সে আধা ঘন্টা অবজারভেশন থেকে আবার বাড়ি চলে যেতে পারে, স্বাভাবিক কাজকর্ম করতে পারে,
1: পায়ে হেঁটে বাড়ি যেতে
3: পারে, পায়ে হেঁটে বাড়ি চলে যেতে পারে।
1: শুনলেন তো প্রিয় শ্রোতা, পায়ে হেঁটে তিনি এলেন, পায়ে হেঁটে বাড়ি চলে গেলেন, এমনটি না যে 2 দিন হাসপাতালে ভর্তি থাকতে হলো। আর একটা প্রসঙ্গে আমি, যদিও প্রাসঙ্গিক নয়, রক্তক্ষরণ নিয়ে কি এটা করতে যে অনেক রক্ত পড়ে গেল?
3: না, 1 ফোঁটা রক্ত পড়ে না, রক্ত পড়াই
1: যায় না, 1 ফোঁটা
3: রক্ত পড়ে না,
1: শুনলেন তো, 1 ফোঁটা রক্ত পড়ে না। ডাক্তার নুরা বেগম, আপনি কি ইনফেকশনের কথা শুনেছেন, যে এনএসভি করার পর ইনফেকশন হয়েছে, ঘা হয়েছে, এটা আলোচনা হওয়া দরকার? জি
0: না, আপনি ঠিকই বলেছেন, আসলে আমরা যখন এনএসভি করি আমরা কিন্তু কাটি না, আমরা কিন্তু যন্ত্র একটা আছে ওটার মাথা দিয়ে একটু ফুটা করি, ফুটা করে ওইখান দিয়ে আমরা ওই জিনিসটা বের করে নিয়ে এসে ওইখানে কেটে ঢোকাই না, আমরা অবশ করে নিই। হ্যাঁ, অবশের যে ইঞ্জেকশন আছে এই ইঞ্জেকশনটা দিয়ে নেওয়া হয় আগে, তার ফলে ব্যথা লাগে না, আর এটা কাটা যেহেতু হয় না তেতু সেলাই করা লাগে না, আর ব্লিডিং হয় না, কারণ আমরা সেই রকম ভাবেই অপারেশনটা করি যেখানে ব্লিডিং হবে না সেই রকম জায়গা দিয়েই, এত ছোট জায়গা দিয়ে ব্লিডিং হয়ও না। আর আপনি যেটা বলছেন ইনফেকশনের কথা, ইনফেকশন হবে কেন, এটা অবশ্যই একজন চিকিৎসক করেন, আর একজন চিকিৎসক কখনোই যদি ওখান থেকে আগে থেকেই যদি সেখানে ইনফেক্টেড জায়গা থাকে তাহলে কিন্তু উনি করবেন না, অপারেশন করেন না, এটা ডিলে করেন যে পরে এটা ইনফেকশন ভালো হলে করবেন। আর প্রত্যেকটা জিনিস জীবাণুমুক্ত করে অপারেশন থিয়েটার মধ্যে নিয়ে অন্যান্য বড় অপারেশন যেভাবে করা হয় সেই রকম একটা ভালো জায়গাতে জীবাণুমুক্তভাবে এটা করা হয়, কাজেই ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অ্যাক্সিডেন্টের কথা সেটা তো হতেই পারে, হয়তো হাজারে বা 1 লাখে একটা দুইটা
1: নিজে চুলকাতে পারে,
0: হ্যাঁ, কিংবা তিনি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন, অন্য কোনো কারণ হতে পারে, নর্মালি অপারেশনের কারণে ইনফেকশন হয় না। আর যদি হয়েও থাকে তাহলে তো ওনাকে বলাই হয়েছে যে যদি লাল হয়ে যায়, ফুলে যায় বা তার কাছে জ্বর মনে হয় তাহলে অবশ্যই তাৎক্ষণিকভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এবং সেভাবে তাৎক্ষণিক এই চিকিৎসা দেওয়া হবে।
1: আজকে বিজ্ঞানের যুগে এই গল্পগুলো এত সাধারণ গল্প যে আপনি পায়ে হেঁটে এলেন, চলে গেলেন, গল্প করতে করতে চলে গেলেন, যেহেতু 10,000 আপাসে নিজে হাতে করেছেন ডাক্তার রফিক ইসলাম তালুকদার আমাদের সঙ্গে আছেন, একটি শেষ প্রশ্ন তাকে করবই আমি, সেটা হচ্ছে যাদের অপারেশন হলো উনি মোটামুটি হাসি মুখে বাড়ি যাচ্ছেন না কাঁদতে কাঁদতে বাড়িতে যাচ্ছেন, দুঃখ পেয়ে বাড়ি যাচ্ছেন?
3: ধন্যবাদ। আসলে আমি অপারেশন করার সময় তাদের সাথে গল্প করি, গল্প করতে করতে সে নিজেই ওখান থেকে উঠে যায় এবং হয়তো 10 মিনিট বা 15 মিনিট বসে তারপরে সে ওষুধপাতি দেবা তার লুঙ্গি দিয়ে সে নিয়ে চলে যায়। এখন পর্যন্ত আমার চোখে কখনোই পড়ে নাই যে সে চিল্লাইছে বা কান্নাকাটি করছে বা অজ্ঞান হয়ে গেছে, এরকম কখনোই হয় নাই, এবং সে হাসি মুখে আসছে, যেভাবে আসছে ঠিক সেভাবেই চলে গেছে, এবং সে যে একটা এনএসবি করলো অনেক বাড়ি থেকে বুঝতেই পারে নাই যে সে এনএসবি করে গেছে।
1: ধন্যবাদ, আজকে চমৎকার প্রসঙ্গে কথা হচ্ছিল, অনেক তথ্য আমি নিজেও জানতাম না, আজকে জানলাম। ডাক্তার নুরা বেগম, ডাক্তার রফিক ইসলাম তালুকদার এবং ডাক্তার হিলা জামিন, তিনজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আগামী দিনের প্রসঙ্গ প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে আপন এর গুরুত্ব আশা করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন নাসরিন আক্তার, সম্পাদনা ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে মোহাম্মদ আমিরুল ইসলাম, এবং অনুষ্ঠানের প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।

নিশ্চয়ই মানানে সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত 278। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনে এখন শুনবেন একটি ভক্তিমূলক গান, শিল্পী খালিদ হোসেন। শিল্পী কণ্ঠে গানের কথা সাজিয়েছেন সাব্বির আহমেদ চৌধুরী এবং সুরারোপ করেছেন আলাউদ্দিন মিয়া।

0: এতক্ষণ খালিদ হোসেনের কণ্ঠে ভক্তিমূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40-30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। ইসলাম,
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন খবর।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has assured foreign investors of the government's all-out support, saying Bangladesh is ready to facilitate investment and provide a favorable business environment. He made the remarks when a delegation of the American Chamber of Commerce in Bangladesh, AmCham, paid a courtesy call on him at the Cabinet Division meeting room at the Secretariat today. During the meeting, the AmCham representatives informed the Prime Minister that the organization's new committee, which assumed office about 2 months ago, is working to attract greater U.S. investment to Bangladesh and further deepening commercial ties between the two countries. Vice President for Asia-Pacific Stephen Karpin made a courtesy call on Prime Minister Tariq Rahman at the Cabinet Division at the Secretariat in Dhaka today. At the time, Stephen Karpin expressed the global financial technology company's interest in expanding its investment and business operations in Bangladesh. During the meeting, Stephen Karpin said Bangladesh has significant potential for Visa to work in digital financial services, technology and innovation. He said Visa wants to work through investment and technological cooperation to encourage bank account holders who do not yet use cards to adopt card-based transactions and to expand the scope of digital payments in Bangladesh. Prime Minister's Deputy Press Secretary Shahdad Shahdin said Prime Minister Tariq Rahman welcomed private sector partnership in expanding digital financial services and technology in Bangladesh. The Prime Minister also stressed the importance of cooperation from international companies like Visa in strengthening Bangladesh's digital economy, investment and technological capabilities. Chief Whip of the Jatiyo Shanshad Nurul Islam Moni has said Article 70 of the Constitution will remain effective in the upcoming presidential election, meaning any lawmaker voting against party decision will lose parliament membership. He said this to the newsmen after a meeting at the Jatiyo Shanshad Bhavan between parliamentary representatives of the ruling and opposition parties and officials of the Election Commission and Parliament Secretariat on preparations for the upcoming presidential election. The chief whip said the ruling party's presidential candidate has not yet been finalized. The prime minister will nominate the candidate and the name will be announced on the day of submission of the nomination paper. He said detailed discussions were held at today's meeting to ensure a free, fair and transparent presidential election. Home Minister Salahuddin Ahmed has sought increased Swedish assistance to improve the living conditions of forcibly displaced Rohingyas in Bangladesh. He made the remarks when Swedish Ambassador in Dhaka, Nicholas Linus Ragnar Weeks, paid a courtesy call on him at the Secretariat today. Describing the Rohingya crisis as a major threat to regional security, the Home Minister said Sweden's role is important in keeping the issue in the focus of the international community as the country is the co-chair of the Rohingya donor group. He urged Sweden to increase its assistance for improving the living conditions of the displaced Rohingyas. The Swedish ambassador stressed the importance of safe repatriation and rehabilitation of the Rohingyas and reiterated Sweden's interest in working for the education and overall security of Rohingya women and children. A Syrian court has sentenced ousted dictator Bashar al-Assad to death in absentia today, after convicting him of committing war crimes and crimes against humanity during the country's civil war. Bashar al-Assad fled from Damascus to Moscow with his family after his regime was overthrown in December 2024, ending his family's five-decade grip on power. In the same case, the court also sentenced to death Atif Najib, Assad's cousin, and the former head of political security in southern Syria's Deraa province. In March 2011, the detention and alleged torture of a group of teenagers accused of writing anti-government graffiti sparked protests in the city, which were met with a violent crackdown by security forces. That response helped ignite nationwide demonstrations that escalated into civil war in which hundreds of thousands of people were killed. Meanwhile, Syria's interim government began trying officials associated with the Assad regime, which ruled the country for more than 50 years earlier this year. football, and Bangladesh Police Football Club will face Al Ittihad Ahli in the Asian Football Confederation AFC Challenge League at the King Abdullah II Stadium at Amman in Jordan today. The match will start at 11 p.m. Bangladesh time. Cricket, and Malaysia will face Bangladesh under 23 in the first of a three-match one-day series at the Bosundhara Sports Complex in Dhaka tomorrow. The match will start at 9:30 a.m. Bangladesh time. The other two ODIs are scheduled for August 14 and 16. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland evaporate warning and no signal is to be posted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আলভী হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। চলতি মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময় তুলনায় ৬৯.২% প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের ১ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭.৫০ লাখ ডলার। চলতি বছরের একই সময় তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ কোটি ২০ লাখ ডলারে। শুধু ৯ আগস্ট একদিনেই দেশে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪০০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে বেশি অর্থ পাঠানোয় প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থানও শক্তিশালী হচ্ছে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৩৫১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০৪৯ টাকা বাড়িয়ে ২২৪৫৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরিতে ৯৩৩ টাকা বাড়িয়ে ১৯২৮৬৪টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৫৭৫২২ টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯০৩ পয়েন্টে। ডিএসইতে আজ ১১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৪০ লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩টাকা ৯০ পয়সা, ক্রয় ১২২টাকা ৯০ পয়সা। ইউরো বিক্রয় ১৪৪টাকা ৪৬ পয়সা, ক্রয় ১৪১টাকা ৮৫ পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৯টাকা ১১ পয়সা, ক্রয় ১৬৫টাকা ৯৯ পয়সা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩টাকা ২৩ পয়সা, ক্রয় ৩২টাকা ৫৭ পয়সা। দিরহাম বিক্রয় ৩৩টাকা ৯১ পয়সা, ক্রয় ৩৩টাকা ২৯ পয়সা। কুয়েতি দিনার বিক্রয় ৪০৫টাকা৫৩ পয়সা, ক্রয় ৩৯৮টাকা১৩ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭টাকা২৯ পয়সা, ক্রয় ৯৫টাকা৫৩ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০টাকা৪৪ পয়সা, ক্রয় ২৯টাকা৮৬ পয়সা এবং থাই বাথ বিক্রয় 3.77 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় অশ্রুজিৎ রায়।

0: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিত রায়, সিনিয়র শিক্ষক বাংলা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুইজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি সায়মা আলম অপসরা, আমি ভিকারনেসন উইমেন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
2: আমি রাফিয়া রহনুমা, ভিকারনেসন উইমেন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তাহলে এসো, আর দেরি না করে আমরা মূল পাঠে চলে আসি। আজ আমরা শিক্ষার্থীদের আসর প্রোগ্রামে আলোচনা করব তোমাদের যে বাংলা সাহিত্য যে বইটি আছে সেই বইয়ের বাংলা প্রথম পত্র। বিশেষ করে রাফিয়া, আমরা পল্লী সাহিত্য যে প্রবন্ধটি আছে সেই প্রবন্ধটি আমরা আজকে আলোচনা করব। দূরের বন্ধুরা, তোমাদের পৃষ্ঠা নাম্বার হয়েছে 42 পৃষ্ঠা। পল্লী সাহিত্য যে প্রবন্ধটি সেই প্রবন্ধটি আমরা এখন আলোচনা করছি। প্রথমেই অপ্সরার কাছে প্রশ্ন, অপ্সরা তুমি কি পড়াশোনার পাশাপাশি বইপত্র পড়ো, সাহিত্যের বই পড়ো না অন্য কোনো বই পড়ো?
1: সাহিত্যের বই পড়া হয় বেশিরভাগ সময়, বিভিন্ন পছন্দের লেখক রয়েছে আমার, তাদের বিভিন্ন বই পড়া হয়।
0: বিভিন্ন বই পড়া হয়। রাফিয়া, তোমার কেমন বই পড়া হয়?
2: হ্যাঁ, আমার মাঝে মাঝে অবসর সময়ে বই পড়ি আমি, তাদের মধ্যে বেশিরভাগই গল্পের বই পড়া হয়, তার মধ্যে সাহিত্যের বইও থাকে।
0: সাহিত্যের বইও থাকে, আচ্ছা। দূরের বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই পড়া হয়, বই পড়া হয়, কিন্তু একটা বিষয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আসলে আমাদের শিক্ষার্থীরা আসলে বই পড়ে না, সবাই শুধু ফেসবুকের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে থাকে, কিংবা রিল দেখে সময় কাটায়, কিন্তু সাহিত্য যে পড়বে এই সময়টুকুই তাদের মধ্যে নেই। তোমাদের ক্ষেত্রে কি এরকম?
1: আসলে এখন আমাদের পড়াশোনার চাপের কারণে হয়তো ওভাবে সময়টা বের করা হয় না, তবে আমি যখন পারি সময় বের করে বই পড়ার চেষ্টা করি।
0: আমরা প্রথমেই তোমাকে রাফিয়াকে একটি প্রশ্ন করব যে পল্লী সাহিত্য এটা কি গল্প না প্রবন্ধ না উপন্যাস না কি, কি মনে হয় এটার ধরন, রচনার ধরনটা কি রকম?
2: এটা একটা প্রবন্ধ।
0: প্রবন্ধ, তুমি কি বলতে পারবে যে কেন এটি প্রবন্ধ? অবশ্যই তুমি বলো তো কেন এটি প্রবন্ধ, কি কারণে, কি হতে পারে যে গল্প হলে কি হতো আর এটার মধ্যে প্রবন্ধ হলে কি হতে পারে? নিজ থেকে বলো যা মনে আসে।
1: কারণ এখানে পল্লী সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে,
0: বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর বলেছো। রাফিয়া একটু বলো।
2: এটা হচ্ছে পল্লী সাহিত্যকে রক্ষা করার জন্য এটা
0: আমরা একটু জানবো। মূলত যে বিষয়টি প্রবন্ধ কেন, সেটি হলো যে প্রবন্ধ হলো কোনো বিষয়ভিত্তিক আলোচনা, কোন একটা বিষয় সম্পর্কে যখন বিষয়ভিত্তিক আলোচনা করা হবে তখনই আমরা সেটাকে প্রবন্ধ বলবো। কিন্তু গল্পের মধ্যে চরিত্র থাকবে, কাহিনী থাকবে, জীবনের কোনো খণ্ডাংশ থাকবে, লেখক যখন রসনিপূর্ণ করে উপস্থাপন করবেন তখন সেটাকে আমরা বলবো গল্প, মানে শেষ হবে শেষ হবে না, কিন্তু প্রবন্ধ, প্রবন্ধের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা থাকবে। আমরা পল্লী সাহিত্য প্রবন্ধটি যিনি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার সম্পর্কে প্রথমে একটু আলোচনা করব। মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার শিক্ষাজীবন কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাস করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করেন এবং প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ও অধ্যক্ষ নিয়োজিত ছিলেন। ওনার কালজে একটি সম্পাদনা গ্রন্থ আছে, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, শিশু পত্রিকা আঙ্গুর তার সম্পাদনায় প্রকাশিত হয়। এবং মোহাম্মদ শহীদুল্লাহ 13 জুলাই 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা লেখক সম্পর্কে একটু জানলাম, তো এখন আমাদের যে মূল বিষয় দূরের বন্ধুরা, যে পল্লী সাহিত্য, প্রথমে রাফিয়ার কাছে বলবো, তুমি বই থেকে না বলে তুমি যদি নিজ থেকে বলো যে আসলে পল্লী সাহিত্য কি, কাকে আমরা পড়লে, কোনটাকে পল্লী সাহিত্য বলবো, কি মনে হয় বলো?
2: প্রবাদ, তারপর খনা বচন, ছড়া, গান,
0: এগুলো তো পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান। আমি বললাম যে পল্লী সাহিত্য কাকে বলে, যদি বলি যে তুমি দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে পল্লী সাহিত্য সম্পর্কে আমরা আলোচনা করছি, তাহলে দূরের বন্ধুরা কিন্তু বলতে পারবে গ্রাম থেকে যে পল্লী সাহিত্য কাকে বলে। তো সেইভাবে আমাদেরকেও তো একটু বলতে হবে যে আসলে পল্লী সাহিত্য কাকে বলে,
1: গ্রামের ঐতিহ্য বা সংস্কৃতি নিয়ে
0: যে সাহিত্য রচিত হয়েছে। রাফিয়া, তুমি কি তাই বলবা?
2: হ্যাঁ, মানে পূর্বে যে লেখালেখি করা হতো, মানে অনেক অতল গর্ভে যে তুলিয়ে গিয়েছে যেগুলা,
0: সেগুলো এগুলো পল্লী সাহিত্য। আচ্ছা, আমি যদি এরকম বলি দূরের বন্ধুরা, তোমাদের জন্য যদি এরকম একটু সংজ্ঞা আকারে যদি এরকম বলি যে পল্লী সাহিত্য হলো পল্লী জননীর বক্ষ পীযূষে পুষ্ট সন্তান আপন প্রাণের রসে সিক্ত হয়ে পল্লী প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে যে সাহিত্য রচিত হয় তাকে পল্লী সাহিত্য বলে। দূরের বন্ধুরা, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, কঠিন হয়েছে কি অপশনটা? পল্লী জননীর বক্ষ পীযূষে, মানে পল্লী মায়ের বুকে বড় হয়েছে, পল্লী জননীর বক্ষ পীযূষে পুষ্ট সন্তান, আপন প্রাণের রসে সিক্ত হয়ে নিজে নিজে বড় হওয়া, পল্লী প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে যে সাহিত্য তাকে কি বলা হয়? পল্লী সাহিত্য। কঠিন হয়েছে দূরের বন্ধুরা? তোমাদের কাছে কঠিন হয়েছে হয়তো। এখন যদি আমরা একটু সহজ করে যদি বলি যে পল্লী সাহিত্য কাকে বলে, তাহলে দেখো রাফি, আমরা যদি এরকম করে বলি যে অধুনা শহরের বালাখানার পাশে নিতান্ত নিষ্প্রভ কঙ্কালসার কাঠামো নিয়ে যে সাহিত্য দাঁড়িয়ে আছে তাকে পল্লী সাহিত্য বলে। এটা একটা সহজ হলো না? অধুনা শহর, আধুনিক শহর, আধুনিক শহরের বালাখানা, বালাখানা মানে কি? অট্টালিকা, অট্টালিকা দালান। তা আধুনিক শহরের অট্টালিকার পাশে কঙ্কালসার কাঠামো নিয়ে যে সাহিত্য দাঁড়িয়ে আছে, অর্থাৎ শহুরের সাহিত্যের পাশাপাশি যে সাহিত্য দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলবো পল্লী সাহিত্য। প্রশ্ন হলো যে আমরা যে আজকে পল্লী সাহিত্য পড়ছি, কেন পড়ছি, কি জন্য, পরীক্ষায় আসবে সেই কারণে,
2: জানার জন্য?
0: জানার জন্য। আসলে পরীক্ষায় তো সবই আসতে পারে, কিন্তু পল্লী সাহিত্য মূলত, কিন্তু তোমাদের পাঠ্য করা হয়েছে দূরের বন্ধুরা যে পল্লী সাহিত্য যে আমাদের ছিল, একসময় ছিল, এখনো আছে, কিন্তু সাহিত্যগুলো সংরক্ষণ করা হচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, অতল ঘরবে তলিয়ে যাচ্ছে। মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে সেই বিষয়টিও বলতেন যে আমাদেরকে পল্লী সাহিত্যকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, এর সম্প্রসারণ করতে হবে, প্রচার করতে হবে, শহুরে সাহিত্যের পাশে এসে তাকে দাঁড় করাতে হবে, তাহলে পল্লী সাহিত্য আমাদের মাঝে টিকে থাকবে। আজকের পল্লী সাহিত্য পড়ানোর মূল উদ্দেশ্য হলো দূরের বন্ধুরা শুধুমাত্র পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসবে সেটি নয়, বরঞ্চ পল্লী সাহিত্যকে ভালোবাসতে হবে, শহুরে সাহিত্যের পাশে এসে তাকে কি করতে হবে, সুযোগ দিতে হবে। তাহলে আমরা মূল প্রবন্ধে এখন আসি। আবার অপশনে যদি প্রথম থেকে একটু বলো, আমরা প্রথম প্যারাটা একটু পড়বো।
1: পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই, চারদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলুকুলো ধ্বনি, পাতার মর্ম শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে।
0: এবার অপশনটা দেখো, তুমি তো পড়েছো তাই তো? রাফিয়া তুমি দেখো, আমরা যে পল্লী গ্রামে শহরের মতো গায়ক নেই, বাদক নেই, নর্তক নেই, না থাকলো অভাব নেই, কি আছে? কোকিল আছে, দোয়েল আছে, পাপিয়া আছে, প্রভৃতি পাখির কলগান আছে, নদীর কুলুকুলো ধ্বনি আছে, পাতার মর্মর শব্দ আছে, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। আমরা কি শহরে এই যে পাখির কলগান, নদীর কুলুকুলো ধ্বনি, আমরা কি এগুলো শুনি? আমাদের তো যান্ত্রিক যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটে যায়। কিন্তু তুমি দেখো, তুমি যদি শহর থেকে একটু দুই দিনের জন্য, তিন দিনের জন্য একটু যদি গ্রামে যাও, বাইরে যাও, তাহলে দেখবা মোবাইলটা যদি বাসায় রেখে যাও, গ্রামের প্রকৃতি তোমাকে সেই অফুরন্ত, তোমার যে অভাবটা, সেই অভাবটা কিন্তু তোমাকে দূর করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। দূরের বন্ধুরা দেখো, তোমরাও হয়তো গ্রামের মধ্যে থেকে, যারা দূরের বন্ধুরা গ্রাম থেকে শুনছো, তোমাদের গ্রামের মধ্যে কিন্তু অনেক ধরনের সাহিত্য লুকিয়ে আছে। এখানে লেখক সেই কথাটাই বলেছেন যে বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। দূরের বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয় কি বলেছি, যে পাড়াগাঁয়ের মধ্যে কিন্তু সাহিত্য লুকিয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে থেকে যেমন আমরা বুঝতে পারি না যে আমরা বাতাসের মধ্যে আছি, ঠিক সেরকম সাহিত্যের মধ্যে থেকেও সাহিত্যের আনাচে কানাচে অনেক ধরনের সাহিত্য আমাদের আছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কত বড় সাহিত্য আমাদের মাঝে লুকিয়ে আছে। এবার রাফিয়ার কাছে বলবো যে দ্বিতীয় যে অনুচ্ছেদ আছে সেটা পড়ার জন্য।
2: শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে।
0: তুমি কি ময়মনসিংহ গীতিকা কখনো দেখেছো বা শুনেছো, নাম শুনেছো?
2: হ্যাঁ, নাম শুনেছি কিন্তু দেখা হয়নি।
0: আচ্ছা, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন যে ময়মনসিংহ গীতিকা হলো আমাদের এই যে পল্লী সাহিত্যের, পল্লী যে সাহিত্য, সাহিত্যের সমৃদ্ধ একটি বই, যেখানে বলা হয়েছে যে সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। তিনি দেখিয়েছেন যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছে যে পল্লী সাহিত্য আমাদের কত সমৃদ্ধ। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রুমায়ুল্লাহ পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। তাহলে ময়মনসিংহের মদিনা বিবির যে চরিত্র, সেই চরিত্রে দেওয়ানো মদিনার গল্প কাহিনীর কথা কোথায় আছে? ময়মনসিংহ গীতিকার মধ্যে আছে। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহরে চক্ষুরগোচরে পল্লী তত্ত্ব গোপন করে আছেন, কে তাদের সাহিত্যের মজলিশে এসে জগতের সঙ্গে জানাশোনা করিয়ে দেবে? দেখো, এখনকার যে আধুনিক যুগ, বর্তমান যুগে আমাদের পল্লী গ্রামের, আমরা বিভিন্ন ফেসবুক যখন দেখি, ইউটিউব দেখি, পল্লী গ্রামের বিভিন্ন কবি সাহিত্যিকদের গানগুলো অনেক সময় আমাদের মধ্যে আসে, মানে কিসের বদলতে, প্রযুক্তির বদলতে। কিন্তু আগে একসময় হতো যে আনাচে কানাচে মনসুর বয়াতির মতো আরো অনেক কত বয়াতি আছেন, কিন্তু কে তাদেরকে আমাদের শহরে সাহিত্যের মানে মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। দেখো, বলা হয়েছে এই যে পল্লীর আনাচে কানাচে যে আমাদের যে সাহিত্য আছে, বিভিন্ন কবিরা আছেন, গান যারা গায় তারা আছেন, শিল্পী যারা আছেন, তাদের যে সাহিত্য কর্মগুলো যদি সংগ্রহ করা যেত, তাহলে দেখা যেত যে বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু লেখক এখানে একটা হতাশা ব্যক্ত করেছেন। কি হতাশা? কিন্তু হ্যাঁ, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? তার মানে একটা প্রশ্ন জানবা, এই যে স্বেচ্ছাসেবক দল কিন্তু আমাদের দেশে নাই পল্লী সাহিত্যকে সংরক্ষণ করার জন্য, বা পল্লী গান, পল্লী কবিতা, বিভিন্ন পল্লীর যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলোকে সংগ্রহ করার জন্য কোন স্বেচ্ছাসেবক দল নেই, বিদেশে কিন্তু আছে। তো লেখক এখানে একটা হতাশা ব্যক্ত করেছেন। কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা যে এই যে এই বইটা পল্লী সাহিত্য যে আমরা আজকে পড়ছি, তোমাদের মধ্য থেকে দূরের বন্ধুরা যদি এরকম কেউ এই সাহিত্যগুলো সংগ্রহ করার কাজে লিপ্ত থাকো, যে আমার এলাকার উপকথাগুলো, আমার এলাকার প্রবাদগুলো, আমার এলাকার ঘনাবচনগুলো আমি লিখে রাখবো, প্রত্যেক আজকের অনুষ্ঠানের মধ্য দিয়েও যদি প্রত্যেক গ্রাম থেকে দর্জন করে স্টুডেন্ট ও দশটি প্রবাদ যদি তোমরা লিখে রাখো, দশটি খোলার বচন যদি সংগ্রহ করে রাখো, তাহলে দেখা যাবে এই প্রবাদগুলো আমাদের যে হাজার হাজার গ্রাম থেকে যদি আমরা কি করতে পারি, এই যে প্রবাদগুলো খোলার বচনগুলো যদি সংগ্রহ করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের পল্লী সাহিত্য কিন্তু আর হারিয়ে যাচ্ছে না। এবার আমি পরবর্তী যে অনুচ্ছেদটি আছে অপসরা যদি পড়ো।
1: আমরা পল্লী গ্রামে বুড়োবুড়ির মুখে কোন ঝিল্লি মুখর সন্ধ্যাকালে,
0: ঝিল্লি মুখর সন্ধ্যাকালে, তোমার কি কোন সন্ধ্যাকাল এমন কেটেছে ঝিল্লি মুখর? মানে ঝিল্লি মুখর মানে বলো তো দেখি, যে ঝিল্লি মুখর মানে কি? তোমরা ঝিঝি পোকা দেখেছো বা সন্ধ্যাকাল গ্রামে কখনো সন্ধ্যার সময় কাটিয়েছো? ঝিঝি পোকা মুখরিত, তো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছে, তোমার আম্মু কি, তুমি সত্যি করে বলতো যে তোমার আম্মু কি কখনো সেই ঝিল্লি মুখর সন্ধ্যাকালে কোনো ছেলেবেলার বুড়ো বুড়োর মুখে কোনো গল্প শুনিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছে, নাকি তুমি গেমস খেলতে খেলতে ঘুমিয়েছো? ছোট সময়টা কিভাবে কেটেছে তোমার?
1: বলতে গেলে গেমস খেলতে খেলতে
0: ঘুমিয়েছো। তাহলে এই যে রাফিয়া, তোমাকে কি আম্মু শুনিয়েছে?
1: না,
0: শোনায়নি। তাহলে দেখো, তাহলে এই যে তুমি যে জানো না যে ঝিল্লি মুখর সন্ধ্যাকালটা কেমন কেটেছে, এই যে না জানার দায় কার তোমার? দূরের বন্ধুরা, তোমাদেরও কিন্তু না, এই দায় হলো আমাদের, তোমাদের না। আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাবা মা আছি, আমরা যারা শিক্ষক আছি, আমাদের দায়, তাই তো? বলা হয়েছে দেখো, সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, নাম শুনেছ আশ্চর্য প্রদীপ? পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। বলা হয়েছে যে আরব্য উপন্যাস কিংবা আলিবাবা চল্লিশ দস্যুর কথা যে গল্প আমরা আরব্য উপন্যাসগুলো আমরা টেলিভিশনে দেখেছি, এগুলির চেয়ে আমাদের যে পল্লীর উপকথা আছে সেগুলোর মূল্য কি নয়? কম নয়, এগুলোর মূল্য অনেক বেশি। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আধুনিক শিক্ষার যে প্রভাবের কারণে এই পল্লী সাহিত্যগুলো সংরক্ষণ না করার কারণে এগুলো হারিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। মানে তুমি একটু আগে যেটা বলেছ, এখনকার আমাদের মায়েরা আমাদেরকে রাখালের পিঠাগাছের কথা কিংবা রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা মায়েরা কি শোনাই? বলো
1: না,
0: মায়েরা কি শোনাই? মায়েরা কি শোনাই তাহলে? বলো মায়েরা কি শোনাই? অপশনটা বলো তো দেখি, মায়েরা কি শোনাই? গল্প শোনান না, কি শোনাই তাদের কাছে? বলেন তাদের কাছে কি বলেন? রাখালের পিঠে কাছের কথা শোনায় না, রূপকথার কথা শোনায় না, ঘুমন্ত রাজকন্যার কথা শোনায় না। ফলে কোন সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লুপ্ত করে দিচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ। দূরের বন্ধুরা মনে রাখবা, আমরা যদি সাহিত্যকে যদি জীবিত না রাখি, তোমরা বলতে পারো যে স্যার সাহিত্যকে কিভাবে জীবিত রাখবেন? সাহিত্যকে জীবিত রাখতে হবে আমাদের মধ্য দিয়ে, অনুষ্ঠানের মধ্য দিয়ে, তোমাদের মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়ে অতীতের যে রূপকথাগুলো হারিয়ে যাচ্ছে, এই রূপকথা যদি নষ্ট হয়ে যায় তাহলে অতীতের সাথে বর্তমানে দূরের বন্ধুরা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর যদি সম্পর্ক অতীতকে যদি আমি ভুলে যাই, শিকড়কে যদি আমি ভুলে যাই, তাহলে আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে না। দূরের বন্ধুরা, একটু কঠিন কথা বললাম কিনা আমি জানি না, রাফিয়া তুমি কি বুঝতে পেরেছো? বলতো স্যার কি বলেছি? অতীতের যে সাহিত্যগুলো সেগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। আমি কি অপশনটা বুঝাতে পারছি তোমাকে? বলো তো কি বলেছে দূরের বন্ধুদের উদ্দেশ্যে বলো।
1: আমাদের যদি অতীতের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে
0: হয়, বাঁচিয়ে কেন রাখতে হবে? অতীতের সাহিত্যগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কেন? অতীতের সাথে বর্তমানের সম্পর্কটা যেন নষ্ট না হয়ে যায় সেই কারণে, ঠিক আছে? অর্থাৎ অতীতকে যদি ভুলে যাও তাহলে তুমি শিকড় কিন্তু ভুলে গেলা। আর গাছের শিকড় না থাকলে গাছ বাঁচবে? তাহলে আমার শিকড়কে যদি আমি ভুলে যাই, আমি মানুষ হিসেবে জীবিত থাকব না, আমি একটা দেহ হিসেবে জীবিত থাকব। আমার কথা বুঝতে পারছো? সেই কারণে কখনো দূরের বন্ধুরা, কখনো কোনো সময় অতীতকে, অতীতের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, শিকড়কে ভোলা যাবে না। বুঝতে পেরেছো? শিকড়কে আঁকড়ে ধরে থাকতে হবে। শিকড় যদি গাছ, কোনো গাছটা আছে পাতাটা তা নষ্ট হয়ে গেছে, শিকড়টা ঠিক আছে, এই গাছটা আবার কি হবে? বেড়ে উঠবে। ঠিক সেরকম শিকড়কে ধরেই সামনে আগাতে হবে, শিকড়কে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোন প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোন কোন পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনই ভাবে প্রচলিত আছে। বলা হয়েছে যে আমাদের যে রূপকথাগুলো ছিল, সেই রূপকথাগুলো যদি সংগ্রহ করা হতো, তাহলে একজন প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখতেন যে আমাদের রূপকথাগুলো শুধু আমাদের দেশে না, আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায় এই রূপকথাগুলো প্রচলিত আছে। দূরের বন্ধুরা, যেহেতু তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, আমাদের যে পল্লী সাহিত্য যে প্রবন্ধটি আজকের আমরা শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে আলোচনা করছি, তাহলে পল্লী সাহিত্য প্রবন্ধ থেকে আজকে আমরা কি শিখলাম, মূল উদ্দেশ্যটা কি?
2: পল্লী সাহিত্যের এখানে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং আমরা এটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এটাকে শহরের সাথে,
0: শহরের সাহিত্যের পাশে এসে পল্লী সাহিত্যকে দাঁড় করাতে হবে, তাহলে পল্লী সাহিত্য টিকে থাকবে এবং পল্লী সাহিত্যকে ভালোবাসতে হবে। আশা করি দূরের কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কাছের বন্ধুদের ধন্যবাদ এবং দূরের বন্ধুরও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
3: এতক্ষণ প্রচারিত হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, রাবেয়া সুলতানা শিওলি, নাহি দর্পা, ফাতেমা আফরোজ সোহিলি এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।
5: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqa, and today we are going to enjoy an interesting conversation between two friends about reading books and watching movies. Today we'll hear how they discuss their favorite hobbies, compare the benefits of reading books and watching movies, and share their personal opinions through the

0: Conversation, we learn about parts of speech along with some useful vocabulary.
1: Hello, Mukta. How are you doing today?
2: Hello, Sumaina. I'm fine. And you?
1: I'm doing well. I finished reading an interesting novel yesterday.
2: That's great. I watched a wonderful movie last night.
1: Really? Which do you prefer, reading books or watching movies?
2: I enjoy watching movies because they are entertaining and relaxing. I can understand the story by watching the characters and scenes.
1: That's true, but I prefer reading books because they improve my imagination and vocabulary.
2: I agree. Books also help us think deeply and learn new ideas.
1: Exactly. Whenever I read a book, I imagine the places and characters in my own way.
2: Movies are also enjoyable because they combine pictures, music, and acting. They bring stories to life.
1: That's a good point. However, books usually provide more details than movies.
2: Yes, sometimes movies skip important parts of a story.
1: I think both books and movies have their own advantages.
2: I completely agree. We should make time for both reading and watching movies.
1: Reading books improves our language skills, while movies help us to improve our listening and pronunciation.
2: That's true. Both are excellent way to learn English.
1: Thank you, Mukta. It was wonderful talking with you.
2: Thank you too, Zumaina.
3: Thank you, Zumaina and Mukta. Reading books and watching movies ne aajke Zumaina ebong Muktar moddhe kichu conversation holo je tara konta prefer kore, konta tader bhalo lage, keno bhalo lage, tar reason gulo ebong kichu advantage disadvantage o aajke conversation e amra shunlam. Shurutei aajke bolechhilam aajke amader conversation e amra parts of speech niye alochona korbo. So amra aajke normally parts of speech e je ক্লাসিফিকেশন আছে সেই আটটি ক্লাসিফিকেশনের কিছু ডেফিনেশন দেখবো এবং কিছু এক্সাম্পল দেখবো এবং সবসময় কিন্তু আমরা পার্টস অফ স্পিচ এগুলো সবসময় আমাদের যে কোনো সেন্টেন্স আমরা ইউজ করে থাকি সো পার্টস অফ স্পিচ নর্মালি হচ্ছে আট প্রকার আছে নর্মালি আমরা বলতে পারি নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারসেকশন সো যদি আমরা প্রথমেই বলি যে নাউন নাউনের ডেফিনেশন যদি আমরা বলি সো নর্মালি আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন প্লেস থিং অর আইডিয়া অর্থাৎ কোনো একটা পার্সনের নাম বলতে গেলে অথবা প্লেস অথবা যে কোনো জায়গা অথবা যে কোনো একটা আইডিয়া বলতে গেলে আমরা নাউন ইউজ করে থাকি সো নাউনের যদি এক্সাম্পল বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি বুক মুভি স্টোরি ভোকাবুলারি সো এক্ষেত্রে আমরা বুক মুভি স্টোরি ভোকাবুলারি এই শব্দগুলো অলরেডি আজকে আমাদের কনভারসেশনে ইউজ করেছি এছাড়াও আমরা যদি প্রোনাউনের ডেফিনেশন বলি ডেফিনেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সুমাইনা
1: প্রোনাউনের ডেফিনেশন হবে আ প্রোনাউন replaces a noun
3: অর্থাৎ একটা নাউনকে যখন আমরা রিপ্লেস করতে চাই বা নাউনের পরিবর্তে যদি আমরা কোন শব্দ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করতে পারি এবং এই প্রোনাউন গুলো হতে পারে হি শি দে এই ধরনের শব্দগুলো প্রোনাউন হিসেবে আমরা ইউজ করে থাকি যেমন আজকে আমাদের কনভারসেশনে ছিল আই এনজয় ওয়াচিং মুভিস অর্থাৎ আমি মুভি দেখতে পছন্দ করি বা আমি এনজয় করি তাহলে এক্ষেত্রে আই এই শব্দটি প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে আবার মুভি শব্দটি কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে রাইট যেটা আমরা নাউনের ক্ষেত্রে আমরা দেখলাম একইভাবে দে ব্রিং স্টোরিজ অফ লাইফ অর্থাৎ তারা হচ্ছে জীবনের গল্পগুলো হচ্ছে বহন করে নিয়ে আসে এক্ষেত্রে দে শব্দটিও হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে অর্থাৎ নর্মালি প্রোনাউনটা সবসময় রিপ্লেস করে কাকে কোন একটা নাউনকে রিপ্লেস করে থাকে এছাড়াও আমরা যে কোনো সেন্টেন্সে ভার্ব ইউজ করে থাকি সো ভার্বের যদি আমরা ডেফিনেশন বলি তাহলে সেক্ষেত্রে ভার্বের ডেফিনেশনটা কি হতে পারে মুক্তা আ ভার্ব শোস অ্যান অ্যাকশন অর আ স্টেট ওকে সো ভার্বের ক্ষেত্রে আমরা বলতে পারি যে নর্মালি হচ্ছে যে কোনো অ্যাকশন বোঝানোর জন্য আমরা হচ্ছে ভার্ব ইউজ করে থাকি অর্থাৎ কোনো কাজ করা হয়েছে এক্ষেত্রে ভার্ব ইউজ করা হয় সো ভার্ব যদি আমরা ছোট ছোট এক্সাম্পল বলি এক্সাম্পলগুলো এরকম হতে পারে রিড ওয়াচ ইম্প্রুভ অর্থাৎ যে কোনো কিছু পড়া বা দেখা অথবা যে কোনো কিছুর ইম্প্রুভমেন্ট অর্থাৎ উন্নয়ন করা সেক্ষেত্রে আমরা ভার্বগুলো ইউজ করতে পারি আমাদের সেন্টেন্সের মধ্যেও আমরা যদি ভার্ব ইউজ করি যেমন বলি আই ডু ওয়ার্ক অর্থাৎ আমি কোনো কাজ করি অথবা আই এম গোয়িং টু স্কুল সো এখানে গোয়িংটা হচ্ছে এক্ষেত্রে ভার্ব হিসেবে ইউজ করা হয় অর্থাৎ কোনো কাজ করাকেই আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি সেন্টেন্সে এছাড়াও সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি এবং অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা এরকম হতে পারে অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর্থাৎ নাউনকে যখন ডেসক্রাইব করতে যায় অর্থাৎ নাউনকে যদি কোনো বিশেষণ দিতে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি এবং অ্যাডজেক্টিভের এক্সাম্পল কি হতে পারে জুমাইনা
1: অ্যাডজেক্টিভের এক্সাম্পলগুলো হতে পারে ইন্টারেস্টিং নোভেল ওয়ান্ডারফুল মুভি New ideas.
3: সো এখানে ইন্টারেস্টিং, ওয়ান্ডারফুল, নিউ এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি

0: ব্যক্তির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে লার্নেড পার্সন অথবা হচ্ছে অনেস্ট পার্সন। এখানে লার্নেড, অনেস্ট এই ধরনের শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। এছাড়াও আমরা সেন্টেন্সে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব ইউজ করে থাকি, এবং অ্যাডভার্বের ডেফিনেশনটা যদি আমরা বলি তাহলে বলতে পারি অ্যান অ্যাডভার্ব ডিসক্রাইবস আ ভার্ব adjective or another adverb. অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে যে কোনো একটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে ডিসক্রাইব করে। যেমন অ্যাডভার্বের এক্সাম্পল আমরা কি বলতে পারি?
1: অ্যাডভার্বের এক্সাম্পল বলতে পারি কমপ্লিটলি অথবা ইউজুয়ালি।
0: কমপ্লিটলি অথবা ইউজুয়ালি। সো কমপ্লিটলি দিয়ে আমরা একটা সেন্টেন্স কি বলতে পারি?
1: কমপ্লিটলি দিয়ে আমরা একটা সেন্টেন্স বলতে পারি আই কমপ্লিটলি এগ্রি।
0: অথবা ইউজুয়ালি দিয়ে কি বলতে পারি?
1: আমরা বলতে পারি বুকস ইউজুয়ালি প্রোভাইড মোর ডিটেইলস।
0: ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই কমপ্লিটলি এগ্রি, অথবা বলতে পারি বুকস ইউজুয়ালি প্রোভাইড মোর ডিটেইল। এছাড়াও অ্যাডভার্ব চেনার জন্য আরেকটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি এল ওয়াই বসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই শব্দটাকে অ্যাডভার্ব বলতে পারি। যেমন বিউটিফুলি অথবা হচ্ছে ওয়ান্ডারফুলি, তাহলে সেক্ষেত্রে ওয়ান্ডারফুল থেকে ওয়ান্ডারফুলি অথবা বিউটিফুল থেকে বিউটিফুলি, এই ধরনের হচ্ছে অ্যাডভার্ব আমরা ইউজ করতে পারি। এছাড়াও আমরা প্রিপোজিশন সম্পর্কে আজকে জানব। প্রিপোজিশন শোস দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস, অর্থাৎ দুটো ওয়ার্ডের মাঝখানে যে কোনো রিলেশনশিপ করার জন্য আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি। যেমন প্রিপোজিশন হিসেবে বাই, দেন, ফর, ইন, অন এই শব্দগুলো থাকে। সো প্রিপোজিশনের এক্সাম্পল গুলো এখানে কিভাবে আসতে পারে মুক্তা?
1: এক্সাম্পল গুলো আসতে পারে বাই ওয়াচিং, দেন মুভিজ, ফর বোথ রিডিং এন্ড ওয়াচিং।
0: ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শব্দগুলোর সাথে একটার সাথে আরেকটা রিলেশন করার জন্য বা একটা সেন্টেন্স এর মাঝখানে আমরা এই প্রিপোজিশন গুলো রিলেশন বিল্ড আপ করার জন্য ইউজ করে থাকি। কনজাংশনের ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি কনজাংশন জয়েন্স words or sentence, অর্থাৎ কোন একটা ওয়ার্ড কে বা সেন্টেন্স কে যুক্ত করার জন্য কনজাংশন ইউজ করা হয়। যেমন and, but, then হচ্ছে while, এই শব্দগুলো হচ্ছে কনজাংশন হিসেবে ইউজ করা হয়। তো জুমাইনের মুখ থেকে আমরা দুটো কনজাংশনের হচ্ছে সেন্টেন্স শুনবো।
1: দুটি এক্সাম্পল হতে পারে books and movies, যেখানে and হচ্ছে conjunction, এবং আরেকটা হচ্ছে reading books while movies help listening skills, এখানে while হচ্ছে conjunction.
0: Very good. So এছাড়াও finally আমরা হচ্ছে interjection এর হচ্ছে definition শুনবো মুক্তার মুখ থেকে।
1: Interjection এর definition হলো an interjection express sudden feelings or emotions,
0: অর্থাৎ হঠাৎ করে কোনো feelings বা emotion কে যদি আমরা express করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা interjection বা এই ধরনের শব্দ ইউজ করে থাকি। অর্থাৎ interjection এর যদি এক্সাম্পল আমরা বলতে চাই তাহলে বলতে পারি রিয়েলি, এক্সাক্টলি, দ্যাটস গ্রেট। সো এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করতে পারি। সো আমরা ইন্টারজেকশন এর ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে এক্সক্লেমেটরি সাইন ইউজ করব। সো আমরা কোনো সেন্টেন্সে যখন লিখবো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো ইউজ করতে পারি। সো ডিয়ার লিসেনার, টুডেজ কনভারসেশন হ্যাজ শোন আস দ্যাট বোথ রিডিং বুকস এন্ড ওয়াচিং মুভিজ আর এনজয়েবল এন্ড এডুকেশনাল। উই অলসো লার্ন দ্য বেসিক পার্টস অফ স্পিচ হুইচ হেল্প আস understand how English sentences are formed. Thank you for listening to today's episode of Let's Speak in English. We hope you enjoyed the conversation and learned something useful. Until our next program, keep practicing English every day. This is Aisha Siddiqui saying goodbye. Thank you and have a wonderful day.
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিমা নৌশিন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন। শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুরকার হাসান আলী।

0: সুমন রাহাতের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আজাদ,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও

0: ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি বা আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের

0: মিষ্টি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাক, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালা।

0: হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসলে আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসলে আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। সুখের চাবিকাঠি হল নৈতিকতা।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান মেলায় এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাসফিয়া তিমিদা।

0: পরপর দুখানের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শিল্পী ছিলেন তাসমিয়া তিমিদা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো, রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আজ এই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আজ সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল শিক্ষার্থীর ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট ৩০ থেকে ৩২ কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি আজ ঢাকার কেরানীগঞ্জে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ সাজাব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে সরকার। সারা দেশে কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জনের প্রাণহানি সহ আরও ৪৮০ জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর, ফুটবল। আজ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. আরে সবজি রানি বুবা এসে বসছে।
0: হ্যাঁ আয়শা বলো।
1: হ্যাঁ বলো।
0: মানে উবে
1: বলো।
0: ওই যে সালামের জোরটা জানি কেমন একটু বেশি বেশি মনে হইতাছে।
1: মানে আইন তো বেশি বেশি হইছে। সেটা ভালো আছে।
0: এটা তো আছে।
1: তারপরে হ্যাঁ বুবুল কিছু
0: আশা সময় আবার ওই যে
1: রতন কথা বলো।
0: রতন না তো ওই যে কামাল যে তার মায়ের সাথে একটু কথা কই আইলাম।
1: গরু
0: বাসুর হাঁস মুরগি ছাগল বেড়া পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে।
1: আলহামদুলিল্লাহ কথা ঠিক আছে, কিন্তু একটা জিনিস বাদ দিয়ে গেছো।
0: আবার
1: তার একটা
0: রতন তো পুয়াতি বুঝলাম
1: বললাম যে তার একটা বংশধর আসতেছে। আমরা করি সুস্থ ভাবে আসুক, ভালো থাকুক,
0: সুস্থ থাক, বাচ্চাটা সুস্থ থাক, আমারও একটু
1: বসে সবারই কল্যাণ কামনা করি। এটা আসলে আমাদের মূল কাজ, এবং প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের মনের অবস্থা, আমাদের কৃষি খামারের অবস্থা জানার এবং জানাবার চেষ্টা করি। এই কৃষির সঙ্গে সম্পৃক্ত কিন্তু বৃক্ষরোপণ অর্থাৎ গাছ রোপণের কোন বিকল্প নেই, এবং এটার জন্য আগে হয়তো এই বর্ষাকালের কিছু সময় এটা ধরে রাখা হয়েছিল। এখন বলা হয়েছে যে সারা বছরই সুযোগ সুবিধা মতো আমরা গাছ লাগাবো, নতুন নতুন গাছের চারা রোপণ করবো, এবং পরবর্তী সময়ে আমরা সেখান থেকে কিছু না কিছু ওই যে বলি গাছের তো বিভিন্ন রকম গাছ কি দেয় ছায়া দেয়
0: সারা বছর ওই গাছ লাগান যাইব, তো বিশেষ সময় বিশেষ যত্ন করতে হইব, এইটা হইল কথা, যাই জানি কাজ করতে হইব।
2: তবে আমার মনে হইতেছে কি বুঝু জানো,
0: তোমার আবার কি মনে হইলো?
2: মনে হইতেছে যে গাছের কথা বেশি বেশি কইতাছে না, এটা কিন্তু ওই যে সবুজে সবুজে বাংলাদেশ হওয়ার লিগে মনে এই কথা কইতা
1: তো অবশ্যই
0: সুন্দর বাংলাদেশ না,
2: শিক্ষিত মানুষ সুন্দর করে কইতা পারি না,
0: দেশের সুস্থ থাকতে হলে মানুষ ভালো থাকতে হলে তার 25% হলো বন থাকতে হবে, কিন্তু শতকরা 25% নাই, এই জন্য
2: বেশি বেশি গাছ লাগাবো।
0: গাছ লাগালে তো আমগো কৃষকের উন্নতি, সময় মতো দুইটা গাছ বেচন যায়, আমরা যেটা ছাড়ি সে সেটা আমরা গ্রহণ করি, এই যে অদল বদল
1: বৈজ্ঞানিক কথা বলছে বুবু, খুব
2: আসলে
0: বন্ধু
1: গাছের পাশাপাশি শুনতে প্রায় একই রকম লাগবে ব্যাকরণগত ভাবে, ওটা দুই অক্ষরের, সেটা না হলো মাছ, এই মাছ
0: রূপালী
2: সম্পদ
1: একেবারে, এটা বহুদিনের সবার জানাই কথা। মাছে ভাতে বাঙালি যদি হই আমরা, তাহলে মাছের কিন্তু খামার আমাদের কম বেশি আছে, যাদের খামার নেই তাদের খামার বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে, আর সেই খামারে কিন্তু জৈব নিরাপত্তার যথেষ্ট গুরুত্ব আছে। তাহলে এই গুরুত্ব রক্ষার জন্য আমাদের কি করণীয়, এই বিষয়টা যদি আমরা জানি এখন শুনি একজন বিশেষজ্ঞ ভাইয়ের কাছে, তাহলে নিজেরা কথা না বলে এই বিষয়টার উপরে একটা আলোচনা শুনবো যে মাছের খামারে জৈব নিরাপত্তার গুরুত্ব এবং এই বিষয়ে আমাদের কি করণীয়। এর উপর ভিত্তি করে কথা বলছেন মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী, সহকারী পরিচালক অডিট শাখা মৎস্য অধিদপ্তর ঢাকায় তিনি কর্মরত রয়েছেন। আমরা মনোযোগদের শোনার চেষ্টা করি।
2: আচ্ছা
3: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী, সহকারী পরিচালক হিসেবে মৎস্য অধিদপ্তরে কর্মরত আছি। মাছ চাষের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের মাছের খামারে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা বিষয়ক একটি আলোচনা। আসলে মাছের খামারে জৈব নিরাপত্তা এর প্রয়োজনীয়তা কতটুকু এবং কিভাবে আমরা এই বায়োসিকিউরিটি মেইনটেইন করতে পারি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। বর্তমানে অধিকাংশ মাছ চাষি দেখা যায় যে উচ্চ ঘনত্বে মাছ চাষ করেন, বিশেষ করে ক্যাটফিশ বা কই মাছ যারা চাষ করেন তাদের পুকুরে সবচেয়ে বেশি মজুদ ঘনত্ব থাকে। এই উচ্চ ঘনত্বে চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুরুর দিকে তেমন একটি সমস্যা হয় না, কিন্তু মাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন পুকুরে বায়োমাসের পরিমাণ বেড়ে যায় তখন একসময় দেখা যায় হঠাৎ করেই মাছের মরক শুরু হয়। আর এই কারণটি আমরা অনেকের কাছে অজানা থাকে, যে কোনো রোগের কোনো সিমটম দেখা যায় না বা আগে থেকে কোনো কিছু বুঝতে পারি না, কিন্তু হঠাৎ করেই মাছ মরতে শুরু করে। তো এই বিষয়টি কেন হয়, এই বিষয়টি যদি আমরা আজকের এই আলোচনা শুনি তাহলে মোটামুটি আমরা পরিষ্কার হতে পারবো। যেমন তার শুরুতে আমরা জেনে নিই মাছের পুকুরের বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তার বিষয়টি আসলে কি। খামারের রোগ জীবাণু, পরজীবী এবং ক্ষতিকর রাসায়নিকের প্রবেশ এবং তার বিস্তার প্রতিরোধমূলক ব্যবস্থা যা মাছের মৃত্যু হার কমিয়ে উৎপাদনশীলতা এবং মুনাফা বহুগুণ বাড়াতে সাহায্য করে। বায়োসিকিউরিটির আমাদের প্রধানত দুটি উদ্দেশ্য থাকে, একটি হচ্ছে মাছ ও চিংড়ির গুণগত মান নিশ্চিত করা এবং অন্যটি হচ্ছে আন্তর্জাতিক এবং ভোক্তা সাধারণের কাছে নিরাপদ মৎস্য এবং মৎস্যজাত পণ্য সরবরাহ করা। এই বায়োসিকিউরিটির আসলে খামারের প্রয়োজনীয়তা কতটুকু, পুকুরের চাষকৃত মাছ বা চিংড়ির রোগ জীবাণু নিয়ন্ত্রণ বা প্রতিরোধের ক্ষেত্রে, অর্থাৎ পুকুরে যে সমস্ত রোগ জীবাণুর সংক্রমণ ঘটে এগুলো যাতে পুকুরে প্রবেশ করতে না পারে, এইটি এবং খামারের রোগের প্রাদুর্ভাব যাতে বিস্তার না করতে পারে, এটির কারণে আমাদের বায়োসিকিউরিটি নিশ্চিত করা দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে উৎপাদিত মাছ এটি যেন ভোক্তা সাধারণের কাছে স্বাস্থ্যকর এবং নিরাপদ হয় সেটি নিশ্চিত করার জন্য। এবং স্বাস্থ্যকর এবং নিরাপদ মাছ যদি আমরা উৎপন্ন করতে পারি তাহলে মাছের মরক এমনিতেই কমে যাবে, আর মরক কমে গেলে চাষিরা লাভবান হবে, কাজে অর্থনৈতিক লাভ। এ সমস্ত কারণে বায়োসিকিউরিটি আমাদের নিশ্চিত করা প্রয়োজন। বায়োসিকিউরিটি আমরা বিভিন্ন ভাবে আমরা পুকুরে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করি প্রত্যেকটি স্টেজে এই বায়োসিকিউরিটি আমরা মেনটেন করতে পারি। সংক্ষেপে যদি কয়েকটি পয়েন্ট আমি বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে পুকুর যখন আমরা প্রস্তুত করব প্রস্তুতির সময়ই আমাদের কার্যক্রম শুরু করতে হবে। পুকুর প্রস্তুতির সময় আমরা নেট ফেন্সিং করতে পারি, সেটি পুকুরের চারপাশে পার্ক দিয়ে এবং পুকুরের উপরিভাগে, কারণ যাতে আমাদের রোগ সৃষ্টিকারী কোনো পরজীবী বা বাহক পুকুরে প্রবেশ করতে না পারে এবং পুকুরের রোগ জীবাণু বিস্তার ঘটাতে না পারে। পাশাপাশি পুকুরের প্রবেশের যে আমাদের পথ থাকে সেই পথটাতে আমরা চুন বা জীবাণুনাশক দিয়ে আমরা জীবাণুমুক্ত করে নিতে পারি। এবং একটি বিষয় খুব আমাদের সতর্কতার সহিত লক্ষ্য রাখতে হবে যে কোন পুকুর পাড়ে যেন কোনো ধরনের গৃহপালিত পশু পাখি বা অন্যান্য প্রাণী প্রবেশ করতে না পারে, এমনকি যদি কোনো মানুষও প্রবেশ করতে চায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের জীবাণুমুক্ত হয়ে পুকুরের এরিয়াতে প্রবেশ করতে হবে। আরেকটি বিষয় আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, সেটি হচ্ছে আমরা যে সমস্ত সরঞ্জামাদি পুকুরে ব্যবহার করি বিশেষ করে ড্রাম, মাছ ধরার জাল, এগুলো জীবাণুমুক্ত করে নিয়ে ব্যবহার করতে হবে। এবং এক পুকুরে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে অন্য পুকুরে ব্যবহারের পূর্বেও সেগুলো জীবাণুমুক্ত করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এবং কোন কারণে যদি আমাদের মাছ মারা যায় সেই মারা যাওয়া মাছটি আমরা সঙ্গে সঙ্গে পুকুর থেকে তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে। আবার পুকুরের পানি যদি আমরা যে পানি ব্যবহার করি বা মাছ চাষের জন্য এই পানিটি অবশ্যই আমাদের নিরাপদ উৎসে পানি হতে হবে, গভীর নলকূপের পানি ব্যবহার করতে হবে যাতে ওই পানির মাধ্যমে কোনো সংক্রমণ না ঘটায় এবং কোনো অবস্থাতেই আমাদের উন্মুক্ত জলাশয়ের কোনো পানি পুকুরে প্রবেশ করানো যাবে না, কারণ আমরা জানি উন্মুক্ত জলাশয়ে অনেক ধরনের রোগ জীবাণু থাকে যেগুলো চাষকৃত পুকুরে চলে আসতে পারে। এছাড়া আমাদের পুকুরে যে সমস্ত সার ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমাদের জৈব সারের ক্ষেত্রে কখনোই গোবর বা মুরগির বিষ্ঠা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না। এবং আমাদের অনেক পুকুরের পারে দেখা যাচ্ছে যে অসাবধানতাবশত অনেক সময় পুকুরের পাশে ল্যাট্রিন থাকে, এই জৈব নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে চাই বা মানসম্মত বা নিরাপদ যদি মাছ উৎপাদন করতে চাই তাহলে পুকুরের পারে বা পুকুরের আশেপাশে কোনো এই ধরনের ল্যাট্রিন রাখা যাবে না। আর পুকুরের ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ পুকুরের পাড় থেকে শুরু করে পুকুরের আশেপাশে যে এরিয়াটা থাকে এখান থেকে বর্ষার পানি গড়িয়ে যাতে রোগ জীবাণুযুক্ত পানি যেন গড়িয়ে পুকুরে প্রবেশ করতে না পারে এজন্য আমাদের পুকুরের পাড়টা বাইরের দিকে ঢালু রাখতে হবে, অর্থাৎ বর্ষার পানি পুকুরে গড়িয়ে আসতে দেওয়া যাবে না। আর খাদ্য ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যে কাঁচা অবস্থায় কোনো খাদ্য প্রকরণ যেমন খোল, গমের কুড়া বা ভুসি এগুলো কোনোভাবে কাঁচা আমাদের পুকুরে প্রয়োগ করা যাবে না, এগুলো প্রসেস করে তারপরে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমরা যারা রেডি ফিড ব্যবহার করি সেই ফিড মানসম্মত কিনা, তার মেয়াদ আছে কিনা এটি আমাদের লক্ষ্য করে ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে মাছ আহরণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি ফলো করতে হবে সেটি হচ্ছে যে মাছ আহরণের জন্য যে পানি ব্যবহার করি সেই পানিটি আমাদের অবশ্যই নিরাপদ উৎসের পানি হতে হবে এবং যে পরিবহন আমরা ব্যবহার করব সেই পরিবহনজনিত কারণে যেন মাছ কোনো আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সর্বোপরি যে বিষয়টি সেটি হচ্ছে যে যদি আমরা নিরাপদ মাছ তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই বায়োসিকিউরিটি মেইনটেইন করে নিরাপদ করতে হবে এবং নিরাপদ মাছ যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে অবশ্যই সেটি আমাদের আন্তর্জাতিক বাজারে এবং দেশীয় বাজারে ভোক্তা সাধারণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং আমাদের মাছ রপ্তানির ক্ষেত্রেও আমরা অগ্রাধিকার পাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।
1: তো দীর্ঘ আলোচনা থেকে আমরা আসলে যে কথাটা শুনি, অনেকগুলো কথা শুনেছি, তার মধ্যে যেটা শুনে খুব আশাবাদী মনে করছি আমরা নিজেরা, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে কিন্তু আমাদের একটি বিশেষ স্থান আছে রপ্তানির ক্ষেত্রে। আর মাছের সেই মানকে রক্ষা করতে হলে এই যে পরামর্শগুলো পেলাম যে মাছের খামারের জৈব নিরাপত্তা এবং তার গুরুত্ব কি, তার উপর ভিত্তি করে এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যারা কম জানে বা অতটা গুরুত্ব দেয় না তাদেরকে কিন্তু এটার গুরুত্বকে বুঝিয়ে দিতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, বিশেষ করে লিঙ্গ আছেন, তোমরা সবাই আছো, যখন যার সাথে দেখা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে।
0: সমিতির মিটিং থাকে,
1: আচ্ছা মাছের কথা হচ্ছে, এখন মাছের থেকে আমরা আবার মাছে যাব, সেটা হচ্ছে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে কি করণীয়। কারণ বর্ষাকাল চলছে শেষ প্রান্ত, যদিও শ্রাবণ মাস প্রায় শেষ দিকে, তো রোগ শোক কিন্তু হচ্ছে। এখন এই বিষয়টা নিয়ে আগামীকাল একটা ফোন ইন অনুষ্ঠান আছে আমাদের, একটু তাহলে জানিয়ে দিই সবাইকে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আজ অর্থাৎ 11/8/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয় এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এই সময় উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। আর এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 13279 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি প্রশ্ন করার জন্য 02-448-13268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপেও শোনা যাবে এটি। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন। তা আমরা সবাই জানলাম, আর যারা জানে না তাদেরকে জানার দায়িত্ব কিন্তু
4: জানানোর।
1: হ্যাঁ, তো অনেক কথা শুনলাম বললাম, তাহলে গান হচ্ছে আমরা এই মুহূর্তে যেটা শুনব এটি কৃষি বিষয়ক গান, কৃষি নির্ভর এই দেশে গানের প্রথম বাণী। আর শিল্পী হচ্ছেন সেজুতি আশরাফ নদী, আর কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, গানের সুর রচনা করেছেন আব্দুল আওয়াল। তাহলে শুনি গানটা আমরা।
2: আচ্ছা।

0: হ্যাঁ, আমাদের কথা হলো প্রতিদিন ধরো গানের
1: সঙ্গে
0: কৃষি নির্ভরে বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। কৃষি তো আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, আরো সামনে যাবো এটা আমাদের প্রত্যাশা। কি বল তো, কাজ করে যেতে হবে। ওই যে ঘুরে ফিরে বহু কথা বলতে হবে,
2: দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না ভাই, চলবে না।
0: কাজ
2: করো ভাই, কাজ করো।
1: কাম আছে তো বাত আছে, কাম নাই বাত নাই বুবু।
0: তোমার এটা সাদা মাথা কথা, কিন্তু কথা
2: তাকে তাই করতো, কাম আছে যার বাত আছে তার।
1: হ্যাঁ,
2: হলো পরিশ্রম করতে হইব, পরিশ্রম করলেই
0: ফল আসবে আমাদের মধ্যে। আমরা তো অনেক ধরনের গরম মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করি, মানে তোমরা করো আর
2: কি
0: নাম্বার ফেলছো। তার মধ্যে আজকে আমরা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা শুনবো,
2: ব্যবস্থা করো শুনি।
0: তাহলে এই মুহূর্তে বাংলাদেশে গোলমরিচ চাষের যে সম্ভাবনা রয়েছে, বিপুল এবং অপার সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম কি বলছেন আমরা শুনবো। তিনি হচ্ছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শস্য বিভাগে এবং কৃষি গবেষণা কাউন্সিল খামারবাড়ি ঢাকায় তিনি কর্মরত রয়েছেন, আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন নওশিন ফারহানা নূর। তাহলে শুনে আসি।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলবো বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা বিষয়ে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
4: আপনাকে অনেক ধন্যবাদ।
3: প্রথমে আপনার কাছে জানতে চাই গোলমরিচ সম্পর্কে, আসলে গোলমরিচ কি ধরনের উদ্ভিদ?
4: গোলমরিচ একটি বহু বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এটি মশলা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আদি উৎস যদিও দক্ষিণ ভারতে, বর্তমানে এটি বিশ্বের উষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলগুলোতে চাষ হয়ে থাকে। গোলমরিচের শুকনো ফল মশলা হিসেবে ব্যবহৃত হয় এবং এর ঝাঁঝালো স্বাদ পাইপারিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান থেকে আসে। একে মশলার রাজাও বলা হয়। প্রধানত ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে এটি ব্যাপক চাষ হচ্ছে।
3: এখন আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ চাষে কি ধরনের মাটি ও জলবায়ুর প্রয়োজন পড়ে?
4: গোলমরিচ চাষের জন্য সবচেয়ে উপযোগী হলো উঁচু পানি নিষ্কাশন যুক্ত বেলে দোআঁশ মাটি, যেখানে পানি জমে থাকে না। এটি ছায়াময় স্থানে ভালো জন্মায় এবং তীব্র সূর্যালোক বা দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া সহ্য করতে পারে না। গোলমরিচের জন্য প্রয়োজন উষ্ণ ও আর্দ্রতা যুক্ত জলবায়ু, যেখানে বার্ষিক 2500 মিলিমিটার বৃষ্টি এবং 10-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এই ধরনের জলবায়ুতে গোলমরিচের পরাগায়ন ভালো হয়।
3: এবারে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা কেমন?
4: বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা যথেষ্টই ভালো, বিশেষ করে পার্বত্য অঞ্চল যেমন খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এবং সিলেট অঞ্চলের জলবায়ু ও মাটির গুণাগুণ এই ফসলের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলেও কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে ভালো ফল পাওয়া যাচ্ছে।
3: এবারে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ চাষে কৃষকদের আসলে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়?
4: বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গোলমরিচ চাষ হয়, তবে চাষের বিভিন্ন সমস্যাও রয়েছে। যেমন পাহাড়ি অঞ্চলে পান চাষের কারণে গোলমরিচ চাষে আগ্রহ চাষি ভাইদের অনেকটাই কম। ভালো চারা তৈরি করতে না পারা, সঠিক পদ্ধতিতে বাগান স্থাপন না করা, ভালো পরিচর্যার অভাব এবং সঠিক সার ব্যবস্থাপনার অভাবে ফলনও কম হয়। এছাড়া রোগ, পোকামাকড়, বর্ষায় অতিরিক্ত পানি জমা এবং শীতকালে পানির অভাবও এইটি চাষের অন্যতম প্রধান সমস্যা।
3: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ কিভাবে চাষ করা যায় সে সম্পর্কে যদি বলতেন।
4: গোলমরিচ সাধারণত লতা জাতীয় উদ্ভিদ হওয়ার কারণে এটি গাছ বা খুঁটির সাহায্যে বেড়ে ওঠে। কাটিং বা কলমের মাধ্যমে চারা তৈরি করা যায়। এই ফসলটি ছায়াযুক্ত স্থানে গাছের পাশে লাগিয়ে নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব।
3: এবারে আমাদের কৃষিজীবী ভাই বোনদের উদ্দেশ্যে যদি বলতেন যে এই গোলমরিচ চাষ কিভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করবে।
4: গোলমরিচ একটি উচ্চ মূল্যের ফসল, আন্তর্জাতিক বাজারে এর চাহিদাও অনেক বেশি। বর্তমানে বাংলাদেশে অধিকাংশই গোলমরিচ আমদানি করতে হয়, তাই দেশের চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষক ভাইরাও ভালো লাভ করতে পারবেন।
3: এখন আপনার কাছে জানতে চাই যে গোলমরিচের চারা কিভাবে রোপণ করলে অধিক ফলন পাওয়া যায় সে বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
4: গোলমরিচ গোলমরিচ চারা দুই প্রকারের রোপণ করা যায়। যদি বাগানে সুপারি, নারকেল, আম, মান্দার, কাঁঠাল ইত্যাদি আশ্রয় গাছ হিসেবে ব্যবহার করা যায়, গোলমরিচের চারা দুই প্রকারের রোপণ করা যায়। যদি বাগানে সুপারি, নারকেল, আম, মান্দার, কাঁঠাল ইত্যাদি আশ্রয় গাছ হিসেবে ব্যবহারের গাছ থেকে থাকে, তখন ওই গাছের গোড়া থেকে দেড় হাত দৈর্ঘ্য, দেড় হাত প্রস্থ এবং দেড় হাত গভীর গর্ত করতে হবে। তাতে পচা গোবর, জৈব সার, বালিযুক্ত মাটি দিয়ে গর্তটি পূরণ করে চারা রোপণ করতে হবে। গাছ ওঠার সুবিধার জন্য বাঁশের অবলম্বন দেয়া যেতে পারে। নতুন জায়গায় গোলমরিচের চাষ করতে হলে প্রথমে আড়াই হাত থেকে চার হাত দূরত্বে এক হাত দৈর্ঘ্য, এক হাত প্রস্থ এবং এক হাত গভীর গর্ত করে এই পূর্বের ন্যায় গর্ত পূরণ করতে হবে এবং সেখানে আশ্রয় গাছের দক্ষিণ দিক ছেড়ে চারা লাগাতে হবে। প্রয়োজনে চারা গাছে ছায়া দেয়া যেতে পারে।
3: এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচ গাছে যদি পোকামাকড় ও রোগ বালাই হয় সেক্ষেত্রে আমাদের কৃষিজীবী ভাইয়েরা কি ধরনের ব্যবস্থা নিতে পারেন?
4: গোলমরিচে পোকামাকড় রোগ বালাই এর প্রকোপ খুবই কম, তবে এক প্রকার ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। এই পোকার আক্রমণে গোলমরিচের দানা ফাঁপা হয়ে যায় এবং ক্ষতি সাধন হয়। এই পোকা দমনের জন্য প্রতি লিটার পানিতে এক মিলিলিটার কুইনালফস, যেমন একালাক্স 25 EC বা ডাইমিথয়েট 30 EC ভালোভাবে মিশিয়ে 7-15 দিন পরপর 2-3 বার স্প্রে করতে হবে। তাছাড়া গাছের গোড়ায় পানি জমে থাকলে উইল্ট বা গোড়া পচা রোগ দেখা দিতে পারে। এই রোগের প্রাথমিক অবস্থায় পাতা হলদে হয়ে যায় এবং পরে ঝরে যায় এবং গাছের মূল পচে যাওয়ায় গাছ মারা যেতে পারে। এই রোগের প্রতিকারের জন্য প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম হারে ডাইথেনম 45 স্প্রে করলে উপকার পাওয়া যায়।
3: সবশেষে আপনার কাছে জানতে চাই যে গোলমরিচের ফলন ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে যদি বলতেন।
4: গোলমরিচ গাছ রোপণের 4-5 বছর পর ফল ধরতে শুরু করে এবং পূর্ণ উৎপাদন ক্ষমতায় আসতে 8-9 বছর লাগে। একটি গাছ থেকে বছরে 3-5 কেজি কাঁচা গোলমরিচ উৎপাদন হয়, যা থেকে প্রায় 30% শুকনো গোলমরিচ পাওয়া যায়। অর্থাৎ একটি গাছ হতে গড়ে প্রায় 1.5-2 কেজি শুকনো গোলমরিচ পাওয়া যায়। বাজারে শুকনো গোলমরিচের দাম বেশি হওয়ায় কৃষক ভাইয়েরা ভালো আয় করতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এর উৎপাদন খরচের তুলনায় লাভের পরিমাণ বেশি, যার ফলে এটি বেশ লাভজনক এবং গুরুত্ব ফসল হিসেবে পরিচিতি পেয়েছে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে গোলমরিচের চাষ সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনদের জানানোর জন্য।

0: এত সাত সকালে দা হাতে কই যাইতাছো?
1: যাইতাছি অর্জুন গাছের ছাল ছিলতে।
0: ছাল তুলার দরকার নাই, গতবার একটা গাছের ছাল তুলছিল বইলা গাছটাই মইরা গেছে, নতুন গাছের ছাল তোলার কোনো দরকার নাই।
1: গাছের চিন্তা বড় নাকি সংসারের ভাবনা বড়? কবিরাজ চাচা অর্জুন গাছের ছালের কথা কয়ে গেছে, নগদ টাকা দিয়া নিয়ে যাইব।
0: টাকাটাই বড় কইরা দেখলা, গাছটার কথা চিন্তা করবা না?
1: বাবা, মানুষ গাছের চিন্তা করে এটা তোমার কাছে প্রথম শুনলাম।
2: প্রথম শুনলেও জমিলা ভাবি যেটা বলছে সেইটাই ঠিক।
1: মাস্টার ভাই আপনি?
2: হ্যাঁ, আসার সময় দেখলাম তোমার অর্জুন গাছের নিচে কবিরাজ দাঁড়ায় আছে। আমি কবিরাজ রে বুঝায়া চলে যাইতে বলছি।
1: করছেন কি মাস্টার সাহেব, করছেন কি? আমি তো দরদাম করিয়া তারে আসতে খবর দিছিলাম।
2: আহারে, তোমার অর্জুন গাছ তো এখনো পরিপক্ক হয় নাই, এই গাছের ছাল ছিললে সেইটার বাঁচবে না। গাছের রক্ষা করা গাছের মালিক হিসেবে দায়িত্ব তোমার, বুঝছো?
0: শুনলে তো মাস্টার সাহেব কি কইলেন?
1: কিন্তু
2: শোনো, মানুষের যেমন জীবন আছে গাছেরও তেমন জীবন আছে। গাছের ছাল সম্পূর্ণ তুলে ফেললে সে গাছ মাটি থেকে তার খাদ্য সংগ্রহ করতে পারে না, ফলে সে গাছ আর বাঁচে।

0: অর্জুনের ছাল মুখ জিহ্বা মারির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। খাদ্যে হজম ক্ষমতা বাড়ায়, খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে অর্জুনের ছাল সাহায্য করে।
1: শুনলা তো অর্জুন গাছের ঔষধি গুণ কত?
2: তাইলে তো আমি হাসাই গাছের ছাল তুলা ভুল করছিলাম।
0: ছাল অবশ্যই তুলবে, তবে গাছকে বাঁচিয়ে রেখে। শুধু একটা গাছের উপর নির্ভর করে থাকলে চলবে না, আরো বেশি করে গাছ লাগাও, তাহলে ব্যবসা হিসেবেও অর্জুন গাছ তোমার আয়ের আরেকটা পথ হবে। শোনো, অর্জুনের ছাল যেহেতু মূল্যবান সম্পদ, আমরা যদি এই ছাল প্রক্রিয়াজাত করি তাহলে দ্রুত নষ্ট হবে না এবং বিক্রির সময় মুনাফাও বেশি হবে।
1: মাস্টার সাহেব এটা ভালো কথা কইছেন। তুমি কৃষি অফিসের নার্সারিতে গিয়া ভালো জাতের অর্জুন গাছের চারা নিয়ে আসবা।
0: খেতশেতে উর্বর দোআঁশ মাটি অর্জুন গাছ চাষের জন্য উপযুক্ত স্থান।
2: আমগো গাছটা কিন্তু ওই পুকুর পারে খেতশেতে জায়গায়।
0: আর শোনো, বর্ষার সময় অর্জুন গাছ লাগানো উপযুক্ত সময়, তবে অন্য সময় লাগালে গাছের গোড়ায় পানি দিতে হবে।
1: মাস্টার সাহেব যা যা কইলেন সব মনে রাখো কিন্তু।
2: হ্যাঁ, সব মনে রাখছি।
0: আর একটা ব্যাপার তোমরা জানো না, অর্জুন কাঠ খুবই শক্ত। এই ধরো গৃহ নির্মাণ, গরুর গাড়ির চাকা, নৌকা, দ্বার, মাস্তুল খনি আর নলকূপ খননে ব্যবহৃত হয়।
1: শুনলে তো অর্জুনের ঔষধি গুণ, সেই সঙ্গে কাঠও কত উপকারী।
2: মাস্টার সাহেব, আপনি না এলে আমি হাসাই অর্জুন গাছের ছাল ছিলা গাছটা মাইরা ফলাইতাম। আপনি আসায় অর্জুন গাছটা বাঁচছে। আজ কথা দিলাম আগামীতে বেশি করে অর্জুন গাছের চারা লাগাবো।
0: আর সেটাই হবে অর্জুন গাছ রক্ষার একমাত্র উপায়, বুঝেছো?
2: হ্যাঁ, আর মারুম না ঔষধি গাছ, বেশি করে লাগাবো অর্জুন গাছ।
3: হ্যাঁ, তো পরপর দুটো বিষয়ে কিন্তু আমরা অনেক অনেক গানের কথা শুনলাম, বিশেষ করে সব শেষে যে শুনলাম স্পট ড্রামাটার মাধ্যমে অর্জুন চাষ নিয়ে।
4: হ্যাঁ,
3: এটা আমরা অনেকে হয়তো অনেক বিশাল মাপের ঔষধি গুণ রয়েছে। এই গুণগুলো আমাদের প্রত্যেকটা মানুষের মানব দেহে অনেক অনেক উপকার করে। আমরা সুযোগ পেলে চেষ্টা করবো এগুলো চাষ করতে এবং আরো চাষকে বাড়িয়ে তুলতে, তাই না?
5: জায়গা যদি ঔষধি গাছ লাগাও তাহলে তোমার আয় উন্নতি ভালো হইব। মনে করো যে এইটার এই কাজ, এটার এই কাজ, আমলকির এই কাজ, অর্জুনের এই কাজ, হর্তকির এই কাজ, তাইলে মনে করো আমরা একটু মনের মতো ফুর্তি থাকবো আলাদা। আমি জানি এই গাছটা কি কাজে লাগবো, বুঝছো? এর কিন্তু আমার বাড়ির জন লাগবো। যাবো না,
3: তারপর যদি একটু আমরা জেনে
5: যাই
3: কথা বললাম মাছের খামারের জৈব নিরাপত্তার গুরুত্ব এবং করণীয়, এছাড়া কৃষি বিষয়ক গান শুনলাম, সেটা আমাদের সবার খুব ভালো লেগেছে। আর বাংলাদেশে গোলমরিচ চাষের সম্ভাবনা এবং স্পট ড্রামার মাধ্যমে অর্জুন, যেটা একটু আগে বলছিলাম, তো আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করবো। আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে। তাহলে আমাদের সুপ্রিয় শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে একটু জানিয়ে যেতে চাই, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি সার্ভিস দপ্তর প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর আজকে সন্ধ্যার আয়োজনের প্রযোজনায় ছিলেন রনিয়া সুলতানা। তাহলে আর দেরি না,
4: চলো।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মাহমুদুর নবী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান, শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ, গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

এতক্ষণ খাল খননের গান শুনলেন। শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ।

0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬%, সন্ধ্যে ৬টায় ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৩২, সূর্য অস্ত যাবে ৬:৩৪। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland river pass warning valid till 1 a.m. There is no inland river pass warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in many places of Manasing, Khulna, Borishal, Chattogram, Amsela divisions and one or two places of Rangpur, Rajshahi and Dhaka divisions. Medium to heavy rainfall may expected as elsewhere over the country. Day and night temperature may slightly increased all over the country. Today the maximum temperature was recorded in Sylhet 36 degrees Celsius and minimum was also in Sylhet 23.2 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 35.5 degrees Celsius, minimum was 24 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 76%, at 6 p.m. 63%. Tomorrow the sun rises over Dhaka at 5:32 a.m. and sets at 6:34 p.m. That's all for weather in time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ শুনবেন রাত 10:30। এবারে FM এর অনুষ্ঠান, FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন, অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরা গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষা করি, ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হওয়ার সুযোগ দিন,

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি পাথর নিচে খসে পড়ে ভূমিধ্বসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্টের কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধ্বস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধ্বস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ।
2: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি আসমা আক্তার লিপি। বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক জাতীয় এক সেমিনার আজ রাজধানীর সিডাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মন্ত্রী বলেন, মেধার ভিত্তিতে শিক্ষা গ্রহণ এবং জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নারীর অংশগ্রহণের মাধ্যমে সমাজে তাদের নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। তিনি আরও বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকাতে প্রাণীসম্পদ প্রতিপালন সহ গৃহস্থালী বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার অনুশীলন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখতে পারে। জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে জুলাই জাদুঘর দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় উপদেষ্টা বলেন, শিক্ষার মান নিশ্চিত করার স্বার্থে সকল পরীক্ষার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান ডিসি পার্ক সংস্কার শেষে আজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পার্কটি পরিচ্ছন্ন ও জনবান্ধব পরিবেশে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হল। এতে শহরবাসীর বিনোদন ও অবসর যাপনের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কিশোরগঞ্জে আজ ই বেইল বন্ড সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা ও দায়রা জজ, আদালতের বিচারকগণ, সমিতির অন্তর্ভুক্ত আইনজীবীদেরকে আইনি সেবায় গতিশীলতা বাড়াতে অনলাইনে বেইল বন্ড জমাদান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, আগামী বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জে ই বেইল বন্ড সেবা চালু হবে এবং এতে ন্যায় বিচার প্রাপ্তি আরও সহজ হবে। এ সময় জজ কোর্টের বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জজ কোর্টের সিনিয়র ও নবীন আইনজীবীগণ উপস্থিত ছিলেন। নরসিংদী শিবপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া এতে প্রধান অতিথি ছিলেন। এতে সরকারের নীতি ও সংস্কারমূলক কার্যক্রম, জবাবদিহিমূলক সমাজ গঠন, তথ্য প্রযুক্তির ব্যবহার, মাদক, জুয়া, দুর্নীতি, অপরাধ, অপপ্রচার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। সমাবেশে প্রায় 200 নারী পুরুষ ও গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত গ্রহণ, বিভিন্ন বিষয়ে পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে গণশুনানি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির এইচএসসি 2026 এর স্থগিত পরীক্ষা 29 আগস্ট অনুষ্ঠিত হবে। বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা 31 আগস্ট থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। রাজবাড়িতে একটি সংগঠনের পক্ষ থেকে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। আয়োজকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের অধ্যবসায় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তোলারও আহ্বান জানান আয়োজক কমিটি। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬% এবং সন্ধ্যে ৬টায় ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩২ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৩৪। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত ৮:০৫।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে বৃষ্টিটাই বিকেলে সন্ধ্যায় নাই বলে আমরা বেশ ভালোভাবেই আসতে পারছি। আর আমাদের মেহমান তো এসেই গেছেন, জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো প্রিয় শ্রোতা, আপনাদেরকে ফোন ইন অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়, মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে আজকে উপস্থিত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর জানার জন্য ০২৪৪৮১৩২৬৮-৭০ পর্যন্ত এবং ০২৪৪৮১৩২৭৭-৭৯ নম্বর পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য ০২৪৪৮১৩২৬৮-৭০ পর্যন্ত এবং ০২৪৪৮১৩২৭৭-৭৯ পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপও শুনতে পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানেও আপনি সরাসরি উপভোগ করতে পারবেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলাপ হবে, বর্ষা তো আমরা এখন পার করে দিচ্ছি, বর্ষা প্রায় শেষের পথে চলে যাচ্ছে। তো এই সময়টায় আমরা দেখলাম আমাদের জলা ভূমিগুলো, ডোবাগুলো পানিতে একেবারে ভরে গেল, আবার কোন কোন সময় ভেসে গেল, আবার বিভিন্ন জায়গা থেকে পানি এসে বা বিভিন্ন রকমের বর্জ্য এসেও ভরে গেল, যার ফলে মাছের, হ্যাঁ, যে মাছ আমি খাবো, যে মাছ আমার সন্তান খাবে, সেগুলো যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে সেটা
5: নিশ্চয়ই,
4: তাই না? তো সেই কারণে আমাদের খুব বেশি ভাবে জানার দরকার যে এই যে মাছের যে বর্ষাকালীন রোগ, এ সম্পর্কে যারা মাছ চাষী, যারা খামার করেন, যারা এই সমস্ত বিষয়ের উদ্যোক্তা রয়েছেন, তাহলে সকলের একটু জানার দরকার যে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে আমাদের কি করণীয় আছে। তো স্বাগত জানাই জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ভাই।
6: ওয়ালাইকুম আসসালাম,
4: কেমন আছেন বলেন?
6: আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
4: আপনি শুরু করতে পারেন যে কি কি রোগ নিয়ে আপনি বলা শুরু করবেন।
6: আসলে আমি আমাদের সাথে যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ দিব যে আসলে এই সন্ধ্যার পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন। তো আমি আসলে যেটা বলবো যে বর্ষাকাল এমন একটা সময়, এটা এক সময়ের মাছের জন্য আশীর্বাদ। কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি বর্ষাকালে আমাদের নদী নালা খাল ডোবা সব জায়গায় পানি থাকে, তার মানে এই জায়গায় অনেক বেশি মাছও থাকে। এখন বিষয় হচ্ছে এই সময় কিন্তু রোগ বালাইও বেশি হয়। আপনি বলছিলেন যে সকল কিছু ভাসিয়া গেল কয়দিন আগে, একদম বন্যায় বর্ষায়। আমাদের সাধারণত এই ভাসা যাওয়া হয় হচ্ছে দুই ভাবে, একভাবে হচ্ছে অনেক বেশি যখন বৃষ্টি হয় তখনও ভাসা যায়, আবার
5: বন্যা হইলে
6: পাহাড়ের যে ঢল এই পানি আইসাও ভেসে যায়, তার মানে এই বর্ষাকালে ভেসে যায়, তাই
5: না? এই সবাই ভেসে যায়।
6: আমার
4: মানে আগমন এবং নির্গমন খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর।
6: এখন যেটা হয়েছে এই সময় আমার চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে, যে কোনো ভাবে উপরের বর্ষার পানিতেও তার পুকুর ডুবে যেতে পারে, আবার ভাসায়ও নিয়ে যেতে পারে, আবার এর মধ্যে রোগ হইতে পারে। এখন আমি যদি সবচেয়ে ছোট রোগের কথা চিন্তা করি, যে মাছ সবার আগে কোন অসুখে পড়ে,
4: কোন অসুখে পড়ে ভাই?
6: এই যে মনে করেন প্রচুর বর্ষা হইতেছে, আপনি কি দেখেন যে সূর্য ওঠে না একদিন দুই দিন? তো আমার মাছ তো ধরেন অক্সিজেন নাই, আমরা বাতাসের থেকে যেমন অক্সিজেন নেই, মাছ পানি থেকে অক্সিজেন নেই। এই অক্সিজেন কিন্তু উৎপাদন হয় যখন সূর্যের আলো থাকে, তখন খাবার তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। কিন্তু যখন এই সূর্য আর উঠে না, তখন কিন্তু এই অক্সিজেন উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায়। তাইলে ওই পুকুরের মধ্যে যা অক্সিজেন থাকে একদিন দুই দিন পাইলো, কিন্তু তারপরের দিন কিন্তু অক্সিজেনের শর্ট পড়ে যায়।
7: কে জানি ওই যে প্ল্যাঙ্কটন উৎপাদন হয় না,
6: প্ল্যাঙ্কটন উৎপাদন হয় না, অক্সিজেনও থাকে। তাহলে অক্সিজেন যখন থাকে না, তখন কি হয়, মাছ ওই যে খাবি খেতে থাকে উপরের দিকে, তার মানে অক্সিজেনের অভাবে উপরের দিকে এসে কয় অক্সিজেন দেয়, অক্সিজেন দেয়। এই জন্য আপনার সতর্ক থাকতে হবে, আপনার পুকুর যদি বাণিজ্যিক পুকুর হয়, অনেক মাছ থাকে পুকুরে, তাহলে কি করতে হবে, এই জায়গায় অ্যারেটর দিতে হবে, ওই যে পাখা দিয়ে এক ঘন্টার মতো
4: ঘুরবন।
6: হ্যাঁ হ্যাঁ, ঘুরলে কি হবে, তাইলে হচ্ছে ধরেন এই পুকুরের মধ্যে আপনি
7: পানিটা নাড়াই দিতে হবে,
6: পানিটা
4: নাড়াই দিতে
6: আবার আরেকটা জিনিস করা যায়, অক্সিজেনের ট্যাবলেট আছে, এটা দিয়ে করা যায়। তাইলে কি মাছের এই ধরনের যে সমস্যা, এটা কিন্তু আপনি সমাধান করতে পারলেন। আরেকটা জিনিস আসলে সচেতন ভাবে দেখতে হবে, এই যে বর্ষাকাল হয়ে গেল, তখন আমাদের বাড়ির মধ্যে যেমন সবকিছু স্বেচ্ছাতে হয়ে যায়, বর্ষায় বিভিন্ন সবকিছু ড্যাম পড়ে যায়, এরকম পুকুরেও আমাদের মাছে মাঝে মাঝে মাছ এরকম টাইনা দেখতে হবে, মাছের আসলে লেজে কোনো রোগ হয়েছে কিনা, লেজ পচা রোগ, পাটনা পচা রোগ, এই ধরনের কিছু রোগ আছে, মাছের লেজ পচে যায়, কাঁচা লাল হয়ে যায়,
5: এইগুলো খেয়াল করতে হবে।
6: হ্যাঁ, এই রোগ হইলে এটা হলো একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগ হওয়ার আগের থেকে কিছু প্রস্তুতি আছে, যেমন হচ্ছে আপনি এই সময় আপনি কি করতে পারেন, এই সময় আপনি হচ্ছে এই যে আগে একটু প্রতি পনেরো দিন বা এক মাস পর পর শতাংশে 250 গ্রাম করে আপনি চুন দিয়ে দিলেন বা 200 গ্রাম চুন ছিটাই দিলেন, তাইলে এই রোগগুলো হবে না। আবার আরো কিছু রোগ হয়, ধরেন মাছের উকুন হয়, আমাদের মানুষের যেমন উকুন হয় মাছের উকুন হয়। এখন এই উকুন এগুলো হলো পরগাছার মতো, এগুলারে আমরা অনেক সময় বলি এটা ছত্রাকের কারণে হয়।
5: মাছের উকুন কিভাবে দেখতে হবে,
6: মাছের ওই যে দেখবেন মাছের গায়ের উপরে এরকম উকুন লেগে আছে, এই জন্য আপনি 15 দিন এক মাস পরে পরে মাছ টাইনা দেখবেন যে আসলে মাছের পাখনা পচা লেপ পচা বা উকুন এগুলো হয়েছে কিনা, কারণ এটা দেখলে কিন্তু আপনি বুঝবেন যে তার মানে আপনি একটা সতর্কতা নিতে পারবেন, আপনি বুঝতে পারবেন কি অবস্থা। সুতরাং এটা যেমন করবেন, এর পাশাপাশি এই পানিটা দেখেন মনে করেন অনেক সময় ঘোলা হয়ে গেল, পানি ঘোলা হইলে তাইলে আপনি একটু চুন দিয়ে দিলেন। আবার আরেকটা জিনিস সতর্কতার সাথে করতে হবে, অনেক মনে করেন বৃষ্টি হয়েছে একদম সকাল থেকে, বৃষ্টি হয়ে গেছে
5: সারাদিন, বৃষ্টি
6: সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিটা কিন্তু অ্যাসিড, বৃষ্টির পানিটা যেহেতু অ্যাসিড, এটার পুকুর কিন্তু পুরো অ্যাসিডের পানি হয়ে গেল। এখন এই জায়গায় কিন্তু আপনার তাইলে একটু চুন দিতে হবে, তার মানে অ্যাসিডটা যাতে কমে যায় তাইলে আপনার একটু ক্ষার দিতে হবে,
5: ক্ষার দিতে হবে।
6: এটা হইলে কি হবে, আপনার এই পুকুরে
7: যেমন
6: মাছের যেমন রোগ হবে না, সেরকম এই মাছ আসলে কষ্ট পাবে না। তো এইগুলো হচ্ছে খুব সাধারণ জিনিস।
4: আচ্ছা, তাহলে আমরা এবার দেখা যাচ্ছে
5: অনেক প্রশ্ন,
4: অনেক টেলিফোন নাম্বার দেখা যাচ্ছে তারা আমাদেরকে চাচ্ছেন, তো আমরা এখন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাই, কে বলছেন?
8: আরে মামা আকাশালে হালাগা থেকে বলছিলাম, আমি ইমাম সাহেব।
4: ও আকাশালে হালাগা ইমাম ভাই, আপনি কোত্থেকে জানা বলেন?
7: হালাগা।
4: হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে খুশ আমদের জানাই, কেমন আছেন?
8: আছি আলহামদুলিল্লাহ ভাই, আগত সাথে আমার ফোনটা ধরেন নাই।
4: ধরেনি মানে এত বেশি চাপ হয়ে গেছে হয়তো সময়টা চলে যায়। আচ্ছা কষ্ট পাবেন না, আজকে নিশ্চয়ই পাবেন ইনশাল্লাহ। বলেন আপনার কোন প্রশ্ন থাকলে বলেন। আজকে বিজয়
8: আমার আর প্রশ্ন না ভাই, ইমামতির বয়স আমার 45 বছর।
4: মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। তো আর কে আছেন? আপনি যদি কোনো প্রশ্ন না থাকে আমাদের সঙ্গে থাকেন, শুনেন। আচ্ছা হ্যালো,
8: ওয়ালাইকুম
4: আসসালাম।
8: চট্টগ্রাম জেলা সন্দীপ পানা।
4: সাইবুল ভাই,
8: সাইবুল ইসলাম বলছি।
4: সাইবুল ভাই আপনাকে স্বাগত জানাই। সাইবুল ভাই কেমন আছেন?
8: হ্যাঁ আছি, ভালো আছি, শুনতেছি, প্রথম থেকে শুনতেছি
4: বুঝলেন। আচ্ছা আপনার পুকুর গুলো যে তিনটে পুকুরের কথা বললেন, তার পানি কি ভালো আছে? আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকেন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে শ্রোতা বন্ধুরা আপনাদের? হ্যালো
9: হ্যালো,
4: হ্যাঁ কে বলছেন? কোথেকে? হ্যাঁ হ্যাঁ কে বলছেন? আপনার ওখানে যে মাছের গায়ে যে দাগ দাগ হচ্ছে, সেই দাগটা কি জন্য আপনি জানতে চেয়েছেন? আপনার ওখানে কি কি মাছ আছে বলতে পারেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, ডিস্টার্ব হচ্ছে লাইনে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, আপনারা শুনছেন মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয় আর বলছেন। হ্যালো হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যালো জি, ভালো আছি আমরা, আসলে ভালো আছি। আপনি বলেন আপনার কোন?
9: আমি মোহাম্মদ লুৎফা সরদার বড়খোলা পাংশা থেকে
4: বলছি। জি জি জি বলেন বলেন।
9: কাতল আছে বুঝছেন, নৌসি আমেরিকান মিনার কাপ।
4: আচ্ছা
9: আচ্ছা, দিয়ে হলে লেজের কোনায় গাও আছে আর মাথা চকির কোনায় বুঝছেন, আর মাছ প্রচুর ভাসে।
4: হ্যালো আর কে আছেন আমাদের সাথে?
10: হ্যালো
4: জি কে বলছেন?
10: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম,
10: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু ফরিদগঞ্জ চাঁদপুর থেকে।
4: হ্যাঁ মিন্টু ভাই,
10: ধন্যবাদ।
4: মিন্টু ভাই বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
10: আমরা লক্ষ্মী জিয়ার সহকারে আমরা সবাই মিলে শুনতেছি, তো আপনার প্রযোজিত নাটক যে সরোয়ার ভাই এবং আব্দুল সবুর খান চৌধুরী,
4: আচ্ছা ওটা অন্য প্রসঙ্গ, আপনি আজকের এই বিষয়টা আসেন। ধন্যবাদ আপনাকে,
10: ধন্যবাদ ধন্যবাদ। আমি তো দিতে পারি না, দিতে পারি,
4: খুব খুশি হলাম, খুব খুশি হলাম, খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে। এবার এই প্রশ্ন আসে,
10: আমার প্রশ্ন হচ্ছে যে আমি তাদের মাত্র একটা শাস্তি, তো সামনের দিকে প্রস্তুত প্রণালী গুলা একটু বলবেন আর কি, যে মাছের শাস্তি বা একটু
4: কি কি মাছ ছাড়ছেন ভাই?
10: শুধু তেলাপিয়া,
4: তেলাপিয়া ছাড়ছেন। আচ্ছা তেলাপিয়া কি খাওয়াবেন বড় করার জন্য সেটা জানতে চাই। আপনি আমাদের সঙ্গে থাকেন, সুন্দর প্রশ্ন হয়েছে। আর কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন? ঢাকা ক খ সবই একদম গ সবই চালু আছে, এফএম ও চালু আছে, একটু কষ্ট করে হয়তো শোনা যায় মাঝে মাঝে, হয়তো আবহাওয়া জনিত কারণে সেভাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি শুনবেন এবং আপনার প্রত্যেকটি অভিমান আমাদের খুব ভালো লাগে, আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যালো, রাফিদ বোধ হয় নেই মনে হচ্ছে, রাফিদ হ্যালো। হ্যালো, আচ্ছা, আপাতত আমরা যেটুকু পেলাম সেটুকু জবাব দিয়ে আমরা শুরু করি।
6: আমরা আসলে সবার প্রশ্ন শুনছিলাম, আপনি নিজেও শুনছিলেন, আপনি আরো বিস্তারিত তার কাছে জিজ্ঞাসা করছিলেন। তো একটা জিনিস কিন্তু আমরা যেটা আলোচনা করছি, একটা জিনিস কিন্তু খুবই সবাই বলছে, যেটা হচ্ছে মাছ ভাইসে ওঠে। তো ভাইসে ওঠার কারণটা কিন্তু আমরা বলছি যে কেন, কারণ হচ্ছে এখন বর্ষাকালের সময় এখন একদিন সারাদিন সূর্য ওঠে না, পরের দিন সারাদিন সূর্য ওঠে না, এরকম সূর্য না উঠলে পরের দিন ভোরবেলা মাছ ভাইসে ওঠে, এটা হচ্ছে একটা বিষয়। তাইলে ভেসে ওঠার কারণটা আমরা আসলে জানি, বুঝতে পারছি যে আসলে অক্সিজেনের অভাব হয়। তাইলে আমরা এই যে সাইফুল ভাই যে চট্টগ্রাম থেকে বলছে, তার আসলে যদি সে বলছে তার তিনটা পুকুর আছে, এক দুই কেজি মাছ আছে, আমি সাইফুল ভাইকে পরামর্শ দিব যে এখন আংশিক আহরণ একটা বিষয় আছে, আপনার যে বড় মাছগুলো ভেসে উঠতেছে বড় মাছগুলো বাজারে বিক্রি করে ফেলেন, তাইলে আরো কিছু মাছ বড় হবে। আমরা হুজুরের জন্য সবচেয়ে বড় কুমড়াটা রাখি, এখন কুমড়াটা বড় রাখা মানে কি হয়, ওই ওই গাছে আর কুমড়া বড় হয় না, কারণ হলো ওই সকল নিউট্রিশন ওই কুমড়ায় নিয়ে
5: যায়,
6: ওই সব খাদ্য নেয়। তো ঠিক এরকম এই যে এই পুকুরের মধ্যে যদি কিছু বড় মাছ থাকে, ও কিন্তু ম্যাক্সিমাম খাবার খায়, তার মানে কিছু মাছ কিন্তু ছোট হয়ে যায়। এই জন্য আমি পরামর্শ দিব তাকে যে এক দুই কেজির যে মাছগুলো আছে এইগুলা ভাই বিক্রি করে ফেলবেন। খোকন চন্দ্র পাংশা থেকে উনি বলছেন সকালবেলা জেগে ওঠে, তো এইটা আমরা বলছি যে সকালবেলা ভেসে ওঠে অক্সিজেনের কারণে, অক্সিজেনের অভাবে এই সময় সে যদি অ্যারেটর দিয়ে ব্যবস্থা করতে পারে বা এই পানিটাকে মাছ কিছু কমায় ফেলতে পারে, এটা যদি করতে পারে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবং যে ধরনের ঘা হচ্ছে এটা আসলে ব্যাকটেরিয়ার কারণে ঘা হয়, সে যেটা বলছে। আর লুৎফর জোয়ার ভাই বলছে তার এক বিঘা নতুন পুকুর আছে, সেই জায়গায় সে বলছে যে লেজের কোনায় কোনায় ঘা হয়। তো আমরা বলছি যে এই ঘা গুলো আসলে শীতের সময় হয়, একটা কারণেই হচ্ছে এটা ব্যাকটেরিয়ার কারণে, কিছু ছত্রাকজনিত কারণে আমাদের বলছি উকুন টুকুন হয়। তো এই জন্য তার উচিত হচ্ছে এখন ওই যে একটু মানে নির্দিষ্ট সময় পর পর একটু এটাকে একটু চুন দেওয়া, তারপরে হচ্ছে একটু হরা টানা, যাতে আসলে এই গ্যাসটা দূর হয়ে যায়। এটা হলে কি হবে, তার এই ঘাট বা এই জিনিসগুলো একটু আসলে কম হবে। অনেক সময় আমরা বলি যে পুকুরে যদি গ্যাস হয়ে যায় তাইলে যাতে একটু জিওলাইট দিতে বা ইউকা দিতে, তাইলে এই সমস্যাটা সমাধান হয়।
4: আচ্ছা,
6: এখন মিন্টু ভাই বলছে সে তেলাপিয়া ছাড়ছে।
5: হ্যাঁ,
6: এখন তেলাপিয়া আর তেলাপোকা, এই তেলা পোকা হচ্ছে ডাইনোসরের সময়ের প্রাণী, ডাইনোসর ডাইনোসর শেষ হয়ে গেছে কিন্তু তেলা পোকা কিন্তু তার মানে সে টিকে থাকতে পারে। ঠিক তেলাপিয়া এমন একটা মাছ, এটা হলো মুখ দিয়ে ডিম ছাড়ে, তার মানে এর অবস্থা খারাপ হইলে এই ডিম ছাড়ে এবং এই ডিমটা সিস্ট হয়ে যায়, তার চারপাশে একটা আবরণ তৈরি হয়ে যায়, এই আবরণটা এই জন্য বৃষ্টি আসলে ওইটা দিয়ে আবার তেলাপিয়া হয়। আমরা অনেক সময় বলি যে বৃষ্টির সাথে তেলাপিয়া মাছ পড়ছে, বা আমরা পুকুর কাটলে মাছ না ছাড়লে তেলাপিয়া পাওয়া যায়। তো আমি ভাইকে বলবো, ভাই যেহেতু তেলাপিয়া ছাড়ছে তার খুব একটা বেশি যত্ন নেওয়ার দরকার নাই, সে বাসার খৈল কুড়া ঘুষি এটা দিয়েও চাষ করতে পারে, বা বাজারের যে ডুবন্ত খাবার বা ভাসা খাবার এই খাবারটা দিয়েও সে চাষ করতে পারে। কিন্তু তেলাপিয়ার জন্য সুবিধা হইলো এটা খুব সহজে মারা যায় না, এটা হচ্ছে একটা শক্ত ফিশ, এটা হচ্ছে পানি অবস্থা একটু খারাপ হইলেও পানি কম হইলেও সে মন খারাপ
4: সহনশীল,
6: সে সবকিছু সহ্য করে নেয়,
4: সহ্য করে নেয়।
6: আমাদের মায়েরা যেমন সংসারে সবকিছু সহ্য করে নেয়, এরকম তেলাপিয়া মাছও সবকিছু সহ্য করে বড় হয়।
5: তাহলে তো তেলাপিয়া মাছে লাভবান হবো বেশি।
6: আপনার বাড়ির সামনে অনেকে আমরা দেখি যে বাড়ির সামনে তাদের পুকুর আছে, সেই জায়গায়
4: চৌবাচ্চাও করতেছে,
6: হ্যাঁ চৌবাচ্চাও করে যায়। আবার বাড়ির সামনে দেখা যাচ্ছে ছোট রকম একটা ডোবা আছে, সেই জায়গায়ও সে করতে পারে। এবং এই পোনাটা সব জায়গায় অ্যাভেলেবেল, এবং এই পোনাটাই কিন্তু এই যে শীতকাল বর্ষাকালে যেমন রোগ হয়, এই পোনার এই তেলাপিয়া রোগটা একটু তুলনামূলক কম
11: হয়।
4: ও আচ্ছা, তাহলে এমন কি কিছু কাজ আছে আমাদের করার যেগুলো আমরা আগে থেকে করলে, এই বর্ষার আগে থেকে যদি করতাম বা করি তাহলে হয়তো আমাদের এটা মাছের রোগ কম হয়?
6: হ্যাঁ, মাছ চাষের জন্য আমাদের একটা পূর্ব সতর্কতার একটা বিষয় আছে,
4: এটা একটু বলেন তো।
6: আমাদের যেমন বিভিন্ন ধরনের সর্দি কাশি এগুলো আমাদের অসময়ে গোসল করার জন্য হয়, অসময় বিভিন্ন কাজ, কিন্তু এগুলো যদি আমরা সতর্ক থাকি আমরা যেমন ভালো থাকি, ঠিক মাছের ক্ষেত্রেও আপনার হচ্ছে আমরা বলি যে সে যখন মাছ চাষটা শুরু করলো পুকুরের চারপাশে আগাছা থাকলো না, ঝোপঝাড় থাকলো না, পুকুরটা ভালো হইলো, শুরু করার সময় সে চারপাশে পাড়ে সহ সব জায়গায় চুন দিল, এটাকে জীবাণুমুক্ত করলো, এরপরে হচ্ছে সে সার দিল ইউরিয়া টিএসপি, যেটাকে আমরা সাদা সার কালা সার বলি, এই সারগুলো ঠিক মতো দিলে প্রাকৃতিক খাদ্য তৈরি হইলো, তখন মাছ চাষ করার সময় প্রতি এক দুই মাস পর পর পুকুরে আমরা অনেক সময় বলি যে 200 গ্রাম করে শতাংশে আপনি চুন দিয়ে দেন, শতাংশে প্রতি শতাংশে 200 গ্রাম চুন হইলে দেখা যাচ্ছে তার 10% পুকুর, তাইলে হচ্ছে দেখা যাচ্ছে 1 কেজি 200 গ্রাম চুন দিল। এইভাবে চুন দিলে কি হবে, আর রোগটা হবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা হরা টানা বলি যে একটা দড়ির সাথে কিছু ওই যদি আমরা ইট বা কিছু বেঁধে দিই, তাইলে এইটা দিয়ে যদি আমি টানি তাহলে কি পুকুরের নিচে অনেক সময় আমরা দেখি যে গ্যাস হয়, আপনি ঠিক বলছেন, এই গ্যাসটা তখন থাকবে না। এবং আমরা হচ্ছে প্রতি মাসে একবার করে যদি পুকুরে ছোট জাল, আমি সব মাছ ধরবো না কিন্তু জালটা টেনে আমি দেখলাম যে এটার মধ্যে মাছে ঘা আছে কিনা, তখন হচ্ছে কি মাছের শরীরের উপরে একটা লোড পড়ে, মানে আমরা যেমন অনেক সময় পুকুরের পানিতে যখন ডুবাই তখন ছোটবেলায় আমাদের এই জায়গায় মোষ হয়ে যেত, এই জায়গায় হচ্ছে অনেক পানি যেমন জমা হয়ে যেত, এই জায়গা থেকে কিন্তু নানা রকমের অসুখ হয়, দেখবেন অনেকে গোসল করে না তার কিন্তু নানা রকমের ছত্রাকজনিত অসুখ হয়। তো এই মাছগুলোও যদি অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে, এই মাছের গায়ের উপরে যদি মনে করেন এই আবরণটা কমে যায়, এই লোডটা কেটে যায়।
4: ওই যে অনেকে বললেন যে কানের বললেন যে এখানে ওখানে
5: লালচে
4: লালচে কি করে, আচ্ছা এদিকে টেলিফোন আছে, হ্যালো,
6: তো আপনি কিন্তু বুঝতে পারবেন এটাও কিন্তু একটা বিষয়,
4: হ্যালো কে বলছেন,
6: মাঝে মাঝে ধরলে
4: হ্যালো হ্যালো কে বলছেন, আচ্ছা ডিস্টার্ব হচ্ছে কেন, হ্যালো হ্যালো কে
12: বলছেন,
4: মুক্তা কাছে থেকে বলছেন,
12: মুক্তা
4: কাছে থেকে কে বলছেন,
12: হ্যাঁ আমি
4: তৌহিদা বলছি, আচ্ছা আপা বলেন, তৌহিদা আপু আপনাকে স্বাগত জানাচ্ছি।
12: হ্যাঁ আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমার একটা পুকুর আছে, পানি আছে আপনার 18% পানি আছে পুকুরের ভিতরে,
4: বেশ
12: এখন মাটিতে হইছে আপনার এঁটেল মাটি,
4: ও
12: প্রপার এঁটেল মাটি,
4: ও
12: এখন দেখা যায় পানি দেওয়ার সময় ঘোলাতে থাকে,
4: ও
12: এরপরে একটা সমস্যা হইতেছে মাছটা যে আমি দেই যে পরিমাণে দেই আমি শুনেন অনেক টাকা খরচ করি, যেরকম খোল বেশি দেয় এবং ভাসমান খাবারও দেয় সাথে, তারপর দেখা যায় যে দেশি মাছ মানে যেরকম রুই কাতলা
4: আপনার সমস্যাগুলো স্যার শুনেছেন, স্যার এখন এটা বলবেন। আচ্ছা আর কেউ আছেন কি? অপেক্ষা করছিলাম, রাফিদ বলেন।
13: স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, যদি সময় খুবই কম, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে মানে আমার প্রফেসর ডক্টর জাবেদ আলী মির্জা স্যার, উনি আর কি বাকেবির টিচার এবং মানে আমাদের প্রফেসর, উনি বলেছেন যে এপিজোটিক আলসারেটিভ ডিজিজ একটা একটা ডিজিজ আছে, ইউএস বলে এটাকে, আচ্ছা এটা কি বর্ষাকালে বেশি বাড়ে, এটাই আমার প্রশ্ন ছিল মূলত স্যার।
4: এটা তো একেবারে একাডেমিক, স্যার নিশ্চয়ই দেবেন, স্যার নিশ্চয়ই ইয়ে দেবেন।
6: হ্যাঁ এই ইউএস যেটা, এটা আসলে বর্ষাকালে বাড়ে, আসলে ওই সময় যেহেতু এটা ওই যে একটা আমরা বলি যে এই রোগটা খুবই কমন, আসলে এটা বিএইউর এক প্রফেসরই আসলে এটাকে এটাকে দেখছে প্রথম। তো আমরা তহিদা আপার ওই প্রশ্নটা যদি বলি, আপা আসলে চাষ করতেছে এটা ঠিক আছে, এখন ঘোলা হয়ে গেলে আসলে কি, আমরা যখন আসলে এই প্রচুর পরিমাণ ধুলাবালির মধ্যে আমরা চলতে পছন্দ করি না, ঠিক মাছেরও কিন্তু ঘোলা হয়ে গেলে একটাই সমাধান, সুন দেওয়া। সুন দিলে কি হবে, সুন দিলে এই এটার সব পার্টিকেল গুলা ই হয়ে এই ঘোলাটা দূর হয়ে যাবে। আমি আপাকে বলবো এটা একটা জিনিস, আর আরেকটা হচ্ছে আপা খোল ভুষি দেয় ভাসমান খাবার দেয় সব ঠিক আছে, কিন্তু খাবারটা নির্দিষ্ট সময় দিতে হবে, সকাল 9টায় খাবার দিলে বিকাল 5টায় এরকম খাবার দিতে হবে, এবং সে যে রুই কাতলা মাছ ছাড়তেছে একটু বড় সাইজের পোনা ছাড়তে হবে, এবং একটু নিশ্চিত হইতে হবে এই পোনাটা ভালো কোনো হেসারির পোনা কিনা, কারণ কি যদি পোনাটা ভালো হয় এই পোনার মা যদি ভালো হয় তাহলে এটা বড় হবে, কিন্তু এটা যদি ভালো জায়গার পোনা না হয় তাহলে এটা বড় হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ওনার অবশ্যই মনে রাখতে হবে, এটা যেহেতু এঁটেল মাটি এটা খুব একটা সমস্যা না, যদিও আমাদের বেলে দোয়াশ মাটি হইলে ভালো হয়, কিন্তু আরেকটা বিষয় সে অবশ্যই মাথায় রাখবে যেটা হচ্ছে এই রাক্ষসে মাস্টার্স থাকলে আগে প্রস্তুতিটা শুরু করে তারপরে যাতে সে।
4: ধন্যবাদ আপনাদেরকে। আর ফেসবুকে যারা ছিলেন, বিশেষ করে জামালপুর থেকে নাসির হোসেন, ইসমাইল হোসেন, দিনাজপুর থেকে মেহেদি হাসান, আরাফাত রেজা শাহিন, মোবারক হোসেন, কনি, আমিনা খাতুন, সম্রাট সিকান্দার, মেহেদি হাসান, মামুন, মোহাম্মদ বুরহান সিরাজগঞ্জ থেকে, মোশারফ মন্ডল, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন, নানান প্রশ্ন করলেন এবং নানান প্রশ্ন করতে আমাদের সম্মানীয় শিক্ষক মহোদয় আপনাদেরকে সুন্দর করে জবাব দিয়েছেন, বিশেষজ্ঞ মহোদয় আপনাকে সুন্দর করে জবাব দিয়েছেন। আমরা আশা করি অনেক সমস্যার সমাধান হলো। ধন্যবাদ জনাব মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রশ্ন করেছেন, ফেসবুক থেকেও আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর শেষ করব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন এবং প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায়।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি নাহি দর্পা।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন আনোয়ার পারভেজ।

সৈনিক ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী আপেল মাহমুদ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

গিয়েছেন আলমারা মিনু, গীতিকার মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুরকার আনিসুর রহমান তনু।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মনির খান গানের কথা লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

সৈনিক ভাইরা, দুর্বারে শুনছেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। শেখ সাদি খানের সুরে নজরুল ইসলাম বাবু রচিত, শিল্পী বেবি নাজনীন।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী কুমার বিশ্বজিৎ। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি সুর করেছেন আলী আকবর রূপু।

0: এই গানের সাথেই শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি নাহিদ অর্পা।
0: অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এসএম খাইরুল আলম। এএফসি চ্যালেঞ্জ লীগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ফোর্টিস এএফসি। আজ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফোর্টিস এফসি 1-0 গোলে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। এদিকে জর্ডানের রাজধানী আম্মানের কিং দিদিও আবদুল্লা স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লীগ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সিরিয়ার আল ইতিহাদ আহলি অব আল্লেপো এফসির মোকাবেলা করবে। এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে। বাংলাদেশ অন্তত 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। 5 ম্যাচ সিরিজের আফগানিস্তান 2-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাউতে বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। ইরফান শুকুর দলের নেতৃত্ব দিবেন। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে বাংলাদেশ তৃতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নেবে। আগামী 22 আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এইচপি দল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ভারত ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে। আগামী শনিবার গলে 2 দলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় 2 দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। চলতি মাসের 19 তারিখে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এবং এর দ্বিতীয় মৌসুমী রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুলহুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের বিপক্ষে সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই 24 জনকে দ্বিতীয় পর্বে অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার হবে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

প্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আছেন সুস্থ ও সুন্দর। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি যা যা থাকছে আজকের আয়োজনে। প্রথমেই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD সম্পর্কে আলোচনা, থাকবে জনসংখ্যার গান, আর থাকবে বেতার কার্টুন। তো চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়।

0: প্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি। জীবন সুন্দর ও সুখময় করার ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অন্যতম। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আলোচনা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD এই সম্পর্কে। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
1: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
2: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
1: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
2: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
1: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনের কথা বারেবারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
2: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্স এর কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি এটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহিতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
2: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
2: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। উনাকে অজ্ঞান করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, উনাকে যদি আগে থেকে না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
2: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং উনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: IUD দিলে সুবিধাটা কি?
2: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান, তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরো যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে 8টা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
1: তবে একটি প্রসঙ্গ, যে এটা হারিয়ে গেল কোন জরায়ুর ভিতরে, বোঝবার উপায় কি?
2: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়। এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরি করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আয়োডিন দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে। এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আছে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে। এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম, 10,000 20,000 একজনের হয় কি হয় না।
1: অবশেষে এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইডি দেওয়া হলো, এটা তো খুলে ফেলা যায়,
2: অবশ্যই
1: এটা এত অস্থায়ী
2: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
0: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শ্রোতা, দিন দিন জনসংখ্যা বাড়ছে, যার প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনেও। বাড়তি জনসংখ্যার ফলে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধার উপর চাপ পড়ছে। জনসংখ্যার প্রভাব গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও পড়ছে। আমরা সবাই যদি সম্মিলিতভাবে সচেতন হই, তবেই এই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। আয়োজনে এবারে শোনাব জনসংখ্যার গান। শিল্পী কাজী শুভ ও প্রিয়াঙ্কা বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি, সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, নিশ্চিত করতে পারি আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবন।

0: আরে আমাগো হাশেম না, আমারে মনে হয় দেখাও দেখলো না।
1: হাশেম, ও হাশেম, হাশেম
2: কাটা। ও জয়নাল ভাই, কিছু কইলা
0: কি রে? আমারে মনে হয় চিনলেই না, নয়া সাইকেল চালাইয়া বেল বাজাইতে বাজাইতে চলে যাই তাছস। আরে জিনিসটা তো জব্বর, শ্বশুরে দিল বুঝি।
2: জি না, এই গ্রামে এই প্রথম হাসেম তালুকদারই যৌতুক ছাড়া বিয়া করলো, শ্বশুরের কাছ থেকে একটা কানা করিও লই নাই, দেন মোহরের টাকাও বিয়ার আসরে শোধ করে দিছি।
1: বাবা বাবা, এত কাণ্ড কইটা গেছে তোর বিয়াতে, আমি কিছুই জানতে পারলাম না।
2: জানবা কেমনে, তুমি কি গেছো আমার বিয়ার দাওয়াতে? কত কইরা কইছি, জয়নাল ভাই আমার বড় ভাই নাই, তুমি আমার বড় ভাইয়ের মতন, তুমি অবশ্যই আমার বিয়াতে থাকবা, অথচ তুমি গেলা না, রাগ হয় না আমার?
0: হন রাগ করিস না ভাই, যেদিন তোর বিয়া সেই দিন বিয়া নেই তোর ভাবিরে হাসপাতালে নিয়ে গেছি।
2: কেন, কি যে ভাবির?
0: আর কি, একটা পোলার আশায় থাইকা থাইকা এই নিয়ে সাইটটা মায়া হইল, কারো অবস্থাই ভালো না, ওরা হনো হাসপাতালে, আমি ওইখানেই যাইতাছি।
2: কও কি, আসো জয়নাল ভাই, আসো আসো, আমার সাইকেলে বসো, আমি তোমারে হাসপাতালে পৌঁছাইয়া দেই।
0: চল হাসেম, বিয়াতে তুই যৌতুক নেস নাই, দিন মোরও শোধ করে দিছস, শুই না বড় খুশি হইলাম রে ভাই, আরো একটা ভালো সিদ্ধান্ত তুই অহনই নিয়ে এলা।
2: কি সিদ্ধান্ত জয়নাল ভাই?
0: আমার জীবনের তো একটা অভিজ্ঞতা থেকেই কইতাছি, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনে দুইটার বেশি সন্তান নিস না ভাই।
2: হ্যাঁ জয়নাল ভাই, সিদ্ধান্ত পাক্কা, ছেলে হোক আর মেয়ে হোক দুইটার বেশি না,
0: কথাটা মনে রাখিস।
3: প্রিয় শ্রোতা, শেষ বেলায় বলবো একটু সচেতনতার কথা। আমরা জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক, এডিস মশা দমনের মাধ্যমে আমরা ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারি। এডিস মশা দমনে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে, বাড়ির আশপাশের ঝোপঝাড় ও আঙিনা পরিষ্কার রাখতে হবে, ফুলের টব, গাড়ির টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা ও অন্যান্য স্থানে পানি জমতে দেয়া যাবে না, দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, নিতে হবে বিদায়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। সখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান মিলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিতে।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের। বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনা চালু করতে দেশের দুই শিল্প গোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ হবে 619 কোটি টাকা। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এবং ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারালো বাংলাদেশের ফোর্টিস এফসি। রাতে জর্ডানে সিরিয়ার আল ইতিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে

0: সংগঠনটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজিএমসির সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কবিরুদ্দিন শিকদার চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান হবে। এতে প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় 1,175 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আজই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। ইসির সিনিয়র সচিব বলেন, সংসদ সদস্যদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট দিতে পারবেন। তিনি বলেন, ভোট গ্রহণ সমাপ্তির পরপরই ব্যালট বাক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সবার সামনে ফলাফল ঘোষণা করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার। তিনি আজ রাজধানীতে জ্বালানি খাতে সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি বলেন, এলএনজি অবকাঠামোর ক্ষেত্রে কোন একটি স্থাপনায় দুর্ঘটনা ঘটলে যাতে সারা দেশের শিল্প কারখানায় এর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
1: জুলাই জাদুঘর, গণঅভ্যুত্থান জাদুঘর, এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা, উপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘর

0: নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করবো। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট না সব স্কুল, ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে। এটা ওখানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন সেরকম একটা অংশ হিসেবে, এবং এটা শুধুমাত্র এক দুটো জাদুঘর না, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও আমরা একই রকম পদক্ষেপ নেব।
1: ব্রিফিংয়ে ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা 2026 খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো। প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এই নীতিমালার মাধ্যমে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোন সুযোগ নেই। জনগণের স্বার্থ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর দ্রুত সেবার কাছে ক্রমেই পিছিয়ে পড়ছিল সরকারি ডাক বিভাগ। মানুষ ভুলতে বসেছিল পোস্ট অফিসের কথা। কম খরচে অল্প সময়ে পার্সেল পৌঁছে দিয়ে ফের মানুষের আস্থা ফেরাচ্ছে ডাক বিভাগের স্পিড পোস্ট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও গতিশীল রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির আধুনিক স্পিড পোস্ট সেবার মাধ্যমে আজ বুকিং করলে আগামীকাল ঢাকা এবং সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে। পণ্য আপনার দায়িত্ব আমাদের, এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এই পার্সেল পরিবহন সেবা চালু করা হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে 11টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলট ভিত্তিতে চালু করা হচ্ছে। একই সঙ্গে ই কমার্স খাতের লজিস্টিক সাপোর্টের জন্য সারা দেশে 14টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে, যা বাংলাদেশের লজিস্টিক্স ও পার্সেল সরবরাহ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অবিশ্বাস্য রকমের কম পরিবহন রেট। প্রথম 1 কেজি মাত্র 10 টাকা, পরবর্তী প্রতি কেজি মাত্র 5 টাকা। খুবই কম খরচে পার্সেল পাঠানোর এই সুবিধা বিশেষ করে দেশের প্রান্তিক ও নারী ই কমার্স উদ্যোক্তাদের ব্যবসায়ের খরচ কমিয়ে মুনাফা বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখছে। এ বিষয়ে বাংলাদেশ বেতার কথা বলেছে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূরের সঙ্গে। তিনি বাংলাদেশ বেতারকে জানান,
3: বাংলাদেশ ডাক বিভাগ আপনি জানেন যে আমরা 200 বছর ধরে এই মেইল সার্ভিস দিয়ে আসতেছি, যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল ডাক বিভাগ। তো আমাদের বিভিন্ন ধরনের সেবার মধ্যে স্পিড পোস্ট একটা সেবা। এই বর্তমানে সরকার আসার পরে আমরা যে নির্দেশনা পেয়েছি 180 দিনের একটা কর্মসূচি, সেই 180 দিনের মধ্যে আমরা এই স্পিড পোস্টটাকে কাজে লাগিয়ে আমরা 300 টন মৌসুমি ফল এর মধ্যে পরিবহন করেছি।
2: জাকির হাসান নূর আরো জানান, গ্রাহকদের সুবিধার জন্য ডাক বিভাগ অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন বুকিং প্রক্রিয়া নিশ্চিত করেছে
3: এবং প্রত্যেকটা পরিবহনে আমরা ঢাকায় 24 ঘন্টার ভিতরে এবং ঢাকার বাইরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 48 ঘন্টার মধ্যে এটা পরিবহন করতে সক্ষম হয়েছে এবং আমরা কোনো আসলে কোনো কমপ্লেন পাইনি।
2: স্পিড পোস্টের আরেকটি আধুনিক বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল ট্র্যাকিং সুবিধা। বুকিং করার পর প্রেরিত পার্সেলটি ঠিক কোন অবস্থানে রয়েছে তা ঘরে বসেই অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন গ্রাহকেরা। ডাক বিভাগের অফিসিয়াল ট্র্যাকিং লিংকের মাধ্যমে গ্রাহকেরা 24 ঘন্টা পার্সেলের হালনাগাদ তথ্য পাচ্ছেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা ও উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। তিনি আজ চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মত বিনিময় সভার শেষে সাংবাদিকদের একথা বলেন। কাস্টমস ও বন্দরে অনিয়মের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কোনো অনৈতিক ব্যবসা চলতে দেওয়া হবে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সহায়তা চান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তনই এই সংকটের একমাত্র সমাধান। সুইডেনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তার জন্য কাজ করার বিষয়ে সুইডেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বৈঠকে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কারিগরি শিক্ষার উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী ড আ ন ম এসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের অবসর ভাতা 7,000 কোটি টাকা আত্মসাত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তিনি আজ রাজধানী শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে একথা বলেন।
6: আর এই 15 আগস্ট অফসর ভাতা, যে অফসর ভাতা 7,000 কোটি টাকা আত্মসাত করে নিয়েছে, এই 2026 পর্যন্ত শিক্ষকদের অফসর ভাতা দেওয়া সম্ভব হয়নি।
5: শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার 15 আগস্ট পালনের নামে 1,000 কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
6: তিনি 300 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন, 1,800 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা শিক্ষকদেরকে এই 15 আগস্ট আমরা 75,000 শিক্ষককে অবসর ভাতা দিতে যাচ্ছি।
5: বিগত 19 বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমান পরীক্ষার অযৌক্তিক ধারা দেখে আসছিল জাতি। বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের নানামুখী পদক্ষেপে তা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা দেখা যাচ্ছে সদ্য প্রকাশিত ফলাফলে। বিগত বছরগুলোতে শিক্ষা বোর্ডগুলোর গড় পাশের হার, ফলের সর্বোচ্চ সূচক GPA 5 এর উলম্ফন দেখা যাচ্ছিল। এবার তার যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। SSC পরীক্ষার ফলাফল বিশ্লেষণ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
2: আওয়ামী শাসনামলে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার প্রভাব পড়েছিল SSC ও সমমানের পরীক্ষাগুলোতে। অটোপাস, প্রশ্নপত্র ফাঁস আর বেশি বেশি ভালো ফলাফলের চিত্র দেখা গেছে। এবার সে ধারাবাহিকতার ইতি ঘটেছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার নেমে এসেছে 64.05%, যা 19 বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার আরও কমেছে। GPA 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় 19,000। ফলাফল বিশ্লেষণে এবারও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। কুমিল্লা ছাড়া 8টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার 80%-এর নিচে। গণিতেও কয়েকটি বোর্ডে ফল তুলনামূলক ভালো হয়নি। দুটি বিষয়েই বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রভাব সরাসরি পড়েছে সার্বিক পাশের হারে। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিভাগের দুর্বল ফল। এ বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা 6 লাখের বেশি, অথচ পাশের হার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় অনেক কম। ফলে মানবিক বিভাগের ফলও সামগ্রিক পাশের হার নিম্নমুখী হওয়ার বড় কারণ। পাশের হার ও পাশ করা শিক্ষার্থীর সংখ্যা দুই ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাশের হার প্রায় 68%, যেখানে ছাত্রদের প্রায় 60%। GPA 5 পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এবার GPA 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী প্রায় 58,000-এর বেশি এবং ছাত্র প্রায় 47,000-এর বেশি। এ বিষয়ে শিক্ষা গবেষক কর্নের অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন বলেন, প্রশ্নের ধরন, পরীক্ষার্থীদের প্রস্তুতি ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতিও পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলে।
7: ছাত্রছাত্রীরা শিক্ষা বিমুখ হয়ে রাজপথে চলে আসছে, না আমাদের শিক্ষকদের ব্যর্থতা, তাদের শিখাতে পারছি না, না কোচিং নির্ভর মুখস্থ বিদ্যার বাইরে কিছু কোশ্চেন আসছে, সে কারণে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। আমাদের সঠিকভাবে ছাত্রছাত্রীদের যদি এই পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের শিক্ষা সেক্টরটা বড়ই নাজুক।
2: সোমবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন 2026 সালের SSC পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার একটি আদালত আজ ক্ষমতাচ্যুত সৌর শাসক বাশার আল আসাদকে দেশে গৃহযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে তার সরকারের পতন ঘটলে বাশার আল আসাদ সপরিবারে দামেস্ক থেকে মস্কোতে পালিয়ে যান। এর মাধ্যমে তার পরিবারের পাঁচ দশকের ক্ষমতার অবসান ঘটে। একই মামলায় আসাদের চাচাতো ভাই ও দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে এবং 450 জনেরও বেশি আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে চারপাশ, হুড়মুড় করে ভেঙে পড়ে একের পর এক ভবন, আর আকাশে ওড়ে ধুলোবালি ও ধোঁয়ার কুণ্ডলি। স্থানীয় সময়ে সোমবার সকাল 7:34 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে স্তব্ধ হয়ে যায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। চোকো প্রদেশের ভূপৃষ্ঠের 103 কিলোমিটার গভীরে তৈরি হওয়া এই কম্পন অনুভূত হয় প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও। ভূমিকম্পের আঘাত সবচেয়ে মারাত্মক রূপ নেয় দেশের কফি অঞ্চল হিসেবে পরিচিত পেরুইরা শহরে। একের পর এক ভবন ধসে পড়ে রূপ নেয় ধ্বংসস্তূপে। বহু মানুষ আটকা পড়েছেন কংক্রিটের নিচে। উদ্ধার কাজে গতি আনতে পেরুইরায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। মানিজালেস, কালি ও মেডেলিন সহ বেশ কয়েকটি বড় শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 132 জন নিহত, 480 জনের বেশি আহত, 1500-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশপথ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6টি আঞ্চলিক বিমানবন্দর। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো গেলা এসপিএলা। জরুরি সহায়তা ও বাজেটের অর্থ দ্রুত পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছেন তিনি। সংকটময় এই মুহূর্তে উদ্ধার কাজে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নিখোঁজদের খোঁজে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে এল সালভাদর। ধ্বংসস্তূপ সরপে জীবন বাজি রেখে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা।
5: খেলার খবর। ফুটবল। আজ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে ফর্টিস এফসি জয়লাভ করেছে। ফর্টিস এফসি 1-0 গোলে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। এছাড়া জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এএফসির বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসির মোকাবেলা করবে। এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত 11:00 শুরু হবে। ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় শেষ একদিনের ম্যাচটি রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের। বন্ধ থাকা 3টি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করতে দেশের 2 শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ হবে 619 কোটি টাকা। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এবং ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারালো বাংলাদেশের ফর্টিস এফসি। রাতে জর্ডানের সিরিয়ায় আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। খবর শেষ হল।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি আল ইমরান। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গতকাল এক নতুন অধ্যায়ের সূচনা হল। রাজধানীতে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় স্পষ্ট করে দিলেন যে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে ভঙ্গুর হয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠনের সময় এসে গেছে। তার এই ঘোষণা শুধু একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে রাষ্ট্রীয় নীতি ও জনগণের প্রত্যাশা একসাথেই বাধা পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসন দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছে, মানুষের মৌলিক অধিকারকে খর্ব করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের আস্থা থেকে বিচ্ছিন্ন করেছে। তিনি বলেন, বাংলাদেশকে আবার দাঁড় করাতে হলে আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে গড়তে হবে। এই বক্তৃতায় তিনি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি দেননি, বরং একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা তুলে ধরেছেন। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং আর্থিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা ও বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকুপ উপজেলার পানখালি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর এই তিনটি গ্রামকে এসডিজি স্থানীয়করণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এর প্রভাব পর্যবেক্ষণ করা হবে। সামগ্রিকভাবে বলা যায়, এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন শুধু একটি উন্নয়ন উদ্যোগ নয়, বরং একটি জাতীয় পুনর্গঠনের প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতায় যে দৃঢ়তা ও আশাবাদ প্রকাশ পেয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় নতুন আলো ফেলেছে। ফ্যাসিবাদী শাসনের জাতাকলে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রকে পুনর্গঠনের এই আহ্বান নিঃসন্দেহে জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে। আগামী দিনে এই প্রকল্প কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। তবে গতকালের এই ঘোষণা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই সংবাদ পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের পুনর্গঠনের পথে এসডিজি ভিলেজ প্রকল্প একটি প্রতীকী সূচনা, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সেই সূচনাকে জাতীয় আন্দোলনের রূপ দিয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। শিল্পী বশির আহমেদ, গীতিকার ফজলে খোদা, সুরকার শিল্পী নিজেই।

0: বাদল রাতের পাখি, কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও, বউ কথা কও শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না তারে কি ভাদরে পাইবে দেখা, তুমি কাঁদিয়াছ বউ কথা কও সে কাঁদনে তব সাথে, ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহীন শাওন রাতে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: শ্রাবণ ঘন বর্ষণের মাস, শ্রাবণের শেষ দিকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসে, আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের আনাগোনা দেখা যায়,
1: পাখিরা দল বেঁধে নীল আকাশের নিচে উড়ে বেড়ায়। শ্রাবণের পরে আসে ভাদ্র, ভাদ্র মাস নিয়ে আসে কাশফুল, পাকা তাল আর শারদীয় উৎসব।

প্রিয় বন্ধুরা, শ্রাবণের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে বিশ্ববিচিত্রা পর্বে আমরা শুনব বিরিয়ানি খাওয়ার চমকপ্রদ এক গল্প।

0: বিরিয়ানির কথা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। তবে ভোজন রসিকদের কাছে এটি অন্যরকম আবেগের বিষয়। আর সেই প্রিয় খাবারই যদি আজীবন বিনামূল্যে খাওয়ার সুযোগ মেলে তাহলে তো কথাই নেই। এমনই সুযোগ পেয়েছেন কলকাতার প্রমিত কুমার দাস। তবে এই সুযোগ পেতে তাকে অংশ নিতে হয়েছে এক প্রতিযোগিতায়, যেখানে তিনি 45 মিনিটে সাবাড় করেছেন 5 প্লেট মাটন বিরিয়ানি। খেতাব পেলেন দ্য বিরিয়ানি ম্যান 2026। প্রতিযোগিতায় 25 জন অংশ নিয়েছিল। 25 জনের মধ্যে প্রীতম দাস 45 মিনিটে টানা 5 প্লেট মাটন বিরিয়ানি খেয়ে জয়ী হয়েছেন। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন সিরাজ গোল্ড রেস্টুরেন্টের একটি বিশেষ কার্ড। এই কার্ডের মাধ্যমে তিনি আজীবন সিরাজের যে কোনো শাখা থেকে প্রতি সপ্তাহে 1 প্লেট করে তাদের বিশেষ মাটন বিরিয়ানি একদম বিনামূল্যে খেতে পারবেন।
1: বন্ধুরা, বিরিয়ানি খেয়ে যদি গরম লেগে যায় তো ঠান্ডা হওয়ারও সুব্যবস্থা আছে। আপনি ঢুকে পড়তে পারেন ফ্রিজের ভেতরে। না, মাছ মাংস ফলমূল রাখার ফ্রিজ নয়। যাদের বেশি গরম অনুভূত হয় তাদের প্রচণ্ড গরম ও লু হাওয়া থেকে দ্রুত স্বস্তি দিতে জাপানে তৈরি হয়েছে বিশেষ ধরনের ফ্রিজ। এই ডিভাইসটি 10 মিনিটে শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে পারে। দেখতে সাধারণ ফ্রিজের মতো বিশেষ ওই ডিভাইনের নাম ডু ইয়েমেন বক্স। কেবিনের মতো দেখতে এই ফ্রিজে প্রবেশ করলে ঠান্ডা অনুভূত হয়, কারণ এর ভেতরের তাপমাত্রা সবসময় 15 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। কেবিনের ভেতরে একটি চেয়ার রয়েছে। এই সেই চেয়ারে বসলে মাথা, ঘাড়, কাঁধ এবং পিঠের দিকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা হাওয়া প্রবাহিত হতে থাকে। এতে খুব দ্রুত শরীরের তাপমাত্রা কমে যায়। জাপানে চলতি বছরের এপ্রিল মাস থেকেই এই বিশেষ ফ্রিজ বিক্রি শুরু হয়েছে। বিশেষ এই ডিভাইসটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 11 লাখ টাকা।
0: সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন বিশ্ববিচিত্রা। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় উত্তরণ সঙ্গী, যে কোনো জাতি একতাবদ্ধ থাকে এবং সমৃদ্ধি লাভ করে জাতির পূর্বপুরুষদের রেখে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ ও লালন পালন করে।
1: পূর্বপুরুষরা তাদের উত্তরপুরুষদের জন্য যেসব জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রীতিনীতি, উৎসবের প্রচলন রেখে যান, এই সবই জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
0: পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ। শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে।
2: নামের সঙ্গে রয়েছে দ্বীপ, আর দেশটির নাম মালদ্বীপ। 1200-এর বেশি ছোট ছোট দ্বীপ আছে মালদ্বীপে। এর ভেতরে প্রায় 200 দ্বীপে বাস করে মানুষ। বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর একটি হল মালদ্বীপ। এটা দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। পর্যটন নির্ভর এই মালদ্বীপের রাজধানী হল মালে। এদেশের অর্থনীতির প্রধান ভিত্তি বা উৎস হল পর্যটন ও মৎস্য শিল্প। এদেশের মুদ্রার নাম মালদ্বীপিয়ান রুফিয়া। সরকারি ভাষা হল ধিবেহি। দেশটির জাতীয় ধর্ম ইসলাম। স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালির সৈকত এবং বিলাসবহুল ওয়াটার ভিলা বা রিসোর্টের জন্য সারা বিশ্বে রয়েছে এদেশের আলাদা একটা পরিচিতি। এই মালদ্বীপেরও আছে ঐতিহ্যবাহী সংস্কৃতি, যা প্রধানত ইসলাম ধর্ম এবং সমুদ্রকেন্দ্রিক জীবনযাত্রার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মালদ্বীপের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য হল বাদুবেরু। ড্রাম বাজিয়ে দলগতভাবে পরিবেশন করা হয়। এদেশে কাঠের উপর সুন্দর নকশা করে উজ্জ্বল রঙে ফুটিয়ে তোলা হয় যে শিল্প, নাম তার লীলা জেহুন। কারুশিল্পের ভেতর বিখ্যাত হয়ে আছে প্রাকৃতিক ঘাস শুকিয়ে রঙিন সুতো দিয়ে তৈরি হাতে বোনা মাদুর। এবার সাহিত্য প্রসঙ্গে বলি, মালদ্বীপের সাহিত্য লোকগাথা এবং ধর্মীয় শিক্ষার উপর নির্ভরশীল। প্রাচীনকালে এদেশে তামার পাতের উপর লেখার প্রচলন ছিল। রন্নামারি নামক সামুদ্রিক দানবের লোকগাথা মালদ্বীপে খুবই জনপ্রিয়। মালদ্বীপের ঐতিহ্যবাহী পোশাকের ভেতর পুরুষদের পোশাক মুন্দু বা সারং উল্লেখযোগ্য। এ পোশাক দেখতে অনেকটা চেক বা সাদা কালো দাগযুক্ত লুঙ্গির মতো। আর নারীদের উল্লেখযোগ্য পোশাক হল দিভেহি লিবাস। এটা লাল রঙের একটা উজ্জ্বল গাউন, গলার কাছে সোনালি অথবা রূপালি সুতোর নকশা থাকে। এই মালদ্বীপে রয়েছে নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার। এই খাবারগুলোতে সাধারণত মাছ এবং নারকেলের প্রাধান্য বেশি থাকে। সকালের নাস্তায় রুটির সাথে খাওয়া হয় মাশুনি নামের একটি খাবার। এই খাবারে মালদ্বীপে জনপ্রিয় টুনা মাছ, নারকেল কোড়া, পেঁয়াজ এবং মরিচের মিশ্রণ থাকে। মালদ্বীপের জাতীয় খাবার হলো গারুদিয়া। এটা টুনা মাছের তৈরি স্যুপ বা ঝোল জাতীয় খাবার, যা ভাত এবং লেবু সহযোগে পরিবেশন করা হয়। ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল ফিতর, যা মালদ্বীপে কুদা ঈদ হিসেবে, ঈদুল আজহা, বদু ঈদ হিসেবে উদযাপিত হয়ে থাকে। এখানে রমজান মাস শুরু হওয়ার ঠিক আগের দিন মাহে ফুল নামের একটি ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয়। এই দিন স্থানীয়রা সমুদ্র সৈকতে অথবা পার্কে এক হয়ে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার খেয়ে থাকেন। প্রতি বছর মালদ্বীপে 10ই ডিসেম্বর জেলে দিবস পালন করা হয়, কারণ মৎস্য শিল্প এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আরব্য সংস্কৃতির আদলে তৈরি থারা নাচ এদেশের আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে। মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ ঐতিহ্যবাহী একটি খেলা হল বাইবালা, যা অনেকটা কাবাডি খেলার মতো। সার কথায় বলা যায়, মালদ্বীপের আছে আলাদা এক সংস্কৃতি, যে সংস্কৃতি যে কারো মনেই প্রীতি সঞ্চার করতে পারে। মালদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যকে তাই গ্রাহ্য করতেই হয়।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। কবির কথাই, ওগো বাদলের পরি যাবে কোন দূরে, ঘাটা বাঁধে ঘাটে বাঁধা তব কেতকি পাতার তরি, ওগো ও খনিকা পূব অভিসার ফুরালো কি আজি তব, পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব।
1: উচ্চারিত পঙ্ক্তিমালা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা বিদায় কবিতার। কবিতায় ভাদ্র মাসের শুরুতে বর্ষার বিদায় লগ্নে প্রকৃতির নিস্তব্ধতা ও করুণ সুর ফুটিয়ে তোলা হয়েছে।
0: কিয়ারেনু ও নদীতটের বাঁশঝাড়ের কন্যার মধ্য দিয়ে প্রকৃতির বিষণ্ন রূপ প্রকাশ পেয়েছে। শেফালির ঝরে পড়া ফুলকে কুমারীর ভীরু চোখের জলের সাথে তুলনা করা হয়েছে।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা বিদায় কবিতার আবৃত্তি শুনবেন এবারে। উচ্চারণে মোহাম্মদ সালেকুল ইসলাম।
3: ওগো বাদলের পরি যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকি পাতার তরি, ওগো ক্ষণিকা পূব অভিসার ফুরালো কি আজি তব, পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব। তোমার কপোল পরশ নাপে পাণ্ডুর কেয়ারেনু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেনু, কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয় শ্রুসম, ঝরিছে শিশির সিক্ত শেফালি নিশি ভোরে অনুপম। ওগো কাজল মেয়ে উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে, কাশফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে, তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে, কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে, তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরী, তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবানিশি ভরি। বউ কথা ক পাখি উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকাডাকি, চাঁপার গ্যালাস গিয়াছে ভাঙিয়া, পিয়াসী মধুপ এসে কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া, কমল কুমদি দেশে তুমি চলে যাবে দূরে। ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁদে ছল ছল সুরে, যাবে যবে দূর হিমগিরি শিরে, ওগো বাদলের পরি ব্যথা করে বুক, উঠিবে না কভু শেথা কাহারেও সরি। শেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা, কে জানে কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা। শেথা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরলতা হাসি, শেথা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাসি। শেথা যাও তব মুখর পায়ের বরষা নুপুর খুলি, চলিতে চকিতে চমকি উঠো না কবরে ওঠে না দুলি। শেথা রবে তুমি ধ্যান মগ্না তাপসিনী অচপল, তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল।
1: খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে জেরুজালেম পবিত্র ভূমির নিয়ন্ত্রণ নিয়ে যে যুদ্ধ হয়েছিল তা ক্রুসেড নামে পরিচিত।
0: ইংরেজি চলচ্চিত্র নির্মাতা স্যার রিডলি স্কট দ্বাদশ শতকের ক্রুসেড বা ধর্মযুদ্ধ নিয়ে নির্মাণ করেন দ্য কিংডম অব হেভেন চলচ্চিত্রটি।
1: সিনেমাটি দ্বিতীয় তৃতীয় ক্রুসেডের মধ্যবর্তী সময়ের একটি শান্তিকালীন পরিস্থিতির পর পুনরায় যুদ্ধ শুরুর গল্প বলে। সে সময় জেরুজালেম খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল।
0: যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন বীর সুলতান সালাউদ্দিন এবং জেরুজালেমের সাধারণ জনগণের রক্ষাকর্তা বালিয়ান খ্রিস্টান দলের নেতৃত্ব দেন।
1: দীর্ঘ লড়াইয়ের পর বালিয়ান বুঝতে পারেন শহর রক্ষা করা সম্ভব নয়। সাধারণ মানুষের রক্ত ক্ষয় এড়াতে তিনি সুলতান সালাউদ্দিনের সাথে আলোচনা করেন।
0: সুলতান সালাউদ্দিন অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে শহরের সব খ্রিস্টানদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন এবং জেরুজালেম পুনর্দখল করেন।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে দ্য কিংডম অব হেভেন চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানব এবারে। পর্বটি গ্রন্থন উপস্থাপনায় রয়েছেন শামীম খান।

0: কিংডম অফ হেভেন হল 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন উইলিয়াম মোনাহান। ছবিটির কাহিনী নির্মিত হয়েছে 1200 শতকে ক্রুসেড যুদ্ধের পটভূমিতে, যখন বালিয়ান নামক ফরাসি এক রাজপুত্র স্ত্রী সন্তান হারিয়ে নিজের পাপের ক্ষমা ও আত্মিক মুক্তির খোঁজে তার বাবার সাথে জেরুজালেমে পাড়ি জমায়। সেখানে গিয়ে সে পবিত্র নগরী জেরুজালেমের প্রতিরক্ষা এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবির বাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে নেতৃত্ব দেয়। এ সময় সে জেরুজালেমের প্রতিরক্ষার জন্য এগিয়ে আসে আইয়ুবীয় সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে, যিনি খ্রিস্টান ক্রুসেডদের কাছ থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করতে হাত্তিনের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। তৎকালীন এবেলিন সাম্রাজ্যের সম্রাটের কনিষ্ঠ পুত্র বালিয়ানের জীবনকে ব্যাপক আকারে কাল্পনিক চিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে। প্রখ্যাত নির্মাতা রিডলি স্কট পরিচালিত এই সিনেমাটি আজও ইতিহাস প্রেমী ও চলচ্চিত্র সমালোচকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইতিহাসের কঠোর সত্যের চেয়ে এখানে ধর্মীয় সহনশীলতা, শান্তি এবং বীরত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সালাউদ্দিন আইয়ুবির চরিত্রটিকে একজন ন্যায়পরায়ণ ও মহানুভব শাসক হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। সিরীয় অভিনেতা ঘাসান মাসুদ সুলতান সালাউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে তিনি সালাউদ্দিনের আভিজাত্য, গাম্ভীর্য এবং মানবিকতাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন।
1: I will give every soul safe conduct to Christian lands. Every soul, the women, the children, the old, and all your knights and soldiers, and your queen. Your king, such as he is, I leave to you and what God will make of him. No one will be harmed, I swear to God.
2: The Christians butchered every Muslim within the walls when they took this city.
1: I am not those men. I am Salahuddin. Salahuddin.
0: আর বালিয়ান চরিত্রে অভিনয় করেছেন অরল্যান্ডো ব্লুম।
3: It has fallen to us to defend Jerusalem, and we have made our preparations as well as they can be made. None of us took this city from Muslims. No Muslim of the great army now coming against us was born when this city was lost. We fight over an offense we did not give. Against those who were not alive to be offended.
0: Kingdom of Heaven সিনেমার সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় সংলাপটি হয় মুভির শেষ দিকে, যখন সুলতান সালাউদ্দিন জেরুজালেম জয় করেন এবং বালিয়ানের সাথে তার দেখা হয়। বালিয়ান বলেন,
4: What is Jerusalem worth?
0: জেরুজালেমের মূল্য আসলে কতটুকু? সালাউদ্দিন জবাব দেন,
1: Nothing.
0: কিছুই না। কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে তাকান, হাসেন এবং দুই হাত প্রসারিত করে বলেন, আবার সবকিছুই। এই সংক্ষিপ্ত কথোপকথনটি সিনেমার অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সুলতান সালাউদ্দিন এখানে বোঝাতে চেয়েছেন যে ভৌগোলিক বা পাথুরের শহর হিসেবে জেরুজালেমের কোনো পার্থিব মূল্য নেই, কিন্তু মানুষের বিশ্বাস, পবিত্রতা এবং ইতিহাসের প্রেক্ষাপটে এটি অমূল্য এবং এর গুরুত্ব সীমাহীন। কিংডম অফ হেভেন সিনেমায় সুলতান সালাউদ্দিনের চরিত্রটি কেবল একজন যোদ্ধা হিসেবে নয়, বরং একজন উচ্চ শিক্ষিত, ন্যায়পরায়ণ এবং দূরদর্শী শাসক হিসেবে চিত্রায়িত হয়েছে। 2026 সালের বর্তমান চলচ্চিত্র বিশ্লেষণেও এই চরিত্রটিকে হলিউড সিনেমায় মুসলিম নেতৃত্বের অন্যতম সেরা ও ইতিবাচক উপস্থাপনা হিসেবে গণ্য করা হয়। সিনেমায় দেখা যায় সালাউদ্দিন তার শত্রু রাজা চতুর্থ বলবেনের অসুস্থতার কথা শুনে তাকে ব্যক্তিগত চিকিৎসক পাঠানোর প্রস্তাব দেন, যা ঐতিহাসিকভাবেও সত্য ছিল।
1: I will send you my physicians.
5: Assalamu alaikum.
1: Wa alaikum assalam.
0: বালিয়ান যখন জেরুজালেম রক্ষা করেছিলেন, সালাউদ্দিন তার বীরত্ব দেখে মুগ্ধ হন এবং শেষ পর্যন্ত নগরের সাধারণ মানুষের নিরাপত্তার বিনিময়ে একটি সম্মানজনক সন্ধি করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কেবল আবেগ দিয়ে নয় বরং বুদ্ধি দিয়ে যুদ্ধ করতেন। তিনি জানতেন কখন তলোয়ার চালাতে হবে আর কখন আলোচনার মাধ্যমে শান্তি আনতে হবে। জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন যখন শহরের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি মেঝেতে পড়ে থাকা একটি ক্রস দেখতে পান। তিনি অত্যন্ত সম্মানের সাথে সেটি তুলে নিয়ে একটি টেবিলের উপর যত্ন করে রাখেন। এই দৃশ্যটি সুলতান সালাউদ্দিনের ধর্মীয় সহনশীলতা ও মহানুভবতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছে। পরিচালক রিডলি স্কট সালাউদ্দিনের চরিত্রটিকে এমন ভাবে তৈরি করেছেন যা আজকের দিনেও সভ্যতা ও সংস্কৃতির মেলবন্ধনের বার্তা দেয়। মুসলিম ও পশ্চিমা উভয় বিশ্বের দর্শকরাই এই চরিত্রে সালাউদ্দিনের শৌর্য ও তার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করেছেন।
5: শ্রোতা শুনলেন ক্লাসিক সিনেমা, এখন শুনবেন একটি লোকগীতি। শিল্পী নীনা হামিদ, কথা ও সুর কানাইলাল শীল।

0: প্রিয় বন্ধুরা, বাংলার ঘরে ঘরে সকল নারীর প্রাণ বন্ধু আজানো তার সান্নিধ্যে থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণী।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি
0: এবং আমি আজহারুল ইসলাম রানী, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: Football and Forties Football Club won the AFC Challenge League qualifiers held at Boshundara Kings Arena in the capital today. Forties FC defeated Kyrgyzstan's Muras United Club by 1-0. Meanwhile, Bangladesh Police Football Club will face Al Ittihad Ahli in the AFC Challenge League at the King Abdullah II Stadium at Amman in Jordan tonight. The match will start at 11 p.m. Bangladesh time. Finally, weather. And forecast for Little One tonight says there is no inland airport warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister assures foreign investors of all-out government support. Tariq Rahman calls for establishment of Technology Development Center of Financial Institution Visa in Bangladesh. Agreements signed to reopen 3 closed state-owned jute mills under private management, 619 crore taka, will be invested. Acting President summons third session of the 13th Jatiya Shongshud on 27th August. Government adopts investment-friendly policy to increase private investment in energy sector, says Power, Energy and Mineral Resources Minister. School students get opportunity to visit July Memorial Museum once a month. Syrian court sentences ousted President Bashar al-Assad to death for war crimes. And Bangladesh's 40s FC beat Kyrgyzstan's Muras United by 1-0 in the AFC Challenge League qualifiers in Dhaka. Bangladesh Police Football Club face Syria's Al-Ittihad Ahli of Aleppo in Jordan tonight. And that is the end of the news. Our next bulletin will be Bishwabidyalaya Bangladesh at 10 p.m. in English.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা ইকুইটেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাচিভিং এসডিজিএস শীর্ষক আলোচনা অনুষ্ঠান, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলন, অ্যাডভোকেসি ফর চেঞ্জ ইন উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় সেমিনার, সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে শিক্ষা, দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা শীর্ষক সেমিনার এবং রাষ্ট্রপতির নির্বাচন বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের সভা পরবর্তী নির্বাচন কমিশনের ব্রিফিং। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত নেভিগেটিং ফাইভ ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিএস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ইকুইটেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাচিভিং এসডিজিএস গোল 3, 4, 5, 6 ট্রেন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি বলেন,
3: এসডিজি গোল 3 আমাকে ভালো স্বাস্থ্য সেবা দিতে হবে, এটার সাথে পানি খুব ক্লোজলি রিলেটেড, রিলেটেড সমাজ কল্যাণ, রিলেটেড শিক্ষা, রিলেটেড আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেন্ডার ইনইকুয়ালিটি কমাতে হলে, মহিলাদের উপর টর্চার কমাতে হলে এটার সমন্বয় করতে হবে।
4: To empower women economically and socially through family cards, safeguard farmers' interests through farmer cards, and simplify public health services through e-health cards. In this way, the government's support network is gradually expanding to reach every segment of the society. The Prime Minister explained that during the current tenure, the plan is to bring every citizen under a social safety net and financial support structure through a carefully designed roadmap. As part of the SDG Village initiative, 3 villages have been selected as pilot models for localization. Mitingachuri in Kaptai Upazila of Rangamati, Pankhali in Dakob Upazila of Khulna, and Nafanagar in Bhojaganj Upazila of Dinajpur. In these villages, family cards, cell cards, farmer cards, SME loans, school uniforms, madrasa-based education, renewable energy and rural tourism, one village, one product, tree plantation, canal excavation and ecotourism will be implemented simultaneously on a trial basis with their impact closely monitored. The Prime Minister made a special appeal to the younger generation, declaring youth will be the soldiers of this reconstruction. The future of Bangladesh rests in your hands. In sum, the inauguration of the SDG Village pilot project is not just a development program, but a place of national reconstruction. Prime Minister Tariq Rahman's speech radiated determination and optimism, casting new lights on Bangladesh's political and social landscape. His call to rebuild a nation weakened by fascist rule has undoubtedly inspired hope among the people. Whether the project succeeds will be determined in time, but yesterday's declaration will remain a significant moment in history. This review makes it clear that the SDG Village project is a symbolic beginning on the path to reconstruction, and the Prime Minister's words have transformed that beginning into a national movement. And that is the end of the news commentary.
1: Bangladesh Betar Onushtan Ek Juge Prochorito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon o Kumilla Kendro Theke.
2: Shongbad Probaho. আজকের পরিবেশনা ইকুইটেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাচিভিং এসডিজিএস শীর্ষক আলোচনা অনুষ্ঠান, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলন, অ্যাডভোকেসি ফর চেঞ্জ ইন উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় সেমিনার, সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে শিক্ষা, দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা শীর্ষক সেমিনার এবং রাষ্ট্রপতির নির্বাচন বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের সভা পরবর্তী নির্বাচন কমিশনের ব্রিফিং। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত নেভিগেটিং ফাইভ ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিএস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ইকুইটেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাচিভিং এসডিজিএস গোল 3, 4, 5, 6 ট্রেন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি বলেন,
3: এসডিজি গোল 3 আমাকে ভালো স্বাস্থ্য সেবা দিতে হবে, এটার সাথে পানি খুব ক্লোজলি রিলেটেড, রিলেটেড সমাজ কল্যাণ, রিলেটেড শিক্ষা, রিলেটেড আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেন্ডার ইনইকুয়ালিটি কমাতে হলে, মহিলাদের উপর টর্চার কমাতে হলে এটার সমন্বয় করতে হবে। ইকোনমিক্স এর ছাত্র লেখাপড়া করেছে ইন্টিগ্রেশন অফ ইন্ডাস্ট্রিজ, ওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন হেলথ সার্ভিসে এই এসডিজি গোল অ্যাচিভ করতে হলে গোল 3 কে ইন্টিগ্রেশন অফ অল কম্পোনেন্টস রিলেটেড টু দ্য হেলথ সার্ভিস, যেমন ওয়াটার এসডিজি গোল 4, 5, 6, and 10 এটাকে সমন্বয় করতে হবে। শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিন easily syringe and pandemic time saline dilam by eta dilam uta, that is not possible to achieve that goal. Eitake apnar integrate korte hobe by prevention, jetar upore amader manoniyo pradhanmantri janab Tariq Rahman sahab is giving much emphasis on prevention. Grame gonje sanitation er kotha bollen, amader ei shikito samajer amader educate korte hobe manuske, early marriage er against e kotha hobe, early conceive er against e kotha bolte hobe, breastfeeding er pokkhe kotha bolte hobe. আমি তো একেবারে খুব খোলা মনে বলে আছি মেয়েদেরকে যে আপনার বাচ্চাকে দুধ দেওয়ার আগে বুকটাকে মুছে নেবেন, আনা যে ঘামটা থাকে ঘামটা থেকে ভাইরাস হয়, উই অল হ্যাভ টু বি ভেরি ওপেন। এই গোল আমাদেরকে যদি অ্যাচিভ করতে হয় আমাদের সমন্বিত কাজ করতে হবে। পুষ্টি বিভাগ আমাদের নেতার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিশ্চয়ই ইউ ক্যান রিমেম্বার হিজ মিটিংস, স্বাস্থ্যের জন্য অনেক কিছু আমাদের একত্রে ইন্টিগ্রেট করতে হবে।
2: অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি এমপি বক্তব্যে উল্লেখ করেন,
5: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন নির্বাসনে দেশের বাহিরে একদিকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আরেকদিকে ভবিষ্যৎ করণীয় তিনি সম্পূর্ণ তার আওতাধীন একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার জন্য যারা খুব বেশি এক্সপার্ট ছিলেন তাদেরকে নিয়ে তিনি বারবার বসেছেন, এবং অনলাইনে আমি যেহেতু বিএনপি মিডিয়া সেলের দায়িত্বে ছিলাম প্রায় মিটিং এ আমাকে অ্যাটেন্ড করতে হতো। আমাদের নির্বাচনী ইস্তাহারে গেলে আপনারা বুঝবেন যে আজকের যে এসডিজি এর সঙ্গে কিন্তু ফিল্ড পর্যায়ের ম্যাক্সিমাম মিল রয়েছে, এর মধ্যে আমরা সর্বপ্রথম 27 দফা দিয়েছি, তারপর আমরা 31 দফা দিয়েছি, এবং এই 31 দফার মধ্যে এই কথাগুলো প্রায় উল্লেখ রয়েছে। সবকিছু বিবেচনা করেই কিন্তু আমাদের ইস্তেহার। প্ল্যানিং মিনিস্ট্রিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একত্রিত করে এই যে এসডিজি বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিচ্ছেন, এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এবং বিশেষ করে আমরা যেহেতু নির্বাচিত হয়ে মাত্র শুরু করেছি খুবই বেশি প্রয়োজন। আগামী 4.5 বছরে আমাদেরকে এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং দৃশ্যমান চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি বাটির দেশের মানুষ না হতাম, দেশটা যদি বাটি অঞ্চল না হতো, তাহলে ট্রান্সবাউন্ডারি কোঅপারেশনের কথা আসতো না, এবং ওয়াটারের ক্ষেত্রে এই মুহূর্তে এটা আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। চায়না এবং ইন্ডিয়া উজানের দেশ, যার ফলে 1977 যে জাতিসংঘে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পানির ন্যায্য হিসার জন্য সেখানে তার বক্তব্য তুলে ধরেছেন, প্রথম যে চুক্তিটা হয়েছিল এখন পর্যন্ত সেই চুক্তিতেই যে ক্লজ ছিল এবং যে ক্লজটা ছিল গ্যারান্টি ক্লজ, সেটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমাদের বাংলাদেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়েই সেই চুক্তিটা করা হয়েছিল। 1996 আমাদের সেই গ্যারান্টি ক্লজটা বাদ রেখে নতুন যে আরেকটা চুক্তি হয়েছে সেটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে, এবং এই ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আমাদেরকে এই চুক্তি শেষ করে নতুন চুক্তি আদায় করে নিতে হবে।
2: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
6: গতকাল এসএসসি পরীক্ষার এসএসসি দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একটা সিগনিফিকেন্ট দিক সম্ভবত পাশের হার এবং জিপিএ 5 এর সংখ্যা কমেছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তার ব্রিফিং এ জানিয়েছেন যে শিক্ষার মান নিশ্চিত করা জরুরি। একটা সময় ছিল যেন তেন ভাবে মানুষকে নাম্বার দেওয়া, পাশ করানোর প্রবণতা, এই সরকার শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখবে, সেটা আমরা প্রথমবারই জানান দিয়েছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আপনারা জানেন যে চিকিৎসকদের উপস্থিতি আমাদের একটা সংকটের ব্যাপার, অনেক সময় এটা হয়। মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এই ব্যাপারে খুবই নজরদারি করছেন, এবং মাননীয় মন্ত্রী অফিস চলাকালীন সময়ে একজন চিকিৎসককে বরখাস্ত করেছেন। এগুলো সিম্বলিক এবং এটা একটা বার্তা টু অল দা ডক্টর্স, এই ব্যাপারগুলো তাদেরকে আসলে মেনে চলতে হবে। খাদ্য মন্ত্রণালয়, খাদ্যবান্ধব কর্মসূচি চলছে, 55 লক্ষ গ্রামীণ দরিদ্র অতিদরিদ্র পরিবারকে 15 টাকা মূল্যে 30 কেজি করে চাল বিতরণ করা হবে। প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিঘ্নের সময় দুর্গম পার্বত্য এলাকায় দ্রুত নির্বিঘ্ন খাদ্য সংরক্ষণ সরবরাহ নিশ্চিত করতে 3টি পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণ করা হবে। আমরা জানি যে এই জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকে না, সেই কারণে এখানে নতুন খাদ্য গুদাম তৈরি করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জুলাই জাদুঘর, গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করা হয়েছে। প্রচুর মানুষ অসাধারণ আগ্রহ এই জাদুঘর দেখার জন্য, সেটা নিয়ন্ত্রণ করে এখন খুবই শৃঙ্খলার সাথে সবাই জাদুঘর দেখছেন। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা, উপরের ক্লাসে যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, স্কুলের ছাত্রছাত্রীদেরকে এনে সেটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থা। ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে, এটা ওখানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন।
2: আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল সেমিনার অন অ্যাডভোকেসি ফর চেঞ্জ ইন উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন,
7: মাকে স্যাটিসফাই করতে হবে যে তার বাচ্চাটা অমুকের কাছে রেখে এসছে সে ভালো পজিশনে আছে, তার খাওয়ার সময় খাওয়া হচ্ছে, ঘুমের সময় ঘুম হচ্ছে, প্রস্রাব পায়খানা যখন করছে সেটাকে টেক কেয়ার করতেছে, সে যখন এই কনফিডেন্সটা পায় তখন তার জব স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে, তার সে যে ওয়ার্কিং উইমেন তার এনভায়রনমেন্টে তখন সে কাজ করে আনন্দ পায়। আমাদের তো দায়িত্ব হচ্ছে যে এই যে ডে কেয়ার, বিশেষ করে ওয়ার্কিং প্লেস যেগুলো ঢাকা ময়মনসিংহ রোড, এখানে কত গার্মেন্টস অথবা খুব বেশি করতে পেরেছি তা না, বাট উই আর ট্রাইং, এবং এটা আমাদের টার্গেট আছে যে অ্যাটলিস্ট আমরা কসমোপলিটন বা আমাদের যে সমস্ত ডিভিশনাল হেডকোয়ার্টার গুলো আছে বা আমাদের একটা বিটেল আছে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিস্ট্রিক্ট শহরগুলো আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে সেখানে বেশি সংখ্যক মানুষ কাজ করে, এই সমস্ত এলাকা দেখে আমরা ম্যাপিং করে আর কি ওখানে আমরা কেয়ার গিভিং একটাই করছি। আরেকটা হচ্ছে যে জন্মগত ভাবে দেয়ার আর সাম ডিসএবিলিটি, এই ডিসএবিলিটি ডিসএবিলিটি একটা কনজেনিটাল, আরেকটা হচ্ছে সায়াট্রোজেনিক, পরবর্তীতে ডিসএবল্ড হয়েছে, কোথাও রেল লাইনে দুইটা পা কেটে গেছে, হি বিকাম ডিসএবল্ড। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাতটা কেটে ফেলতে হয়েছে, হি অলসো বিকাম অর শি বিকাম দ্য ডিসএবল্ড। সো দিস ইজ দ্য সায়াট্রোজেনিক ডিসএবিলিটি। এগুলো তো আমার দেশেই লাগতেছে।
2: আজ সকালে রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক মিলনায়তনে সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে শিক্ষা দক্ষতা ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেন,
8: এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডটা কি করতো, ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিস কে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না, রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়, জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়, জোর করে কি পাস করানো যায়, দিস ইজ এ রিয়েল স্টোরি। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি, সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্র ছাত্রীদের দেবো না আমি নিজের কাজে নেবো। ফার্স্ট অফ অল এজ এডুকেশন মিনিস্টার আমাকে বুঝতে হবে যে আমার ডেটা কালেকশনে আমার অবস্থানটা কি, আমি যদি ইনফ্লাকচুয়েট করে ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষককে বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডটা কি করতো, ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিস কে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না, দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে যা করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম, উড আই নো what was the real data our student ki korche, amader to real data jante hobe, tader standard jante hobe, tader quality jante hobe, amar defect jante hobe, ami kon theke address korbo eta amake jante hobe। ekjon sambadik bolchilen je ebar moner moto shikshokra khata dekhte parenni, question ta kintu positive, ami positive uttor diyechhilam, moner moto gaan gawa jay kintu khata dekha jay na, ami kintu ekti positive process uttor positively diyechi, but it was portrayed in different way, negative way, but that should not be। ami bolechi ebar result bhalo hoyeche because amader school gulote shikshok nei, amader deshe turmoil choleche, college e disturb hoyeche, classroom education gulo thik moto hoyni, sob miliye tarpor je result koreche, to me it is a good result।
2: আজ দুপুরে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন। পরে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন,
9: রাষ্ট্রপতি নির্বাচন 2026 প্রস্তুতিমূলক একটা আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় জিনিসগুলোকে নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে যে ভোট কোথায় নেওয়া হবে। আপনারা জানেন যে 20 আগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্বস্ব অবস্থানে তাদের আসনে বসবেন, আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকবো আমি সহ তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে, 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে, কেননা যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিং এর ব্যবস্থা করা হবে এবং আমরা আপনার যে কজন লাগে ওটা এখনো কাউন্ট করি নাই, ঠিক করি নাই, 3 জনা বা 4 জনা বা 5 জনা যারা আছে ব্যালট গ্রহণকে আপনার সর্ট আউট করে আমরা কাউন্টিং এর ব্যবস্থাটা করব এবং কাউন্টিং এর পরে আমরা মোট ব্যালট হচ্ছে 349টা, বৈধ কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা প্রার্থীদের ভিতরে পাওয়া গেছে, এইটা আমরা প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে অধিবেশনে নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচন কর্তা যে সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। এটা হচ্ছে আজকের এই প্রস্তুতিমূলক গুলো আলোচনা।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনায় এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও মনির খান, ছায়াছবি তুমি স্বপ্ন তুমি সাধনা।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে রানী কোঠির বাকি ইতিহাস ছায়াছবি থেকে, যুগল শিল্পী সামিনা চৌধুরী ও আসিফ আকবর।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ।

0: প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহিন
1: এবং

0: বন্ধুরা, এদেশ আমার জন্মভূমি, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এদেশ। এদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। আমরা স্বপ্ন দেখি, প্রত্যাশার বাংলাদেশ হবে শান্তি, সাম্য ও মানবিকতায় ভরা একটি দেশ। এদেশের মানুষ ধর্ম, বর্ণ, মতভেদ ভুলে মিলেমিশে বসবাস করবে। দুর্নীতি অন্যায়ের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে সততা ও ন্যায় বিচার। শিক্ষা হবে সকলের মৌলিক অধিকার এবং জ্ঞান হবে উন্নতির প্রধান শক্তি। যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: নারী পুরুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে সমাজে এগিয়ে যাবে। গ্রাম ও শহরের বৈষম্য কমে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। প্রকৃতি পরিবেশ রক্ষায় মানুষ আরও সচেতন ও দায়িত্বশীল হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানের আসন লাভ করবে। এমন একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক দেশই আমাদের প্রত্যাশার বাংলাদেশ। আর সেই প্রত্যাশা পূরণ করতে আজ দেশের হাল ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সমবেত কণ্ঠে একটি গান শুনব, একাত্তরের ২৬শে মার্চ রাতে। গানটি লিখেছেন আলিয়া সাপাকন্দ, সুর করেছেন জে এম জাকির হোসেন, পরিবেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কণ্ঠশিল্পীবৃন্দ। গানটিতে ফুটে উঠেছে দেশের জন্য সময়ের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের।

ধন্যবাদ জাসাসের কণ্ঠশিল্পী বৃন্দ। এই দেশ আমাদের সকলের, দেশের গান আমাদের মনের গভীরতাকেও ছুঁয়ে যায়। দেশাত্মবোধক গানের মাধ্যমে আমরা খুঁজে পাই আমাদের অস্তিত্বের কথা, জীবনের দর্শন। এবারে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি পরিবেশন করবেন আমার সোনার বাংলাদেশ।

ধন্যবাদ শিল্পী মোহাম্মদ আনোয়ার হোসেনকে। নজরুল আমাদের জাতীয় কবি, তার গান জীবনের কথা বলে, মানুষের কথা বলে। তাকে স্মরণ করতে এবারে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর মাহবুবা রহমান।

ধন্যবাদ ডক্টর মাহবুবা রহমানকে। বন্ধুরা, এখন একটি আধুনিক গান শুনব। গানের কথা শিল্পী আমি তোমাদেরই গান শোনাব। গানটি গাইবেন শিল্পী মম মণ্ডল।

0: বন্ধুরা, প্রত্যাশার বাংলাদেশ শিরোনামে আমাদের আজকের এই পরিবেশনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে করেছে আরো সার্থক ও সুন্দর। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনায় ছিলাম আমি আশরাফ শাহীন, উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
0: গ্রন্থন ও সঙ্গীত পরিচালনায় ছিলেন জি এম জাকির হোসেন। প্রত্যাশার বাংলাদেশ শিরোনামের মাসিক ম্যাগাজিন অনুষ্ঠানের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান। আল্লাহ।

এতক্ষণ শুনলেন জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ। অনুষ্ঠান সম্পাদনায় আব্দুলাওয়াল, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃ প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন অদিত।

কিশোর বাজে আমার প্রাণে, অদিতি মহসিনের কণ্ঠে এমনই রবীন্দ্রসঙ্গীতের পর এবারে শুনবেন নজরুল সঙ্গীত, মোহাম্মদ মাইদুল ইসলামের কণ্ঠে এসো চির জনমের সাথী।

মাইদুল ইসলামের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেম এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কথা বলেন। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। তিনি বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। মিল তিনটি চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান হবে। এতে প্রায় 619 কোটি টাকার বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় 1,175 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আজ এ অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার। তিনি আজ রাজধানীতে জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শিল্প অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি বলেন, এলএনজি অবকাঠামোর ক্ষেত্রে কোন একটি স্থাপনায় দুর্ঘটনা ঘটলে যাতে সারা দেশের শিল্প কারখানায় এর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এলএনজি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবেলায় বিকল্প ব্যবস্থা এবং সময় নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। উন্নয়নের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এ সময় উপস্থিত ছিলেন। দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। ব্রিফিংয়ে ডাক্তার জাহেদুর রহমান আরও বলেন, দেশে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি সংরক্ষণ পরিবহন বিতরণ ও বিপণন নীতিমালা 2026 এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। জনগণের স্বার্থ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ ও পাথে অনুষ্ঠানে কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ উসমান গনি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসভা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা এগারোটা পাঁচ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজ্য অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা এগারোটা ত্রিশ মিনিটে। অনিন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা দুটো বিশ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুকে ইউটিউবে একক শিল্পের গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত দশটায় নাটক ছায়া দম্পতি কাহিনী রাহাত খান বেতার নাট্যরূপ শাহজাহান আলী সাজু প্রযোজনা নাজমুল হুদা। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক গুনাই বিবি রচনা ও প্রযোজনা খান দেলোয়ার হোসেন। এবারে জানিয়ে দেব এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্জে সকাল ছটা থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 76% এবং সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 34 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: المستغفرين بالأسحار. صدق الله العظيم.
1: اسحب لوك تراي جرا بولي হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতে শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে অনুগত হয়ে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: 허만 가.
1: 꼬도스도.
0: 아르테 호도. 기다. 기다 기다 오이다고. 구나이나.
2: 아니 이래도 정말 보라는 구나. 소일에 로야 보물가래
1: 반이네 대아이세.
2: 아리 그 순더루베.
1: 아.
2: 아미토아 단다 색대 봤더스냐.
1: 아리
2: 구나이. 구나요 루베 모레 바골바나이세.
1: 아니 두미 꼰디게사오 도스테 바로 메디고 얘기하세요. 아니
2: 모레 사리엔도 도스토 사리엔도
1: 아사데라
2: 두미 사오 구나이 호노호노 구나이리 부구르가이 디아보쥬 두미 아라미 두구전에 밀려 우데 옐로이자무
1: 아스테 도스토 아스테 তোমারও তো কষ্ট হতো বেকে তোমার বিশ্বাসী দোস্ত রহমান কাছে না তুমি একটু ধৈর্য ধরো দোস্ত
2: ধৈর্য
1: রহমান খা সলি বলে কলে কৌশলে তোমার পরানের গুনাই রে তোমার হাতে আইন্যা দেবে তুমি তখন ফুর্তি করবা
0: তাই হবে দোস্ত তাই হবে
3: সই পুকুরের ওপারে বকুল গাছটার তলায় মানুষ দুইটা কিডা দেখ দেখি তাই তো আমাগো দেখা কি রকম লাফাইতে আছে
4: ও সই আরে দেখ দেখ আরে ওই এত তোর সাসা শ্বশুর দলুমে আর হেইয়ার লগে ওই রহমান খা
3: আসাই তো সব বড়াস সই পানি নেওয়াই কাম নাই ল বাড়ি যায়
4: হলই গো ল ল ল
5: গুনু গুনাই গুনু রান্না হয়েছে গুনু চুপচাপ মুখ কালা হইয়া বইয়া রইছ যে কি হয়েছে তোমার কথা কও গুনু

0: কইতে আছো গো নাই?
1: হয়, মোর খুব ভয় হরে, হের হাপ হাপ মোর ভালো লাগে নাই।
0: বুঝি, জমিদারি ফিরাইয়া দিতে কয় সাসা মোর উপরে খেপা গেছে।
1: মুই একটা কথা কই?
0: কও।
1: কইছিলাম কি, ভুকুর পাড়ের ভুকুল গাছটা কাইড্ডা হেলাই তৈবে।
0: হ, তাই হবে। আইজি মুই ওই মানিক রে দিয়া ওই বকুল গাছটারে কাটার ব্যবস্থা করতে আসি।

0: গুণৈরে পামু, আচ্ছা বিষয়টা কি মোর একটু খুললে কও দেই।
1: হনো মানিক বকুল গাছ কাটতে যাইয়া গাছের তলে সাপা খাইয়া মরছে না?
0: হ্যাঁ মরছে, হ্যাঁ তো আকুলই জানে
1: না। মানিক গাছের তলে পয়রা মরে না।
0: আরে নাই
1: মানিক রে, তোতা মিয়া খুন হরছে।
0: কোকি
1: তুমি নিজে সহে দেখছো
0: কি কও দোস্ত, মুই তো কিছু বুঝতে পারতে আসি না।
1: মানিকের মায়েরে অনেক কষ্ট হইরা রাজি হরাইছি। তোতা মিয়া বকুল গাছ কাটার কথা কইয়া মানিক রে বলাইয়া নিয়া খুন হরছে।
0: খুন হরছে
1: এই কথা কইয়া থানায় মামলা হইবে। এই মামলার মূল সাক্ষী হবা তুমি।
0: দোস্ত মুই মামলার মূল সাক্ষী।
1: হদস্ত একটু পরেই পুলিশ আইবে, উনের দায় তোতা মেয়ার ফাঁসি হইবে। গুনাইরে তখন তুমি পাইয়া যাবা। কি দোস্ত খুশি তো?
0: দোস্ত সত্যি মুই গুনাইরে পামু। কি খুশি লাগতেছে দোস্ত। দোস্ত আও আও তোমার লাগি একটু কোলাকুলি করি।
1: আরে মজা তোমার লাগে কোলাকুলি হতে। দোস্ত এখন থানায় যাই।
2: তোতামিয়া, তোতামিয়া বাড়িতে আছো নাকি? তোতামিয়া
3: কেডা? আরে এ কি দারোগা সাহেব, আপনারা
2: মানিককে খুনের লেগে মানিকের মায়ের তোমার বিরুদ্ধে মামলা করছে, তুমি অ্যারেস্ট। কনস্টেবল হাত কড়া লাগাও।
3: না না না না দারোগা সাহেব, মুই মানিককে খুন করি নাই। মানিক নিজে নিজে বকুল গাছের তলায় পড়ে মরছে।
4: ও দারোগা সাহেব, দারোগা সাহেব মোর স্বামীর কোনো দোষ নাই। মোর স্বামীর আপনি ছাইড়া দেন, আপনার দুটো পাও ধরি দারোগা সাহেব।
2: তোমাদের যা বলার আদালতে গিয়ে বলবে।
3: গুনু কান্দু না, গুনু কান্দু না, কান্দু না গুনু।

0: নাকি? এ দেহি মানিক, বকুল গাছের তলে চাপা পইরা মইরা গেছে। আয় আল্লাহ, এখন কি হইবে? কেন মই মোর স্বামীরে বকুল গাছ কাটতে কইছিলাম? আল্লাহ, তুমি মগো বিপদ থেকে বাঁচাও।
1: তোমার আর কোন চিন্তা নাই, তোমার পথ পরিষ্কার। তুমি পাইলা বললা
2: কি কদ

0: Gunai, Gunu, kain tu na Gunai, are muito asi.
1: Ki? Oh, amne?
0: Oh,
1: amne bar ghore sen kya? Bairo jan.
0: Tomar kain tu na ami shoyte pari na Gunu. Hei je nyai lya, Gunu. মোর দরিয়াও মোর আতে দরদ দেও
1: মোরে সবে না সি সি সি আপনি মোর চাচা হরইয়া সি সি সি
0: আরে সা সা শ্বশুর তো মোহির বলি ওটা পাশে তুই দাও শুনো তোমারে মুই সহি করমু তো তো আমি আর লুকিয়া কাইন্দে কোনো লাভ হবে না আরে হে আর কোনোদিন ফিরিয়ে আইতে পারবে না কোনো হে মানিক রে খুন হরছে এর তো ফাঁসি হয়ে যাবে
1: না মোর স্বামী খুন হরে নাই
0: হরছে একশো বার হরছে মুই নিজের চোখে দেখছি হনু গুনাই ওর কথা বললে যা মোর কথা হনু তোমারে তোমারে তোমারে মুই বিয়া হর গিয়া ঘরে নিমু তোমারে মুই
1: এসব কথা কইতে আপনার লজ্জা হরে না ধর্মে সইবে না
0: আহ তোমার ধর্মের কথা মোর বুয়ে আও ময়না পাখি তোমারে বাসাইতে এখন কেউ হইবে
2: না
0: তুমি কোনখান দিয়ে আবার এই সময় আইলা
2: আরে আমি তো সব সময় তোমার লগে ছায়ার মতো থাই সদ নিমো শোধ নেওয়ার সময় আইছে মোর পুরানো দিনের শোধ লমু দোস্ত
0: আরে কি কইতে আসো আস্তে আস্তে কিসের শোধ নেবা তুমি
2: আরে না না দোস্ত কইতে আসলাম ওই গুনাই রে পাই তইলে তোতা মেয়ার উপরে প্রতিশোধ নেতে হইবে
0: ও হাইয়া কও
2: আরে হেই নাই যদি বোঝো তাই রই গুনাই রে সাইরিয়া দেও
0: সাইরিয়া দেমু
2: অরে লইয়া হন টানা টানি হল্লে তুমি উল্টা ফাইসা যাবা হ্যাঁ সাই লও ওই মামলার তদবির হরি মোরা
0: মামলার তদবির
2: হ
0: তো লও যাই
2: ও তদবিরে যাই
0: লও যাই
1: বসির ভাই বসির ভাই
3: কেডা মোরে বোলাই কেডা
1: মুই গুনাই
3: কি বোলাও কে
1: বসির ভাই তোমার নাই মোরে লইয়া একটু বরিশাল যাবা
3: বরিশাল বরিশাল যাবা কে
1: পতিরে দেখতে যামু
3: বরিশালে যাইয়া কাম নাই
1: হে কথা কও কে ভাই
3: আরে রাহো তোমার ভাই মুই তোমারে বিয়র্ম তুমি শুয়ে থাকবা

0: দূরও পাগলি, মুই তোমারে বিয়ে হতে পারি, মুই তো তোমারে একটু পরীক্ষা আনলাম। তুমি যাও কাপড় সবর গুছাইয়া লইয়াও, মুই নাওডারে ঠিকঠাক করি।
1: আচ্ছা যাইতে আসি বুসির ভাই। মুক্ত সাহেব, মোর স্বামী সারা পাবে তো?
2: দেখো গোনাই, তোমার সব কথা শুনলাম, মামলার কাগজপত্র দেখলাম, এই মামলায় তোতা মিয়ার যে কি বিচার হবে তা বলা মুশকিল।
1: মোর স্বামীর কোনো দোষ নাই, হেমানিকরে খুন হরে নাই, আপনি হ্যাঁ একটু ছাড়বার ব্যবস্থা করেন। হনেন মোর চাচা শ্বশুর ধলু মিয়ার মোর উপরে কু নজর পড়ছেলে, এই জিন্নে হে বুদ্ধি হইরা মোর স্বামীর এই মামলায় দিছে।
2: নজর তো তোমার উপর আমার উপর সে, কি সুন্দর রূপ, যদি বউ করে ঘরে নেওয়া যেত।
1: আপনি আস্তে আস্তে কি কয়েন?
2: শোনো গোনাই, এই মামলায় তোমার স্বামী সাজা হয়ে যেতে পারে, তাই আমি বলি কি, তুমি বরং আমার এখানে থেকে যাও, আমি তোমাকে সুখেই রাখবো।

0: ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব।
1: অর্ডার অর্ডার, মানিক হত্যা মামলার সাক্ষীদের বক্তব্য, উভয় পক্ষের কৌশলীদের বক্তব্য এবং মামলার যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মানিক হত্যার জন্য তোতামিয়াই দায়ী এবং তোতামিয়ার বিরুদ্ধে মানিক হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই দণ্ডবিধি 302 ধারা মোতাবেক তোতামিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হল। আদালত আজকের মতো এখানেই মুলতুবি করা হল।

0: গুনাই, তুমি আমার মেয়েকে পুকুর থেকে তুলে এনেছো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। গুনাই, বলো মা, তুমি কি চাও? টাকা পয়সা কি চাও বলো তুমি?
1: স্যার, আমি আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি আমার স্বামীর মুক্তি চাই, আমার স্বামীরে আপনি মুক্তি দেন।
0: স্বামী? কে তোমার স্বামী? কি হয়েছে তোমার স্বামীর?
1: মোর স্বামীর নাম তোতামিয়া। কয়েকদিন আগে মানিক খুনের দায়ে আপনারে ফাঁসির হুকুম দিয়েছেন।
0: কিন্তু তোতামিয়া তো মানিক খুনের অভিযোগে অভিযুক্ত, তাই তো তাকে এই আদেশ দেয়া হয়েছে।
1: হুজুর, হুজুর, মোর স্বামী নির্দোষ। হ্যাঁ, মানিক রে খুন হরে নাই, মানিক বকুল গাছ কাটতে যায় চাপা পড়া মরছে। মোর চাচা শ্বশুর ধলুমিয়া মোরে বিয়ে করতে চাইছিল, হে আর রহমান কা দুইজনে মিল্লা মোর স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেছে। হুজুর, আপনি আবার তদন্ত দিয়া দেখেন হুজুর, একটু দয়া করেন।
0: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটা দরখাস্ত দাও।
1: হুজুর, মোর কাছে দরখাস্ত লেখা আছে, এই নেন।
0: কই দাও? আচ্ছা ঠিক আছে, আমি আমি আমি ব্যবস্থা নিচ্ছি।
2: সাক্ষী রহমান খা হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না।
3: যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। হুজুর, আমি তোতামিয়ার মামলায় মিথ্যা সাক্ষী দিছিলাম হুজুর, আমারে মাফ করে দেন।
4: মহামান্য আদালত, এই সাক্ষীকে আমি কিছু জিজ্ঞাসা করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি।
0: অনুমতি দেয়া গেল।
4: বলুন, কেন আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন?
3: হুজুর, দলুমিয়া একজন খারাপ চরিত্রের মানুষ, হ্যার অত্যাচারে গেরামের মানুষ থরকম্পবান, গেরামের অনেক মাইয়া সর্বনাশ হচ্ছে, গেরামের মানুষে তার ভয়ে কথা কইতে সাহস করে নাই। হে আমার বন্ধু, আমি বিদেশে গেছিলাম, এই সময় বন্ধুত্বের সুযোগ লইয়া হেমর স্ত্রীর ইজ্জত নষ্ট করছে হুজুর, মোর স্ত্রীর খুন করছে হুজুর, আমি আমি প্রতিশোধ নেওয়ার লইয়া অপেক্ষায় আছিলাম, আজ এই সুযোগ হয়েছে হুজুর, আজ এই সুযোগ হয়েছে। ও হুজুর, আপনি দলুমে আর বিচার করেন, আরে শাস্তি দেন হুজুর, দলুমে আর পাপের বোঝা ভারী করার লইয়া মুই আরে সহযোগিতা করছি। হুজুর, আমারও সাজা দেন হুজুর, দলুমে আরে সাজা দিলে আমার মৃত্যু স্ত্রীর আত্মা শান্তি পাইবে হুজুর, আমিও মহিলা শান্তি পাব হুজুর। হুজুর, তোতামিয়া মানিক রে খুন হরে নাই হুজুর, মানিক বকুল গাছ কাটতে
4: চাপা পড়ে মরছে, তোতামিয়া নির্দোষ, সমস্ত কিছু ধলুমিয়ার ষড়যন্ত্র। মহামান্য আদালত, সাক্ষী রহমান খার স্বীকারোক্তি শুনলাম, মামলা তদন্ত রিপোর্ট এবং সাক্ষীর জবানবন্দি পর্যালোচনাকেরা দেখা যায় যে তোতামিয়া নির্দোষ, তাই তোতামিয়ার মুক্তির জন্য আবেদন করছি এবং সেই সাথে ধলুমিয়া, রহমান খা ও পূর্বের তদন্তকারী কর্মকর্তার বিচারের আবেদন জানাচ্ছি।
0: অর্ডার, অর্ডার! কয়েকদিন পূর্বে মানিক খুনের অভিযোগে তোতামিয়াকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, পরবর্তীতে তোতামিয়ার স্ত্রী গুনাই বিবির পুনঃতদন্তের আবেদনের প্রেক্ষিতে মামলার বিষয়টি পুনঃতদন্তের আদেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে মামলাটি সম্পূর্ণ সাজানো, ধলুমিয়া এবং রহমান খাঁ দুইজনে ষড়যন্ত্র করে মামলাটি তোতামিয়ার বিরুদ্ধে সাজিয়েছে, সে কথা রহমান খাঁ নিজে তার সাক্ষ্যতে বলেছে। এমত অবস্থায় তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় আসামি তোতামিয়া সম্পূর্ণ নির্দোষ। তোতামিয়াকে এই মামলার দায় থেকে বেকসুর খালাস দেওয়া হল, সেই সাথে সাক্ষী ধলুমিয়া এবং রহমান খাঁকে গ্রেফতার করার জন্যে আদেশ দেওয়া হল। যে দারোগা পূর্বে এই মামলার তদন্ত করেছিল সেই দারোগাকে এই মুহূর্ত থেকে চাকুরি থেকে অব্যাহতি এবং গ্রেফতার করার আদেশ দেয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতুবি করা হলো।
5: গুনাই
1: প্রতিধান,
5: গুনাই তুমি কেমন আছিলা?
1: ভালো, তুমি কেমন আছিলা?
5: মালা গুনাই পালা। বসির কেমন আছো? বসির
6: ভালো ভাইজান, লন বাড়ি লন, নাই ওডেন ভাইজান, নাই ওডেন,
5: ল যাই
1: ল যাই
5: যাই।

এতক্ষণ প্রচলিত লোককাহিনী অবলম্বনে গুনাই বিবি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধলু মিয়া, মুহাম্মদ মুজিবর রহমান, লাল মিয়া, রকিবুল হোসেন, হামিদ, গোলাম মুস্তফা, উস্তাদজি, মুহাম্মদ শাহ আলম খান, আলাচাঁদ, মোশফেকুস সালেহীন অয়ন, ছোট তোতা, হাফিজুল ইসলাম হিমেল, ছোট গুনাই, ইশরাত হাসান অন্ত, খালেক, মুহাম্মদ আখতার হোসেন, ঘটক, আব্দুল হাই দুরবার, রহমান খাঁ, মীর নাসির আহমেদ নিউটন, সই, মেরি ওহাব রুবি, বসির, কামাল মিনা, মোক্তার কলিমুদ্দিন কলিম, দারোগা মুহাম্মদ মুসা, জজ আব্দুল সবুর খান চৌধুরী। গুনাই ও তোতামিয়ার চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া খন্দকার রিয়া ও তাবেদারি রাসুল চানু। সঙ্গীতাংশে শামসুন্নাহার আলম, মিল্লাত হোসেন, ফেরদৌসী বেগম নয়ন ও হালিমা পারফিন। সম্পাদনা ইমদাদুল হক। রফিক কাজী চরিত্রে অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন খান দেলোয়ার হোসেন।

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণাদিতে। প্রথম গানের শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, গানের কথা সাজিয়েছেন লায়লা চৌধুরী, সুর করেছেন শিল্পী নিজেই।

শুনছেন আধুনিক গান বর্ণালী অনুষ্ঠানে। এবার শিল্পী রুকসানা মুমতাজ, গীতিকার খন্দকার আব্দুল মুতালেব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

শাহাবুদ্দিন খানের কথা, সুরে এবং তারই কণ্ঠে গান শুনলেন। শুনছেন আধুনিক গান বর্ণালী অনুষ্ঠানে। এবারে শোনাব তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে হীরেন্দ্রনাথ মৃধার কথায় এবং দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে যদি তোমার প্রেমে হৃদয় আমার, বাকিটা শিল্পী কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে শোনাব দেশের গান মনির খানের কণ্ঠে। গীতিকার নাহিদ নজরুল, সুর করেছেন শওকত হোসেন।

শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। মন পোড়াছা ছবি থেকে নিয়ে গান শুনবেন কৃষ্ণকুল ইসলামের কণ্ঠে।

নাইমালির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। এই গানটির মধ্য দিয়ে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশে রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে দেশের গান শুনবেন সামিনা চৌধুরীর কণ্ঠে। গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

0: শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো একজন আকাশ ভরা সুরের ধারা। এবারে ইংলিশ গান ব্যাক স্ট্রিট বয়েজ এর পরিবেশনায়।
1: এই অনৈতিক বাণিজ্য, এজন্য গড়ে উঠেছে এক

0: বদ্রীনাথ ডালিয়ার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মারুফ হোসেন, কথা সাজিয়েছেন এবং সুরারোপ করেছেন শাহ আব্দুল করিম।
1: চলিতে চরণ চলে না, চলিতে চরণ।

স্প্যানিশ গান শুনলেন লুইস ফনসি কণ্ঠে, শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবারে শিল্পী মুনকির খান, শোনাব হাসন রাজার গান।

গানটির সঙ্গে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারার আজকের আয়োজন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।

নজরুল সঙ্গীত শুনলেন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশন, ঢাকা কয়েল অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথপাথী অনুষ্ঠানে কাজে আদেশ ও সৎ কাজে নিষেধ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 নাটক ছায়া দম্পতি, কাহিনী রাহাত খান, বেতার নাট্যরূপ শাহজাহান আলী সাজু, প্রযোজনা নজমুল হুদা। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা। আজ বুধবার, 28শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 28শে সফর, 1448 হিজড়ি, 12ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ।
1: শ্রাবণের এই সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিই এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি খন্দকার শাহরিয়ার শাকী ও ফরিদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, সুলাইমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 86 আয়াত থেকে 92 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি রফিক আহমেদ।